লোপামুদ্রা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম গানটি। আনন্দধ্বনি আজ এই পর্যন্তই, একটু পরেই বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত, স্টুডিও ঘড়ির কাঁটা বলছে ভোর 6:11:30। সাতটা পর্যন্ত আপনার সঙ্গে প্রভাত বীণা নিয়ে। প্রভাত বীণায় আমাদের প্রত্যেক দিন কথা হয়, প্রত্যেক দিনে জীবনে চলার পথে কিছু কিছু মুহূর্ত নিয়ে, আর তার সঙ্গে থাকে নানান শিল্পীর কণ্ঠে নানান গান। কথা তো থাকবেই, কথা হতেই থাকবে, তাহলে গান শুনতে শুনতে শুরু করা যাক প্রভাত বীণার পথ চলা। 100.1 FM গোল্ডে গোপা আছি আজ আপনার সঙ্গে, আর এই মুহূর্তে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর সঙ্গে গঙ্গা স্তোত্র শুনতে শুনতে শুরু করা যাক আজকের পথ চলা।

এই ভোরে মা গঙ্গার কথা শুনতে শুনতে আমাদের আজকের এই প্রভাত বীণার পথ চলা। প্রভাত বীণায় আজ পথ চলতে চলতে সম্পদের কথা হবে। আমাদের জীবনে একটা বড় সম্পদ রয়েছে, এবার জিজ্ঞাসা করা যেতেই পারে যে সেই সম্পদ কি সম্পদ। টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, কি সম্পদ, ক্ষমতা, কি সম্পদের কথা আজকে আমরা বলবো। এই এতগুলোর কথা যে আমরা বললাম, এই একটার কথাও আমরা বলবো না, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় যে সম্পদের কথা বলবো আজকে সেটা হলো সম্পর্ক। টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, ক্ষমতা, অহংকার, সমস্ত কিছুই একদিন সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যেতে পারে, কিন্তু একটা ভালো সম্পর্ক, একটা ভালো ব্যবহার, একটু সহানুভূতির কথা, একটা সাহায্যের হাত আজীবন মানুষের মনে, পশু প্রাণীর মনে, গাছপালার গাছে, পাতায়, ডালে এবং প্রকৃতির মধ্যে ছড়িয়ে যায় সেই সুসম্পর্কের যে তরঙ্গ। সুসম্পর্ক আর ভালো ব্যবহার এমন একটা জিনিস যা কিন্তু আমাদের কাছে এক বড় সম্পদের মতন, এবং যে সম্পদ যত ব্যবহার করা যায় তত বাড়ে। যে সম্পদের কোনো লয় ক্ষয় নেই, যে সম্পদ আজীবন আমাদের সকলের কাছে রেখে দেওয়ার মতন। আর এই সম্পর্ক, সুসম্পর্ক অবশ্যই একদিক থেকে গড়ে ওঠে না, অবশ্যই দুদিকেরই একটা প্রেক্ষাপট লাগে, কিন্তু শুরুটা করা যেতে পারে একদিক থেকে, বা হাত বাড়িয়ে দেওয়া যেতে পারে একদিক থেকে, সে জায়গাটা তো নিশ্চয়ই করা যায়। আর সেই সম্পর্কের কথা নিয়ে, সুসম্পর্কের কথা নিয়ে আজকে আমাদের প্রভাত বীণা। শুরুতেই বলেছি গোপা আছি আপনার সঙ্গে, মানুষ মানুষের সঙ্গে আমরা থাকব এবং মানুষ সকলের সঙ্গে আমরা থাকব, প্রকৃতির সঙ্গে আমরা থাকব, এটাই আমাদের প্রত্যেকের প্রার্থনা হোক।

ভূপেন হাজারিকার কণ্ঠে আমরা শুনছিলাম সেই গান, যে গান বারবার আমাদের মনে করিয়ে দেয় হাত ধরার কথা, ভালোবাসার কথা। আমরা যখন ক্ষমতার শিখরে থাকি, যখন আমাদের অহংকার বোধ খুব কাজ করে, যখন আমাদের মনে হয় যে আমার কাছে যথেষ্ট টাকা পয়সা আছে, আমার কাউকে প্রয়োজন নেই, এই অবস্থাতেও মনে হয় কাউকে প্রয়োজন নেই, আবার অনেক সময় দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, নানান আঘাত পেয়েও মনে হয় আমার কাউকে দরকার নেই বাবা, আমি আমার মতোই চলব। কিন্তু জীবন আমাদের বারবার শেখায়, আমাদের জীবন যাপন বারবার শেখায় যে মানুষ কখনোই একা বাঁচতে পারে না। আজকে আমরা কেবলমাত্র যে মানুষের হাত ধরেই মানুষ বাঁচবে এমনটা তো নয়। মানুষের সঙ্গে যেমন মানুষকে চাই বাঁচতে গেলে, ঠিক তেমনি আকাশ, বাতাস, গাছপালা, ফুল, পাখি, কীট পতঙ্গ, পশু প্রাণী, আমাদের চারপাশের যে গৃহপালিত পশুরা রয়েছে, যারা আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, কুকুর বেড়ালরা রয়েছে, ছোট্ট ছোট্ট মাছি মশাও কিন্তু আমাদের জীবনে খুব প্রয়োজন। আসলে যে আমাদের জীবন পিরামিডটা এমনভাবে প্রকৃতিই বলুন বা ঈশ্বরই বলুন, যেই বলুন, এমনভাবে তৈরি করেছে, আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের হাত ধরেই আমাদের বাঁচতে হবে। কখনো বাধ্য হয়ে হাত ধরা, কখনো ভালোবেসে হাত ধরা, কিন্তু সব কিছুর মধ্যেই একটা সুব্যবহার যদি থাকে, একটা ভালো সুসম্পর্ক যদি থাকে, তাহলে আমাদের জীবন যাপনটা অনেক সহজ হয়ে যায়। আজ আমরা অনেক সময় হয় না, আজ আমরা অনেক কিছুকে গুরুত্ব দিই না, আমাদের বিভিন্ন কারণে, বিভিন্ন রকম কারণেই আমরা আজ অনেক কিছুকে গুরুত্ব দিই না, কিন্তু আগামীকাল হয়তো যাকে বা যা কিছুকে আজকে গুরুত্ব দিচ্ছি না তাকেই হয়তো, তার কাছেই হয়তো সাহায্যের জন্য যেতে হবে, এমনটা হতেই পারে। মানুষ হতে পারে, প্রকৃতি হতে পারে, পশুপ্রাণীরা হতে পারে, যে কেউ, আমরা কিন্তু কখনোই বলতে পারি না যে মানুষ একমাত্র মানুষের হাত ধরেই বেঁচে নেবে, মানুষের হাত ধরেই লড়ে নেবে, এমনটা তো হয় না। আমাদের জীবন যুদ্ধে লড়ার জন্য প্রত্যেকের সাহায্য, একটা গাছ না হলে অক্সিজেন পাবো কোথা থেকে? যদি ওই কীটপতঙ্গরা না থাকে তাহলে মাটির মধ্যে, মাটি গাছ যেমন তারা খেয়ে নিয়ে ক্ষতি করে, তেমন আবার মাটির উর্বরতা শক্তির জন্য তাদের প্রয়োজন। আবার পশুপ্রাণীরা যদি না থাকে তাহলে আমাদের যে পিরামিড, যে নানানভাবে যে আমাদের পিরামিড তৈরি হয়েছে, খাদ্য পিরামিড হতে পারে, জীবনের আরও যে সমস্ত পিরামিডগুলো থাকে, সেই জায়গাগুলো আমরা কোথা থেকে পাব? ফলে আমরা কিন্তু মানুষ যেমন মানুষের জন্য, তেমন সবাই কিন্তু আমরা সকলের জন্য। আর সবাই আমরা সকলের জন্য যদি সেই সুসম্পর্কে বিশ্বাসী হই এবং সুসম্পর্ক রেখে যদি থাকি, তাহলেই পৃথিবীটা আমাদের সুন্দর হয়ে উঠতে পারে। ঠিক কথাই, আমরা স্বপ্নে যতটা ভাবতে পারি ততটা হয়তো হবে না, কিন্তু তবুও যদি সুন্দর ব্যবহার এবং সুন্দর সম্পর্ক আমরা বজায় রাখি একটু আমাদের চারপাশের সঙ্গে, তাহলে কিন্তু সুন্দর ব্যবহার বা সুন্দর সম্পর্ক কখনো বৃথা যায় না। আজ যে মানুষটিকে আমার মনে হচ্ছে দূর, ও আমার জন্য কি করতে পারে, কালকে দেখা গেল সেই হয়তো আমার জীবন বাঁচাতে পারে, এমনটা হতেই পারে কিন্তু। আর সেজন্যই সেই ছোট্ট একটা গল্প, একজন মানুষ, সে চারতলা বাড়িতে থাকে, তার বাড়িতে প্রত্যেক দিন একজন ওই রিক্সাওয়ালা আসেন, হাতে টেনে নিয়ে যাওয়া রিক্সাওয়ালা, তিনি তাকে নিয়ে তার কর্মক্ষেত্রে পৌঁছে দেন, বা তিনি

বাজারে গেলে তার সঙ্গে তাকে নিয়ে যান। তো তার সঙ্গে এমনি খুব একটা যে ভালো ব্যবহার করেন এমন নয়, আবার খুব একটা সবসময় খারাপ ব্যবহার করেন এমনও নয়। তো সে ভদ্রলোকের ভাই একদিন বলেছিল, দাদা তুমি ওর সঙ্গে এরম করো কেন, ও তো আমাদের নিয়ে যাতায়াত করে প্রত্যেক দিন, ও হচ্ছে রিক্সা চালিয়ে আমাদের নিয়ে যাতায়াত করে, ওকে বেশি মাথায় তোলবার প্রয়োজন নেই। তারপরে একদিন এমনই হলো, সেই মানুষটি যখন অসুস্থ হয়ে পড়লেন, যখন গাড়ি পাওয়া গেল না, তখন কিন্তু সেই মানুষটি যে প্রত্যেক দিন তাকে বাজারে নিয়ে যেতেন বা কর্মক্ষেত্রে নিয়ে যেতেন, যিনি রিক্সা চালিয়ে নিয়ে যেতেন, সেই মানুষটি কিন্তু এসে তাকে হাসপাতালে পৌঁছে দেন এবং তার জীবন রক্ষা পায়। তখন তিনি বুঝেছিলেন যে সত্যি ছোট বড় বলে কাজের ক্ষেত্রে বা তার সে কি তার পেশা রয়েছে এইটা দেখে মানুষকে ছোট বড় জ্ঞান করাটা ঠিক নয়। মানুষ আসলে বড় হয় মনে, বড় হয় তার কাজে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক থাকলে কখন কাকে কি কাজে প্রয়োজন পড়ে আমরা কিন্তু কেউ জানি না। আবারও বলছি, এই সম্পর্ক সুসম্পর্কের কথা কেবলমাত্র, মানুষের সঙ্গে মানুষের নয়, সম্পর্ক কিন্তু প্রত্যেকের সঙ্গে আমাদের প্রত্যেকের, আসলে জীবনের সঙ্গে জীবনের।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বীণা, গোপা আছি আজ আপনার সঙ্গে। ঘড়িতে সময় এখন 6:30। যে কথা হচ্ছে আজ সুন্দর ব্যবহারের বা সুসম্পর্কের। আমাদের চারপাশে এখন যারা মানুষজন, তারা আমাদের, আমরা প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকেই আমাদের যথেষ্ট মানে মোটামুটি ঠিকঠাক উপার্জন আমরা করি, যাতে করে আমাদের রোজগার জীবন যাপনটা ভালোভাবেই হয়ে যায়। কিন্তু এই যে চারপাশের মানুষ

0: জন, চারপাশের প্রকৃতি, চারপাশে যা কিছু রয়েছে সব কিছুর সঙ্গে আমরা আমাদের সুসম্পর্ক থেকে বোধহয় কোথাও না কোথাও একটু আধটু সরে যাই। মানুষের সঙ্গে মানুষের যেমন একটা দূরত্ব, প্রকৃতির সঙ্গে আমাদের দূরত্ব, অন্যান্য পশু প্রাণীদের সঙ্গে আমাদের দূরত্ব, গাছগাছালির সঙ্গে আমাদের দূরত্ব, সমস্ত কিছু নিয়ে এই সম্পর্কগুলো কেমন যেন ছেঁড়া ছেঁড়া, কেমন যেন একটু অন্যরকম। আমরা অনেক সময় আমাদের চারপাশের অনেক কিছুর ক্ষেত্রেই তাচ্ছিল্য, অপমান, রাগ এরকম আমরা প্রকাশ করে ফেলি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিচে ঈশ্বর, স্বামী বিবেকানন্দ বলতেন। মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা, এবং শুধুমাত্র মানুষ নয়, যে কোনো জীবের মধ্যেই ঈশ্বর রয়েছেন, এবং সেই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ তৈরি করা, যে কোনো প্রাণের মধ্যেই ঈশ্বর রয়েছেন তার সঙ্গে একটা যোগাযোগ তৈরি করা, এইটা খুব প্রয়োজন সেই সময়ও এবং এই সময়ও। আমরা অনেক সময় হয় আমাদের চারপাশের মানুষজন যারা রয়েছেন তাদের দুর্বলতা নিয়ে আমরা হাসি ঠাট্টা করি, আমাদের চারপাশের পশু প্রাণী, গাছপালা, প্রকৃতির যারা অন্যান্য সন্তান যারা রয়েছেন, মানুষ যেমন প্রকৃতির সন্তান, অন্যান্য প্রাণীরাও তো প্রকৃতির সন্তান, তাদের আমরা খুব অবহেলায় দেখি। আমাদের মনে হয় আমরা মানুষ, সমস্ত কিছু তো আমাদের অধিকার, আর কোনো কিছুতে নেই, আমরা সব কিছু আগে পাবো তারপর বাকিরা। আসলে তো তা নয়, প্রকৃতি তো সকলের জন্য, প্রকৃতি মা সকলের জন্য সমস্ত কিছুই ভাগ করে দিয়েছেন সমানভাবে। বরং আমরা মানুষ যেহেতু আমরা বুদ্ধিতে বড়, আমরা শিক্ষায় বড়, আমাদের অনেক কিছু সুযোগ সুবিধা আছে, ফলে সেই জায়গার থেকে মানুষ যেহেতু পৃথিবীর রাজা হয়ে বসেছে, সেজন্য তার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়। অন্যান্য আরও যারা প্রাণীরা রয়েছেন পৃথিবীতে তাদের দেখাশোনা করবার, তাদের রক্ষা করবার, কারণ যে বড় ছোটদের কিন্তু আগে দেখার দায়িত্ব তারই। আমরা মানুষ, মাঝে মাঝেই সে কথা ভুলে যাই, আর সেজন্য আমাদের নিজেদের সঙ্গে নিজেদের এবং অন্যান্যদের সঙ্গে আমাদের সম্পর্ক কোথাও কোথাও একটু খারাপ হতে শুরু করে। মাঝে মধ্যে বুঝতে পারি খুব প্রয়োজন পরিবেশ প্রকৃতির সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখাটা প্রয়োজন, আশেপাশের অন্যান্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা প্রয়োজন, তা না হলে যদি আমার অসময় আসে তখন আমাকে কে দেখবে, কিন্তু যখন সুসময় থাকে তখন সেটা আমরা অনেক সময় ভাবি না, এটা কিন্তু খুব প্রয়োজন। তাই অনেক বড় বড়, অনেক দামি সম্পদের থেকেও বড় সম্পদ হচ্ছে আমাদের কাছে সুসম্পর্ক, ভালোবাসা, এবং ভালো রাখার জন্য একে অপরের দিকে হাত বাড়িয়ে দেওয়া।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
2: রবীন্দ্রনাথের

পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবার ফিরে যাই আমাদের সুসম্পর্কের কথাতে। একটি সুন্দর কথা অনেক বড় দুঃখ কিন্তু কমিয়ে দিতে পারে। সেজন্য যারা ভালো কথা বলেন, যখন আমরা কষ্টের মধ্যে থাকি, দুঃখের মধ্যে থাকি, নেগেটিভিটির মধ্যে থাকি, ভালো লাগছে না, মন ভালো নেই, সেই সময় তাঁদের সঙ্গে কথা বলতে আমাদের ভালো লাগে। যার সঙ্গে কথা বলা হচ্ছে, তাঁর মনের ভেতরে এমন একটা জায়গা থাকতে হয় যে জায়গা থেকে সে কিন্তু অন্য মানুষের ব্যথাকে কমিয়ে দিতে পারে শুধুমাত্র কথা দিয়ে। আবার কখনো যদি আমরা অন্য কারুর সঙ্গে এমন কিছু কথা বলি, এমন ব্যবহার করি, তখন আমরা এটুকু ভাবি না সেই মানুষটিও হয়তো অনেক কষ্টে রয়েছেন। আমি যদি আবার চারটে কটু কথা তাকে বলি, তার কষ্ট অনেক বেড়ে যেতে পারে। ঠিক তেমনি অন্যান্য প্রকৃতির যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও, তারা এমনিতেই কত স্ট্রাগল করে বেঁচে থাকে। প্রকৃতির অন্যান্য যারা মানুষেরাও ঠিকই অনেক কষ্ট করে, অনেক কষ্ট সহ্য করে বেঁচে থাকে, কিন্তু প্রকৃতির অন্যান্যরাও অনেক কষ্ট করে, অনেক কিছু সহ্য করে তারা বেঁচে থাকে। তো তাদেরও যদি একটু সুব্যবহার, একটু ভালো ব্যবহার আমরা দিই, তাহলে তাদেরও ভালো হয়। এবং আমি আজ যা করলাম এটা কিন্তু ঠিকই, যতই আমরা বিজ্ঞানের মধ্যে দিয়ে যাই বা বিজ্ঞানের সূত্রও যদি ধরি, যে একটা কিন্তু প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। তাই আজ আমি যা করলাম কালকের জন্য তা কিন্তু তোলাই থাকলো। আজ যদি আমি ভালো করি তাহলে সেই ক্রিয়ার প্রতিক্রিয়াটা কিন্তু ভালো হবে। এ প্রসঙ্গে তর্ক হতে পারে, সবাই ভালো কাজ করলেই কি তার ভালো কিছু হয়? তর্ক হতেই পারে, তর্ক আপনি করতেই পারেন, কিন্তু একটু যদি আমরা দেখি, হয়তো সময় লাগে, হয়তো মনে হয় যে সেই মুহূর্তে, যেই সময়টায় আমি চাইছি যে সেই মানুষটি শাস্তি পাক বা তার শাস্তি হোক, হয়তো হয় না, সময় লাগে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো ওই ক্রিয়ার প্রতিক্রিয়াটা ঠিক হয়। ভালো কাজের একটা ভালো কিছু আসে এবং খারাপ কাজের জন্য খারাপ কিছু আসে। আর মানুষের জীবনযাপনে কি আমরা বুঝতে পারি, মানুষের মনের ভেতর যে ক্ষত

ও মানুষের মনের ভেতর যে খারাপ থাকা সেটা তো বাইরে থেকে বোঝা যায় না। তো সেই জায়গাটাতেও কিন্তু সেই মানুষটি খারাপ আছে না ভালো আছে সেটা বোঝাটা কঠিন। আমরা তো ওপরটা দেখি, ওপরটা দেখে বুঝি, কিন্তু যদি একেবারে আধ্যাত্মিক জায়গা থেকে মনে করি, তাহলে আজকে আমি যা করলাম সেটা তোলাই রইল, পরবর্তী সময় ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ ফল আসবে। আর বিজ্ঞানের জায়গা থেকে ওই ক্রিয়ার

হোক যে আমি এমন কিছু যাতে না করি যাতে অন্য কারুর খারাপ লাগে, খারাপ হয়, তার চোখ দিয়ে জল বেরোয় বা তার দুঃখ হয়। আমরা হয়তো সবসময় ভালো কিছু, অনেক কিছু ভালো করতে পারি না, কিন্তু একটু কিছু ভালো বা সামান্য একটু কথা বলে আমি তো আছি, বা তোমার এত ভয় কিসের, এইটার জন্যেই এমনটা হয়তো হয়েছে, কিন্তু কালকে দেখো আর এমনটা থাকবে না। প্রত্যেক অন্ধকার রাত্রির পর একটা ভোর আসে, এই যে একটা আশার জায়গা, এই যে একটা মানে অন্য রকম একটা কিছু, সেটাই কিন্তু আমাদের জীবনে অনেক দূর আমাদের এগিয়ে যায়। আমাদের প্রত্যেক দিনের চলাচলের পথে, আমাদের কাজের জায়গায়, বাসে, ট্রামে, সমস্ত দিকে কত রকম মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। একটু হাসি মুখ, একটু সম্মান আর একটু ভালো ব্যবহার, এটা কিন্তু গোটা পৃথিবীটাকে, শুধুমাত্র মানুষের জগৎকে নয়, গোটা পৃথিবীটাকে কিন্তু সুন্দর করে দিতে পারে। ওই যে সারদামা বলতেন না যে যদি শান্তি চাও তাহলে কারোর দোষ দেখো না, সেই মা সারদার কথা নিয়েই, কারোর দোষ না দেখে যদি নিজের দোষ সবসময় দেখা যায় তাহলে নিজে অন্তত শান্তি পাওয়া যায়, অন্তত ঝগড়ার পরিপ্রেক্ষিতটা তৈরি হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা নিজের ভুলগুলো ছাড়া, ওই যে দেবতা মানুষকে দুটো ব্যাগ দিয়েছিলেন, তো একটা ব্যাগের মধ্যে রয়েছে, একটা পুটুলির মধ্যে রয়েছে মানুষের নিজের দোষ, আর একটা পুটুলির মধ্যে রয়েছে অন্য মানুষের দোষ। এবার মানুষ করলো কি, অন্য মানুষের দোষের যে পুটুলিটা সেটা রাখলো সামনের দিকে আর নিজের দোষের পুটুলিটা রাখলো পেছন দিকে। তো তারপর থেকে আমরা মোটামুটি নিজেদের দোষ আর দেখতে পাই না, খালি অন্য মানুষেরই দোষ দেখতে থাকি, এটাই আমাদের ব্যাপার। কিন্তু সেইটা যদি না দেখে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যদি একটা সুসম্পর্ক বজায় রেখে আমরা চলতে পারি, সেক্ষেত্রে আমাদের সকলের ক্ষেত্রে ভালো। এবার হ্যাঁ, ঠিকই, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যায় না, ঠিক, তখন ঝগড়া করার দরকার নেই, তাকে এড়িয়ে গিয়ে নিজের মতন করে নিজে থাকা, সেটাও কিন্তু একটা পথ হতে পারে। পরবর্তী সময় তার যদি দরকার হয় আমার কাছে আসবে, আমারও যদি দরকার হয় তার কাছে যাব, বাদবাকি সময়টুকু নিজেদের নিজেদের পথে চললাম। এভাবেই যদি চলা যায় তাহলে ভালো হতো। জানি বাস্তবটা এতটা সহজ সবসময় হয় না, সবসময় থাকে না, সবসময় সকলের চলাটাও একরকম হয় না, কিন্তু তবুও যদি এমনটা হতো তাহলে খুব একটা মন্দ কিছু হতো বলে তো মনে হয় না। যাই হোক, পরের গানে আমরা যাই। গোপার সঙ্গে শুনছেন আজ প্রভাত বিনা 100.1 FM গোল্ডে। আর ঠিক এই মুহূর্তে আমরা পরের গানটা শুনে তারপর ফিরে আসবো।

সবিনয় রায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে আবারও আমরা ফিরে আসি একটু কথাতে। আমাদের প্রত্যেকের জীবন খুব অনিশ্চিত, বিশেষ করে গত কয়েকটা বছরে সেটা আমরা আরও ভালো করে বুঝতে পেরেছি। কখন কার যে কি অবস্থায় এসে আমরা দাঁড়াবো আমরা কেউ জানি না, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এক অবস্থা। এবং এই যে একটা অস্থির জীবন বা একটা অনিশ্চিত জীবন, আজকে যিনি শক্তিশালী কাল তিনি দুর্বল হতে পারেন, বা আজকে যিনি সাহায্য করছেন কাল আবার তাঁরই সাহায্যের প্রয়োজন হতে পারে। মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক এবং মানুষের সঙ্গে প্রকৃতির অন্যান্য জায়গার সুসম্পর্ক থাকাটা খুব প্রয়োজন এই কারণেই, কারণ কাকে কখন কার কিভাবে দরকার হবে, কিভাবে প্রয়োজন হবে, বা কে কখন কিভাবে কার কাজে আসতে পারে সেটা আমরা কেউ জানি না। তাই যদি সুসম্পর্ক থাকে তাহলে তার কাছে গিয়ে দাঁড়াতে আমাদের দ্বিধা বোধ হয় না। যদি আমাদের কখনো কারুর কাছ থেকে কিছু প্রয়োজন হয় সাহায্যের, তার কাছে গিয়ে কিন্তু দুহাত বাড়িয়ে দাঁড়ানোই যায় যদি তার সঙ্গে সম্পর্কটা ভালো থাকে, যদি তার সঙ্গে দুটো মিষ্টি কথা হয়ে থাকে, বা যদি কোনো কথাও না হয় তাহলে অন্তত এক ফালি ছোট হাসি দুজনেই যদি দুজনকে দিয়ে থাকি কখনো, তাহলে কখনো যদি কোনো প্রয়োজন পড়ে বা কখনো যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমরা একে অপরের কাছে গিয়ে দাঁড়াতে পারি। ওই মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, তাই মানুষের দায়িত্বও কিন্তু অনেক বেশি অন্যান্যদের থেকে। কিন্তু প্রকৃতিতে সবাই বোধহয় নিজের নিজের মতন করে নিজেদের দায়িত্ব পালন করে, একমাত্র মানুষ ছাড়া। মানে মানুষ যে দায়িত্ব পালন করে না একথা বলাটা ভুল, আপনি নিশ্চয়ই আমার ওপর তাহলে রাগ করবেন, তাহলে তো পৃথিবী চলবে না। কিন্তু একথাও ঠিক, আজ পর্যন্ত যা যা ক্ষতি আমাদের পৃথিবীতে হয়েছে তার সবচেয়ে বেশি কিন্তু করেছে মানুষ, এ কথা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তাই মানুষ যেহেতু সবচেয়ে বড়, তার বুদ্ধিতে, তার বোধে, তার মননে, সেজন্য মানুষের অনেক দায়িত্ব চারপাশকে একসঙ্গে করে নিয়ে হাঁটবার। সেজন্য মানুষের মানুষের সঙ্গে যেমন একটা সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন, ঠিক তেমনই চারপাশে আরও অনেক কাঁদছে, আরও অনেক মানুষ রয়েছেন, পশু প্রাণী রয়েছে, গাছপালা রয়েছে, প্রকৃতির আরও আরও আরও অনেক সৃষ্টি রয়েছে। আমরা যখন ঘর থেকে বাইরে বেরোই তখন আমরা বুঝতে পারি প্রকৃতির মাঝে আরও কত কিছু রয়েছে যাদের একটু সাহায্যের বড় প্রয়োজন, এবং যে সাহায্য মানুষ হিসেবে মানুষই করতে পারে। তাই যারা কাঁদছে, যাদের একটু সাহায্যের প্রয়োজন, তাদের পাশে একটু হাসি নিয়ে গিয়ে যদি একটু দাঁড়াই, আর আমি আছি, এইটুকু ভরসা যদি তাদের দেওয়া যায়, পৃথিবী অনেক সুন্দর হয়ে ওঠে, অনেকটাই সুন্দর হয়ে ওঠে।

স্বাতী গোস্বামী বসুর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা একদম শেষের দিকে এসে পৌঁছেছি, আর শেষের দিকে এসে পৌঁছে বেশ কতগুলো কথা মনে পড়ছে। একটু ভালোভাবে কথা বলতে কিন্তু প্রচুর টাকা পয়সা লাগে না। টাকা হারালে কিছু হারায়, স্বাস্থ্য হারালে অনেক কিছুই হারায়, কিন্তু সম্পর্ক হারালে জীবনের আনন্দটাই হারিয়ে যায়। তাই একটু খোঁজ খবর করা, একটা ফোন, কেমন আছো, এটুকুই কিন্তু অনেকখানি মানুষের ক্ষেত্রে মানুষের। আর অন্যান্য কিছুর ক্ষেত্রে তাদের ভালো কিছু করতে না পারলেও প্রকৃতির অন্য কিছুতে খারাপ না করা, কারুর ক্ষতি না করা, কাউকে আঘাত না করা, এটাই কিন্তু প্রকৃতির কাছে অনেকটা। আমাদের চারপাশে যে সমস্ত ধর্ম রয়েছে, গীতা যেমন শেখায় কর্তব্য এবং সহানুভূতি, কোরআন শেখায় দয়া, বাইবেল শেখায় ক্ষমা, বৌদ্ধ ধর্ম শেখায় করুণা, এবং যে কোনো ধর্মই কিন্তু ভালোবাসার কথা বলে। তাই ধর্মের দোহাই দিয়ে আমরা একে অপরের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে ফেলি তাহলে সেটা তো দরকার হয় না। জীবনে কাকে কখন দরকার আমরা কেউ জানি না, তাই সম্পর্ক ভাঙা নয়, সম্পর্ক ঠিকঠাকভাবে রাখাটাই কিন্তু সবচেয়ে বড় কথা। কারণ কাকে কখন কার হাত ধরতে হবে সেটা কিন্তু কেউ আমরা জানি না। মানুষের মধ্যে আনন্দ, মানুষের সঙ্গে প্রকৃতির মধ্যে আনন্দ, মানুষের সঙ্গে মানুষের আনন্দ, সমস্ত কিছু মিলেমিশেই কিন্তু গোটা পৃথিবীটা সুন্দর হয়ে উঠতে পারে। আমাদের ছোট্ট জীবনে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক, আমরা সবাই ভালো থাকি এবং সকলে মিলে একসঙ্গে নতুন প্রাণ নিয়ে বেঁচে থাকি প্রতিদিন প্রতি মুহূর্তে। এটুকুই প্রার্থনা রইল শ্রীকান্ত আচার্য এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল। আর গোপা এখন বলছে চলে যাচ্ছি, কিন্তু আবার ফিরে আসছি ঠিক সকাল 8:30 মিনিটে মনের মেলোডি নিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission. Information technology entry. Last date for submission is 1st June 2026. For more details visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive. Atmanirbhar. Safeguarding seas for a viksit, samriddh Bharat.

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

0: ঘড়িতে সময় এখন সকাল 8:30 হয়ে 45 সেকেন্ড। এখন থেকে একেবারে সকাল 10টা পর্যন্ত আপনার সঙ্গে মনের মেলোডি শুনছেন 100.1 FM গোল্ড। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে, কথা হবে হোয়াটসঅ্যাপে, আর তার সঙ্গে থাকবে নানান শিল্পীর কণ্ঠে নানান গান। গান যখন সঙ্গে আছেই আমাদের, তাহলে কথা বাড়িয়ে আর লাভ নেই, গান শুনতে শুনতেই আমরা এগোতে থাকি।
1: প্রজাপতি প্রজা

সবিতা চৌধুরীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আমরা মনের মেলোডিতে পথ হাঁটতে শুরু করেছি। মনের মেলোডিতে আমাদের সঙ্গে নানান শিল্পী থাকেন তাদের নানান গান নিয়ে, আর তার সঙ্গে অবশ্যই 9903052992 এই নাম্বার খুলে দেওয়া থাকে, যেখানে এসে আপনি বলে যান আপনার মনের কথা। আজকেও তার অন্যতা হবে না, আপনি অবশ্যই আপনার মনের কথা বলতে পারবেন আমাদের 9903052992 এই নাম্বারে। মনে তো অনেক রকম কথা থাকে, কোন কথা বলা যায় একটা যদি বিষয় বেছে নেওয়া যায় তাহলে সুবিধা হয়, কারণ যেহেতু 10টা পর্যন্ত একটা সময় পর্যন্ত রয়েছি, তো সেই জন্য অনেক কথা বললে অনেক সময় লেগে যাবে, কিন্তু একটা বিষয়ের মধ্যে দিয়ে যদি এগোই তাহলে অনেকখানি বলা যাবে। তো সেইটা ভেবেই যদি একটা বিষয় আমাদের ফোনে রাখা যায় তাহলে কেমন হয়। বিষয়টা হলো আমাদের পরিবারে, আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, আমাদের কর্মক্ষেত্রে নানান ধরনের লোক থাকে। তো নানান ধরনের লোকের মধ্যে এক ধরনের লোক হচ্ছে গোয়েন্দা জাতীয় মানুষ। তাদের মানে তারা অদ্ভুত রকম ক্ষমতা বলে সমস্ত রকম খবর জোগাড় করে নানান মানুষকে নানান রকম খবর দিয়ে থাকেন, এবং তাদের কাছে মোটামুটি সব ধরনের খবর একেবারে মানে কী বলবো, যে গোয়েন্দারা যেরকম সমস্ত কিছু থেকে খুঁজে বের করে নিয়ে আসে, তাদের কাছেও সেরকম খুঁজে বের করে তারা খবর নিয়ে আসে। তো এরকম আমাদের পরিবারে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, আমাদের আশেপাশে বাসে করে একসঙ্গে হয়তো যাতায়াত করা যায়, বা মেট্রোতে, ট্রেনে, যেখানে একসঙ্গে অনেকটা সময়, বেশ কিছুটা সময় একসঙ্গে জার্নি হচ্ছে, সেরকম কোনো জায়গায় এরকম গোয়েন্দা জাতীয় কিছু মানুষ থাকে। আপনার দেখা এই রকম গোয়েন্দা জাতীয় মানুষের খবর যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আজ তো আপনাকে আসতেই হবে 9903052992, কারণ এই রকম আমাদের প্রত্যেকের জীবনে আশেপাশে থাকা গোয়েন্দাদের নিয়েই আজকে আমাদের মনের মেলোডিতে কথা হবে। তারাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের কাছে। তো ফলে আজকে তাহলে কথা হতে থাক, আর তার সঙ্গে সঙ্গে আমাদের আমরা গান শুনতেও থাকি। ঠিক এই মুহূর্তে মোহাম্মদ রফি আমাদের সকলের জন্য।

মোহাম্মদ রফির কণ্ঠে এই গান শুনতে শুনতে বেশ কতগুলো মেসেজ এসে জমা হচ্ছে, এবং আপনিও নিশ্চয়ই আপনার পাড়ার, আপনার কর্মক্ষেত্রে, আপনার পরিবারে, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, আপনি যদি বাসে করে, ট্রেনে করে বেশ কিছুটা সময় যাতায়াত করেন প্রত্যেক দিন সেখানে, অথবা অটোতে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যান সেখানে, এরকম বেশ কিছু মানুষজনকে পাবেন যারা ঠিক গোয়েন্দা টাইপ, যাদের কাছে প্রচুর খবর থাকে এবং প্রচুর খবর নিয়ে যারা খবরের মতো গজগজ গজগজ করতে থাকে। তো সেই রকম মানুষদের কথাই আজকে হচ্ছে, যে এই গোয়েন্দা টাইপ মানুষদের কথা। 9903052 এই নাম্বারে, এবং যেখানে এইরকম ছিল আমার এক বন্ধু, চারিদিকের খবর ওর কাছে, অফিসে লাঞ্চ টাইমে সব বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ওর সবার মানে সব কিছুর খবর ওর কাছে থাকে, সৌভিক সরকার কসবা হালতু থেকে। এরপরে পাঠিয়েছেন, আমাদের পাশের বাড়িতে এক প্রতিবেশী আছে, পাড়ায় কোথায় কি হচ্ছে সব খবর জানে এবং সেগুলো এসে বলে, ভালো কিংবা খারাপ খবর বেশিরভাগ খবরই থাকবে তার কাছে। রজত বিশ্বাস, বনপুর, নদিয়া। এইরকম কিছু মানুষের খবর কিন্তু আমার আপনার অনেকের কাছেই থাকে, এবং এই ধরনের মানুষেরা এক এক সময় যেমন এক একটা খবর দিয়ে বেশ উপকার করে, যে খবরগুলো হয়তো কোথাও পাওয়া যাবে না কিন্তু তার কাছে পাওয়া গেল। আবার এমনও হয়ে থাকে যে এই সমস্ত মানুষ এই এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছানোর জন্য এক জায়গার সঙ্গে আরেক জায়গার একটা ঝগড়া, মনোমালিন্য এগুলো তৈরি হয়, তেমন ব্যাপারও কিন্তু আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটে। তো এরকম অনেক কিছু ঘটার মধ্যে থেকে একখানা ঘটনাও যদি আপনি আমাকে বলেন আজকে 9903052

সেজন্য খুলে দেওয়া আছে আপনার জন্য। আর গোপা আছি আজ এই মনের মেলোডিতে, আমাদের সঙ্গে নানান শিল্পী রয়েছেন তাদের সুন্দর সুন্দর গান নিয়ে। আর ঠিক এই মুহূর্তে আমরা চলে যাব পরের গানে, আর বাকি কথা আরও তো অনেক আছে।

শিপ্রা বসুর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও আপনার মেসেজের দিকে আমি চলে যাই, যেখানে কে বলছেন, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে বলছেন, এই রকম মানুষ সব জায়গাতেই আছে, এরা সবসময় বিরাজ করেন। এই রকম আমাদের পাড়ায় একজন রয়েছেন, সকলে আমরা তাকে মানু দিদি বলে ডাকি। তার কাছে জন্ম থেকে মৃত্যু সব খবর থাকে, কার মেয়ে বা কার ছেলে কার সঙ্গে ঘুরছে, কে কী কিনছে, আরও কত রকম খবর আমরা জানতে আগ্রহী, সব খবর তার কাছে থাকে। এর দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে মানু দিদির খবর বলেছেন। এবং এই মানু দিদির মতন আমাদের চারপাশেও কিন্তু অনেক রকম মানুষজন রয়েছেন, এবং আমার খুব অদ্ভুত লাগে যারা বাড়িতে থাকেন সেরকম ধরনের মানুষজনেরা কিন্তু এই রকম খবরাখবর বেশি রাখতে অনেক বেশি মানে পারদর্শী আর কি। আমরা অনেক সময় হয় বাইরে বেরোই, চারদিকে যাই, চার রকমের নানান রকমের মানুষজনের সঙ্গে দেখা হয়, নানান রকমের খবর জানা হয়, কিন্তু আমাদের আশেপাশের মানে আমার পাড়ার খবরটাই হয়তো আমার জানা হলো না, বা আমার আমি যেখানে বসবাস করছি সেই জায়গার খবরই হয়তো জানা হলো না, কিন্তু এক একজন মানুষ এমন থাকেন তারা বাড়িতে থেকে পাড়ার সমস্ত খবর তাদের কাছে থাকে। তো এই ধরনের মানুষজন কখনো কখনো খুব উপকারী হয়, অনেক খবর যেটা জানা যাচ্ছে না সে খবরটা জানা গেল, আবার কখনো কখনো ঝগড়াঝাটির একটা মূল জায়গা তৈরি হয়। যাকগে, আমি সেদিকে এগোবো না। বিষয়টা হচ্ছে যে এই যে এমন কিছু মানুষ আমাদের আশেপাশে থাকেন, এই ধরনের মানুষদের মধ্যে একটা মানুষের জীবনের প্রতি বা মানুষের জীবন যাপনের প্রতি তাদের একটা অদ্ভুত কৌতূহল থাকে, এবং সেই কৌতূহল নিরসনের জন্যই তারা এরকম ঘটনা ঘটান যে কার ঘরে কি হচ্ছে, কার ঘরে কি না হচ্ছে, এরকম ঘটনা। আমাদের মানে পরিবারের ক্ষেত্রেও এমন একজন মানুষ রয়েছেন যিনি মানে এটা খুব অদ্ভুত, যিনি কিন্তু বেগুন ভাজা করে ভাত দিয়ে শুধু খেয়ে নেবেন, সেও বেয়াচ্চা। হয়তো মাছ মাংস সমস্ত ফ্রিজে পড়ে আছে, কিন্তু বেগুন ভাজা আর একটু ভাত করে খেয়ে নিল, সেটাতেও কোনো আপত্তি নেই, কিন্তু খবর তার চাই পরিবারে কার কি হচ্ছে, পাড়ায় কোথায় কি হলো, কোথায় কার মেয়ের সঙ্গে কার ছেলে কথা বলল, এই সমস্ত খবরগুলো তার জোগাড় করতেই হবে। মানে একটুখানি মাছের জল ভাত যে রান্না করবে সেই খবর মানে সেই সময়টুকু তার কাছে থাকে না, সময় তো বেরিয়ে যাচ্ছে, ফলে খবরও বেরিয়ে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে খবরের একটা অত্যন্ত যোগসূত্র রয়েছে, তাই সময় যদি হাতছাড়া হয়ে যায়।

0: পোড়া হাতছাড়া হয়ে যাবে, সেজন্য উনি বেগুন ভাজা ভাত খেয়ে নেবেন, কিন্তু তবুও উনি খবর ছাড়বেন না। এরকম ধরনের মানুষজন যাদের অন্যের জীবনের প্রতি একটা কৌতূহল রয়েছে, তাদেরও নানান রকম সাইকোলজি রয়েছে, তাদেরও নানান রকম মানসিকতা রয়েছে। আপনি কি ভাবছেন এমনি এমনি গোয়েন্দা হয়েছে? অনেক মনের ব্যথা বেদনায় গোয়েন্দা হয়েছে রে বাবা, সেটা তো বুঝতে হবে। কিন্তু তার আগে শুনতে হবে আমাদের গান। আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন নানান শিল্পী, তাদের নানান গান নিয়ে প্রত্যেক দিনই মনের মেলোডিতে তাই থাকেন, সেরকম কিছু গান তো আমরা আজকে শুনবো, আর শুনতে শুনতে এগোতে থাকবো। সঙ্গে আছি গোপা, অবশ্যই আপনি সঙ্গে থাকুন। গোয়েন্দাদের নিয়ে আজকে কথা, মানে গোয়েন্দা মানে ব্যোমকেশ, ফেলুদা বা মিতিন মাসি এরকম কারণ নয়, আমাদের আশেপাশে যে দাদা এবং দিদিরা রয়েছেন যারা গোয়েন্দা, তাদের নিয়ে আজকে কথা হচ্ছে। 9903055992 শুনছেন 100.1 FM গোল্ড, মনের মেলোডি। আর এই মুহূর্তে একটা গান শুনবো, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই মনের ভেতর, প্রাণের ভেতর, দুপুর থেকে কেন একটু পর থেকেই যদি টাপুর টুপুর জলের নূপুর বাজতে থাকে, মানে বৃষ্টির জলের নূপুর বাজতে থাকে, তাহলে বোধ হয় খুব একটা মন্দ আমাদের লাগবে না। বাইরের যা অবস্থা তাতে করে, মানে আমাদের স্টুডিওর বাইরের যা অবস্থা তাতে করে এই যে আমি এখান থেকে বেরোবো, এটা ভাবলেই না আমার কেমন একটা মনে হচ্ছে, এটা ভাবলেই আমার মনে হচ্ছে যে আমি এখানে

এখানেই চুপচাপ বসে থাকি এবং আমার প্রোগ্রাম হয়ে যাওয়ার পরেও আমি এখানেই চুপচাপ বসে থাকি। মানে এই যে এখান থেকে বেরিয়ে আমি ওই প্রচণ্ড একটা গরমের মধ্যে দিয়ে আমি যাব, এটা ভাবলেই আমার কেমন যেন শরীরের মধ্যে কেমন হচ্ছে। সেজন্য যদি একটু বৃষ্টি পড়ে তাহলে খুব একটা মন্দ হয় না, এবং সারাক্ষণ এই যে এসির মধ্যে থাকা সেটাও তো মোটেই কাজের কথা নয়। কিন্তু একটু যে আপনি গাড়িতে যেতে যেতে গাড়ির জানলাটা নাবিয়ে একটু গরম, মানে গরম না, ঠান্ডা হাওয়া একটু যে আপনি নেবেন বা একটু আরামটা করবেন, সেটার তো কোনো উপায় নেই, কারণ আপাতত তো বৃষ্টির কোনো আমি নমুনা দেখতে পাচ্ছি না। যদিও বলা হচ্ছে যে বারবার বৃষ্টি আসবে, বৃষ্টি হবে, কিন্তু সে কবে কোথায় সেরকম কোনো গোয়েন্দার খবর আমি পাচ্ছি না যিনি আমাকে সঠিক সময়টা দেবেন। কিন্তু আশা করি বৃষ্টি খুব শিগগিরই আসবেন। এবং আমাদের এই যে যাদের নিয়ে কথা হচ্ছে, এই যে গোয়েন্দাদের নিয়ে, আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজনেরা থাকেন তারা অনেকেই বেশ নানান ধরনের গোয়েন্দা হয়ে ওঠেন। এবং সেক্ষেত্রে একটা ওই যে বলছিলাম না যে একটা সাইকোলজির ব্যাপার থাকে, তো সাইকোলজিটা হচ্ছে এরকম, অনেক মানুষই থাকে না যে অনেকটা সময় হয়তো তারা একা কাটান, এবং সেক্ষেত্রে অনেক সময় মনে হয় যে আমার কোথাও একটা গুরুত্ব নেই বা আমি কোথাও কিছু করতে পারছি না। তো তখন কি হয়, নিজেকে গুরুত্বপূর্ণ মনে করাবার জন্য বা গুরুত্বপূর্ণভাবে নিজেকে অন্যের কাছে উপস্থিত করবার জন্য কিন্তু মানুষজন এরকম গোয়েন্দাগিরি শুরু করে দেন, কারণ তাদের কাছে এমন ইউনিক ইউনিক খবর তারা রাখেন যে যাতে করে অনেক মানুষই তাদের কাছ থেকে খবর শুনতে চান বা খবর জানতে চান বা তারা উপযোজক হয়ে খবরটা দেন। তো সেজন্য তারা মনে করেন যে হয়তোবা আমি তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলাম, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে অনেকটা সময় একা থাকার জন্য যে একটা সমস্যা তৈরি হয়, তাতে করে মানুষজনের সঙ্গে মিশলে বা খবরাখবর জোগাড় করলে, সব সমাজ অবশ্য সঠিক খবর জোগাড় করে এমনটা নয়, কিন্তু তবুও মানে খবরাখবর জোগাড় করলে কিন্তু অনেকটা সময়ে মানে একা থাকার থেকে অনেকটা সময় চলে যায় যেখানে অনেকের সঙ্গে ওই যে কথাবার্তা হচ্ছে, এখানকার খবর ওখানে পৌঁছচ্ছে, এটারও তো একটা দিক রয়েছে, এটারও তো একটা ব্যাপার রয়েছে। ফলে মনের জায়গা থেকে মানে অন্যান্য অনেক কাজই হয়তো সেক্ষেত্রে করা যেত, কিন্তু যাই হোক এটাও একটা কাজ নিঃসন্দেহে, এটা একটা সামাজিক পরিষেবা। তো সেরকম যদি কোনো মানুষ দিতে পছন্দ করেন তো তাতে ঠিক আছে, দিকে সেটা অন্য কথা। কিন্তু আপাতত আমি চলে যাব পরের মেসেজে। কে পাঠিয়েছেন? যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি বলছেন, আমার পাশের বাড়ির এক বৌদি আছেন, তার পাড়ায় সব বাড়িতে যাতায়াত রয়েছে, প্রতিটা বাড়ির হাঁড়ির খবর তিনি সব বাড়িতেই দিয়ে থাকেন, পাড়া সবাই ওনাকে গোয়েন্দা বৌদি বলে থাকেন। এবং এই গোয়েন্দা বৌদি, এই যে তার একটা সুন্দর নাম, এরকম ক্ষেত্রে কিন্তু এই যে নামগুলো হয় সবসময় তারা যে জানেন এমনটা নয়, আবার তারা যে বোঝেন না এমনটা নয়, বা তারা যে জানেন না এমনটাও কিন্তু নয়। ফলে এই যে একটা উপভোগ করা, একটা নতুন নাম, নতুন কিছু, সমস্তটাই কিন্তু একটা বিষয়, এবং এক একজন মানুষের স্বভাবগত জায়গা থেকে এক একজন মানুষ এমনটাই থাকেন যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বেশ মানে একটা যোগাযোগ রাখবার একটা জায়গা থাকে, সেটা স্বভাবগতভাবেই এক একজনের থাকে। আবার এক একজন এই যে নিজেকে গুরুত্বপূর্ণ এবং এমন কেউ একজন যার কাছে খবরের জন্য হলেও মানুষজন আসবে, সেই রকম জায়গায় তৈরি করাও কিন্তু এক একজন মানুষের একটা মোটিভ হয়ে দাঁড়ায় এই ধরনের গোয়েন্দাগিরিতে। তো আমরা আমাদের আশেপাশের এই যে গোয়েন্দা মানুষজন রয়েছেন যাদের আমরা অনেক সময় রেগে যাই, অনেক সময় রেগে যাই মানে আমাদের সম্পর্কে যখন উল্টোপাল্টা কথা তারা অন্য জায়গায় গিয়ে বলেন তখন আমরা রেগে যাই, কিন্তু অন্য জায়গার যখন বেশ রসালো কসালো খবর আমাদের কাছে এনে দেয় তখন কিন্তু আমরা রেগে যাই না, তখন কিন্তু আমরা কানে পেতে থাকি সেই সব কথা শোনবার জন্য। এনিওয়ে, আমরা মানুষ, আমরা নানান রকমের হতেই পারি, যাই হোক এক একজন মানুষ এক এক রকম হবে। এই নিয়ে বেশি কথা না বলে আমি চলে যাব গানে। কার গান শুনবো বলুন দেখি? উষা মঙ্গেশকরের একটা গান শুনি, শুনে এক্ষুনি ফিরে আসছি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

মৃণাল চক্রবর্তীর কণ্ঠে এই গান আমরা শুনছিলাম, আর গান শুনতে শুনতে গানে গানে একটু বৃষ্টির জল আমরা মেখে নিলাম আমাদের গায়ে। আর পরের মেসেজে চলে যাব টুক করে। আমাদের পাড়ার এক মাসিমা আছে যিনি সব বাড়ির হাঁড়ির খবর রাখেন, তাকে গেজেট বলা হয়। আশিস দত্ত সল্টলেক থেকে পাঠিয়েছেন তার খবর। এবং পরের মেসেজ হচ্ছে, গোয়েন্দা এই মনটা যেন দূর পানেতে ধায়, পাখিদের কথা বন্দি যেন মনের জানালায়, গোয়েন্দা মন ছুটে চলে দূর দিগন্তের পানে, গোয়েন্দা এই মন লুকোনো হৃদয় বাতায়নে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে তিনি পাঠিয়েছেন ছন্দে ছন্দে ছোট্ট কথা তার। এবং এরকম আরও অনেক মেসেজ এসে আমার কাছে জমা হয়েছে, তার মানে এমনটা নয় সবটাই জমা হয়ে থাকবে। আপনি অনেকবার করে আমাকে মেসেজ করলেও আমি কিন্তু অনুষ্ঠান শেষের আগে সবার মেসেজ পড়ার চেষ্টা করি এবং পড়িও। যদি আমার অনুষ্ঠান শেষ করবার পর আপনার মেসেজ আমার কাছে এসে পৌঁছায় তাহলে সত্যিই কিছু করার থাকে না, কিন্তু যতক্ষণ না অনুষ্ঠান শেষ করি আমি ততক্ষণ পর্যন্ত মেসেজ আসতে থাকলে আমি কিন্তু সেটা পড়তেই থাকি এবং পড়বো। এখন সবে 9:05:45, 10:00 পর্যন্ত আপনার সঙ্গে আছি, নিশ্চয়ই আরও অনেক মেসেজ পড়বো, কিন্তু তার সঙ্গে অবশ্যই শুনবো গান। আর এই যে 9903050992 যেখানে কথা হচ্ছে আজকে আমাদের চারপাশের যে সমস্ত গোয়েন্দারা রয়েছে, কখনো তারা প্রিয় কখনো তারা অপ্রিয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে তারা কাজটা করে থাকেন, নানান জায়গা নানান খবর জোগাড় করে এনে আমাকে আপনাকে যে পৌঁছে দেন, এটা কি কম কথা? আমাদের বাড়িতে, আমাদের পাড়ায়, আমাদের অফিসে, আমাদের নানান কর্মক্ষেত্রে, আমাদের যাতায়াতের পথে কত রকম গোয়েন্দাদের আমরা পাই, তাদের সন্ধান পাই, তাদের কথাই হচ্ছে আজকে। আর আপাতত আমরা পরের গানে যাব, যে গান আমাদের শোনাবেন নির্মলা মিশ্র।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

নির্মলা মিশ্রের কণ্ঠে গান শুনতে শুনতে মেসেজ এসছে, আবার পড়তে শুরু করি। ছত্রিশগড় থেকে উৎপল মুখোপাধ্যায়, তিনি বলছেন যে আশেপাশে থাকা গোয়েন্দা সবসময় পেয়েছি, অফিসে থাকা খবরিলালদের কখন কাজ করতে হয় না, কখনো কাজ করতে হয় না, তাদের কাজ শুধু বসকে খবর দিয়ে প্রমোশন পাওয়া। এই রকম আশেপাশে রিলেটিভদের মধ্যেও থাকে, তারাও এই কাজে নিপুণ হয় কিন্তু নাম তো বলা যাবে না। এরপর এইরকম নাম না বলা অনেক মেসেজই থাকবে, কারণ নাম বলতে গেলে আবার অনেক রকমের মানে অন্য অনেক রকমের সমস্যা তৈরি হয়ে যাবে। তো সেজন্য পরের মেসেজ আমি পৌঁছই, সেখানে বলছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, আমাদের বাড়ির কাছেই একটা চায়ের দোকান আছে, সেই দোকানে বিভিন্ন ধরনের লোক চা খেতে আসেন, তাদের বাড়িতে চা খাওয়ার সুযোগ সুবিধা যথেষ্ট রয়েছে কিন্তু ওই চায়ের দোকানে যেতে না পারলে তাদের চলেই না। চা খাওয়াটা সেকেন্ডারি, মেন হচ্ছে খবরাখবর আদান প্রদান করা। ওই দোকানের পাশ দিয়ে যখন যাই তখন শুনতে পাই বিভিন্ন ধরনের আলোচনা, কেউ কারুর সম্বন্ধে সমালোচনা করছে, আবার কেউ ইম্পর্টেন্ট কথা নিয়ে আলোচনা করছে, আবার অনেক দরকারি খবরও ওদের কাছ থেকে শুনে উপকৃত হওয়া যায়। এরকম ধরনের মানে এই যে এই গোয়েন্দাদের নানান খবর দেওয়ার তো এক একটা জায়গা থাকে, তো চায়ের দোকানটা কিন্তু সত্যি একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে কিন্তু অনেক রকম খবরাখবর পাওয়া যায়। বা পাড়ায় এমন অনেক দোকান থাকে যেখানে অনেকক্ষণ মানে বিকেলবেলা বা সকালবেলা এসে কিছু মানুষ একসঙ্গে জড়ো হয়, সেরকম জায়গাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বিভিন্ন জায়গার খবরাখবর পাওয়ার। এটা একটা খুবই মানে অন্যরকম একটা কি বলবো গোয়েন্দাগিরির মানে গোয়েন্দা খবর টবর নিয়ে এসে একটা জায়গায় তো সেটাকে বিকশিত করতে হবে, ফুলের মতন ফোটাতে হবে। তো সবসময় তো লোকের বাড়ি যাওয়া যায় না, সবসময় আবার ফোনও করা যায় না, কারণ সকলেরই নানান রকম ব্যস্ততা থাকে। তো এইরকম একটা জায়গায় যেখানে আরও অনেক গোয়েন্দাদের সমারোহ রয়েছে, একজন গোয়েন্দা নয় আরও অনেক গোয়েন্দা যেখানে থাকে, তো এইরকম জায়গা হচ্ছে এইরকম বিভিন্ন পাড়ার দোকান এবং চায়ের দোকান তো অবশ্যই। আরও অনেক কথা নিশ্চয়ই আপনি আমাকে জানাবেন 9903055992, যেখানে অপেক্ষায় আমি আছি অবশ্যই। আর ওই যে কথা হচ্ছিল যে এই ধরনের মানুষদের কিছু কিছু মানসিক জায়গাও চলে, সেই জায়গাগুলো নিয়ে, মানসিক জায়গা বলতে তাদের মনের ভেতরে নানান রকমের কাণ্ডকারখানা ঘুরপাক খায় নানান খবরের সঙ্গে সঙ্গেও, তো সেসব কথা নিয়েও কথা হচ্ছে, কথা হবে। আপাতত একটা গান শুনছি, শুনে এক্ষুনি ফিরে আসছি।

0: い。
1: সুবীর সেনের কণ্ঠে এই গান শুনতে শুনতে আবার অনেকগুলো মেসেজ এসে জড়ো হয়েছে আমার কাছে, এবার চটপট চলে যাব আমি সেই সব মেসেজে। যেরকম হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, তিনি বলছেন যে এই গোয়েন্দাদের কথা বললে এটা সবসময় আনন্দ দেয় এমন নয়, বিরক্তির কারণও হয়। আমাদের পাড়াতে একজন মহিলা আছেন, তার সব বিষয়ে খবর দরকার, অকারণ প্রশ্ন করা এইগুলো ঠিক সবসময় ভালো লাগে না। আচ্ছা, পরের মেসেজে পৌঁছই। পরের মেসেজে কে বলছেন, আজকাল সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, এই অবস্থায় এই মানুষগুলোর একটা পজিটিভ রোল অস্বীকার করা যায় না। অনেক সময় পাড়ার বা অন্যান্য বিভিন্ন জায়গায় খবর আসে একাকী বৃদ্ধা বৃদ্ধদের মৃতদেহ খালি বাড়িতে পড়ে রয়েছে দিনের পর দিন। ঐশী সরকার, চিনার পার্ক। মানুষের এই যে আমি শুরুতেই বলেছি, মানুষের এই রকম গোয়েন্দাগিরির অনেকগুলো কারণ থাকে। এক একজন মানুষের স্বভাবগত একটা জায়গা থাকে, এবং আরেকটা জায়গা যেটা থাকে সেটা হচ্ছে একাকিত্ব, নিজেদের একাকিত্ব, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আরও মানুষজন সবাই মোটামুটি নানান কাজে বেরিয়ে যাওয়ার পর কিছু মানুষ থাকে যারা একটুখানি, যাদের কাজ একটু কম থাকে, তো সেই সমস্ত মানুষদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং নিজেদেরও এই যে খবর জোগাড় করাটাই যাদের কাজ, আমাদের পাড়ায় অফিসে আমাদের নানান কর্মক্ষেত্রে যাতায়াতের পথে যাদের কাজ, তারা কিন্তু খবর ছাড়া কিছুতেই থাকতে পারবে না। খবর সংগ্রহ করাটা একটা বিষয়। একটা খুব মজার কথা মনে পড়ছে, প্রথম দিকে যখন আমাদের বিভিন্ন ক্যাব কোম্পানি এলো, যারা বাড়ি থেকে যাতায়াত করবার জন্য গাড়ি বা মোটরসাইকেল যখন থেকে এলো, গাড়িটা তো ঠিক আছে, মোটরসাইকেল যখন থেকে এলো, তখন থেকে আমাদের পাড়ায় একজন কাকিমা আছেন, যিনি কিন্তু এই খবরাখবর জোগাড় করে বেড়ান বিভিন্নভাবে। এবার তিনি দেখেন একটি মেয়ে সবসময় সে যাতায়াত করে এবং গাড়ি ছাড়াও সে ওই বাইকে করেও যাতায়াত করে। এবার কি এক একজন, মানে এক একদিন এক একটা গাড়ি বুক করা হচ্ছে, এক একটা বাইক বুক করা হচ্ছে, এক একজন এসে তাকে নামিয়ে দিয়ে যাচ্ছে। তো পাড়ায় পাড়ায় তখন খবর ছড়িয়ে পড়লো যে অমুক বাড়ির অমুকের মেয়ে এক একদিন এক একটা ছেলের সঙ্গে বাইকে করে এসে পাড়ায় নামে। কী সাং

আন্তর্জাতিক কাণ্ড, তাকে সবাই তো মোটামুটি খোঁজ খবর করতে শুরু করেছে, তাই তাই তাই তাই দেখবেন এরকম মানে এই খবরগুলো এরকম ইকো হতে থাকে, তাই তাই তাই তাই এরকম ইকো হতে হতে যায়। তারপরে বোঝা গেল মানে তখন সবে সবে এই যে বাইক পরিষেবা সেটা শুরু হয়েছে, তখনও সবার কাছে এই বিষয়টা খুব একটা মানে জানা বা সেটা হয়ে সেই খবরটা নেওয়া হয়ে ওঠেনি আর কি। তো পরবর্তী সময় যখন তার মায়ের কাছে এরকমভাবে খবর যেতে যেতে যেতে যেতে তার মায়ের কাছে গিয়ে কথাটা পৌঁছয়, তখন তার মা বলে যে এই ব্যাপার, আমার মেয়ে প্রত্যেক দিনই বাইকে করে যাতায়াত করে এবং যেহেতু প্রত্যেক দিন এক একটা বাইকেই বুক হয় সেজন্য এক একজন মানুষ এসে এক একজন নামায়। তখন থেকে তারা জানতে পারলেন, এটা একটা খবর তাদের সংগ্রহ হলো যে এইরকম কিছু একটা কলকাতায় পরিষেবা বেরিয়েছে যেখানে গাড়ি বুক করা যায় এবং গাড়ির সঙ্গে সঙ্গে যেখানে বাইকও বুক করা যায় তারা এসে গাড়িতে নিয়ে যাতায়াত করে। ফলে খবর সংগ্রহ করতে যদি হয়, গোয়েন্দাদের মতন যদি সংগ্রহ করতে হয়, তবে সঠিক খবর জোগাড় করাটাই ঠিক কথা নয় কি না, তাহলে ওই ওই মানে উল্টোপাল্টা খবর এদিক ওদিক দিকে বেরিয়ে যাবে, তখন আবার যার কথা হচ্ছে তারও একটা বিরক্তি তৈরি হবে, সম্পর্ক খারাপ হবে। সেগুলো না করে গোয়েন্দাগিরি যদি করতেই হয় তো ঠিকঠাকভাবে করলেই ভালো। এবং এরকম গোয়েন্দাগিরির আরও অনেক খবর নিশ্চয়ই আপনাকে আমি দিতেই থাকবো, কারণ অনেক মেসেজে আমার কাছে এসে জমা হচ্ছে, ধীরে ধীরে জমা হচ্ছে, এরকম গোয়েন্দাদের পর্দাফাশ হচ্ছে আজকে সূর্যের 100.1 FM গোল্ড। আর মনের মেলোডিতে গোপা আছি আজকে আপনার সঙ্গে, আর নানান শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে তাদের নানান গান নিয়ে। ঠিক এই মুহূর্তে কার গান শুনি, এতজন শিল্পী আমাদের সঙ্গে থাকেন যে কার গান শুনবো সেটাই ঠিক করে উঠতে পারি না। আপাতত সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানটা শুনি, শুনে ফিরে আসছি।

খবর রাখে রমা বৌদি পাড়ার কিপ্টে কারা কারা, সকাল থেকে ঘুরে নেয় সারাটা পাড়া, রান্নাঘরে উঁকি মারে রান্না কে কি করে, সকাল থেকে গোয়েন্দাগিরি থাকে না মন ঘরে। পাশের বাড়ির বৌদি বলে মাছ মাংস খাই রোজ, রমা বৌদি দেখে এলো খাচ্ছে শাক চচ্চড়ি ভোজ। এভাবেই চলতে থাকে গোয়েন্দাগিরি, তার সব চালাকি রমা বৌদির কাছে মেনেছে হার। রবীন মান্না জুজার শাহ পাঁচলা হাওড়া থেকে তিনি পাঠিয়েছেন। আচ্ছা, এরপরে নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে তিনি বলছেন, ওনার দিদি জামাকাপড়ের ব্যবসা, ফলে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়ে জামাকাপড় বিক্রি করবার ফলে অনেক খবরাখবর দিদির কাছে থাকে। দিদির বাড়ি ওনার বাড়ি থেকে বেশি দূরে নয়, তাই রোজই মোটামুটি দেখা হয় এবং রোজই খবর আদান প্রদান হয়। অনেক ভালো মন্দ সব কথাই আমরা জানতে পারি, তাই দিদিকে মজা করে উনি একটি খবরের চ্যানেলের নাম দিয়েছেন। এইরকম অনেকের নামই কিন্তু এই খবরাখবর যারা সংগ্রহ করে এবং আদান প্রদান করে, তাদের অনেকের নামই কিন্তু অনেক মানে খবরের বিভিন্ন ভাবে যারা খবরের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের নামের সঙ্গে একাকার হয়ে যায় তাদের নামও। পরের মেসেজ, আমরা কে না গোয়েন্দা গল্প শুনতে পড়তে ছবি দেখতে ভালোবাসি, এইরকম বাস্তব জীবনে অনেককে দেখা যায় গোয়েন্দাগিরি করতে খুব ভালোবাসে। আমার বোনপো আর আমার ছেলে কাঠ ছাপিয়ে গোয়েন্দাগিরি করে অনেকের অল্প বিস্তর উপকার করত। একবার বাড়িতে কে টাকা চুরি করেছে ধরা পড়ছিল না, আমার বোনপো অদ্ভুতভাবে আমাদের খুবই বিশ্বাসী এক কাজের লোকের পেছন পেছন গিয়ে সেটা ধরে ফেলেছিল। প্রত্যেকটা চাদরের ভাঁজে বালিশের ওয়ারের ভেতরে কিভাবে সে রোজই টাকা রাখে এবং বাড়ি নিয়ে যায় তাকে দেখে বোঝার উপায় ছিল না। আমার বোনপো বৌমাও খবরের কাগজের থেকেও বেশি খবর রাখে, কিছু অসুবিধে হলেই আমরা তাকে জিজ্ঞেস করি, আশ্চর্যজনকভাবে সেগুলো সবই সঠিক হয়। তার দৌলতে আমরা অনেক খবর অনেক আগে থেকেই পেয়ে যাই, এটাও একটা গুণ নিশ্চয়। অনিনীরা ঘোষ বেহালা, অবশ্যই এটা একটা গুণ যদি সেইটা ঠিকঠাক হয়, এবং ঠিকঠাক যদি না হয় তাহলে অনেক রকম সমস্যাও কিন্তু তৈরি হয়। কোনো খবর যদি মানে গোয়েন্দাগিরি করতে গিয়ে খবর যদি আনুমানিক হয়, খবর যদি নিজের তৈরি করা হয় এবং পুরো গবেষণাটা মানে পুরো গোয়েন্দাগিরিটা যদি নিজের মনের মধ্যে মাধুরী সাজিয়ে যদি সেটাকে পেশ করা হয়, তাহলে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে গণ্ডগোল হতেই পারে। কিন্তু সেটা যদি না হয়, যদি সমস্ত খবর ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অবশ্যই এরকম গোয়েন্দাগিরি খুব উপকারে লাগে। আর বিশেষ করে কাজকর্মের জগতে প্রত্যেক দিনের জীবনযাত্রার ক্ষেত্রে আপডেটেড থাকাটা কিন্তু খুব জরুরি। কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে, সমস্ত বিষয়টা জানা বা সমস্ত ব্যাপারটা খবরের মধ্যে থাকা, সেটা কিন্তু খুব জরুরি নিজেদের কাজের সুবিধার জন্য বা সাফল্যের সুবিধার জন্য। বিশেষ করে কোথায় কি কাজ হচ্ছে, কে কীরকম কাজ করছে, নিজেদের কাজের জগৎ নিয়ে এবং কোথায় কি হলো কোথায় কি না হলো, এই যে খবরগুলো যদি আমরা আপডেটেড না থাকি সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। কিন্তু তার মানে এটা নয় যে পাশের বাড়িতে কোথায় কি হলো এই খবরটা রোজ আমাকে আপডেটেড থাকতে হবে। এনিওয়ে, সে খবরটাও আমাদের মাঝে মাঝে একটু এন্টারটেনমেন্ট করবার জন্য আমাদের তো দরকার হয়ই নানান রকমভাবে। তো সেই রকমই খবরাখবর, যে খবরগুলো আমাদের মাঝে মাঝে মজা দেয়, মাঝে মাঝে রাগিয়ে দেয়, মাঝে মাঝে বলে দুধ ছাড়ো তো, এই যে ধরনের খবরগুলো আসে এবং যে ধরনের গোয়েন্দাগিরি আসে সেটারও একটা জায়গা যেহেতু রয়েছে, সেই জন্য কিন্তু আমরা আজকে 9903055992 এদের জন্যই তো খুলেছি। তা নাহলে এই যে এত কষ্ট করে গোয়েন্দাগিরিটা করা হয় সেই গোয়েন্দাগিরির একটা মূল্য আছে তো, একটা জায়গা আছে তো। এই যে আমরা যে এই ধরনের মানুষজনকে দেখি, এদের কিন্তু স্মৃতিশক্তি একটা অবাক করবার মতন। এই ধরনের গোয়েন্দা যারা থাকেন আমাদের চারপাশে, তাদের স্মৃতিশক্তিটা অভাব মানে অবাক করার মতন। কবে কে কী করেছিল আমি তো সাল তারিখ ধরে মানুষকে বলে দিতে শুনেছি, এত কিভাবে মনে রাখে, আমি তো ইতিহাসও এটা মনে রাখতে পারতাম না। আর আমি তো এক্ষুনি একটা কথা হলো, এক্ষুনি ধরুন একটা কথা আপনি বললেন, আপনি এক মিনিট বাদে আমাকে জিজ্ঞেস করুন আমি ভুলে যাব, অসম্ভব। কিভাবে যে এভাবে সাল নক্ষত্র তারিখ ধরে লোকজন গোয়েন্দাগিরি করে আমার আশেপাশের লোকজন, সেটা বোঝাটা খুব মুশকিল। যাই হোক, ব্রেনের ওপর বড্ড চাপ পড়ে, বুঝেছেন তো, ব্রেনের ওপর বড্ড এটা ভেবেই আমার ব্রেনের ওপর চাপ পড়ছে। তো যাই হোক, ব্রেনকে বেশি চাপ দিয়ে লাভ নেই, আপাতত শ্যামল মিত্রের এই গান শুনে মাথাটা একটু হালকা করে আবার ফিরে আসছি আপনারই মেসেজ নিয়ে।

শ্যামল মিত্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। ভিড়ু ভিড়ু চোখে আমরাও কিন্তু আমাদের আশপাশের অনেককে দেখেই চলে যাই, তাদের দেখে একটু ভয় ভয় এদিক ওদিক পালাই, বাবা কোথাকার কোন খবর, কোথায় এসে পৌঁছবে তার ঠিক ঠিকানা নেই। আমার এক প্রতিবেশী আছেন যিনি খুব ভালো মানুষ, তার মতন মানুষ পাওয়া দুষ্কর, পাড়ার সকলের তিনি খোঁজ খবর রাখেন। যতই হোক তিনি তো পিএনপিসিতে পিএইচডি করেছেন, না ওসব দেশের ভালোমন্দ খবরাখবর রাখবার তার প্রয়োজন নেই, উনি জনহিতৈষী, প্রতি বাড়ির খবরাখবর ওনার নখদর্পণে, কার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, কে পরকিয়া করেছে, কার স্ত্রী স্বামী সন্তান ত্যাগ করে চলে গেছেন, কার বাড়িতে ঝগড়া হচ্ছে, কেন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এর উপরে শাশুড়ি বৌমা বিবাদে কি সুন্দর নারদের অভিনয় তিনি করেন, একে অপরের আড়ালে ঠিক কতখানি ডোজ দিলে শাশুড়ি বৌমার বিবাদ চরমে উঠবে তা উনি ঠিক বোঝেন। আমাদের পাড়ায় এমন কোনো মানুষ নেই, তিনি জাঁদরেলি হোক বা স্বল্প বাকি হোন, তাঁর বাড়ির পাশ দিয়ে গেলে তাকে উপেক্ষা করে যাবার সাধ্যি কারণ নেই। তিনি কথার বর্ষি দিয়ে ঠিক গেঁথে তুলবেনই, নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এলরোড, এরকম কত মানুষ আমাদের চারপাশে রয়েছে, যে সমস্ত মানে যারা খবরাখবর নিয়ে কি বলবো ওটাকে কি বলে জাগলিং করেন, তারা কোথায় কোন খবরটা লুপছে এবং কোথায় কোন খবরটা পড়ছে সেটা বোঝাটা খুব মুশকিল। আমাদের পাড়াতেই আছেন এক কাকু, সে গোয়েন্দাগিরি করে, কার খারাপ কার ভালো এই সমস্ত খবর তার কাছে থাকে এবং তিনি নানান জায়গায় বিলি করে বেড়ান, অনেকেই তাকে চান কিন্তু আমি যেমন তাকে খুব একটা চাই না। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, এরকম প্রচুর খবরাখবর আজকে আপনি দেবেন, মানে গোয়েন্দাদের গোয়েন্দাগিরির খবর আপনি গোয়েন্দা হয়ে আজকে দেবেন, মানে তিনি যে গোয়েন্দা সে খবর যে আপনি গোয়েন্দা জানেন সেটা তো আর তিনি বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না বুঝতে পাচ্ছি না, কিন্তু ঠিক এই মুহূর্তে 9903055992 এখানে যাদের মেসেজ এসে উপস্থিত হচ্ছে তাদের কথা তো ঠিক আমি বুঝতে পারছি।

0: এবং সেই রকম ভাবেই আমরা ধীরে সুস্থে এগোতে এগোতে এগোতে এগোতে চলছি। আমাদের চারপাশের এরকম মানুষজন যাদের কাছে অনেক খবরাখবর, যেরকম যদি সেই সত্যজিৎ রায় সিধু জ্যাঠার কথা যদি ভাবি, সেই মানুষটির কাছে সমস্ত দুনিয়ার খবরাখবর থাকতো এবং তার কাছে গিয়ে ফেলুদাও নানান সময় নানান সাহায্য নিতেন। তো এই রকম সিধু জ্যাঠা পাড়ায় পাড়ায় কজন আছে সেটা তো ঠিক বোঝা মুশকিল, তবে এই রকম মানুষ যদি পাড়ার ক্ষেত্রে থাকেন বা আমাদের আশেপাশে থাকেন, আমাদের কর্মক্ষেত্রে থাকেন, আমাদের সংস্পর্শে থাকেন, তাহলে তো আমাদের জ্ঞান, আমাদের যে বিদ্যা, আমাদের বুদ্ধি অনেক রকমভাবে বাড়তে থাকে। মানে এই গোয়েন্দাগিরিটা যে কেবলমাত্র মানে মাইনাসের দিকে বা খারাপের দিকে বা এদের দিকে ভিড়ু ভিড়ু চোখে পালিয়ে যাওয়া সবসময় তা হয় না, সিধু জ্যাঠাদের মতন মানুষজন যদি থাকেন তাহলে তাদের সঙ্গে সঙ্গে মনে হয় যেন আরও সবসময় জড়িয়ে থাকি, দেশ বিদেশের নানান খবরাখবর, নানান কিছু, নানান কথা তাদের কাছ থেকে জানা যায়। কিন্তু এমন সিধু জ্যাঠাদের খবর, এমন সিধু জ্যাঠাদের খোঁজ কোথায় আর আমরা আমাদের চারপাশে খুব একটা পাই, কিন্তু পেলে তাকেই আমরা জড়িয়ে থাকি, তাকে নিয়েই আমরা চলতে থাকি। তো আপাতত আমরা নিশ্চয়ই এরপরে আরও একটা গান শুনব, শুনে তারপর আবার ফিরে আসছি। রয়েছে আপনার মেসেজ, ঘড়ির কাঁটা ক্রমশ এগিয়ে চলছে, আপাতত একটা গান শুনব।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি, মনের মেলোডি।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান, আর গান শুনতে শুনতে চলে যাই আপনার মেসেজে। আমাদের অফিসে একজন পিয়ন ছিলেন যার নাম বলরাম, আমরা বলরাম দা বলে ডাকতাম। উনি আবার এমডির খুব কাছের মানুষ ছিলেন, আবার এমডির মানে এক্সট্রা চোখ এবং এক্সট্রা কান বলতে যা বোঝায় আর কি সেটাও বলা যেতে পারে। অফিসের যত ইনফরমেশান এমডিকে তিনি বলতেন, বলরামদাকে আমাদের খুব সমঝে চলতে হতো, আবার ওই বলরামদাই আমাদের উপকারও করতেন। আর উনি বলছেন যে আমাদের বাড়িতে যে সমস্ত মানুষের আমাদের প্রত্যেক দিনের কাজে সাহায্য করেন, সেই সমস্ত দিদিরা মাসিরা তারা কিন্তু অনেক বেশি মানে অনেক বড় গোয়েন্দা তৈরি হন, যে কোনো আইটি সেক্টরকে তারা হার মানিয়ে দেবেন। অমিতাভ হোর, বল গার্ডেন, কলকাতা 33। এরপর পৌঁছই পরের মেসেজে, পরের মেসেজটা একটু বড়। আমাদের সমাজে একদল মানুষ আছেন যারা মূলত পাড়াপড়শিদের মধ্যে বিভিন্ন খবর আদান প্রদান বা এক বাড়ি থেকে অন্য বাড়িতে কথা ছড়িয়ে দেওয়ার কাজ করেন। গ্রামীণ বা শহুরে উভয় সমাজে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই ধরনের মানুষদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক। আধুনিক গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার যুগেও এরা সমাজের এক জীবন্ত নিউজ চ্যানেল। কার বাড়িতে কি ঘটছে, কে অসুস্থ, কার ভালো খবর এলো, এসবের প্রথম হদিশ এদের কাছ থেকেই পাওয়া যায়। অনেক সময় কোনো বিপদের খবর এরা দ্রুত পৌঁছে দেয় প্রতিবেশীদের কাছে এবং প্রতিবেশীরা এগিয়ে আসবার সুযোগ পায় বা সাহায্য করবার সুযোগ পায়। এদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি বজায় রাখা। অনেক সময় সাধারণ কোনো একটা কথা এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার পথে তিল থেকে তাল হয়ে ওঠে। এই কারণে সমাজের মানুষ এদের সঙ্গে সম্পর্ক রাখলেও মনের গভীর কথা বা পারিবারিক কোনো গোপন বিষয় শেয়ার করবার ক্ষেত্রে সবসময় একটু সতর্ক থাকে। অলস দুপুরে বা বিকেলের আড্ডায় এরা বেশ জমজমাট চরিত্র। এদের কাছে তথ্যের ভাণ্ডার থাকায় অনেকেই সাময়িকভাবে এদের সঙ্গ উপভোগ করেন। তবে যখনই কেউ বুঝতে পারেন যে তার নিজের ঘরের কথাও একইভাবে অন্য কোথাও গিয়ে চর্চা হচ্ছে, তখনই সম্পর্কের তিক্ততা বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এদের এই আচরণের পেছনে সাধারণত কোনো বড় ক্ষতি করবার উদ্দেশ্য থাকে না, বরং একটি তাদের স্বভাবজাত কৌতূহল বা স্রেফ মনোযোগ পাওয়ার একটি চেষ্টা মাত্র। সমাজবদ্ধ জীব হিসেবে এদের পুরোপুরি এড়িয়ে চলা অসম্ভব, তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে এদের কথাকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে হালকা এবং সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখা। গোপাল পাল, বেলেঘাটা, কলকাতা 10। এরকম মানুষজন সমস্ত জায়গাতেই রয়েছে। একবার একটি ইন্টারভিউতে মুম্বাইয়ের যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল যে কে কতটা আপডেটেড থাকেন এবং কার কাছে কতটা খবর থাকে। তো ফলে যেহেতু মুম্বাইতে অনেক বেশি প্রতিযোগিতা, অনেক বেশি তাদের আপডেটেড থাকতেই হয় এবং লোকজনের সঙ্গে মেলামেশা করতে হয়, কোথায় কী হচ্ছে, কোথায় কী না হচ্ছে, সে খবর সবসময় সবাইকে

চক্ষু দর্পণে রাখতে হয়। এই রকম একটা অবস্থাতে দাঁড়িয়েও কিন্তু করিনা কাপুরের কাছে নাকি সবচেয়ে প্রথম সমস্ত খবর গিয়ে আগে পৌঁছয়ে এবং তার কাছে সমস্ত খবর থাকে এমন কথা কিন্তু শোনা গিয়েছিল সেই ইন্টারভিউতে। ফলে কেবলমাত্র আমাদের চারপাশেই যে এমন মানুষজন থাকেন এমনটা নয়, সেলিব্রিটিদের মধ্যেও কিন্তু এই রকম গোয়েন্দাদের খবর আমাদের প্রচুর চেনা জানা, তবে তাদের কাছে তাদের নিজেদের

কাছে। যেরকম শিপ্রা কারার মানিকপাড়া মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে তিনি বলছেন, ওনার গোয়েন্দা বলতে উনি বোঝেন বাড়িতে যারা আমাদের প্রত্যেক দিনে সাহায্য করতে আসেন, আমাদের বাড়িতে কাজের দিদিরা মাসিরা, কারণ তাদের কাছে পাড়ার নানান মানুষের নানান খবর তাদের থাকে, যেহেতু তারা অনেক বাড়িতে ঘোরেন প্রত্যেক দিন এবং তারা যেটুকুন সময় কাজ করেন তারা অনেক কিছু শোনেন, অনেক কিছু বোঝেন এবং তারপরে তারা আবার এসে অন্য জায়গায় সেই খবরটা থাকে, তাদের কাছ থেকে খবর পাওয়া যায় অনেক বেশি, একথা তিনি বলছেন। এরপরে চলে যাব সুতপা বসু দমদম পার্ক। তিনি বলছেন যে ওনার পাড়ার একজন জেঠিমা, তিনি খুব কিউরিয়াস ছিলেন, অন্যদের বাড়িতে একটা ওনাদের বাড়িতে একটা ব্যালকনি ছিল এবং সেখানে বসে বসেই উনি সারা পাড়ার খবর রাখতেন, আর এটা করতে উনি খুব ভালোবাসতেন। কোনো পাড়ার খবর জানতে হলে ওনার থেকে আমরা সবাই সব খবর পেয়ে যেতাম। একদিকে উনি আমাদের উপকারই করতেন এবং সে কথাই তিনি জানিয়েছেন। আর এই ব্যালকনির কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, বা এই মেসেজটা পড়তে গিয়ে মনে পড়ে গেল, আমার এক বন্ধু, তার মা ওদের একদম রাস্তার উপর বাড়ি এবং রাস্তার ধারে একটা বড় জানলা, তো সেই কাকিমা ওনার কাজকর্ম হয়ে যাওয়ার পর জানলার ধারে খাটে উনি সারাক্ষণ বসে থাকতেন এবং ওখানে বসে বসে উনি পান খেতেন, বিভিন্ন মানুষ যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন তাদের ডাকতেন, দেখে নানান রকম খবরাখবর জোগাড় করতেন, কিছু কিছু খবরাখবর তাদের আবার দিতেন, তাদের আবার বলতেন পৌঁছে দিতে, কারণ তখন তো এত ফোনের, মানে আমার ছোটবেলা তো মোবাইল ফোন তো ছিল না, কিন্তু এত ফোনেরও আবার প্রাচুর্য ছিল না চারদিকে, তো কারুর মুখ, মানে কাউকে পাঠিয়ে দিতেন কোনো খবর দিতে, নিচে যখন বেরোতেন তখন তো বেরোতেনই, কিন্তু বেশিরভাগ সময় কাকিমা কিন্তু বসে থাকতেন সেই জানলায় এবং জানলা দিয়ে খবরাখবর সব আদান প্রদান হতো এবং খবরাখবর সংগ্রহ হতো। কিন্তু ব্যাপার হচ্ছে ওনার ছেলে যে একটি মেয়ের সঙ্গে রেজিস্ট্রি করে রেখে দিয়েছেন সেই খবরটাই ওনার কাছে পৌঁছয়নি। পরে যখন উনি ছেলের জন্য ঘটকালি করছিলেন বা ছেলের বিয়ে দেওয়ার জন্য যখন মেয়ে খুঁজছিলেন, তখন ছেলে ওনাকে জানালেন যে আমার অলরেডি, যেহেতু ওদের মানে কনজারভেটিভ ফ্যামিলি ছিল, তো সেই জন্য সেই একটি মেয়েকে সে ছেলেটি ভালোবাসে এবং ভালোবেসে তার সঙ্গে রেজিস্ট্রিও হয়ে যায়। সেই খবরটি জানবার পর কাকিমা প্রায় মানে মাথায় আকাশ ভেঙে পড়বার মতন অবস্থা, সারা পাড়া আর সারা শহরের খবর যার কাছে, নিজের ছেলে একজনকে ভালোবেসে রেজিস্ট্রি করে ফেলেছে সে খবর তার কাছে ছিল না। এরকম নানান ঘটনা আমাদের চারপাশে জীবন যখন চলে তখন নানান ঘটনা এরকমভাবে ঘটতে থাকে, কখনো সুখের কখনো দুঃখের, কখনো হাসির কখনো কান্নার, এইভাবে চলতে চলতে আমরা এগোই। আর আমাদের সঙ্গে থাকে তখন নানান ধরনের গান, নানান ধরনের কবিতা, কিন্তু আজকে আমাদের কাছে সুন্দর সুন্দর সব গান রয়েছে নানান শিল্পীর কণ্ঠে। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান আমাদের সকলের জন্য ভালো লাগবে, দেখুন।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে পরের মেসেজে গিয়ে পৌঁছই আমি, কারণ সময় তো ক্রমশ এগিয়েই চলেছে। আমার পাশে, বাড়ির পাশে একটি সেলুনের দোকান আছে, ওখানে সন্ধ্যের পর অনেক গোয়েন্দা আসেন, তাই সমস্ত খবর আমি ওখান থেকেই পাই। উত্তম কুমার দাস, দ্বারহাট্টা, হরিপাল, হুগলি। আর পরের মেসেজ, অফিসে বসের কাছে কারোর নিন্দা করে বসের প্রিয় পাত্র হবার চেষ্টা করাকে গোয়েন্দাগিরি বলে না, সেটাকে অন্য কিছু বলে। ভানু বোস, লেকটাউন থেকে তিনি পাঠিয়েছেন। আপনার, আপনি যেটা বলেছেন সেটা ওই কোটের মধ্যেই থাক, আর বাদবাকি আমরা এগোতে থাকি পরের মেসেজগুলো নিয়ে। সেটা হচ্ছে যে শুভ্রা ভট্টাচার্য, বাসদ্রোণী, কলকাতা 70 থেকে, তিনি বলছেন প্রত্যেক পাড়ায় বা বাড়িতে এরকম একজন সংবাদমন্ত্রী থাকেই, যিনি হাঁড়ির, নিজের হাঁড়ির খবর না রাখলেও পাশের বাড়ির হাঁড়িতে কী ফুটছে সেটা ঠিক তার জানা চাই। এরা পাড়ার লাইভ সিরিয়াল। আমাদের পাড়ায় আছেন একজন মহিলা, আমি নাম বলবো না কারণ উনিও রেডিও শোনেন, খবর রাখা খারাপ নয়, খবর নিয়ে কানাকানি করাটা খুব খারাপ। এবং এরা গুগল না, পাড়ার গুগল সার্চ না করতেই সব আপডেট এদের কাছে হাজির। এরপরে চলে যাব আমি, কার কাছে যাব, প্রদীপ মুখোপাধ্যায়, জগাছা, হাওড়া। সত্যি আমাদের চারপাশে গোয়েন্দাদের অভাব নেই, কী করে যে তারা খবর পান বা খবর জোগাড় করেন আমি বুঝে উঠতে পারি না। এই গতকাল সবে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছি, পাড়ার বুলুদা ডাকলেন, অগত্যা নাড়াতেই হলো। বললেন কী ব্যাপার, তিন দিন পর অফিসে যাচ্ছ, শরীর ভালো ছিল না? বললাম না। আরও কিছু দূর এগিয়ে যেতেই পাড়ার মাসিমা বললেন, হাতে ব্যাগ নেই কেন, অফিসে যাচ্ছ তো, এখন শরীর ঠিক আছে তো? কদিন তো জ্বরে খুব ভুগলে, সাবধানে থেকো, ওষুধ টষুধ খাচ্ছ তো? আমি তো অবাক, উনি কী করে জানলেন, আমার পাশের বাড়ির লোকেরাও তো জানেন না, আর জানবিনি বা কী করে, আমি তো কোথাও কাউকে কিছু বলিইনি। যাই হোক, এবারেও ঘাড় নেড়ে এগিয়ে চলে গেলাম। আচ্ছা, পরের মেসেজ হচ্ছে কিশোর বালি থেকে, আমার এখানে দু একজন মানুষ আছে, কোথায় কি হলো, কার বাড়িতে অশান্তি, কার বাড়ির ছেলের বিয়ে হচ্ছে না, এই সমস্ত খবর তারা খুব রাখেন। কার বাড়িতে অনেকগুলো মেয়ে এখনও বিয়ে হয়নি, সব খবরই তাদের নখদর্পণে। আমার ভাগনার জন্য মেয়ে দেখা চলছিল, মনের মতন মেয়ে পাওয়া যাচ্ছে না। ওদের কানে খবর গেল, ছেলের বিয়ে দেবেন, মেয়ে খুঁজছেন? আমরা বললাম হ্যাঁ। বলল কীরকম মেয়ে চাই, চাকরি করা না হাউস ওয়াইফ, কালো না ফর্সা, পাস করা না মাধ্যমিক? আমরা বললাম দেখাও, এত তাড়াতাড়ি মেয়ে দেখাতে পারবে এটা ভাবতেই পারিনি। দক্ষিণা ভালো নিয়েছিল কাজটা করবার জন্য। আচ্ছা, পরের মেসেজ কার কাছে, না আপাতত এই পর্যন্তই। আর এই মুহূর্তে আমার কাছে মেসেজ না থাকলেও গান তো নিশ্চয়ই শুনতে পারবই। আর আমি কথা দিয়েছিলাম অনুষ্ঠান শেষের আগে যতগুলো মেসেজ আমার কাছে আসবে সবকটা মেসেজই কিন্তু পড়া হয় এবং পড়া হবেও। একটা গান শুনছি,

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে একেবারে শেষ দিকে এসে পৌঁছেছি, শেষ করতে হবে অনুষ্ঠান। এই ধরনের যে গোয়েন্দাদের কথা আমরা শুনছিলাম, তাদের মধ্যে বেশ কতগুলো ভাগ আমরা দেখি। নিরীহ খবরওয়ালা, যারা শুধু গল্প করতে ভালোবাসেন, আবার উদ্বিগ্ন পর্যবেক্ষক, গসিপ্রিয় মানুষ, সহায়ক মানুষ, কৌশলী মানুষ। কখনো কখনো এরা সবাইকে নিয়ে চিন্তা করেন, কখনো খবর বাড়িয়ে বলেন, কখনো জেনে দরকারে সাহায্যও করেন, আবার নিজের সুবিধা মতো তথ্যকে ব্যবহারও করেন। আসলে এই যে খবর সংগ্রহ করা এবং তারপর সেই খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে তিল থেকে তাল না হলেই হলো। যে খবর আমি দিচ্ছি এবং যে খবর পৌঁছচ্ছি, সেই খবরের সঙ্গে যাতে সত্যতা বজায় থাকে সেটা দেখাটাও কিন্তু আমাদের, মানে এই গোয়েন্দাদের কাজ। ফলে তাহলে আর সম্পর্কটা নষ্ট হয় না, এটাই হলো ব্যাপার। মুকেশের কণ্ঠে এই গান আপনাদের সকলের জন্য রইল। গোপা ছিলাম আজ মনের মেলোডিতে 100.1 FM গোল্ডে। আবারও দেখা হবে, আবারও কথা হবে, আবারও এরকম আড্ডা হবে। ভালো থাকুন, ভালো রাখুন।

আকাশবাণী খবর পড়ছি সুজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয়ের সমৃদ্ধি এবং সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইডেন বলেছে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে উভয় দেশ সমৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক যৌথ নিবন্ধে লিখেছেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা গোটা বিশ্বকে এক কঠিন পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে সংকীর্ণ জাতীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে অংশীদারিত্বের ভিত্তিতে পথ চলতে হবে বলে দুই দেশের প্রধানমন্ত্রী লিখিত মন্তব্য করেছেন। নিবন্ধে উভয় প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রসংঘ তার আশিতম বর্ষ উদযাপন করছে, কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা, মূল্যবোধ, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে রাষ্ট্রসংঘের সংস্কার প্রয়োজন। উভয় রাষ্ট্রনেতাই আন্তর্জাতিক আইন মেনে সার্বভৌমত্ব, স্থিরতা এবং উন্নয়নের ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিবন্ধে বলেছেন, দেশ 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পৌঁছতে বদ্ধপরিকর এবং 2070 সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন শূন্যে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। উভয় নেতাই নর্ডিক দেশগুলোর সঙ্গে যৌথভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের উদ্যোগের কথা জানান। বলেন, পরিচ্ছন্ন প্রযুক্তি, উদ্ভাবন, পরিমণ্ডল, সামগ্রিক ক্ষেত্রেই তাদের উদ্যোগ আগামী দিনে অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য অংশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ কার্যকর হওয়ার ফলে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে ইতালি রোমে পৌঁছবেন। দুই দেশের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ইতালিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীর সফরের অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এবারের সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশেই তাদের প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজমাধ্যমের এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সহযোগিতায় দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে মূল চালিকা শক্তি। শ্রী সিং বলেন, পারস্পরিক আস্থা, মূল্যবোধ, প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নিবিড় সহযোগিতা ভারত ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করেছে। রাজনাথ সিং হ্যানয়ে ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভ্যান জিয়াংয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় দেশই ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব, সামুদ্রিক নিরাপত্তা, নিরাপত্তা শিল্প, প্রশিক্ষণ এবং আঞ্চলিক স্থিরতা নিয়ে পর্যালোচনা করেন। যৌথভাবে তারা ভিয়েতনামের এয়ারফোর্স অফিসার্স কলেজে গবেষণাগার জন্য একটি ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর শেষ হওয়ার 7 দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি সি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন। পুতিন আজ ও আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন ও সি জিনপিং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সহ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। সুপ্রিম কোর্ট আজ তার আগের নির্দেশ বজায় রেখে বলেছে, পথকুকুরদের নির্বীজকরণের পর তাদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বাধীন এক বেঞ্চ গত বছর এই আদেশ পরিবর্তন করতে চাওয়া আবেদনগুলি খারিজ করে দিয়েছে। কোর্ট জানিয়েছে, পথকুকুরগুলিকে আশ্রয়কেন্দ্রেই রেখে দিতে হবে। মিজোরামে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করতে গিয়ে মিজোরামের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর লাল রোজামা বলেছেন, রাজ্যের মানুষের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সংশোধন চলাকালে সতর্কতা ও সাবধানতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন, যাতে করে মিজোরামের প্রকৃত নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে। দিল্লিতে তা বেড়েছে লিটার পিছু 90 পয়সা। এর ফলে জাতীয় রাজধানীতে এখন 1 লিটার পেট্রোলের দাম 97.77 টাকা থেকে বেড়ে হলো 98.64 টাকা। ডিজেলের দামও 90.67 টাকা থেকে বেড়ে হয়েছে 91.58 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। আরজিকল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলায় ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল তথা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এ বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, কলকাতা হাইকোর্ট টালা থানায় দায়ের হওয়া মামলা তদন্তভার সিবিআই এ দুর্নীতি দমন শাখার কাছে হস্তান্তর করে। পরে সিবিআই আরজিকলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মৃতদেহ নিয়ে ব্যবসা, ল্যাবরেটরি সরঞ্জাম কেনা অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ মামলা দায়ের করে। সন্দীপ ঘোষ ছাড়াও একাধিক সংস্থার বিরুদ্ধেও হাসপাতালের বিভিন্ন ক্রয় প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় গতকাল বিকেলের প্রবল ঝড়বৃষ্টি এবং পরপর বজ্রপাতে 7 জনের মৃত্যু হয়েছে। ভরতপুরের বাসিন্দা বছর 46-এর বিলকিস বেগম মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে বজ্রাহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নবগ্রাম দাসপাড়ায় রাজেশ হাঁসদা নামে 27 বছরের এক যুবক প্রাণ হারিয়েছেন। হরিহরপাড়ার বালুর মাঠপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে 61 বছরের রায়েত শেখের। অন্যদিকে নওদার ঝাউবনা এলাকায় 74 বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। বিশ্বনাথ মণ্ডল নামে ওই ব্যক্তি পাটক্ষেতে নিরানির কাজ করছিলেন, কান্দিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে 2 জনের। বছর 20 শফিকুল শেখ রানীপুর গ্রামের এবং 65 বছর বয়সী নবকুমার মণ্ডল বালুরঘাট গ্রামের বাসিন্দা। ডোমকল থানার অন্তর্গত ঘোড়ামালা এলাকায় মাঠে কাজ করতে যাওয়ার সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন অজিত মণ্ডল নামে এক ব্যক্তি। এক বেলার মধ্যে এতগুলি মৃত্যুর ঘটনা জেলায় শোকের ছায়া ফেলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গে অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আজও বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অস্বস্তিকর ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রারও আগামী কয়েকদিনে বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আজ পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় রয়েছে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। এছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ক্যালিফোর্নিয়া সান্দিওগে এক মসজিদে বন্দুক হামলায় 2 বন্দুকবাজ সহ 5 জনের মৃত্যু হয়েছে। সান্দিওগোর পুলিশ প্রধান স্কটওয়াল সাংবাদিক সম্মেলনে জানান, ঘটনায় অভিযুক্ত 2 কিশোর হামলার পরে কিছুটা দূরে গিয়ে আত্মঘাতী হন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত 12 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় 10ম স্থানে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। এদিকে সমসংখ্যক ম্যাচ খেলে এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখা মোহামেডান রয়েছে 4র্দশ তথা সর্বশেষ স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয় সমৃদ্ধি এবং সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় 3য় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের সংবাদ শুনুন 1:30।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। ঝুমুরা দেবলীনা আছি আজকে আপনার সঙ্গে, আর আপনার অনুরোধ নিয়ে আমাদের শুরু হয়ে গেছে আজকের এই তোমায় গান শোনাবো। প্রথম যে গানটা শুনলাম অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে, বধুকোন আলো লাগলো চোখে, গান শুনতে চেয়েছিলেন হীরামন শেখ, রেহানা শেখ, চাপড়া নদিয়া থেকে।
1: আমরা পরের গানে যাব ঝুমুরদি, তবে তার আগে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। বিজ্ঞাপন বিরতির ওই পারে আবারও ফিরে আসছি গান নিয়ে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 FM গোল্ড।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
4: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।

0: আমরা শুনছিলাম ইন্দ্রাণী ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে এই গান, হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মিলন বিট মৌ বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে।
1: চলে যাব পরের গানে, আশা ভোসলের কণ্ঠে শুনবো গান কাল তুমি আলিয়া, এই ফিল্ম থেকে। এবং এই গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের, সুর উত্তম কুমারের। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন তাপস কান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোরাবাজার থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শ্যামল মিত্রের কণ্ঠে শুনলাম আমরা এই গান সুধীন দাশগুপ্তর কথায় এবং সুরে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী বজবজ বাউলি থেকে। ঝুমুরা দেবলীনা আছি আপনার সঙ্গে, তোমায় গান শোনাব।
1: আমরা চলে যাব তাহলে পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে ছত্তিশগড়ের নাগোড়া থেকে অনুরোধ করেছেন মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মী দেবী গোস্বামী, যোগেশ পুরী, টুইঙ্কল, ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী আর দিশা গোস্বামী। তাদের অনুরোধে লতা মঙ্গেশকরের কণ্ঠে যে কোনো গান শুনতে চেয়েছেন। দেখুন ঝুমুরা দেবলীনার পছন্দ আপনাদের পছন্দ হয় কিনা।

0: সলিল চৌধুরীর কথায় সুরে আমরা শুনছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান।
1: এর পরে আমরা যে গান শুনব, ইনফ্যাক্ট বাইরে এখন যে অবস্থা অনেকটা সেই অবস্থার কথাই শুনব, আগুন যেভাবে লেগেছে বাইরে, বসন্ত বিলাপ ফিল্ম থেকে শুনব মান্নাদের কণ্ঠে গাওয়া এই গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুধীন দাশগুপ্তের সুরে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে।
2: লেগেছে লেগেছে।

0: নি খটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি, দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, খটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি, জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না।

0: লেগেছে আগুন, তোমটা না না না না আয় তোরা দেখে যারা জ্বলছে জ্বলছে দেখ সাপ পরিদের ডানা, প্রচন্ড তাপ্তি কাণ্ড ভাপ্তি কাণ্ড ভাব, চলে পুড়ে যা চলে পুড়ে যা চলে পুড়ে যা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অনুসন্ধান ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম এই গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রাহুল দেব বর্মনের সুরে। এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন করিমপুর থেকে সন্তোষ সিহি, এবং আমরা অবশ্যই শুনলাম লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের কণ্ঠে।
1: আর সন্তোষবাবু, আজকে নিশ্চয়ই সন্তুষ্টি মিলেছে, কালকে শোনানো হয়নি বলে একটু দুঃখ ছিল, আজ দেখুন দুঃখ কিন্তু ভুলিয়ে দেওয়া গেছে। এরপর যে গানটা শুনবো সেই গান শুনতে চেয়েছেন আর কে মুখার্জি যাদবপুর থেকে,

এবং আজকে শিল্পী অমর পালের জন্মদিন, তো সেই জন্য শ্রদ্ধেয় শিল্পীরই একটি গান শুনতে চেয়েছেন, সেই গান এই মুহূর্তে আপনাদের কাছে।

0: শচীন দেববর্মন। শচীন কর্তার কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রিম্পা পাল, রিক পাল, সুপ্রীতি পাল, পোলগুস্তিয়া, হাওড়া থেকে।
1: এরপর আমরা কোন গানে যাচ্ছি?
0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের অনুরোধ এসেছে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে।
1: রেবা সেন শুনতে চেয়েছেন তপসিয়া থেকে এই গান। আমরা শুনবো এখন এই গান।

0: পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম আমরা এই গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে। এই গান শুনতে যে আমাদের কাছে অনুরোধ করেছিলেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তোমায় গান শোনাবো, সঙ্গে আছি দেবলীনা আর ঝুমুর। আর এর পরে আমরা কি গান শুনছি দেবলীনা?
1: বেহালা থেকে শ্যামলেন্দু দত্ত, উনি রুমা গুঠাকুরতার কণ্ঠে যে গানটি শুনতে চেয়ে আজকে অনুরোধ করেছেন সেই গানটি এই মুহূর্তে আমাদের সংগ্রহে নেই। তো একটা যেটা হতে পারতো যে রুমা গুঠাকুরতার কণ্ঠে অন্য কোনো

গান, কিন্তু সেই মুহূর্তে দেখলাম যে গতকাল উনি যে গানটি শুনতে চেয়েছিলেন সেই গানটি শোনানো হয়নি, সেই গানটি আমাদের সংগ্রহে আছে। তাই এইটুকু অনুমতি আপনার থেকে চেয়ে নিয়ে, জানি না গতকাল যেটি শুনতে চেয়েছিলেন সেটি শোনার মুড আপনার আজও আছে কিনা, কিন্তু আমাদের বড্ড পছন্দের গান, তাই এই মুহূর্তে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনার গতকাল অনুরোধ করা গান শোনাচ্ছি।

0: আমরা এই গান শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আর পরেশ ধরের কথা এবং সুরে।
1: আপনাদের অনেক কোয়েরি থাকে আমাদের অনুগল্পের আসরে গল্প পাঠানোর জন্য, তো একটা কথা বলে দিই, আজকে কিন্তু লাস্ট আপনার হাতে টাইম, 19 মে-র মধ্যেই পাঠাতে হবে আপনাকে। আমাদের এই মাসের বিষয় মাটির টান এবং সেখানেই মৌলিক অনুগল্প পাঠাতে হবে 70টা শব্দের মধ্যে, সুতরাং হাতে যেটুকু সময় আছে তার আগে চটপট চটপট করে পাঠিয়ে দিন মাটির টান। আসলে এই প্রজন্মের অনেকেই আছে যারা বাড়ির বাইরে থাকেন, আবার অনেকে আছেন যাদের কাজের জন্য বাংলার বাইরে যেতে হবে। বাড়ি হোক বা দেশ, মাটি আমাদের জুড়ে রাখে, তাই যখন আমরা দূরে যাই তখন সেই টান আরও বেশি করে অনুভব করি। পুজো হোক বা পয়লা বৈশাখ, আসলে ঘরে ফেরার চিঠি। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903052998 নাম্বারে আর হোয়াটসঅ্যাপ করে। আর চিঠির মাধ্যমে যদি আপনি গল্প পাঠাতে চান সেক্ষেত্রে অনুগল্পের আসর FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700000।

0: 001 কি ভাবছেন? ইমেল করবেন সেক্ষেত্রে airfmgoldkolkata@gmail.com। তাহলে মাটির টানে এই নিয়ে লিখে পাঠাচ্ছেন, আজকেই কিন্তু লাস্ট ডেট।
1: আর আপাতত ঝুমুর আর দেবলীনা এখান থেকে বলবে টাটা বাই বাই। ঠিক দুপুর 2:30 আবারও চলে আসবো আপনাদের কাছে 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজকে মঙ্গলবার থাকছে ডিরেক্টরস কাট, সঙ্গে থাকছেন কিন্তু

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: সুরে না সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।
1: ডিরেক্টরস কাট, আপনারা জানেন যে আমরা গত তিনটে সপ্তাহ ধরে এরকম ডিরেক্টরস কাটে আমরা কথা বলছি আমাদের বরেণ্য দুটি সপ্তাহ ধরে বরেণ্য চিত্রশিল্পী এবং বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের যে সমস্ত ফিল্ম সেই ফিল্মগুলো নিয়ে। এবং আজকেও আমরা চেষ্টা করছি, আগের দিন যে যে ফিল্মগুলোকে ছুঁয়ে দেখা হয়নি চেষ্টা করব আজকে সেই সমস্ত ফিল্মকে ছুঁয়ে যেতে। ঝুমুরা দেবলীনা আছি আজকে, দেখা যাক আজকেও আমরা পারি কি না। চেষ্টা তো আগের দিনও করেছিলাম কিন্তু দেখলাম যে সময় কুলোতে পারলাম না।
2: আজকে আমাদের পথচলা শুরু হবে 1970 থেকে। তবে এই যে ইটকাট কংক্রিটের একটা দানবীয় দুর্গ, সেখান থেকে আমরা যেরকম হাঁপ ছাড়তে একটু অন্য কোথাও চলে যাই, সেরকমই অন্য কোথাও আপনাদের নিয়ে যাব একটা বিজ্ঞাপন বিরতির পরে।
1: বেশ,
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।

0: আমরা একদম প্রথম আজকে যেটা দিয়ে শুরু করব সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে চার বন্ধু তারা বেরিয়ে পড়েছে এই শহর থেকে, বেশ অনেকটা দূরে তারা যেতে চাইছে এবং তাদের যাত্রাপথের মধ্যে তাদের একটা খুনসুটি চলছে, এ ওকে ছাড়ে না, ও তাকে ছাড়ে না, এবং একজনের মনটা বেশ খারাপ। এই বন্ধুত্বের একটা চলন এবং তাদের কথাবার্তা, তাদের আচার আচরণের মধ্যে দিয়ে আমরা সবটাই বুঝতে পাচ্ছি যে কে ঠিক কোন পেশার সঙ্গে যুক্ত বা কে কী করে, কেন একজনের মন খারাপ এবং এই ট্রিপটা তাদের কেমন হতে চলেছে সেই নিয়েই এই ফিল্ম। যদিও সুনীল গঙ্গোপাধ্যায় যেভাবে লিখেছিলেন যখন ফিল্মটা দেখতে গেলেন সেই সময় তার একটু মন কেমন হয়েছিল, কারণ ওনার ধারণা ছিল যে আমি যেরকম এবং আমার বন্ধু মূলত তাদের নিয়েই লেখা এবং তারা কিন্তু ট্রেনে করে যাচ্ছে, এরকমটাই বোঝানো যে এদের বিশেষ কিছু টাকা পয়সা নেই, কিন্তু সত্যজিৎবাবু তো এদের মোটর গাড়ি চালিয়ে দিলেন। তারপর কি হয়েছিল?
1: আসল কথা, সত্যজিৎ রায় এটাই চেয়েছিলেন যে বিভিন্ন অর্থনৈতিক স্তর থেকে উঠে এসেছে এরকম চারটে মানুষ, এই যে বিভিন্ন অর্থনৈতিক স্তর থেকে উঠে আসা সেটা তাদের মানসিকতায় কতটা তফাৎ আনতে পারে, কতটা আলাদা আলাদা আলাদা আলাদা ভাবে একই ঘটনায় তাদের প্রত্যেকের প্রতিক্রিয়া এক এক রকম হয়ে উঠতে পারে যেহেতু তাদের আর্থসামাজিক পরিস্থিতিটা অন্য রকম। বোধহয় এই কথা মাথায় রেখেই সত্যজিৎ রায়ের এই সিদ্ধান্ত, এবং আমরা সেখানে দেখছি যে একজন চরিত্র যে শেখর, অর্থাৎ রবি ঘোষকে আমরা যে চরিত্রে পেয়েছি,
0: সবচেয়ে উচ্ছল, সবচেয়ে সজীব,
1: এবং সত্যি সত্যি পর্দায় যে যে দৃশ্যে রবি ঘোষ আসছেন, মানে বাকি প্রত্যেক অভিনেতার প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রেখো আপনাকে বলতে হবে, হেসে হেসে এক একজনকে 7-10 গোল করে তিনি দিয়ে যাচ্ছেন।
0: ঠিক তাই।
1: এবং সেই চরিত্রটা যে নিজের কিছুই আনেনি, কারণ তার সেই সঙ্গতিটা নেই অন্যদের মতন, কিন্তু সেটা নিয়ে তার কোনো অনুশোচনা নেই, সে কখনোই কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না, এবং সে উল্টে বলে কমপ্লিটলি ভুলে গেছিল। অথচ মানে কত স্বাভাবিক, দেখুন সেখানে আদিবাসী মহিলাদের প্রতি তাদের একটা আকর্ষণ রয়েছে, এবং সেখানে তারা যেটার খোঁজে গেছে সেটা হচ্ছে মহুয়া।

0: শুধু তাই না, যেখানে তারা প্রত্যেকে একটা মানে ভীষণ অমোঘ একটা সংলাপ ছিল, যে একটা দৈনিক ইংরেজি সংবাদপত্র সেটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে সভ্যতার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম। আজও আমরা চাই এমন কোনো একটা জায়গায় যদি বেড়াতে যাই যেখানে কোনো নেটওয়ার্ক থাকবে না, কোথাও গিয়ে মনে হয় পালাতে চাইলে সেরকম একটা জায়গা দরকার। সেইখানে যখন দুজন মহিলা পাওয়া যাচ্ছে যারা শহুরে আধুনিক পোশাক পরা, তখনই কিন্তু দাড়ি কামানোর সিদ্ধান্তটা বদলে যাচ্ছে এবং দেখানো হচ্ছে একজন শাড়ি একজন স্ল্যাক্স।
1: আসলে এরা নিজেদের এই কর্মব্যস্ততার মধ্যে থেকে যেখানে যাচ্ছেন সেটা হচ্ছে বিহারের পালামু অঞ্চল, এবং সেখানে গিয়ে আদিবাসী যে মানুষজন তাদের সঙ্গে কোথাও মিশতে চাওয়া, কোথাও দূরত্ব রাখা সবটাই, যার জন্য আদিবাসী মেয়েটি এসে যখন ঘরটা ঝাঁট দেয় তখন কিন্তু সব বন্ধুরাই দেখছে, এবং তাদের দেখার মধ্যে দিয়েও বোঝা যাচ্ছে যে এই এই দেখাটা এই বয়সের যেটা খুব স্বাভাবিক প্রবৃত্তি সেই খান থেকেই আসছে। বা যখন গিয়ে দেখা যাচ্ছে চৌকিদারের স্ত্রী অসুস্থ এই কথা শোনা হচ্ছে, সেই সময় একটা ডায়লগ ছিল না, কি হয়েছে জানেন, মানে এই যে আমরা যে মানুষ দুটিকে দেখছি সত্যি কি তাদের পক্ষে জানা সম্ভব তাদের কি হয়েছে? বরং অভাব অনটন নিত্য যাদের সঙ্গী তাদের তো এরকম রোগভোগ লেগেই থাকে, তার যে কতটা এই পরিমাপটা যে কত বেশি সেইটা বোঝার মতো ক্ষমতাও তাদের নেই।
0: এবং এই সংলাপ বলা হচ্ছে যে এত অসুখ জানতেন,
1: ওটাই তো,
0: এবং এটার ভেতরে যেটা আড়ালে রয়ে গেল যে জানার কি আদৌ চেষ্টা করেছিলেন?
1: একদম,
0: তারা তাদের নিয়ে ব্যস্ত যে ডিম বল ডিম বল, ডিম ছাড়া হবে না। তো এই এবং যেখানে অপর্ণা বলছে যে আমার মনে হলো এই মানুষটার অহংকারটা একটু থেতলে দিতে পারলে বেশ হয়, এবং সেই জায়গা ধরে ধরে জায়গা ধরে ধরে, অর্থাৎ নিজের পাশে যে একটা শহুরে নাগরিক একটা যে বুদবুদ বানিয়ে রাখা যে আমি ভীষণ একটা উচ্চবিত্ত সোসাইটি থেকে আমি আছি এবং আমি আমার এরকম আমার একটা জীবন, এবং সেখানে দেখো নেশার ঘরে বলছে যে আমি আমার মান্থলি লাগে, আমার মানি ব্যাগ থেকে মান্থলি বেরোয়, মানে কোথাও যদি ও ভাবে যে এ অর্থনৈতিক দিক থেকে আমার সমতুল্য নয়, তাই যদি বন্ধুত্বটা বা সম্পর্কটা আর গড়ে না ওঠে, সেই যে একটা হতাশা বোধ, সেই একটা আশঙ্কা থেকে বন্ধুদের ভেতর পরস্পরকে একটা আক্রমণ করা। আমরা একটা অদ্ভুত চরিত্র পাচ্ছি কাবেরী বসুকে, এবং তার জীবনের যে না পাওয়াগুলো তিনি এতদিন ভুলেছিলেন, আজকে কোথাও একটা অন্য মানুষকে দেখে তার মনের সেই বন্ধ দরজাটাতে গিয়েও একটা করাঘাত পড়ছে, সেই মানুষটা কিন্তু আগ্রহী একই সঙ্গে ভীতু।
1: একদমই, এবং তার সাজ পোশাক সবটার মধ্যেই কিন্তু একটা অন্যরকম বনেদিয়ানা আমাদের চোখে পড়ছিল, কিন্তু একদম শেষে ভাবো যখন তার সাজটা একটু অন্যরকম, হ্যাঁ, যখন তার পারিপাট্য একটু শিথিলতা আসছে সেই জায়গাটায় গিয়ে কিন্তু আমাদের তখন আমরা বুঝতে পারি যে তার মধ্যেও কিছু চাহিদা যেটা এতদিন চেপে রাখা ছিল সেটাও যেন কোথাও বেরিয়ে আসতে চেষ্টা করছে, এবং অদ্ভুত সাজ পোশাক চলছে সেই সময় তার। এই যে সদাশিব ত্রিপাঠী, তার যে পরিবার, এই পরিবারটার সঙ্গে যখন আমাদের পরিচয় হচ্ছে সেখানেও কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসছে,
0: এবং এই সব আমরা আবার হরিকে পাচ্ছি, এবং তাকে বলা হচ্ছে যে আপনার টাইমের আপনার টাইপের একজন মহিলা ওকে লিঙ্গি মেরেছে, তো তাই জন্য এদেরকে পছন্দ করে না। অথচ মহিলাদেরকে ঠিক সে কী চোখে দেখে তার পরিচয় কিন্তু আমরা পাচ্ছি যখন আদিবাসী মেয়েটার সঙ্গে সে একটা সম্পর্কে যাচ্ছে। তো এই যে চারটে ভিন্ন পরিস্থিতি থেকে উঠে আসা মানুষ, যেখানে একজন আরেকজনকে বলছে ওসব নেটিভ ব্যাপারে আমি নেই, আবার সে বলছে প্রেম টেম একটা বুর্জোয়া ব্যাপার তার ভেতরে আমি নেই, তো এই যে আলাদা আলাদা মতাদর্শ আলাদা আলাদা দর্শন, সেইটাকেই কোথাও সত্যজিৎ রায় ধরতে চেয়েছেন, এবং কোথাও অপর্ণা যেন একটা বিবেকের ভূমিকায় কাজ করছে এখানে। আবার
1: এই যখন আমরা চারজনের কথা বলছি এবং বারবারই বলছি, যখন আমরা একদম সামনে শেখরকে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে যেন সমস্ত লাইমলাইটটা সে নিয়ে নিচ্ছে। খেয়াল করে দেখো যখন অপর্ণাদের গাড়িটা হঠাৎ এসে পড়ে আর তারা স্নান করছে কুয়ো থেকে জল তুলে তুলে, সেই সময় একজন লুকিয়ে পড়ছে কুয়োর পিছন দিকে গিয়ে আর একজন কিন্তু খুব বীর দর্পে এগিয়ে আসছে, সে কিন্তু শেখর।
0: এবং তার বলছে যে পরপর কতগুলো কারেক্ট ইংলিশ বললাম দেখলি,
1: ক্যারেক্টারটাকে এত সুন্দর করে গড়ে তোলা, সত্যিই মানে এই ফিল্মটা দেখতে দেখতে কোথাও আপনার মুডটা রিফ্রেশ হবে এটাও যেমন ঠিক, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রশ্নের মুখোমুখিও কিন্তু আপনাকে সে দাঁড় করিয়ে দিয়ে যাবে,
0: এবং অনেক প্রশ্নের উত্তর সত্যজিৎ দেওয়া শুরু করলেন এই সময় থেকে। যে প্রশ্ন তার দিকে ছুঁড়ে দেওয়া হতো, তিনি গ্রামের জীবন নিয়ে ছবি বানাচ্ছেন, তিনি জমিদার বংশ নিয়ে ছবি বানাচ্ছেন, তিনি কতটুকু চেনেন যে পারিপার্শ্বিকে তিনি থাকেন সেটাকে তিনি কতটুকু এক্সপ্লোর করছেন। যদিও নায়কে আমরা কিন্তু বিভিন্ন চরিত্রে পেয়েছি, আমরা অপরাজিত বা অপুর সংসারে অপুর বিভিন্ন যে শহুরে অভিজ্ঞতা তার ভেতরেও পেয়েছি, কিন্তু সরাসরি এই চার বন্ধু তারা গেছে হয়তো একটা জঙ্গলে বেড়াতে, কিন্তু তাদের শহুরে মানসিকতাই যা তাদের দিয়ে অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ করিয়ে নিচ্ছে। এরপর আমরা শহরে একেবারে পা রাখবো, তবে তার আগে পাহাড়ি সান্যালের কণ্ঠে আমরা যে অতুল প্রসাদী গান পেয়েছিলাম সেই ছবিতে শুনবো সেই গান।

0: এর আগে আমরা এটা শুনছিলাম যে যেখানে একজন মানে যিনি সাহিত্যিক তার কোথাও একটু খটকা লেগেছিল, আপত্তি লেগেছিল, অথচ সেই মানুষটা আবার পরে সৌমিত্র চট্টোপাধ্যায়কে একটি বিশেষ পত্রিকা তারা একসাথে প্রকাশনার দায়িত্বে ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা সেই যে চৌকিদার, চৌকিদারের ভূমিকায় মানে ওটি কি ওখানকার চৌকিদার না? সৌমিত্রবাবু বলেছিলেন যে না না, উনি তো বেশ কিছু ছবিতে বিভিন্ন ছোট ছোট চরিত্রে অভিনয় করেন এবং সেটা উনি বিশ্বাস করতে পারেনি। বলছে একটা চৌকিদার সে এত বিশ্বাসযোগ্য যে আমি ভাবতেই পারিনি সে গেস্ট হাউসের চৌকিদার নয়।
1: ইনফ্যাক্ট কোথাও সত্যজিৎ রায়ের কিন্তু এইটা একটা মুনশিয়ানা, তার সমস্ত ফিল্মে খেয়াল করে দেখো ছোট্ট ছোট্ট যে চরিত্রগুলো তাদের বিশ্বাসযোগ্যতা এবং তারা যেন সেই চরিত্রটাই হয়ে উঠছেন। তো এই সুনীল গঙ্গোপাধ্যায়ের তো যখন উনি ফিল্মটা দেখেছেন তখন অবভিয়াস ওয়েতে ওনার খুব একটা যে ভালো লেগেছে এমনটা নয়। ওনার যে বন্ধুবান্ধব মহল বা চেনা পরিচিত তাদের উনি জানিয়েও ছিলেন যে আমি যেরম লিখেছিলাম এটা ঠিক তেমন নয়, এটা সত্যজিৎবাবুর ফিল্ম। কি অদ্ভুত, কেউ গিয়ে এই কথাটা সত্যজিৎবাবুকে জানিয়ে দিয়েছিল। এবং পরে যখন উনি প্রতিদ্বন্দ্বীর জন্য কথা বলছেন তখন কিন্তু তিনি বলছেন হঠাৎই এমনি কথা বলেছেন যে আপনার ওই উপন্যাসটা আমার, আপনার লেখাটা আমার পছন্দ, আমি ওটা নিয়ে কাজ করতে চাই, যেমন যেমন কথা হয়। এবার বলছেন বেশ কিছুদিন বাদে আমি দেখছি একটা ইন্টারভিউ দিচ্ছেন উনি একটা চ্যানেলে এবং সেখানে উনি বলছেন যে হ্যাঁ আমি তো ওটা বানিয়েছিলাম কিন্তু সুনীলবাবুর ওটা আবার ঠিক পছন্দ হয়নি। বলছে এই কথাটা যে ওনাকে কে জানিয়ে দিল আমি সেটাই বুঝতে পারিনি। এবং দেখো জানার পরেও কিন্তু একই রকম ব্যবহার, একই সব, অথচ কোথাও ওনাকে জানতে দিয়ে বিব্রতও করেননি যে আমি জানি।
0: এবং সত্যজিৎ রায় সুনীলবাবুকে অরণ্যের দিনরাত্রি পড়ার পরে প্রশ্ন করেছিলেন ছেলেগুলো কে কোথায় থাকে, তারা হাওড়া থেকে কোন ট্রেন ধরছে, এমনকি এটাও প্রশ্ন করেছিলেন যে আচ্ছা মহুয়া খেলে ঠিক কতটা নেশা হয়,
1: ঠিক
0: যে তারা কি কি করবে ওখানে মহুয়া খাওয়ার পর, মানে সেটা কতটা মানে বাস্তবানুক হবে আর কি লজিক্যালি। তো এইরকম একজন মানুষ তিনি বেছে নিচ্ছেন প্রতিদ্বন্দ্বীর মতো একটা উপন্যাস এবং

0: সত্যি সত্যি সেই সময় যে আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি কলকাতায় চলছে, সত্যজিৎ বাবুকে আর একটা কথা বলা হতো যে ওনার কোনো রাজনৈতিক মতাদর্শ উনি এড়িয়ে চলেন, ওনার চলচ্চিত্রে থাকে না। প্রতিদ্বন্দ্বী এমন একটা ফিল্ম যেখানে হয়তো খুব সোচ্চারে সেটা আপনি পাচ্ছেন না, কিন্তু আশেপাশে কখনো দেয়াল লিখন, কখনো বদলে যাওয়া দেয়াল লিখন, যখন গরমের হাত থেকে বাঁচতে একটু বিশ্রাম নিতে একটা ফিল্ম দেখতে ঢুকছে সেটা একটা তথ্যচিত্র, সেখানে কোথাও একটা বম্বিং হচ্ছে, এই সমস্ত কিছুর ভিতর দিয়ে কিন্তু যেটা প্রকাশ পাচ্ছে এবং যে মেন প্রোটাগনিস্ট সিদ্ধার্থ, এবং সত্যি সত্যি যদি আপনারা প্রতিদ্বন্দ্বী পড়েন দেখবেন সুনীলের সিদ্ধার্থ আর সত্যজিতের সিদ্ধার্থ দুটো কিন্তু একেবারে মৌলিক সৃষ্টি, আলাদা অন্য রকম। এবং যেটা আমরা বলি যে একটা মধ্যবিত্ত শিক্ষিত ছেলে, সে কিন্তু সত্যিই মাঝখানে, তার ছোট ভাই, তার একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে এবং তার জন্য সে খুব ফোকাসড। সে কিন্তু সেই হ্যামলেটের মতো টু বি অর নট টু বি, কী করবো কী করবো না, এই দ্বিধার ভেতরে সে নেই। সে জানে সে কী করবে, সে তার আদর্শের জন্য তার প্রাণ দিতে পারে, তার এতটুকু বুক কাঁপবে না। আবার আমরা সিদ্ধার্থর এক বোনকে দেখছি, সে একেবারে বিপরীত মেরুতে অবস্থান করছে, যে জানে আমার এই অভাবের সংসারে নিজের সকাল্লাত মেটানোর জন্য এবং ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য একটা চাকরি প্রয়োজন, এবং চাকরিতে উন্নতির জন্য ঠিক যে যে পথ দিয়ে আমাকে যেতে হবে সেখানে আমি আমার কোনো নির্দিষ্ট নীতি আঁকড়ে বসে থাকবো না, আমি সেই সেই পথেই আমার উন্নতিটা করব। মাঝখানে দ্বিধার ভেতরে যে রয়েছে, যেখানে তার বন্ধুর মুখ দিয়ে আমরা একটা সংলাপ পাচ্ছি, সাসপেন্ডেড হয়ে ঝুলে আছি, সে কিন্তু সিদ্ধার্থ, যে আমাদের মতো অনেক মধ্যবিত্ত শিক্ষিত মানুষের প্রতিভা।
1: এই সিদ্ধার্থ যখন যাচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে, সেও যে ফোকাস নয় এমন নয়, কিন্তু সে আস্তে আস্তে বুঝতে পারছে যে সে কি বিশ্বাস করে, সেই বিশ্বাসটাকে যদি সে ইন্টারভিউ বোর্ডের মানুষদের সামনে রাখেন এবং তার যে রাজনৈতিক একটা মতাদর্শ আছে এটা যদি তারা বুঝতে পারে, তাহলে পরবর্তীতে তার চাকরি পেতে অসুবিধা হতে পারে। এবং সেও কিন্তু এক একবার ফেলিওর হচ্ছে এবং ফিরে এসে বন্ধুদের কাছে যখন আসছে, কথাবার্তা হচ্ছে, সে কিন্তু এটা বুঝিয়েও দেওয়ার চেষ্টা করছে যে না, মানে এবার প্রশ্ন এলে কীরকম উত্তর দেব সেটাও ভেবে দেখতে হচ্ছে। বা যখন বন্ধুদের কাছে আসছে একটু জিরিয়ে নেওয়ার জন্য, সেই সময় দেখছে যে তারই এক বন্ধু, তার কিন্তু কিছুর অভাব নেই, অথচ সে রেডক্রসের যে ফান্ড আছে সেই ফান্ডটা যে টাকাটা তুলেছে সেখান থেকে একটা ধারালো কিছু ঠুকিয়ে কিছু কয়েন বের করে নেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু সে মানতে পারছে না, কারণ তার আদর্শ এটা বাঁধছে। সে বারবারই বারণ করছে যে এটা কেন করছিস, এটা কেন কর, অথচ বন্ধু জানে যে এরকমই হয়, ফান্ড তোলা হয় সেখান থেকে টাকাও সরে, তো এটা খুব স্বাভাবিক। আবার অন্য এক বন্ধুকে সে অনায়াসেই বলছে কিছু খাওয়াবি, তো তার কাছে যে টাকাটারও অভাব আছে সেটাও সে বুঝিয়ে দিচ্ছে। সেখানে একটা চরিত্র দেখো, নরেশ দা, বরুণচন্দ্রকে আমরা পেলাম সেখানে, অথচ কি ছোট্ট ওই একটুখানি একটা সাইড দিয়ে প্রায় তাকে দেখতে পাওয়া,
0: তার কণ্ঠ অভিনয়টা কিন্তু
1: সত্যজিৎ রায়ের। হ্যাঁ, এটার কারণ আছে, মানে একবার একটা ইন্টারভিউতে বরুণবাবু বলেছিলেন যে যখন ওটা ডাবিং হবে সেই সময় উনি ছিলেন না, তো যার জন্য তখন ওটা সত্যজিৎ রায় করে দিয়েছিলেন। এবং এই এই যে এইভাবে যে পুরো একটা ক্যারেক্টারকে একটু একটু করে গড়ে তোলা হচ্ছে, এবং এই ছেলেটাই কিন্তু বাড়িতে এসে সবার খোঁজ খবর নিচ্ছে, বোনকে কিন্তু সে প্রোটেক্ট করছে, কোথাও বোনের ওপর তার আস্থা আছে। আবার যখন তার মনে হচ্ছে যে বোন কি তাহলে অন্য কিছু, অন্য কোনোভাবে তার পথটাকে খুঁজে নিচ্ছে, সেটাকেও আবার সে মানতে পারছে না।
0: এই যে মানতে পারছে না, সে কিন্তু বোনের বসের বাড়ি যাচ্ছে, সে মানে কল্পনা করছে যে বসকে সে কড়া কথা শোনাবে, বস যদি না মানে সে বসকে মেরেও দিতে পারে। বস কিন্তু সেখানে বুর্জোয়া পুঁজিপতির একজন সেই দলের লোক, কিন্তু সেখানে গিয়ে বস যখন উল্টে বলছে তোমার বোন চাকরি ছাড়ার বদলে তোমার একটা চাকরি হলে ভালো হয় না, সে কিন্তু সেই যে প্রয়োজন, বাস্তব কঠোর, যে বাস্তবের যে কঠোর একটা নির্মমতা, যে চাকরির কতটা প্রয়োজন অস্বীকার করতে পারছে না, সে কিন্তু বেরিয়ে আসছে। এবং সেই হতাশাটা সে দেখো, সে যখন দেখছে যে পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই মারতে যাচ্ছে,
1: সেও
0: গেছে রাগটা বার করতে, তুই যখন সেই ভীত সন্ত্রস্ত সেই মানে প্যাসেঞ্জার সিটে বসে থাকা সেই কিশোরীর মুখ দেখছে, তখন কিন্তু সে আবার নিজেকে গুটিয়ে নিচ্ছে। অর্থাৎ একটা চরম কোনো জায়গায়, মানে যেরকম পথ আজকে ওর ভাই বেছে নিতে পারছে বা ওর বোন বেছে নিতে পারছে, ওর বন্ধু বেছে নিতে পারছে, ওর ভেতর

0: সবসময় কিন্তু মূল্যবোধের একটা সংঘাত আমরা দেখছি, বাস্তব পরিস্থিতি এবং তার সাথে মূল্যবোধের একটা সংঘাত। এবং সেখান থেকে তার জীবনে আলোর মতন আসছে একটা মেয়ে কেয়া। এবং এই যে বদলে যাওয়া পারিপার্শ্বিকতা, সেখানে ও খুঁজে বেড়াচ্ছে ওর একটা মানসিক শান্তি, ছোট্টবেলার একটা পাখির ডাক।
1: এবং এটা কিন্তু বারবার খুঁজছে,
0: বারবার খুঁজছে,
1: এমনকি পাখির যেখানে বিক্রি হয় সেখানেও একবার চলে গেল যদি খুঁজে পাওয়া যায়, কিন্তু কাউকে বোঝাতে পারছে না যে কোন পাখি বা কি, শুধু শীষটা দেওয়ার চেয়ে। এবং বন্ধু বলেছিল দেখা না কিভাবে ডাকে, হ্যাঁ সে করতে গিয়ে তখন হ্যাঁ চল বলে বেরিয়ে চলে যাচ্ছে। একটা কিছু খোঁজা, আসলে ছেলেবেলাটা খুব সুন্দর ছিল, যেখানে ভাবনাগুলো ছিল না, কঠোর বাস্তবে পড়ে প্রতিনিয়ত যে শিখতে হচ্ছে এবং নিজের যা ধ্যান ধারণা সেগুলোকে যে ভাঙতে হচ্ছে। ভেবে দেখো ওই বয়সের একজন ছেলে যখন দেখছে যে ক্রস করে আসছে একটি মেয়ে রাস্তায়, তখন মেয়েটাকে দেখে কিন্তু তার ডাক্তারি পড়াগুলো সব মনে পড়ছে, এবং তার কিন্তু কোথাও সে মেয়েটা যখন আসছে ঘুরে ফিরে, যখন ডাক্তারির সেগমেন্টে সে গিয়ে যখন ব্রেস্টের ব্যাপারে শুনেছে কিভাবে কি থাকে, গঠন কীরকম হয়, কোথাও তার সেটা মনে পড়ছে। মানে এই যে ভিতরেও একটা কোথাও, এটা একটা মেয়েকে দেখে তার ভালো লাগা বা তার প্রতি
0: একটা আকর্ষণ
1: সেটাও যেমন, ঠিক সে তেমনি সঙ্গে সঙ্গে দেখবে বেশ কয়েকটা জায়গায় কখনো গলার কাজটা তার মনে হচ্ছে যে কিভাবে কি হয়, এই ডাক্তারিটা পড়তে গিয়েও যে পড়া হলো না সেইটাও তো তার মধ্যে রয়ে
0: গেছে।
1: একটা সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে বাবা চলে যাওয়ার কারণে একটা সুন্দর ভবিষ্যৎ যার হতে পারতো আজ সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এবং একদম শেষে গিয়ে সে যখন একটা ছোট্ট কোম্পানি সেলসম্যানের কাজ নিয়ে চলে যাচ্ছে, তো সেইখানে গিয়ে হয়তো ওইভাবেই তার সন্তুষ্টি আসছে এবং সেই পাখির ডাকটাকে সে খুঁজে পাচ্ছে।
0: এবং এই যে ডিরেক্টরি, মানে যেহেতু ডিরেক্টরস কাট, আমরা ডিরেক্টোরিয়াল পার্সপেক্টিভের দিকে যদি তাকাই, ছবিটা শুরু হচ্ছে যখন আপনারা দেখবেন যে নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ ওর জীবনটা তো সত্যি নেগেটিভ হয়ে গেল, ওর ডাক্তারি পড়া বন্ধ হয়ে গেল, ওর জীবনের মূল যে একটা সুর সেটা কোথাও কেটে গেল। তো সেই সেই জায়গায় গিয়ে যেটাও মেনে নিতে পারছে না, যেখানে আমরা যে একজন নার্স যে তার জীবনটাকে আরো সহজ করার জন্য স্বেচ্ছায় একটা অন্য জীবন বেছে নিয়েছে, তাকে ওইভাবে আবিষ্কার করছে, আমরা দেখছি আবার শর্টটা নেগেটিভ হয়ে যাচ্ছে।
1: বেশ কিছু জাম্প কাট পেয়েছি কিন্তু আমরা এই ফিল্ম জুড়ে।
0: এবং শেষ যে দৃশ্যটা, শেষ ইন্টারভিউ দৃশ্যটায় হঠাৎ করে এই যে বিভিন্ন, আবার বলছি বিভিন্ন অর্থনৈতিক পরিবেশ থেকে উঠে আসা মানুষ, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থেকে উঠে আসা সব চাকরি প্রার্থীরা, আমরা দেখছি সবাই একটা মানব কঙ্কাল, অর্থাৎ বেসিক্যালি কোথাও এক। তার আগে আমরা কেয়ার সাথে একটা সংলাপ পাচ্ছি, বেসিক্যালি এক, তো বেসিক্যালি কোথাও এক, তারা যে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন সবাই অপেক্ষা করছে একটা চাকরির জন্য। এবং এই পর্যায়ে পৌঁছে গিয়ে যখন আবার ইন্টারভিউ বন্ধ হয়ে যাচ্ছে, তুমি দেখো ও কিন্তু তার আগে রিভোল্ট করতে গেছিলো, যেই বলেছে রোল নাম্বার কত বাকিরা পিছিয়ে এলো, ও তখন সরে আসে, তারপরে কিন্তু ও সেই জোরটা পাচ্ছে এবং গিয়ে টেবিল উল্টে দিয়ে বলছে আপনারা মানুষ বলে, কিন্তু ও বুঝলো যে এই প্রতিবাদ করে এই শহরটায় আর থাকা যাবে না। সে ওই চাকরিটা নিয়ে যখন চলে এলো, কেয়ার চিঠি যেটা তার কাছে সেই সন্তুষ্টির আরামের একটা নিরাপদ আশ্রয় ছিল, সেখানে পাখির ডাকটা আবার ফিরে পাওয়া, কোথাও একটা যেটা আমরা মহানগরের শেষে পেয়েছিলাম একটা পজিটিভিটি, যে এত কিছুর ভিতরে হয়তো একটা ভালোর দিকে এবার এগোবো।
1: ঠিকই তাই। এবং এই সংসারটার মধ্যে তুমি তার মায়ের ব্যাপারটাও দেখো, মা মানে যখনই মিসেস সান্যাল আসছেন এবং নানান রকম কথা বলছেন, মেয়ের সম্পর্কে শুনতে হচ্ছে তার তো খারাপ লাগছে, অথচ তার এই তিন সন্তান তিনি কাউকেই ছাড়তে পারবেন না, বা কাকার ছোট্ট চরিত্রটা যে বোঝানোর চেষ্টা করছে বারবার কি হতে পারে কি না হতে পারে, ছোট ভাইয়ের যে চরিত্রটা, এবং বোনের সঙ্গে, বোন যখন টেকে নিয়ে গিয়ে রাতে দেখাচ্ছে ছাদে চল একবার গিয়ে, যখন সেখানে ডান্সটা পারফর্ম করছে, সেটা দেখতে কিন্তু তার মন্দ লাগছে না, হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে কোথাও একটা আবার এইগুলোও চলছে যে কি করে বোনটাকে ওই জায়গাটা থেকে বের করে আনা যায়, বা বোন যে চাকরি করবে না সেটা জানাতে গিয়েও যখন ওই বৈভবটা চোখের সামনে দেখে, তখনও কিন্তু তার কোথাও খারাপ লাগাটাই কাজ করছে। একরকম মানুষটা এতক্ষণ ধরে যা যা ভাবছিল, না পেতে না পেতে না পেতে, আলটিমেটলি সে ছোট্ট যখন একটা আশা পেল যে একটা ছোট্ট চাকরি, সঙ্গে কেয়া হয়তো থাকবে, এবং কেয়াও অদ্ভুতভাবে কথাটা কিন্তু বলেছিল, এখনো অবধি জানি, হ্যাঁ মানে সত্যি তো আমরা জানি না পরবর্তীতে কী হচ্ছে, কারণ কেয়ার জীবনেও একটা ঝড় চলে এসেছে, তার বাবা নতুন করে তার মাসিকে বিয়ে করছে এবং এই বয়সে এসে সেটা মেনে নেওয়া, যদিও সে বুঝতেই পারছিল তাদের চালচলনের মধ্যে দিয়ে, স্টিল সেটা মেনে নেওয়াটা তার পক্ষেও মুশকিল, কিন্তু কোথাও যেন একটা ইঙ্গিত রেখে যায় যে এবার থেকে হয়তো ভালো কিছু আসছে।
0: এই ইঙ্গিতটা আমরা এর পরের ফিল্মেও খুঁজে পাচ্ছি, আমরা যে ছবির নাম পাচ্ছি সীমাবদ্ধ। এবং প্রতিদ্বন্দ্বের পরে সত্যজিৎ রায় নিজে বলছেন যে আমি যখন শঙ্করের সীমাবদ্ধ উপন্যাসটা পড়ি তখন মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ থিম, কারণ প্রতিদ্বন্দ্বিতে আমরা যে তরুণটিকে চাকরি প্রার্থী হিসেবে দেখালাম, তো আমার মনে হয় যারা চাকরি ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে, মানে নতুন উচ্চ শ্রেণীটা, সেই শ্রেণীটা যারা স্বাধীনতার পর ভারতে বড় হয়ে উঠেছে, সেই মানুষগুলোকেও এবার কোথাও আমার দেখানো দরকার, এবং সেই কারণেই কিন্তু সীমাবদ্ধকে বেছে নেওয়া।
1: সীমাবদ্ধ এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে একজন মানুষ, সে কিন্তু এমনটা নয় যে সে সিদ্ধার্থর মতো যে চাকরি পাচ্ছে না বা কিছু, তার স্ট্রাগলটা এখানে নয়, তার আবার অন্য ধরনের স্ট্রাগল। সে একটা জায়গায় অধ্যাপনা করতো, তারপর ফিরে এসে অন্য একটা কোম্পানিতে একটা সুন্দর পোস্টে আছে এবং গত 10 বছরের মধ্যে সে ভালো পদোন্নতি করেছে। আর এই সীমাবদ্ধ ফিল্মটা কিন্তু শুরুও হচ্ছে অদ্ভুতভাবে, নিজের ইন্ট্রোডাকশন সে নিজেই করাচ্ছে এই ক্যারেক্টারটা, এবং কোথাও একটা গাড়িতে উঠে সে চলে যাচ্ছে, মানে অফিসের জন্য সে রেডি হচ্ছে, তার ঘরে সুন্দর স্ত্রী আছে, তার বৈভবের সীমা নেই সবটাই, অথচ এতদিন বাদে সে যখন কলকাতাতে এসে নিজস্ব একটা ফ্ল্যাট পেয়েছে অফিস থেকে, সেখানে আবার নিয়ম হচ্ছে যে তার বাবা মাকে রাখা যাবে না, শুধু সে তার স্ত্রী এবং তার সন্তানরা থাকতে পারে, বাবা মা আসতে পারেন মাঝে মাঝে। সুতরাং বাবা এবং মা যখন পরবর্তীতে ফিরে আসছে তার কাছে, তখন অন্য একটা ফ্ল্যাট দেখে তাদের রাখতে হচ্ছে, বাবা মা মাঝে মাঝে আসেন কিন্তু ব্যস্ততার মধ্যে ছেলেও থাকে না তাদের কাছে, এবং এটার জন্য যে দুঃখ এমনটা নয়, বরং এটা একটা স্ট্যাটাস সিম্বল অন্যের কাছে জানানো যে
0: দার্জিলিং এর একটা নামি কনভেন্ট আছে,
1: এটা এটা যে বলা, এর মধ্যেও একটা শ্লাঘা আছে, কিন্তু তাদের এই যে জীবনটা চলছে, এই জীবনটা চলার মধ্যে কোথাও আবার এই যে মাঝে মাঝে বিবেক আসে না, এইখানে আবার টুটুল আসছে তার শালি, এবং সে কিভাবে তার বিবেক হয়ে তার সামনে এসে দাঁড়াচ্ছে, এবং সব পাওয়ার মধ্যেও কোথাও একটা না পাওয়া যেখানে থাকবে, সেটা ভারী সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই ফিল্মে।
0: এবং এই ফিল্মের শুরুতে দেখো বাইরে যে বোর্ডটা অফিসের, সেখানে কোম্পানির নাম লেখা, সবকিছু লেখা, এবং তলায় গিয়ে লেখা হচ্ছে দায়িত্ব সীমাবদ্ধ, এবং সত্যি সীমাবদ্ধ। সেখানে রুনু সান্যাল, সে ল্যাম্পস ডিভিশনের সেলস ম্যানেজার, তার দায়িত্ব সীমাবদ্ধ ল্যাম্প নিয়ে, এ হচ্ছে আমরা শ্যামলেন্দুকে পাচ্ছি ফ্যান ডিভিশনের, তো ওর দায়িত্ব সীমাবদ্ধ। এবং এই যে দায়িত্ব সীমাবদ্ধ, এখানে ওর সব কিছুই ঘুরছে কিন্তু ওই ফ্যানকে নিয়ে, মানে সে শালিকে নিয়ে গিয়ে আদর করে ভালোবেসে দেখাচ্ছে, দেখাতে গিয়ে দেখছে সেখানে সেই নিয়ন আলোর বিজ্ঞাপনে একটা অফ হয়ে গেছে, এবার শালিও ব্যঙ্গ করে বলছে বাবা আপনাদের ফ্যান এরকম করে বুঝি, তখনই সে মানে যেখানে বেরিয়েছিল সেখানে না পৌঁছে আগে গিয়ে ফোন করছে, এবং ফোন করে বলছে ওটা আগে বন্ধ করো, করে আগে সারাও। তো এইরকম একটা জায়গা, এবং শালি এসে তার দিদিকে যখন দেখছে অবাক হয়ে যাচ্ছে, অথচ তার দিদি অনেক পাল্টে গেছে, সে এখনই বৈভবের সাথে মানিয়ে নিয়েছে, বলছে এত উপরে থাকি বেশ লাগে জানিস, ধুলো নেই, ধোয়া নেই, মশা নেই, মাছি নেই। এবং সেখানে তিনি বলছেন, তার শালি এসে বলছে যে আমি বিপ্লবীদেরও স্টাডি করতে চাই, আবার একজন অবিপ্লবীও আছেন তাকেও স্টাডি করব। এবং যখন জামাইবাবুর বাড়িতে একটা পার্টি চলছে এবং বাইরে থেকে সেরকম বোম পড়ার আওয়াজ ভেসে আসছে বা কিছু, সেটা নিয়ে ওখানে অনেকের ভেতরে নানান রকম কথা চলছে, আমরা কিন্তু কোথাও এক ছলক পার্টনার শ্যামলেন্দুকে খুঁজে পাই যে বলছে হয়তো চাকরি দিলে এদের সমস্যাটা মিটে যাবে না, হয়তো এদের একটা কোনো আদর্শ আছে, অন্য কিছু চায়। তো এই জায়গা থেকে কোথাও টুটুলের মনে হচ্ছে যে অনেকখানি বদলে গেলেও বোধ হয়
1: পুরোটা নয়,
0: কিন্তু যখন এই ফ্যানেরই একটা বড় ইন্টারন্যাশনাল অর্ডার যখন ডেলিভারি হবে, রপ্তানি করা হবে, তার আগে যখন কিছু ত্রুটি পাওয়া গেল এবং বললো যে এই ত্রুটিপূর্ণ পাখাগুলো যদি পৌঁছায় অর্ডার তো ক্যান্সেল হবে এবং একটা বিশাল ক্ষতির মুখোমুখি হবে কোম্পানি, যেটা অনেক দিন পর্যন্ত আর কোনো বিদেশি ডিল করা হয়তো যাবে না, এটা শুধু টুটুল জানতো। এবং তখন সে মজা করেই বলেছিল যে আপনারা তো চাইলে সব কিছু পারেন, একটা ঝামেলা বাঁধিয়ে দিন, মানে যেহেতু শুনেছে যে কোনো কারণে যদি প্রোডাকশন বন্ধ থাকে তাহলে এই ক্ষতিটার একটা পূরণ সম্ভব। টুটুলের পথেই যে সত্যি সত্যি শ্যামলেন্দু হাঁটবে সেটা টুটুল ভাবতে পারেনি। এবং যে পাবলিক রিলেশনস অফিসার যাকে আমরা পাচ্ছি মিস্টার তালুকদার, এবং একটা সামান্য মাছের পিস নিয়ে একটা জেনে বুঝে বাঁধানো গণ্ডগোল, সেখান থেকে ইউনিয়ন দায়িত্ব নিয়ে নিচ্ছে, তা কোম্পানিতে লক আউট হয়ে যাচ্ছে, এবং শুধু এটুকু করে ক্ষান্ত হচ্ছে না, সেখানে যখন বোম ফেলা হচ্ছে এবং হীরা সিং যে মানে দারোয়ান ছিল সে আহত হচ্ছে, তখন তারপরে যখন মিস্টার তালুকদার আসছে শ্যামলেন্দুর চেম্বারে, এসে বলছে তার গালে একটা ব্যান্ডেড, শ্যামলেন্দু বলছে কি শেভিং, বলছে আপনার জন্য শেভিং, বড় সাহেবের জন্য স্প্লিন্টার বলে খুলে সেটা নির্লজ্জের মতো হাসি। এবং শ্যামলেন্দু বলছে হীরা সিং ঠিক আছে তো, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলে চাক বাবা বাঁচলাম, বলছে না হলেই বা কি, আপনার নামে একটা রিড অর্ডার করে দেওয়া স্পেশাল রিট উইথ কন্ডোলেন্স। এবং সেটাতেও শ্যামলেন্দু হাসছে, মানে এই যে একটা তৈরি করা গোলমাল তাতে যে একটা মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারতো সেটা তার কাছে বড় কিছু না, কারণ সে এই ক্রাইসিসটাকে কোম্পানিকে বাঁচাতে পেরেছে, এবং তার ফলে যেটা হয়েছে ওই ফেরিস মারা যাওয়ার পর সেই জায়গাটা তার জন্য পাকা।
1: না অ্যাকচুয়ালি তাই, মানে কোম্পানি যতটা না ম্যাটার করেছে এটা পুরোটাই যেন যে নিজের জায়গাটা পাকা হচ্ছে, হ্যাঁ, এবং নিজেকে কোথাও একটা পৌঁছতে হবে, এই পৌঁছানোর দৌড়টা মারাত্মক। এবং যথারীতি এই রুনুবাবুই একদিন এসে যখন মানে ব্যাপারটাকে বলে ফেলেন যে কিভাবে কি হয়েছে এবং কিভাবে এই পুরো সিচুয়েশনটাকে দেখা গেছে, কি অদ্ভুতভাবে টুটুলের চেঞ্জটা
0: একদম।
1: এর আগে পর্যন্ত জামাইবাবুর দেওয়া ঘড়িটা সে হাতে পড়ে আছে, সে পার্টনার ফিরে যাওয়ার আগে সেই এটা ঘড়িটা দিয়ে যাবে, এরকম সব ঠিকঠাক, কিন্তু মানে এমন অদ্ভুতভাবে দেখানো হলো। এবং সেই সঙ্গে আলো আধারিটাকে যেভাবে ইউজ করা হয়েছে, অন্ধকার দিকে তাকিয়ে আছে বা হাতের ঘড়িটা যখন খুলে রেখে দিয়ে চলে যা মানে দাঁড়িয়ে আছে, সেই সময় কোথাও শ্যামলেন্দু নিজেই যেন বুঝতে পারছে যে মানে কি করেছে সে। আর পাঁচজনের কাছে সে হিরো, সে সবটা ঠিক করে দিয়েছে, তার প্রমোশন হয়েছে এবং বউ ভীষণ খুশি যার জন্য এই পার্টি করা হয়েছিল সবটাই, কিন্তু কোথাও ভিতরে ভিতরে তো সে জানে, এবং কোথাও না তখন মনে হচ্ছে উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সে বুঝি আমাকে পুরোটা পড়ে ফেলেছে।
0: ঠিক,
1: এই ধরা পড়ে যাওয়াটা ভয়ঙ্করভাবে
0: খেয়াল করে দেখো, এই মানে প্রমোশন হয়েছে এই খবরটা ফোনে জানানোর পর যখন শ্যামলেন্দু বাড়ি ফিরছে সেই দিন তার ওই বহুতলের লিফট খারাপ,
1: হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে হলো,
0: সে সিঁড়ি দিয়ে এবং সিঁড়ি ভাঙতে ভাঙতে শ্যামলেন্দু একটা ক্লান্ত হয়ে পড়ছে, যে সত্যিই তার ব্যক্তিগত জীবনে যে সিঁড়ি ভাঙার অঙ্ক, যেখান থেকে সিনেমাটা শুরু হয়েছিল যে ওই পোস্টার দিকে যার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে তার ফাঁকা জায়গার দিকে তাকিয়ে আছি, সিঁড়ি ভাঙতে ভাঙতে শ্যামলেন্দু ক্লান্ত। এবং টুটুল যখন ঘড়িটা খুলে দিচ্ছে পিছন থেকে আমরা যে গানের গুনগুনানি সুরটা, তোমরা যা বলো তাই বলো আমার লাগে না মনে, এবং তারপরে ক্যামেরাটা টিল্ট আপ হয়ে ফ্যানটা যে ঘুরছে, অর্থাৎ শ্যামলেন্দু কিন্তু ওই পাখার গতিতে সীমাবদ্ধ, আটকে গেছে, আর বেরোতে পারবে না সেখান থেকে।

0: স্ট্রাগল যে শুধু তোমরাই করছো তা তো নয়, স্ট্রাগল তো চিরকালই আছে। বড় বড় মনীষীদের, নেতাদের সব জীবনই পড়ে দেখো। তোমার তোমার তোমার বিদ্যাসাগর দেখো, ইয়ে দেখো, বেশিরভাগই তো সংগ্রামের জীবন। কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে তাদের, সেটা পড়লেই বুঝতে পারবে।
1: আমরা তাহলে স্যাক্রিফাইস করবো জগবন্ধুরা?
0: তা করবে না, দেশের জন্য খানিকটা স্যাক্রিফাইস করবে না? আমরা সকলেই করেছি, অবশ্যই চাকরিও অনেক নতুন নতুন তৈরি হচ্ছে। সেলস ট্যাক্স, ইলেকট্রিসিটি বোর্ড, হাউজিং ডিপার্টমেন্ট, এইসব ইয়েতে অনেক নতুন ওপেনিং তৈরি হচ্ছে। তবে একটু ধৈর্য ধরো,

0: What is the speed of light?
1: 186,000 miles per second.
2: Who wrote Vande Mataram?
1: Bankim Chandra Chatterjee.
0: In which year did Tagore win the Nobel Prize?
3: Which is the smallest state in the world?
4: Which is the largest living creature?
5: Where is the...
6: What is the...
7: How do you do...
6: Which is the...
8: When was they...
9: Where...
10: Where...
11: Which...
12: Why...
13: How...
14: How...
15: Which...
16: When...
17: What is the weight of the moon?
18: What is the weight of the moon?
1: Chandi Rojun.
18: What is the weight of the moon?
1: এর সঙ্গে চাকরির কি সম্পর্ক?
18: That's not for you to judge, young man.
19: তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে যদি জানো তাহলে উত্তর দাও।
1: জানি না।
18: You may go now.
20: কলকাতা শহরে সত্তরের দশকের এক উত্তাল সময়, এবং এই সময়ে যে বেকার সমস্যা একটা ভয়াবহ সমস্যা হয়ে দেখা দিয়েছিল সেইটা, এবং তরুণ সমাজ শুধু নয় বরং সমাজের বিভিন্ন স্তরেই এই সমস্যাটা তো একটা বিশাল আকার নিয়েছিল, সেই সব কিছু নিয়ে, এবং সেখানে কোথাও একটা বাইরে যেমন একটা অভাব তৈরি হচ্ছে তার সঙ্গে কোথাও কোথাও না নৈতিকতারও খুব অভাব আসছে, এই সব কিছুই তিনি তুলে ধরছেন এই সমস্ত ফিল্মগুলোর মধ্যে দিয়ে যে পরপর তিনটে ফিল্ম নিয়ে আমরা কথা বলছি। এবং এইখানে এতদিন ধরে তাকে যে বলা হচ্ছিল যে তিনি রাজনৈতিক ব্যাপারে কথা বলেন না, এই সময়ে কিন্তু অনেকটাই আমরা তার সেই ভাবনা চিন্তাগুলোকেও দেখছি, হয়তো কখনো কোনো ক্যারেক্টারের মুখ থেকে, কখনো আশপাশের দিক দিয়ে, এবং এইভাবেই উঠে আসছে জন অরণ্য। এই যে দেখুন চাঁদের কত ওজন, সেটা চাকরির সঙ্গে কি সম্পর্ক? মানে যেন তেন প্রকারেন হয়তো আমার কাছে দশটা সিট আছে, আমি ডাকছি তো প্রায় 800 জনকে, তাহলে আমাকে বাধ্য দিতে হবে, কারণ সে সময় তো এটা ছিল আমার চেনা তার চেনা, সেই জন্য দুটো সিট বুক করে রাখা। এই সব কিছুর কাদের দিতে হচ্ছে দেখুন, যে এই যে ছেলেগুলো যাদের একটা ব্রাইট ফিউচার হওয়ার কথা, একদম প্রথম এই জনঅরণ্যতে আমরা দেখছি রেজাল্ট আউট হচ্ছে, এবং সেখানে গিয়ে বন্ধু যখন জানতে চাইছে যে কি হয়েছে কি হয়েছে, আরে ক্লাস বলুন দাদা ক্লাস, আর সে বলছে পাস। মানে কোথাও এই ছেলেটা যার একটা সুন্দর ভবিষ্যৎ হওয়ার কথা, যে কখনো খারাপ রেজাল্ট করেনি, সেও কিন্তু তালেগুলে তার রেজাল্টটা এমনই আসছে যে সেখানে বাবাও অবাক হচ্ছেন যে ও তো হিস্ট্রিতে ভীষণ ভালো, ওর এরম রেজাল্ট এলো কী করে? কিন্তু এই কী করে কি এগুলোর কোনো উত্তর পাওয়া যায় না।
21: এর আগে মানে যখন একদম ছবিটা তোমার শুরু হচ্ছে যে একটা পরীক্ষার হল, এবং সেখানে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিতে দিতে প্রচুর গণটোকাটুকি সেখানে চলছে, তার ভেতরে সোমনাথ পরীক্ষা দিল, খাতাটা জমা দিল, তার রোল নাম্বার CAL 247, সেটাকে জুমে দেখানো হলো। তারপরে দেখানো হচ্ছে যে একজন পরীক্ষক, তিনি একটা এক বান্ডিল খাতা নিয়ে, সে এটা মানে এদো গলি কলকাতার জনবহুল এলাকার, সেখানে সে মানে সে খুবই নিম্ন মধ্যবিত্ত, সে সেখানে বসেছে, তার স্ত্রী মশা মারার তেল স্প্রে করছেন, এবং তিনি মশা মারতে মারতে খুব বিরক্তির সঙ্গে খাতা দেখছেন,
20: ডেকেছে,
21: হ্যাঁ
20: স্প্রে করে দাও,
21: স্প্রে করে দাও। এবার সোমনাথের হাতের লেখা পেশ, তিনি কিছুতেই চশমা দিয়ে না দেখে ছেলেকে ডেকে বললেন পাশের বাড়ি থেকে চশমা চেয়ে আনতে, এবং স্বাভাবিক একটা স্বামী স্ত্রীর ভেতরে যে হ্যাঁ রোজ তুমি অন্যের চশমা চাও, বলছে হাতের লেখা দেখেছো?

0: সম্ভাবনা আছে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, এবং যে হাওয়া বইবে সেটাও 40-50 কিলোমিটার/আওয়ার বেগে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু অঞ্চলে এই বৃষ্টির সম্ভাবনা। সুতরাং সেই অঞ্চলে যারা আছেন তারা একটু নিজেদের সাবধানে রাখবেন। আমরা ফিরে আসি আমাদের এইদিকেও যে ঝড় উঠেছে ফিল্মে, সেই ঝড়ের দিকে।
1: জনঅরণ্যর মানে যদি আমরা আবারও বলছি যে যেহেতু ডিরেক্টরস কাট, আমরা মূলত ডিরেক্টোরিয়াল পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব। জনঅরণ্যতে একটা মারাত্মক ব্যবহার আমরা দেখছি বারবার করে, যেটা সীমাবদ্ধে আমরা খানিকটা পেয়েছিলাম, আলো ছায়া আলো আঁধারি। কারণ সত্যজিৎ বাবু নিজে বলছেন যে জনঅরণ্য এমন একটা ফিল্ম, তখন সমাজের যা অবস্থা, আমি সত্যি কোনো আশার আলো দেখাতে পারিনি, এবং আমার তৈরি করা যদি সত্যি কোনো ব্ল্যাক ফিল্ম থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ম্যালম্যান বা জনঅরণ্য। এবং যেখানে বাবা দুই ছেলে একসাথে খেতে বসেছে, সেখানে যখন করাপশন নিয়ে কথা উঠছে, দেখো বাবা যে জীবনে সততার বাইরে কোনোদিন অন্য কিছু ভাবেননি, বলছে তুই যে অর্ডারটা পাবি সেটা কিসের জোরে, মানে তুই মানুষটা ভালো বলে না তোর প্রোডাক্ট ভালো বলে, দাদা পট করে বলছে ওর ঘুষটা ভালো বলে।
0: হ্যাঁ,
1: এখানে দেখো অন্ধকারটা খুব বেশি, মানে সমাজের কালো সত্যিটা যখন বাবার সামনে আসছে সেখানে লোডশেডিংটা খুব জরুরি।
0: এবং বারবারই মানে বাবারও কিন্তু এই যত এরকম ঘটনা ঘটছে এবং তিনি বুঝতে পাচ্ছেন কোথাও তাঁর ভাবনা চিন্তাগুলো এখন আর এই সমাজে চলে না, ওনার চোখের দৃষ্টিটা কীরম চেঞ্জ হচ্ছে, ওনার মুখের হাসিটা মিলিয়ে যাচ্ছে, অথচ প্রথম যে বাবাকে আমরা দেখছি যে না খোকনের এই রকম রেজাল্ট আসতে পারে না, তার মধ্যে যে দৃঢ়তা ছিল আস্তে আস্তে কিন্তু সেটা কোথাও নিভে যাচ্ছে।
1: যেমন এমন একটা জায়গায় তিনি ছেলের সম্বন্ধ ঠিক করছেন যেখানে তার মেয়েকে বিয়ে করলে সেই শ্বশুর মশাই একটা চাকরির ব্যবস্থা করে দেবে,
0: না ব্যবসা আছে সেই ব্যবসাটা দিয়ে দেবে,
1: ব্যবসাটা দিয়ে দেবে, মানে এটা কিন্তু ওই বাবার কাছ থেকে একেবারেই অপ্রত্যাশিত।
0: তবু কিন্তু উনি এই প্রপোজালটা রাখছেন ছেলের কাছে, মানে অনন্য পায় হয়ে রাখছেন। এই এই ফিল্মের মধ্যে যদি সত্যি কথা বলতে কোনো একটা ক্যারেক্টার যে সুন্দর মানে যখনই আসছে কোথাও আমাদের ভালো লাগা তৈরি করছে, সেটা কিন্তু বৌদি।
1: ঠিক,
0: হ্যাঁ, মানে ওই রকম একটা রেজাল্ট হলো, বাবা অত ভেঙে পড়েছেন, মানে ছেলেটি নিজে অতটা ভেঙে পড়েছে, তার মধ্যেও একখানা ঘড়িয়ে এনে বলছে নাও, মানে তারা জানতোই একটা ভালো রেজাল্ট হবে, নাও এইটা তোমার জন্য। এবং কি অবস্থা ভাবুন, এই দিকে নিজের রেজাল্ট ওরকম খারাপ হলো, সেই দিনই আবার দেখা করতে গিয়ে দেখছে যে তার যে ভালোবাসা সেও চলে যাচ্ছে, সেও কিন্তু কোথাও একটা দেখছে যে এতে কবে চাকরি পাবে না পাবে কোনো ঠিক নেই, বরং কোথাও যেখানে গেলে আমি একটা সুন্দর জীবন পাবো সেই দিকে সে হাত বাড়িয়ে নিচ্ছে।
1: এবং দেখো এখানে একটা বলার খুব দরকার যে শঙ্কর যখন জনঅরণ্য লিখছেন সেখানে আমরা যে তপতিকে দেখছি, সেই তপতি কিন্তু সোমনাথের পাশ থেকে সরে যায় না, সে বলছে আমার তো চাকরি আছে তুমি এত চিন্তা করছো কেন, তুমি সময় নাও। কিন্তু এই সরিয়ে আনাটা খুব দরকার ছিল, কারণ সোমনাথকে যে পথে হাঁটাবেন সত্যজিতের পরে, এবং যে কারণে এই তপতি শুধু সরে যাচ্ছে সেদিন তাই নয়, মাঝে মধ্যেই তপতি স্বামীর সাথে বেড়াতে গিয়ে ছবি পাঠাচ্ছে, তাদের সন্তান হওয়ার পর ছবি পাঠাচ্ছে, যাতে সোমনাথের মনে তপতিকে নিয়ে যেটুকু যা ছিল
0: সেটা সরে যায়,
1: সেইটা যাতে একেবারে মুছে যায়। এটা মানে খুব প্রাসঙ্গিক একটা পরিবর্তন যেটা সত্যজিৎ বাবু এনেছেন। এবং খুব ছোট ছোট চরিত্র যদি আপনারা জনঅরণ্যে দেখেন, মিস্টার আদক যিনি ওকে বেশ অনেক কিছুর থেকে আড়াল করতে চাইছেন, গাইড করছেন এবং বলছেন যে আপনার চেহারার ভেতর এমন একটা ব্যাপার আছে সহানুভূতি উদ্রেক করার মতো, বিশুদা যে বলছে যে আমি তো লঞ্চিং প্যাড, তাকে ব্যবসায় নামাচ্ছে, বলছে এবার তুমি খালি উঠে যাবে, নিজের ময়লা নিজে সাফ করবে, মানে জীবনের বেসিক শিক্ষা, বাস্তব শিক্ষাগুলো। এবং বিশুবাবুর মুখে এমন একটা সংলাপ আছে যে স্বাধীনতা দিবসের জন্যে তুমি পরাধীন হওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছ হে ভাইয়া,
0: ব্যবসা করতে থাকে কোথাও উদ্বুদ্ধ করা,
1: একদম।
0: এবং এই মানুষটার সঙ্গেও আলাপটা কি অদ্ভুত জায়গায়, দেখো খেলার মাঠে গিয়ে, অথচ মানে আমরা যে চরিত্রটাকে দেখছি এই রকম স্বল্পভাষী, ভীষণই যেন একটা ভালো ছেলে গোছের, এই ধরনের ক্যারেক্টার, মানে আমাকে একজন বলেছিলেন যে খুব অদ্ভুত লাগে খেলার মাঠে যারা যায় তাদের মধ্যে কিন্তু এইরকম দেখতে মানুষ বা এইরকম ক্যারেক্টার খুব কম হয়, কারণ খেলার মাঠে যারা যায় তাদের উন্মাদনার পারদটা একদম অন্যরকম থাকে, এবং কোথাও আমার দেখতে দেখতে এটা মনে হয়েছিল। আসলে আমরা প্রত্যেকেই যখন দেখেছি আমাদের নিজেদের মতো করে দেখেছি, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে একটা ছেলে বয়সের সঙ্গে সঙ্গে সে তো তার চাহিদাগুলোও তো বাড়ে, একটা

0: চাকরি, একটা সুস্থিরভাবে জীবনটাকে চালানো, বাবার বা পরিবারের একটা দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে, তো হয়তো সেই সঙ্গে সঙ্গেই সে কোথাও এইরকমভাবে চুপচাপ হয়ে গেছে, থেমে যাচ্ছে। এবং একটা ভদ্রতা তো ছিল, সেটা পারিবারিক সূত্রেই তার পাওয়া।
1: এবং প্রত্যেকটা চরিত্র তাকে শেখাচ্ছে, সন্তোষ দত্তকে আমরা যে ছোট্ট চরিত্রে পাচ্ছি, সে বলছে গুনে টাকা দেবেন, গুনে
0: টাকা নেবেন, হ্যাঁ,
1: লজ্জা নিয়ে বসে থাকলে ঘরে বসে থাকতে হবে। এবং মিস্টার আদক মানে সে ব্যবসাটা শিখছে আস্তে আস্তে, যে তুমি যার কাছ থেকে অর্ডার সাপ্লাই এর জিনিসটা নিয়ে গিয়ে যেখানে সাপ্লাই দিচ্ছ,
0: দুজনে এর কথা বলো না, ইনফরমেশন দিও না,
1: জানতে দিও না। তো এইখান থেকে যখন নটবর মিত্তিরকে আমরা পাচ্ছি,
0: ওরে বাবা
1: কি মারাত্মক কথা, যে বলছে কোন গোয়েঙ্কা, তখন বলছে যে আপনি কি মিস্টার ব্যানার্জিকে চেন, বলে কোন ব্যানার্জি, যে এক্স্যাক্টলি চেনা মানে কি, একটা মানুষকে কীভাবে স্টাডি করা, যে সব কিছু। এবং সেখানেও দেখো নটবর মিত্তিরও কিন্তু তার প্রতি একটা সহানুভূতি নিয়ে বলছে যে আপনি তো ছোট,
0: ছোটদের থেকে নিন
1: হাফ দাম, কিন্তু সে তাকে একটা ভয়ঙ্কর সত্যির সামনে দাঁড় করাচ্ছে, যে অর্ডার পাওয়ার জন্য আপনাকে অনেক কিছু সাপ্লাই করতে হবে, আপনি কেমিক্যাল হোয়াইটনারের জন্য দিচ্ছেন, তো আপনাকে যে ঘুষটা দিতে হবে সেটা কিন্তু ফিজিক্যাল। এবং তখন যে সমাজের সামনে এনে শঙ্কর দাঁড় করিয়েছেন এবং সত্যজিৎ দাঁড় করাচ্ছেন, আবার কিন্তু সেই লোডশেডিংটার প্রয়োজন হচ্ছে যখন মিসেস গাঙ্গুলির বাড়ি যাচ্ছে, যেখানে স্বামী তার রোজগার একটু বাড়াতে, রোজগারের বাইরে আর একটু কিছু তার নেশার খরচা যোগাতে তার স্ত্রীকে সে নামিয়েছে অন্য একটা লাইনে। সেখান থেকে আমরা আরও ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি, এক মা, সে তার বাড়িতে দুটো মেয়ে ঘর অ্যারেঞ্জ করে রেখেছে, দুই মেয়ে তার কাস্টমার, একজন বিদেশে গেছে, একজন ঘরে আছে, কিছুক্ষণ বাদেই হয়ে যাবে, আমি নক করে এসেছি। মানে এইখান থেকে সত্যি সত্যি যে কোনো আলোর দিকে আর যাওয়ার কোনো পথ থাকে না। এবং শেষ যাকে সোমনাথ পৌঁছে দিচ্ছে হোটেলে, এখানেও একটা বড় চেঞ্জ আমরা দেখছি শঙ্করের থেকে। শঙ্করের উপন্যাসে আমরা পাচ্ছি সোমনাথ কিন্তু যে মেয়েটিকে পৌঁছে দেওয়া হচ্ছে, তখনও সোমনাথ জানে না সে তার বন্ধুর বোন,
0: সে তো তাকাচ্ছিলই না, না
1: কিন্তু এইখানে উপন্যাসের সেইটা আমরা বাদ দিলাম। এবং সত্যজিৎ করলেন যে সোমনাথ জেনেই নিয়ে যাচ্ছে কনাকে, ট্যাক্সিতে উঠে পড়ে বলছে আর যাওয়ার দরকার নেই, আমি ছেড়ে দিচ্ছি,
0: ট্যাক্সিতে উঠেই দেখেছিল,
1: দেখেছে এবং মেয়ে সপাটে বলছে,
0: কনা কিন্তু আগে দেখেছে,
1: আগে দেখেছে, এবং যে কারণে ওর ভেতরে একটা অন্য রকমের কাজ করছিল।
0: কিন্তু ও একটা কথাই বলেছিল যে এটা তো কাজ, মানে এটা তো করতেই হবে, আমি না গেলে অন্য কেউ, মানে এই যে ব্যাপারটা, যেটা স্বাভাবিক সেটাকে স্বাভাবিকভাবে নাও, কারণ তুমি যদি আজকে আমাকে না নিয়ে যাও, আমাকে তুমি টাকাটা দিলে বটে, কিন্তু যদি না নিয়ে যাও, আজ আমাকে বাঁচিয়ে দিলে কাল আমায় কে বাঁচাবে,
1: আর তোমারও তো কাজটা হবে
0: একদম। মানে
1: তো এই যে একটা বাস্তবের সামনে কনা সোমনাথকে দাঁড় করাচ্ছে, এবং সোমনাথের এই যে একটা অনুশোচনা যে ফিরে এসে মাথা নিচু করবে, একটা সেখানে শ্মশানের স্তব্ধতা, আবারও লোডশেডিংয়ের ব্যবহার, এবং সোমনাথ কোথাও বলছে কাজটা পেয়ে গেলাম বাবা,
0: আর বাবার সেই সময় না চোখের দৃষ্টিটা এবং বৌমা বলে যে ডাকটা, কোথাও যেন স্বস্তি যে যাক সংসারটা এবার ঠিকঠাক আছে, তার থেকেও বড় কথা ছেলে এসে আমার সঙ্গে শেয়ার করেছে। কারণ তার আগেই বৌদি বলেছিল তুমি যদি কিছু না বলো বাবা কিন্তু আর জানতে চাইবে না। এই যে কোথাও নিজেদের মধ্যে পারস্পরিক যে বন্ধন, সেটাও যেন কোথাও একটা ফিরে পাওয়া, মানে অদ্ভুত কিছু ক্যারেক্টার। এবং তুমি ভেবে দেখো যে বন্ধুর বাবাকে যেভাবে দেখানো হয়েছিল, কনার বাবা ওইটুকু একটা চরিত্র, তিনি ফিরেছেন, তার পাটা ভেঙে গেছিল সেই ব্যাপার নিয়ে কথা বলছেন, আরও কী কী অভাব আছে বলছেন, এবং ছেলেটি যেভাবে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, সোমনাথে তারা আছে বাবা বলে যে নিয়ে বেরিয়ে যাওয়া, এবং তার কারণ অবভিয়াস ওয়েতে জানে যে এর পরের গল্পটা এরকমই আসবে, আমার ছেলেটা তো কিছুই করছে না, যেটা হয়ে থাকে প্রত্যেকটা জায়গায়, বা বেরিয়েই যখন দেখছে যে পাড়ার ছেলেরা দাঁড়িয়ে আছে, প্রথম যখন আমরা দেখছি সেটা, তখন কিন্তু আমাদের এক ঝলক মনে হবে তাহলে বোধহয় ওর সঙ্গে পাড়ার ছেলেদের কিছু প্রবলেম, কিন্তু তারপরেই দেখা গেল ও ভীষণ মানে তাড়াহুড়ো করে ঘরের মধ্যে চলে গেল, গিয়ে দেখা যাচ্ছে যে বোন ড্রেস চেঞ্জ করছে এবং জানলা দিয়ে সেটা দেখা যাচ্ছে, সেইটা দেখার জন্য চারটে ছেলে এসে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এবং ও গিয়ে জানলাটা বন্ধ করছে। এই যে প্রত্যেকটা মুহূর্তকে তুলে ধরা, একটা বলছিলাম না যে শুধু যে অভাব শুধু টাকার জন্য সেটা না, নৈতিকতার দিক থেকেও যে কতটা নিম্ন রুচির হয়ে যাচ্ছি সেই জায়গাটাও কিন্তু তুলে ধরা হয়েছিল এই কলকাতা ট্রিলজিতে।
1: এবং যেখান দিয়ে আমরা শুরু করলাম, যে সংলাপ দিয়ে, যে একজন রাজনৈতিক নেতার সঙ্গে তার ছত্রছায়া না থাকতে পারলে কিছু একটা কাজ জুটিয়ে নেওয়া সেটা সম্ভব না কোথাও।

0: ভ্রমে দোষে হারি।
1: শতরঞ্জকে খিলাড়ি, এই ফিল্ম থেকে আমরা শুনছিলাম এই গান পণ্ডিত বিরজু মহারাজের কণ্ঠে এবং কোরিওগ্রাফিও তাঁর। এবং নবাব ওয়াজেদ আলী শাহ, যার চরিত্রে আমরা পেয়েছি আমজাদ খানকে, মানে কোথায় গব্বর সিং আর কোথায় নবাব ওয়াজেদ আলী শাহ ভাবো। এবং দুজন মানুষকে আমরা পাচ্ছি, যে চরিত্রে সৈয়দ মির্জা এবং সঞ্জীব কুমার, এই দুজন দাবা খেলে বসে বসে, এরাই হচ্ছে সেই শতরঞ্জকে খিলাড়ি। এবং যাই ঘটে থাক, সেখানে একজন মানুষ আসছেন, তিনি এসে বলছেন যে বাবা আপনারা যে খেলা ফেলে ঢুকতে দিয়েছেন আমাকে ইনা কত, সেটা খুব জরুরি খবর দিতে আসছে, কারণ তার কাছে একটা গোপন খবর আছে যে লর্ড ডালহাউসি এবং আরও অনেকে চাইছেন যে এই যে অবধ, যেটা এখনও ব্রিটিশদের ঘরে একটা মোটা অঙ্কের টাকা তুলে দিয়েও কোথাও একরকম করে স্বাধীন ছিল, স্বাধীন নবাবী রাজের ছিল, সেটাও তারা এবার নিয়ে নিতে চাইছে, নাম সর্বস্ব শাসককে পরিণত করতে চাইছে। তো সেই খবরটা দিতে এসছে, তারা সেটা শুনলেন, তারা শুনে বললেন আরে এইসব কিচ্ছু হবে না, আবার একটা মোটা টাকা নেবে,
2: তরোয়ালটা দেখালেন।
1: তরোয়াল দেখালেন যে আগের পুরুষ থেকে কিছু তো রক্ত আছে আমাদের ভেতর, এবং তারপরে বলছে ওর আবার টাকা নেবে, আবার সব ঠিক হয়ে যাবে। এবং বলেনি যারা বলছে যাই ঘটে যাক আমরা তো খেলবো।
2: হ্যাঁ, কি অদ্ভুত! এবং সত্যি কথাই, কোথাও মাথার মধ্যে যে এই খেলাটাই বসে আছে, এটাও কিন্তু আমরা এই ফিল্মে দেখতেও পেলাম। খেয়াল করে দেখো, মানে সময় চলে যায়, সে বাইরের ঘরেই বসে থাকে, দাবার চালই দিয়ে যায়, ভিতরে বউ সে অপেক্ষায় থাকে, একটা সময় যেহেতু সে বাইরে আসতে পারে না নিজে, সে কোথাও তার যে কাজের মানুষ তাকে পাঠায় যে শরীর খারাপ বা কিছু এই বলে নিয়ে যাওয়ার জন্য, এবং তারপরে গিয়ে তার যে অপ্রাপ্তি সে বলছে, অথচ এই মানুষটি কিন্তু নির্লিপ্ত। এবং সেখানেও নিজেরা যখন কাছাকাছি গিয়েও বুঝতে পারছে যে এই মানুষটাকে ধরে রেখেছি জোর করে, তাই আদতে মনের দিক থেকে কোথাও একাত্ম হতে পারছে না, বউটা রেগে যায়, কাঁদে, তার দুঃখের কথা বলে, কিন্তু সে যেকে সেই নিজের জায়গায় ফিরে
1: সে বলে যে আমি পরের দিন তাড়াতাড়ি খেলা শেষ করে তোমার কাছে ফিরব,
2: তোমার সাথে খাবো, রাতের
1: সাথে রাতে খাবো, কিন্তু খেলাটা শেষ করে ফিরব। এবং পরের দিন যখন বউ লুকিয়ে দিচ্ছে, তারা মানে প্রতিবেশীর ভেতরে এক উকিলের বাড়ি আছে, সেখানে চলে যাচ্ছে, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, এবং সেখানে সেই উকিল মারা যাচ্ছে। হ্যাঁ, তার ভেতরে যখন দেখলো যে কিছুতেই খেলা যাচ্ছে না, বেরিয়ে আসছে, এবার বন্ধুর বাড়ি পাল্টে যাচ্ছে, সেই বাড়ি খেলতে যাচ্ছে, এবং তার স্ত্রীর আবার আরেকজনের সাথে সম্পর্ক, এবং এই চারিপাশ থেকে এত অশান্তি, যেখানে গোড়া পল্টনের একটা ভয়ও কোথাও কাজ করছে, তারা খেলাটা নিয়ে, সেই শতরঞ্জের সেই বোর্ড এবং ঘুঁটিগুলো নিয়ে তারা চলে যাচ্ছে একটা প্রত্যন্ত জায়গায়, যেখানে একটা প্রত্যন্ত মসজিদ আছে, ফাঁকা পরিত্যক্ত, সেখানে তারা খেলবে, তারা একটু শান্তিতে খেলতে চায়। ভাবো, যেখানে পুরো পালাবদল হয়ে যাচ্ছে। আর এখানে আমরা একটা দারুণ জিনিস দেখছি, যে একটা আলোর ব্যবহার, এই যে একটা পরন্ত আলো, যেটা ভীষণভাবে এই কোথাও ঢলে পড়া সময়টাকে, এবং এই যে ব্রিটিশ সরকার, তার যারা কর্মচারী, তাদের ভেতরে কিন্তু মতভেদ ছিল ওয়াজেদ আলী শাহকে নিয়ে। সবাই বলছে হতে পারে যে এই রাজা বিলাস ব্যাসনে ব্যস্ত, এই রাজার বিভিন্ন রকমের ক্যাটাগরির বউ রয়েছে, এই কারণ আমরা জানি ওয়াজেদ আলী শাহর সময় থেকেই কত্থক নাচের একটা মারাত্মক প্রবর্তন। তো কিন্তু কোথাও প্রজারা তো এর আমলে খুশি, নাহলে তো প্রজারা বিদ্রোহ করত, এবং রাজারও মনে এটা প্রশ্ন, মন্ত্রীর মনে এটা প্রশ্ন যে প্রজারা তো বিদ্রোহ করছে না, কিন্তু না, সেই যে একটা মানে একটাই তার অপরাধ হয়েছিল, সে তার মাথার মুকুটটা, রত্নখচিত মুকুটটা সে এক্সিবিশনে পাঠিয়েছিল, তারপর থেকেই বোধ হয় ব্রিটিশদের টনক নড়ে। এবং এইভাবে দেখানো হচ্ছে, যেখানে ওয়াজেদ আলী শাহ কোনো বিরোধিতায় না গিয়ে সসম্মানে মুকুটটা তুলে দিলেন, যে আপনারা তো এটাই চেয়েছিলেন, আপনাদের চুক্তিতে আমি সই করব না, আপনি আমার সিংহাসন নিয়ে নিন, চুক্তিতে আমি সই করবো না। সেখানে আমরা সেই দুটো মানুষকে আবিষ্কার করছি, খেলতে গিয়ে অশান্তি, একে অপরকে দোষারোপ, বন্দুক বেরিয়ে গেল একজনের হাতে, রিভলভার চলে এলো, তারপরেও তারা বলছে যাই ঘটুক, একটা বাচ্চা ছেলে এসে খবর দিচ্ছে যে পালা কিন্তু বদলে গেছে, এখন কিন্তু ব্রিটিশ রাজে চলে গেছে আমরা, তারা বলছে আমাদের আর কি, আমরা বসে খেলি। এই ছিল শতরঞ্জকে খিলাড়ি।
2: অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ফিল্ম যখন তিনি করবেন

0: সেই সময় বোম্বের সমস্ত শিল্পীরা তারা কাজ করতে আসছেন, এবং সঞ্জীব কুমারকে বলা হয়েছিল যে এই যে আপনি এই ফিল্মে অভিনয় করছেন, আপনার কেমন লাগছে? তো উনি বলছেন, আমি যে এই ফিল্মটা অভিনয় করতে পারছি এটা তো ভীষণই ভালো লাগছে, কিন্তু আমার এটা ভেবে আরও ভালো লাগছে যে আমাকে উনি নিয়েছেন। এই যে একজন পরিচালকের জন্য এই সম্মান যে তার সঙ্গে কাজ করতে পারলেও আমরা নিজেদের কোথাও ভালো লাগা তৈরি হবে, এবং অদ্ভুতভাবে পরিচালক তো দেশে পরিচালক নন, তিনি যেমন প্রত্যেকটা মানুষের কাছ থেকে কী প্রয়োজন সেটা বের করে নিতে জানতেন, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে তিনি জানতেন কীভাবে ইউজ করতে হয় আর না হয়। নাহলে ভেবে দেখুন, অপুর সংসার যখন উনি করছেন সেই সময় থেকে কোথাও ওনার মাথার মধ্যে কিন্তু ঘুরছে যে এর পরে তিনি আসছেন অশনী সংকেত করার জন্য, এবং এই কাজটা তিনি করবেন, এই ভাবনাটা তিনি ভাবছেন, সেটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ভাগও করে নিচ্ছেন। এবং সৌমিত্রবাবু বলছেন, এই যে ওই সময় থেকে আমি শুনে নিয়েছিলাম, যার জন্য এই ক্যারেক্টারটা হয়ে উঠতে আমার কোথাও যেন একটু সুবিধেই হচ্ছিল, যে গঙ্গাচরণ যখন হব তখন আমি এই রকম করব, ওই রকম করব, এরম হবে ওরম হবে। এবং সত্যজিৎবাবুর সঙ্গে ছবি করতে গিয়ে বারবারই এটা সৌমিত্র বলতেন যে আচ্ছা আমি যদি এরকম ভাবি, ক্যারেক্টারটা যদি এইভাবে কথা বলে, ক্যারেক্টার টার মধ্যে যদি ধূর্তমিগুলো এইভাবে ফুটে ওঠে, এবং যেগুলো ওনার পছন্দ হতো অভিনেতা অভিনেত্রীদের সেটা কিন্তু উনি মেনে নিতেন, কখনো বলতেন না আমি এটা চাইছি বলে এটাই চাই, আবার যেটা ওনার পছন্দ হতো না সেই জায়গায় উনি একটু চুপ থেকে যেতেন। যেমন কোনো একটা অভিনয় ওনার খুব ভালো লেগেছে, সিনটা খুব ভালো শ্যুট হয়েছে, সেই সময় উনি এক্সেলেন্ট বলে বলতেন কাট, আবার হয়তো কোনো একটা ভীষণ একটা সিন সেটা ভীষণই ভালো এবং ওই জায়গায় এক্সিলেন্ট বলে ওই চেঁচানোটা যাবে না, সেই সময় উনি আস্তে করে বলতেন কাট। তখনও যারা থাকতেন তারা বুঝতেন যে এইটা এতটাই উনি ভিতরে ঢুকে গেছেন এবং উনি যেমন চেয়েছেন তেমনই এসেছে, এর গভীরতাটা বুঝতে পেরে উনি কিন্তু সেই জায়গায় এক্সিলেন্ট বলছেন না, বলছেন কাট। প্রত্যেকটা এইভাবেই, এবং আমরা তো এটা অনেক জায়গায় শুনেছি, যেটা ওনার পছন্দ হতো না সেটা বলতেন ভালো হয়েছে কিন্তু এইভাবে একটু করে দেখো তো, এইটাই অনেক বড় হিন্ট থাকতো। এবার আসবো আমরা অশনী সংকেতের কথায়, 72-এর ফিল্ম।
1: অশনী সংকেত নিয়ে সত্যজিৎ রায় যখনই ওনাকে প্রশ্ন করা হয়েছে উনি বলছেন যে আমার প্রথম থেকেই মাথায় ছিল যে আমি এই ছবিটা কালারে শ্যুট করতে চাই, কারণ অশনী সংকেতে যে দুর্ভিক্ষটা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণভাবে ম্যানমেড, মানুষের দ্বারা তৈরি করা। এবং উনি বলছেন যে অশনী সংকেত শুরু হচ্ছে, আপনারা দেখবেন আকাশে মেঘ আছে, অর্থাৎ বৃষ্টির আভাস রয়েছে, খেতে মানে ফসল পুরো ভরা, ফসলের মধ্য দিয়ে সে হাওয়া যেমন চিরুনি চালায় ঠিক সেই রকম যেন চালাচ্ছে। বলছে এই যে রূপ রস বর্ণে গন্ধে ভরা প্রকৃতি, যার এত মানে সম্পদের প্রাচুর্য, তার ভেতরেও মানুষ খেতে না পেয়ে মরে যাচ্ছে, ভিটে মাটি ছেড়ে, তার গবাদি পশুদের ছেড়ে সে কোলে কাখে বাচ্চা নিয়ে সে একটা অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে হেঁটে যাচ্ছে শুধু একটু খাবার আশায়। তো এই যে একটা মারাত্মক বৈপরীত্য, এটা না রঙিন ছবি ছাড়া ধরা যেত না, সেই কারণেই বোধহয় এতদিনের অপেক্ষা অশনী সংকেত।
0: হ্যাঁ, হতেই পারে। আরও একটা জিনিস দেখো, বিভিন্ন সময়ই তো বিভিন্ন লেখকদের যে মূল লেখাটা সেখান থেকে তিনি কোথাও তার চলচ্চিত্রের জন্য সরে এসেছেন, এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই, মানে বিভূতিভূষণের যে লেখাটা ছিল সেখানে কিন্তু গঙ্গাচরণ আর অনঙ্গ বউয়ের দুটি সন্তান, অথচ আমরা এখানে কি দেখছি একদম শেষের দিকে যে অনঙ্গ বউয়ের মানে একটি সন্তান আসতে চলেছে সেই খবরটা আসছে, এবং উনি বলছেন 10 নয় 11 জন। হ্যাঁ, একদম শেষে। এবং যখন এই ফিল্মটা শুরু হচ্ছে তখন স্নান করতে গিয়ে যে জলের মধ্যে হাতটাকে নিয়ে যেভাবে ঘোরানো, সেই সেই দৃশ্যটা দেখেই আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে একটা গ্রাম, এবং সেই গ্রামে সেই রকম দুঃখ নেই এবং সবাই বেশ ঠিকঠাকই আছে, এই রকমভাবে শুরুটা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমরা এই দুর্ভিক্ষের যে চিত্র সেটাও দেখতে পাচ্ছি। এবং একটা মানুষ একটা জায়গা থেকে উঠে এসেছেন, সেখানে তিনি কবিরাজি করছেন, সেখানে তিনি নানা যেহেতু ব্রাহ্মণ তিনি পুজো পাঠ করছেন, এই যে জিনিসগুলো, এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে ব্রাহ্মণ বলেই ওই দুর্ভিক্ষের এতেও ওনাকে ফিরিয়ে দিতে গিয়েও বলছে না আপনি তো ব্রাহ্মণ, আপনি আসুন না আমি দিচ্ছি মাছ চাল সব দিচ্ছি, আপনি এখানে করে খান। সে মানুষটা বলছে আমার বাড়িতে, বলছে আপনি এখানে করে খান না, আপনি এভাবে চলে গেলে ভালো হবে না। এবার সে তারও তো খিদে আছে, সেও কিন্তু ছেড়ে চলে আসতে পারলো না, সে থাকলো রান্না করতে করতে, সে

0: অমনোযোগী হয়ে যাচ্ছে। তখন সেই ভদ্রলোকের মেয়েটি বলছে যে আপনার বোধহয় রান্না করার অভিজ্ঞতা নেই, বলে আমি বলে দিই আপনি রান্না করুন। রান্নাটা হলো, তারপরেও যেন সে খেতে পাচ্ছে না যেহেতু বাড়িতে বউটি আছে। আর এই খেতে না পারার আরেকটা কারণ হচ্ছে, যখন অভাব তখন এই বউই কিন্তু অনায়াসে গা থেকে একটা একটা করে গয়না খুলে দিচ্ছে, তার শেষ সম্বল, যে এইতে হবে গো, এইতে হবে,
1: এবং নিজে না খেয়েও সে স্বামীর হাতে খাবার তুলে দেয়। মানে এবার এই যে আমরা বলছি না যে বারবার যে ডিরেক্টরস কাট, ডিরেক্টোরিয়াল পার্সপেক্টিভ, এই যে শুরুতে তুমি হাতের কথাটা বললে, একটা সময় যখন হাতটা ভেসে আছে, যতক্ষণ না উল্টো দিকে সেটা নড়ে তারপর আবার সে জলে একটা খেলার মতন করে চললো, বোঝার উপায় নেই। এবং এই দৃশ্যটা ফিরে আসছে, দেখো এই অনঙ্গ বউকে যে মানুষটি আক্রমণ করে এবং তাকে যখন ছুটকিরা মারে এবং মাথায় চোট পেয়ে পড়ে যায়, জলে রক্তটা ধুয়ে যাচ্ছে, হাতটা ঠিক ওইভাবে পড়ে থাকে যে হাতটা আর ঘুরবে
0: না।
1: তারপরে ধরো ওই যে মেয়েটি, যে আগের গ্রামের মেয়েটি, সে যখন মারাত্মক ক্ষুধায় সে যখন চলে এসছে, আবার যদি তার বামুন দিদির কাছে কিছু পাওয়া যায়, তারা চলার শক্তি নেই, সেখানেই পড়ে যাচ্ছে, খাবারটা এনে দিচ্ছে, তার শুধু

0: সে কিন্তু সে মৃতদেহর হাতের তলা থেকে খাবারটুকু নিয়ে চলে যাচ্ছে।
1: অভাব কি জিনিস।
0: হ্যাঁ, এবং এই যে ছুটকি, সে বলছে সে তার নিজের সতীত্ব বিসর্জন দিচ্ছে এবং এসে কাঁদতে কাঁদতে বলছে, খিদে পেলে তো জানো আমার মাথা ঠিক থাকে না।
1: না, তারপরেও আবার ও যে চলে যাচ্ছে, নমস্কার করতে আসছে বামুন দিদিকে, হ্যাঁ, যে তুমি তো সতীলক্ষ্মী। অথচ তার আগেই যখন ওই মানে বামুন দিদির ওপর ওরকম একখানা অ্যাটাক হয়েছে, সে কিন্তু কষ্ট পাচ্ছে এবং বলছে ছুটকির পেটে কোনো কথা থাকে না। মানে তিনজন ছিল, একজন জানে বলবে না, কিন্তু ছুটকি বলে দিতে পারে যে ছুটকির পেটে টাকা কথা থাকে না। ছুটকিও কিন্তু কথাটা কাউকে জানতে দিল না। এবং এই এই যে প্রতিটা দিক থেকে শুধু অভাব নয়, শুধু খাদ্যের অভাব নয়, বরং এই যে একটা মানুষ, সেও একজন মহিলা দেখে ঝাঁপিয়ে পড়ছে, নিরাপত্তার অভাবও তো বটেই।
0: হ্যাঁ, একদম।
1: হ্যাঁ,
0: এবং এই ছবির শেষ দৃশ্য, যেটা তরুণ মজুমদারের একটা সাক্ষাৎকারে শুনেছিলাম, যে তরুণ মজুমদারের কাছে আজও মানে এটা আনপ্যারালাল একটা সিন ওনার মনে হয়, যে যেখানে বলা হচ্ছে ওই দশজন বোধহয় আসছে আমাদেরই কাছে আবার টাই নিতে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা দশে শেষ হচ্ছে না, কাতারে কাতারে মানুষ এবং সেলিউট শটে চলে যাচ্ছে, যে সেই দিগন্ত রেখা থেকে তারা হেঁটে আসছে আসছে আর আসছে, জানে না এই মিছিলটা কখন শেষ হবে।
1: ঠিক তাই।

0: এই সুর যখন কানে ভেসে গেছে তখন আর বলার অপেক্ষা রাখে না এবার কোন মানে একজোড়া কোন ছবিতে আমরা পা রাখতে চলেছি। একদমই তাই, যেখানে আমরা মানে
1: এক হাতে তালি দিয়ে আমরা রাজস্থান যাব আর এক হাতে তালি দিয়ে আমরা কাশী যাব,
0: ঠিক। এবং আমরা যেখানে বলছিলাম না যে অন্য সাহিত্যিকের লেখা থেকে কোথায় কোথায় সত্যজিৎ বদলাচ্ছেন, নিজের লেখাকেও কিন্তু অকৃপণভাবে তিনি বদলে ফেলছেন। এবং সোনার কেল্লার ক্ষেত্রে, সোনার কেল্লার মেকিং মানে ভাবুন যে একটা ক্রাইম থ্রিলার যেখানে শুরুতেই আমরা জেনে যাচ্ছি অপরাধী কারা, হ্যাঁ, তারপরেও গোটা ছবিটা শেষ হওয়া পর্যন্ত আপনার সাসপেন্সের কিন্তু কোথাও ঘাটতি হবে না, কোনো অভাব বোধ হবে না শুরুতে জেনে যাওয়ার পরেও, এটা একটা আশ্চর্য ব্যাপার। আর যেটা ডিরেক্টোরিয়াল পার্সপেক্টিভে বলতেই হয় সেটা হচ্ছে সোনার কেল্লার নাম দেখানো। এবং শুরু হচ্ছে একটা রাতের অন্ধকার, একটা বাচ্চা বিছানা ছেড়ে উঠে গিয়ে টেবিল ল্যাম্প চেলে তার স্কেচ করতে শুরু করছে, এবং ঠিক একটা ওই বয়সী বাচ্চার আঁকা মোম রঙের ছবি কীরম হতে পারে সেই ছবি নিজে হাতে এঁকে সেইখানে তিনি নাম দেখাচ্ছেন। তো সোনার কেল্লার মানে ডিরেক্টোরিয়াল কাট বোধ হয় এখানেই,
1: ঠিকই তাই। আর সোনার কেল্লার মধ্যেও দেখো একটা জিনিস, যেখানে ডক্টর হাজরা, যিনি নকল হাজরা, ধরা তো গিয়েছিল মানে জে না জেড এটা দিয়ে, এবং যখন নকল হাজরার ওই খামটা রাখা আছে সেই সময় না উনি শুটিংয়ের মধ্যে খেয়াল করেছিলেন যে আচ্ছা যদি ডাকটিকিট মানে ডাকটিকিট ছাড়া ডাকে কী করে এটা আসতে পারে, তো ওইখানে ওই শুটিংয়ের মধ্যে বসে বসে না উনি ডাকটিকিটটা এঁকে দিয়েছিলেন
0: আর ওই সিলটা পুরো।
1: হ্যাঁ, এইবারে ওই যে ওই স্ট্যাম্প আর এটা আঁকা হলো অদ্ভুতভাবে, মানে সৌমিত্রবাবু বলেছিলেন যে আমি এসে পরে মিলিয়ে দেখেছিলাম কিন্তু কোথাও কোনো এদিক ওদিক ছিল না, মানে ডিটেলিংয়ের দিকে ওনার কতটা নজর ছিল।
0: এবার এখান থেকে আমরা বললাম যে জামকাট কাশিতে, এবং সেখানে কিন্তু দেখুন আবার শুরু আর শেষে একটা আশ্চর্য সমাপতন, পায়রাগুলো উড়ে গেল, সেখানে লেখা জয় বাবা ফেলুনাথ, সেখান দিয়ে শুরু হচ্ছে। এবং যেহেতু কাশি একটা মন্দিরের শহর এবং সেখানে ঠিক সেরকম পটচিত্রের মধ্যে কিন্তু আমরা নাম দেখানো পাচ্ছি, আর শেষের সমাপতনটা কি আমি জানি, মগজাস্ত্র। এবং সেই আবার একটা পিস্তলের আওয়াজ এবং পায়রা উড়ে যাচ্ছে, সেই একইভাবে জয় বাবা ফেলুনাথের মোটিফেই লেখাটা পড়ছে খেল খতম।
1: এবং একটা জিনিস দেখো, এই যে ফিল্মগুলোর মধ্যে বিভিন্ন সময় নাতি এবং দাদুর সম্পর্কগুলো যে দেখানো হয়েছে, তাদের যে কি সুন্দর একটা সম্পর্ক, যেখানে অনায়াসে গিয়ে কিন্তু রক্সিটের সঙ্গে গিয়ে কথা বলা যায়। হ্যাঁ, এবং এই ক্যাপ্টেন স্পার্ক একমাত্র তো ভরসা করেন তাকেই, এবং শেষের দিকে যখন জানা গেল যে এই বুদ্ধিটা তারা কার থেকে নিয়েছিল, কোন উপন্যাস এবং লেখক

যে তারই সামনে সেই সময় লালমোহন বাবুর মুখটা, উফ, মানে কলারটাই খালি উঁচু করতে পারছেন না, কিন্তু কি বিনয়! মানে অসাধারণ একটা ফিল্ম, এবং প্রত্যেক পরতে পরতে যেভাবে দেখা গেছে, এবং সাসপেন্স, যখন দুজনে মিলে গিয়ে গঙ্গার ঘাটে বসে আছে এবং ভাবছে এটাই ফেলুদা, অন্য একজন এসে পাশে বসেছে, মিষ্টির হাঁড়িটাকে এগিয়ে দিচ্ছে, অথচ ফেলুদা আসল জায়গায় বসে আছেন, এই সবটা মিলিয়ে ভারী সুন্দর একটা ফিল্ম।

0: এর পরে আসবো যে ফিল্মটা নিয়ে, একটা ছোট্ট ফিল্ম পিকু, কিন্তু কি অদ্ভুতভাবে মনস্তত্ত্ব নিয়ে খেলা হয়েছে এখানে। খেয়াল করে দেখুন, একটা বাচ্চা ছেলে, সেদিন তার ছুটি, সে যায়নি স্কুলে, এবং তার মায়ের কাছে তার বয়ফ্রেন্ড আসেন, সেটা তার বাবাও জানেন, বা অফিস বেরোনোর সময় সেই কথা বলেই যাচ্ছেন, এবং অদ্ভুতভাবে বাড়ির যিনি কাজের মানুষ তিনি ওই ঘরে আছেন, তার সামনেও বলছেন যে তাহলে তো তোমার খুব অসুবিধা হচ্ছে, আজকে পিকু স্কুল নেই। এই যে তাদের মধ্যে দূরত্ব, সেটা বুঝিয়ে দেওয়া গেল। এবং এইখানেও দাদুর সঙ্গে পিকুর একটা ভীষণ ভালো সম্পর্ক, দাদুর একটা অ্যাটাক হয়েছে, এটা সেকেন্ড টাইম, এবং দাদু শয্যাশায়ী, পিকুর যা মনের মধ্যে আসে গিয়ে গিয়ে দাদুকে বলে আসে, দাদু অসুস্থ, গিয়ে আবার দাদুর কাছে এই খবরও দিয়ে আসে, কাল জানো তো খুব লড়াই হয়েছে বাবা আর মার, কিন্তু মুশকিল হচ্ছে ওল্ড ম্যান এরপর সবটাই ইংলিশে বলেছে, ওই জন্য বুঝতে পারেনি। এবং মায়ের কাছে যখন আসছেন তার বয়ফ্রেন্ড, সেই সময় তারা এক জায়গায় থাকবেন বলে অদ্ভুতভাবে মা বলেন, পিকু তুমি যাও গিয়ে বাগানে যত ফুল আছে তাদের যে যে রং এক একটা পাতায় সেটা আঁকো। পিকু চলে যায় সরল বিশ্বাসে। মায়ের মনস্তত্ত্ব কীভাবে এখানে হার্ট হচ্ছে দেখুন, সে যখন উপর থেকে দেখছে ওই রোদের মধ্যে পিকু বাগানে বসে বসে এঁকে যাচ্ছে, মা তো জানে কেন সে পাঠিয়েছে, এবং সেই সময় সে কেঁদে উঠছে। অদ্ভুতভাবে তার যে প্রেমিক সে কিন্তু রেগে যাচ্ছে, মানে তার কোথাও মনে হচ্ছে তাকে ডেকে এনে আজকের দিনটাকে নষ্ট করা, এবং তার যদি এতই মমত্ববোধ কেন তাকে ডেকে আনা হলো। সেই দিনই সেই সময় ওই যে ওল্ড ম্যান এই কথাটা শুনেছে, এবং কিছু কথা তাকে নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, দাদু খালি দেখছেন একবার ছবির দিকে যে তার ঠাকুমা কোথাও যেন এই মানে আরতি যে এবার তো আমাকে নিয়ে নিলেও হয়। অদ্ভুতভাবে সেই দিন তার দাদুও চলে যায়, এবং সেই সময় দাদু চলে যাওয়ার পর ঘরে এসে সেইভাবে দেখে পিকু এসে বসে আছে, এবং সেখানেও সে একটা ছবি আঁকছে, কিন্তু এই ফুলটা উপরের দিকে সূর্যের দিকে তাকিয়ে নেই, এই ফুলটা কিন্তু মাটির দিকে ঝুঁকে আছে, এরম একটা ফুলের ছবি আঁকছে, যদিও রংটা গোলাপি।
1: আর একটা ছোট্ট ছবির কথা খুব বলতে ইচ্ছে করছে, মুন্সী প্রেমচাঁদের একটা ছোট গল্প নিয়ে দূরদর্শনের জন্য, 45 মিনিটের ছবি, সদগতি, এবং মারাত্মক তার প্রভাব, মানে আপনারা যদি দেখেন, আমরা জানি যে এবং সত্যজিৎরা নিজে বলছেন যে মুন্সী প্রেমচাঁদের লেখায় আমার খুব বেশি চিত্রনাট্যের ওপর খাটতে হয় না, এমনভাবেই সেটা লেখা থাকে। এবং সেখানে আমরা কাদের কাদের পাচ্ছি অভিনেতা হিসেবে, আমরা অম্পুরীকে পাচ্ছি, আমরা স্মিতা পাটিলকে পাচ্ছি, এদিকে আমরা মোহনা গাসেকে পাচ্ছি, এবং সেখানে একটা মানুষ, সে ক্ষুধার্ত, খাওয়ার সময়টুকু পায়নি, সে পণ্ডিতকে বাড়িতে, মহারাজকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে মেয়ের বিয়ের একটা তারিখ তিনি দেখে দেবেন, এবং সেই সুযোগে মহারাজ, সে খালি পেটে সকালে রোদের ভেতর বসে ঘাস কেটে নিয়ে এসছে ভেট, সেটা মহারাজ তাকে দিয়ে প্রথমে উঠোন ঝাড় দেওয়ালো, তারপরে ভুসি গোডাউনের থেকে এনে ওখানে জমা করলো, তারপরে তাকে একটা শুকনো কাঠ কাটতে দেওয়া হয়েছে, যে তার শরীরে এতদিন জ্বরে ভুগে কিছু না খেয়ে সকাল থেকে খালি পেটে তার শরীরে পারছে না, মহারাজ নিজে দুবেলা খেলো, তাকে খেতে দেওয়া হলো না, এবং দুপুর রোদের ভেতর সে একটুখানি তামাকের আগুন চেয়েছে, সেখানেও সে একটা ভয়ঙ্কর প্রত্যাখ্যান, এবং যখন মহারাজ এসে দেখছে সে বিশ্রাম নিচ্ছে নিজে ঘুম থেকে উঠে, তাকে বলছে আরে তোমার গায়ে শক্তি নেই, তুমি পারছো না, সেই দৃশ্যটা, মানে এখানেই ডিরেক্টরের ম্যাজিক, যে বারবার কুড়ুলটা পড়ছে এবং একটা রেগে যাওয়া একটা মুখ, মানে মহারাজের বিরুদ্ধে প্রতিবাদটা ওখানে বেরোচ্ছে যে আজকে তোকে কেটেই ফেলবো, আমি মরে গেলেও কেটেই ফেলবো, তারপরে চলতে চলতে কুড়ুলটা পড়লো এবং ঠিক কাটা একটা ডালের মতো সপাটে পাশে একটা কিছু পড়ে গেল, মহারাজের ছেলের আতঙ্কিত চোখ মুখ এবং আরেকজন চামার যে দেখছিল তার চোখ মুখে আমরা বুঝতে পারলাম সেই মানুষটা পড়ে গেছে, যে মারা গেছে, এবং সে গিয়ে বলছে যে আর মহারাজের জন্য মারা গেছে, তোমরা কেউ যাবে না, দেহটা সরাবে না, এবং সেই মহারাজ পুলিশের হাত থেকে বাঁচার জন্য যে অচ্ছুতকে সে বাড়িতে ঢুকতে দেয়নি, গিয়ে একটা ডাল দিয়ে তার একটা পা তুলে একটা পায়ে দড়ি বেঁধে সেইভাবে টানতে টানতে কোথাও একটা যেখানে এনে ফেললো, আমরা আশপাশটা দেখে বুঝলাম একটা ভাগার যেখানে অন্যান্য পশু পাখি মরা, তাদের হাড় পড়ে আছে, মানে এবং গোটা রাতটা, রাত শেষ হয়ে ভোর হচ্ছে তখন গিয়ে দেহটা ওখানে পড়লো, এই যে একটা আশ্চর্য ট্রিটমেন্ট এইটুকু একটা ছবিতে আমরা পেলাম। এবার যে ছবির কথায় আসতেই হয়, সেই ছবি ঘরে বাইরে। ঘরে বাইরে একটা ড্রিম প্রজেক্ট বলা যায় সত্যজিৎ রায়, কারণ পথের পাঁচালির আগেও যদি কোনো ছবি চিত্রনাট্য তৈরি হয়ে থাকে তবে তা ঘরে বাইরে বহুবার অদল বদল করেছেন। এবং যেমনভাবে রবীন্দ্রনাথ তাঁর রচনা একটা টাইমলেস ক্লাসিক, ঠিক সেইভাবে তুলে ধরেছেন সত্যজিৎ, অনেক এক্সপেরিমেন্ট করেছেন সেখানে। আমরা ভিক্টর ব্যানার্জিকে একটা নিখিলেশের চরিত্রে পাচ্ছি, আমরা স্বাতিলেখা সেনগুপ্তকে পাচ্ছি এই চরিত্রে, কিন্তু যেভাবে মানে একটা আগুন, জ্বলন্ত আগুন, দেশ তখন জ্বলছে, সেইভাবে নাম দেখানো এবং সেখান থেকে

0: সেই শেষ দৃশ্য যখন নিখিলেশ দাঙ্গার মধ্যে বেরিয়ে যাচ্ছে, সেই চিন্তাক্লিষ্ট ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছে বিমলা, সেইখানে এলো এবং বিমলার মুখের সেই সংলাপ, আমি আগুনের মধ্যে দিয়ে হেঁটে এসেছি, যা কিছু পড়বার পুড়ে ছাই হয়ে গেছে, এবং তার বেদনার মধ্যে তিনি আমাকে গ্রহণ করেছেন, আমার সব দোষ ত্রুটি। এবং তারপরে গোটা ছবিটা যেমন চলছে, আবার ওই জায়গাতে ফিরছে যে দাঙ্গার ভেতরে যখন বেরিয়ে গেছে নিখিলেশ, পরের দিন সকালে যখন দেখছি, আমরা অনুমান করছি যে নিখিলেশের দেহ আসছে, আস্তে আস্তে টিপটা মুছে গেল, আস্তে আস্তে সাজটা ঘেঁটে গেল, তারপরে ঠিক ওই একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, সাদা থান, ছোট ছোট চুল, যেটা আমাদের পরিণতিটা জানিয়ে দেয়।
1: ঠিক, যখন ভিতর ঘর থেকে সে বার ঘরেও আসছে, বার মহলেও আসছে, সেই বেরিয়ে আসাটাও কিন্তু ভারী সুন্দরভাবে দেখানো হয়েছিল এই ফিল্মটায়। এবং সত্যি কথা বলতে, এই শুধু ঘরে বাইরে নিয়েই পুরো একটা ডিরেক্টর্স কাট আমাদের করার কথা, অথচ আজকে আমরা যেভাবে ছুটছি তাতে করে ঘরে বাইরে নিয়ে আর বেশিক্ষণ থাকার মতো মনে হয় না আমরা পরিসর পাব। তবে সন্দীপ চরিত্রটাকেও খুব যত্ন করে এঁকে তুলেছিলেন তিনি, এবং এই মুহূর্তে আমাদের বোধহয় পরের ফিল্মটার দিকেই চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তবে একটা ছোট্ট গান শুনে নিয়ে আমরা তারপর একদম চলে যাই তার ডিরেকশনের লাস্ট ফিল্মের কথায়।
2: বুঝতে নারী নারী কি চায়, কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা, হাসতে হাসতে কেঁদে ফেলে, হাসতে হাসতে কেঁদে ফেলে, আসতে কাছে ফিরে যায়। বুঝতে নারী নারী কি চায়, কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়।
0: এরপরে আমরা একটু জাম্প কাট করব, সেটা থিয়েটারকে এনেছিলেন তিনি পর্দায়, ইপসেনের এনিমি অফ দ্য পিপল থেকে গণশত্রু। আপনারা সকলেই জানেন শারীরিক অসুস্থতা কাটিয়ে, অনেক দিনের একটা খরা কাটিয়ে সেই ছবি। তারপরে আরেকটি ছবি, যে ছবি মানে এতদিন বলা হতো সত্যজিতের ছবি, মানে তিনি নৈঃশব্দ দিয়ে ছবি আঁকেন, ছবি দিয়ে ছবি, তার মিউজিক ছবি আঁকছে, তিনি নৈঃশব্দের এক রূপকার, সেখানে তিনি কথায় ফিরছেন। এবং আবার তুমি দাদুনাতির কথা বলছিলে না, একটুখানি সময় নিচ্ছি আমরা শেষ ছবিতে যাওয়ার আগে, শাখা প্রশাখাতেও কিন্তু আমরা অদ্ভুত একটা দাদুনাতির বন্ডিং এবং ছেলেদের সাথে ওই ভদ্রলোকের বন্ডিং, হ্যাঁ, এবং যে ছেলে যে সব থেকে কৃতি ছিল কিন্তু সে আজকে একটা মাথায় চোট পেয়ে সে একটা অসুখের শিকার হয়ে তার কেরিয়ারটাই কিছু হলো না, প্রশান্ত যে থাকে বাবার কাছে, অথচ দেখো সব থেকে গুরুত্বপূর্ণ সংলাপগুলো প্রশান্তর মুখে,
1: একদমই
0: বাবার যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এবং ওয়ার্ক ইজ ওয়ারশিপ, এবং যখন বাবা বলছে আমার জন্মদিনের নিমন্ত্রণ আছে, প্রশান্ত কানে হাত দিয়ে বলছে বাজ পড়লো বাবা বটগাছের মাথায়,
1: যেন দেখতে পাচ্ছে, যেন পরের ঘটনাটা বলে দিচ্ছে,
0: বলছে তুই কি পয়গম্বর হয়ে গেলি, বটগাছ আসলে তার
1: বাবা। ঠিক,
0: এবং বাকি ছেলেরা যারা সবাই কৃতি সফল বলে বাবা জানতেন, যখন নাতির মুখ থেকে জানতে পারতেন দাদু আমি এক নম্বরই জানি, দু নম্বরই জানি, হ্যাঁ তোমার ক নম্বরই আছে দাদু,
1: তিন না চার,
0: একদম। তো এই একটা আশ্চর্য, তিনি এইবার নৈঃশব্দ থেকে তিনি যখন সংলাপে ফিরলেন, তিনি এইভাবে ফিরলেন, এবং যেখানে এক নাতি তার দাদুকে নিয়ে বলছে কি ইউজলেস এক্সিস্টেন্স, এইখান থেকে আমরা পাচ্ছি মনমোহন মিত্রকে, যার কথা হচ্ছে সত্যজিতের এতদিনের যাপনের গোটা দর্শনটা।
1: অদ্ভুতভাবে যখন টাইটেল কার্ড আসছে তখন খেয়াল করে দেখবেন আগন্তুক এই ওয়ার্ডটা বিভিন্ন দিক থেকে এক একটা করে শব্দ আসছে, কারণ যে আগন্তুক সে কোথা থেকে আসে জানা থাকে না বলেই বোধ হয় এইভাবে তার ভাবনাটা এসেছে। এবং এইখানে এই ফিল্মটাতে সত্যজিৎ রায়ের বোধ হয় কোথাও মনে হয়েছিল যে এই হচ্ছে বেস্ট টাইম, যেখানে যতটুকু যা বলার সেটা বলে দেওয়া প্রয়োজন, এবং এই ফিল্ম জুড়েই সেই সব কিছুই কিন্তু বলে দিয়েছেন তিনি।
0: তিনি বলছেন যে তিনি অর্গানাইজড রিলিজনে বিশ্বাস করেন না, যা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে।

0: দিশাস্কিমে টেলিলয় ন্যায়বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: Oh yes, this is 100.1 Akashwani FM Gold and here is the weather warning. Light to moderate rain or thundershowers very likely to occur at a few places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Cooch Behar districts light rain and thundershowers likely to occur at one or two places over the rest districts of North Bengal. Thunderstorm, lightning and gusty wind speed reaching 40 to 50 kilometers per hour very likely to occur at one or two places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Cooch Behar districts, and thunderstorm, lightning and gusty wind speed 30 to 40 kilometers per hour very likely to occur at one or two places over the rest districts of North Bengal. And that's the end of the weather update.

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। ফলতায় পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমান রাজ্য সরকার ফলতায় উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তাকে সার্থক করতেই এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা সফরে যাচ্ছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, অপারেশন সিন্ধুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় করছেন। বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ বর্তমানে কার্যকর থাকায় এই শীর্ষ সম্মেলনে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ, নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় $19 বিলিয়ন। এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফোসাদোত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন।

0: হন। পাঁচ দিন সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইটালি পৌঁছবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার এবং শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্যে ত্বরান্বিত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
1: আমাদের ভবিষ্যৎ

0: पर होगी और स्पीड इन इनोवेशन, ये डिफाइन करेगा नया भारत।
1: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত এবং আফ্রিকার কৌশলগত সম্পর্ক অভিন্ন ইতিহাস, উন্নতি, উদ্ভাবন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন দিল্লির মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আফ্রিকা ডে 2026 শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাবলিক পরিকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসন পদ্ধতিতে সংস্কার সাধনের মাধ্যমে ভারত আফ্রিকার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা ভুবন চন্দ্র খান্ডুরি প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 91 বছর। দীর্ঘ রোগভোগের পর আজ সকালে দেরাদুনের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাক্তন মেজর জেনারেল খান্ডুরি দুবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভুবনচন্দ্র খান্ডুরির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। মিজোরামে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করতে গিয়ে মিজোরামের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর লাল রোজামা বলেছেন, রাজ্যের মানুষের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সংশোধন চলাকালে সতর্কতা ও সাবধানতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন, যাতে করে মিজোরামের প্রকৃত নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তার এই সিদ্ধান্ত।
2: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21 মে যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
1: জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। দলের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছেন। রাজ্য এবং কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই যেমন চলছিল তেমনই চলবে বলেও জানানো হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সরে দাঁড়ানোয় এখন ওই কেন্দ্রে বিজেপির সঙ্গে সিপিআইএম এর সরাসরি লড়াই হবে বলে সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। তৃণমূল ও বিজেপির সমঝোতার বার্তা দিতেই জাহাঙ্গীর খানের প্রার্থীপদ প্রত্যাহারের এই সিদ্ধান্ত বলে আইএসএফ নেতা নওশা সিদ্দিকী মন্তব্য করেছেন।
3: আমার মনে হয় দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে বিজেপিকে সমঝোতার বার্তা, যে বিজেপির নেতৃত্ব, যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জাহাঙ্গীর খান সাহেব সম্পর্কে যে কথা বলেছেন, তিনি সেই বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে সুযোগ করে দিলাম। অথবা এটা হতে পারে এনটিআর তৃণমূল বিজেপিকে নতুন করে সুযোগ করে দিচ্ছে।
1: বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা সফরে যাচ্ছেন। আগামীকাল সকালে কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর। এজন্য আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার জেলা শাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ওইদিনই বিকেলে কলকাতায় ফিরে বিএসএফকে জমি হস্তান্তর

0: করা নিয়ে নবান্ন একটি বৈঠকের কথা রয়েছে তার। বৃহস্পতিবার আবার তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। আরজিকর মামলার ঘটনাস্থলে ফের সিল করে দিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে প্রথমে আদালত এই মামলার পরবর্তী তদন্তের কোনো সুযোগ আছে কিনা তা নিয়ে আগামী 21 মে শুনানি করবে। এর পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের সংবাদ মাধ্যমের কোনো রকম মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। সিবিআইয়ের আইনজীবী ও তদন্তকারী আধিকারিক অবশ্য আদালতে জানান ঘটনাস্থলে আগে থেকেই সিল করা রয়েছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন অপারেশন সিন্ধুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ। এর মাধ্যমে সন্ত্রাসবাদ পরিকাঠামো ধ্বংস করতে শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনা হয়েছে। জাতীয় রাজধানীতে আজ একটি সেমিনারে ভাষণ দেওয়ার সময় সেনাপ্রধান বলেন সুনির্দিষ্ট উদ্দেশ্যে চালানো এই অভিযান দেশের সামরিক নৈপুণ্যের প্রতিফলন।
1: Operation Sindoor delivered military precision, information control, diplomatic signaling and economic resolve as one coherent national act. It struck deep, dismantled terror infrastructure, punctured a long-standing strategic assumption and then stopped deliberately and purposefully. The deliberate halt after 88 hours was smart power in its most complete expression, knowing exactly which instrument to apply, at what intensity and precisely when to convert a military movement into a strategic one.
0: মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথমটি স্থানটি আগের মতো চীনের দখলেই রয়েছে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সেদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থ মূল্য 12,328 কোটি টাকা। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নরওয়ে অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। ফলতায় পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা সফরে যাচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে গ্রামীণ সংবাদ 6:35।

0: তো সে রোজই স্কুলে যায়, আবার কোন দিন বলে যে আমার পায়ে লাগছে আমি যাবো না, ইচ্ছা করে বলে।
1: ऐसा बहाना, ऐसा बहाना हम लोग गुस्सा करते हैं भली, लेकिन ऐसा बहाना हम भी किया करते थे कभी। निशाकर जी,
0: आज की एक छोटे एक घटना मैं शेयर करी अपने संगे। हमारे छोटे मे के नियत स्कूल तो मैडम बोलते छड़ा छड़ा बोलो बोलते मैडम मैं সব ছড়াকে আমি বালতির ভেতর ঢুকিয়ে দিই আর আমি স্কুলে চলে এসেছি। আমার আড়াই বছরের মেয়ে বলছি আজকে, আমার ওয়াইফ আর কি আমাকে দূরবেলা আমাকে শেয়ার করছে কথাটা, আমি শুনে হাসছি আর আমি আমাকে বলছে বলে আমার মেয়ে খুব হাসছে।
1: देखिए कितनी इंटेलिजेंट है। खैर बताइए, चलिए हमारे बात करते हैं अब, हमारे सवाल का जवाब अगर कुछ बता पाए आज के विषय के बारे में, कुछ बता पाए, बता रहे थे मुझे ओवर द फोन।
0: মানে এইরকম এইরকম বিষয় যখনই আমি পাই তখন প্রত্যেকবার বলেছি, আজও বলছি যে আমার একটা মানুষ আমার সঙ্গে যেভাবে সাহায্য করেছে বা পাশে থেকেছে, আমি 1997 সালে মহারাষ্ট্রে চলে গেছিলাম, 12 বছর ওখানে ছিলাম, তো ওনার কাছে যে শিক্ষা আমি পেয়েছি, কাজের সূত্রই হোক বা জ্ঞানের সূত্রই হোক, যে কোনো সূত্রই আমাকে যে উনি শিখিয়েছেন, তার অবদান আমি কোনোদিন ভুলতে আজও পারবো না। এবং পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো মানে মা বাবার পরেই হচ্ছে ওনার স্থান আমার কাছে।
1: তো আপকে নিয়ে ও সবসে বড় খেলোয়াড় হ্যায় আপকি জিন্দেগি কে?
0: একদম একদম দিদি, একদম দিদি, ওনার মতন মানুষ হবেন না। উনি শুধু আমাকে নয়, প্রত্যেকটি ছেলেকে উনি মানুষ করেছেন, ওনার যতজন কার্যসূত্রে গেছে মানুষের মতো মানুষ করেছেন উনি।
1: তো নাম ভি একবার ফির সে বাতা দিজিয়ে সবকো, সবই শুন লে। হ্যাঁ জি, একবার ফির সে নাম বাতা দিজিয়ে উনকা। হ্যাঁ
0: হ্যাঁ দিদি ভাই।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি এবারে।
1: হ্যাঁ মে বল রহি হুঁ কি আপ একবার ফির সে চলিয়ে উনকা নাম ভি বাতা দিজিয়ে হাম সবকো।
0: আওয়াজ আওয়াজ আসছে না ভালো ভাবে, জড়িয়ে যাচ্ছে আওয়াজ।
1: মে বল রহি হুঁ কি একবার ফির সে উনকা নাম বাতা দিজিয়ে।
0: আওয়াজ পাচ্ছি না দিদি ভাই, কোনো সমস্যা হচ্ছে নেটওয়ার্কে।
1: ওকে কোই বাত নেই, চলিয়ে আপনি রিকোয়েস্ট কিয়া থা গানা রিমঝিম গিরে সাবন, তো ও গানা শুন লিয়া যায়?
0: হ্যাঁ দিদি ভাই, ওই গানটা শুনিয়ে দেবেন, ভালো থাকবেন।
1: একদম আওয়াজ
0: খুব কেটে কেটে যাচ্ছে, রাখছি দিদি ভাই।
1: চলিয়ে কোই বাত নেই, মিলতে হ্যায় ফির।
0: হ্যাঁ হ্যাঁ,
1: तो निशाकर दा ने रिक्वेस्ट किया था रिमझिम गिरे सावन सुनने का, क्योंकि गर्मी इतनी पड़ रही है, तो शायद इस गाने के साथ साथ कुछ नेचर, हमारी जो प्रकृति है वो थोड़ी सी दया कर ले हमारे ऊपर, भाई थोड़ी गर्मी कम हो जाए, दो चार छींटे, दो चार बूंदे बारिश में करके। फिलहाल किशोर कुमार की आवाज़ में चलिए सुन लेते हैं ये गाना।

0: तो बातें हो रही थी जीवन अगर खेल है तभी आपके हिसाब से सबसे बड़ा खिलाड़ी कौन है। चलिए देखते हैं हमारे जो अगले कॉलर है वो क्या बोलते हैं। हेलो।
1: हेलो,
0: हाँ जी नमस्कार, बहुत बहुत स्वागत है आपका चैन क्लासिक्स में।
1: जी नमस्कार, नवी पायल बनर्जी दिलखुरिया थे के बोल।
0: जी पायल कैसे हो बताओ, घर पे सब ठीक है?
1: भालो अच्छी, गौरव में तुम्हारा क्या होना छो?
0: हम बिल्कुल ठीक है, सब चल रहा है। काम है, काम करना पड़ेगा।
1: है ওটাই, কাজ তো করতেই হবে যতই গরম পড়ুক।
0: জি বিলকুল বিলকুল বতাইয়ে।
1: হ্যাঁ ও কাজই হচ্ছে এনার্জি
0: একদম।
1: এই যে দিদি এই মানে প্রসঙ্গেই আমি একটা কথা বলবো, এই লাইফটা যে খেলোয়াড়ের কথা বলা হচ্ছে, জীবনটা যদি আমরা খেলা হিসেবে ধরি না, আমাদের একটা কথা আছে না, দ্য লাইফ ইজ এ স্টেজ অফ ড্রামা, তার মানে এটা কি জীবনটা পুরোটাই না সত্যি আমাদের অভিনয়, বা সত্যি আমরা খেলা হিসেবে ধরলে খেলা, কারণ আমরা যখন কাজটা ভালো করে করতে পারছি না তখন আমাদের কাছে একটা এনার্জি আসে। তাই সবসময় আমাদের একটা জিনিস যদি মনে রাখতে হবে যে আমরা জীবনে তখনই ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারবো, জীবন কিন্তু আমাদের মতো করে চলবে না, জীবন জীবনের মতো করে চলবে, কিন্তু আমাদের কিছু পয়েন্টকে একটু ধরে নিতে হবে যে আমরা যদি আমাদের কাজটা আমাদের কর্তব্যগুলো ডিউটিগুলো ঠিকঠাক পালন করতে পারি, আচমকা হঠাৎ কিছু ঘটতেই পারে, কিন্তু সেই পরিস্থিতির সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমাদের ভাবতে হবে যে এখন যদি অন্ধকার থাকে সামনের পথটা নিশ্চয়ই আলো আছে, তো আমাদেরকে তার জন্য ওয়েট করতে হবে, অপেক্ষা করতে।

0: হবে আলোর পথটার জন্য। তার জন্য আমাদের ধৈর্য ধরে অবশ্যই থাকতে হবে, ধৈর্যটা মেন দরকার। আর আরেকটা, কাজের উপর যে কঠোর একটা সাধনা, একটা ডেডিকেশন, সেই কাজের উপর ডেডিকেশনটা রাখতে হবে। তাহলে আমাদের যদি কোনো বিপদও আসে, কোনো খারাপ পরিস্থিতিও আসে, একটা সময় সেটা আমরা ঠিক ওভারকাম করে একটা ভালো পথে যেতে পারবো। আর তখনই কিন্তু আমরা জীবনে একজন ভালো খেলোয়াড় হতে পারবো, এটাই বলার।
1: ओके, थैंक यू, बहुत अच्छी अच्छी बातें की पायल आपने, थैंक यू सो मच। और बताइए कौन सा गाना सुनना चाहती हैं और किसको डेडिकेट करना चाहेंगे?
0: अच्छा दीदी, तुम ही তাহলে আমাকে ওই গানটা শুনিয়ে দাও, ওই দিল হে ছোটা সা ছোটি সি আশা একটা গান আছে না,
1: দিল হে ছোটা সা ছোটি সি আশা। ओके ओके ओके
0: ओके,
1: थैंक यू।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ফলতার উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে একুশে মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে তিন আইএএস এর নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আগামীকাল জেলা সফরে যাচ্ছেন। আরজিকর মামলায় ঘটনাস্থলে ফের সিল করে দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে আরজিকরে অভয়া ধর্ষণ ও খুনের মামলায় আইনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়া প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন।
1: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী একুশে মে যে রিপল আছে সেই রিপলের কনটেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন জাহাঙ্গীর খান কোনো ভয়ের কাছে নতি স্বীকার করল কিনা তা দল খতিয়ে দেখবে।
2: আবার প্রশ্ন হচ্ছে যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটা চলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসত, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
0: যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও নির্বাচনী পদ্ধতিতে নাম প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। জাহাঙ্গীরের এই ঘোষণার পর সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আজ প্রশ্ন তোলেন বিজেপির কাছে কে নতি স্বীকার করল, জাহাঙ্গীর নাকি অভিষেক?
3: তৃণমূলের চেহারাটা পরিষ্কার, ওয়াকওভার দিয়ে দিল, এত লম্বা চওড়া কথা বলে কার্যত বিজেপিকে ওয়াকওভার দিয়ে তৃণমূল ফুস পালিয়ে গেল। এখনো 15 দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছেন। তাহলে কি এটা ঝুঁকে গেল? কে ঝুঁকল? জাহাঙ্গীর ঝুঁকল না জাহাঙ্গীরের বস ভাইকে ঝুঁকল?
0: তৃণমূল ও বিজেপির সমঝোতার বার্তা দিতে জাহাঙ্গীর খানের প্রার্থীপদ প্রত্যাহারের এই সিদ্ধান্ত বলে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী মন্তব্য করেছেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঁতাত রয়েছে তা আরও একবার প্রমাণিত হল।
4: পশ্চিম বাংলায় তৃণমূল এবং বিজেপি যে লড়াইটা লড়েছিল সেটা সত্যিকারের লড়াই ছিল না, এটা একটা লড়াই একটা ভাব ছিল, আজকে প্রমাণিত হয়ে গেল। আমরা প্রথম দিন থেকে বলছিলাম বিজেপির বিরুদ্ধে লড়তে পারে একমাত্র কংগ্রেস।
0: এদিকে ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করার পর আজ দলের বিধায়কদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেন। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। বৈঠকে জাহাঙ্গীর খানকে নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। দলকে বিড়ম্বনায় ফেলায় তাকে বহিষ্কারের দাবি তোলেন কয়েকজন বিধায়ক। এই বৈঠকেও মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকার কথা জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতি

0: বুধবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। আজ বিজেপি প্রার্থীর হয়ে ফলতায় রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। পূর্ব বর্ধমানে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মণ্ডল ও সামিরুল ইসলামের নেতৃত্বে এক ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ জেলার বিভিন্ন ব্লকে আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। হামলার ঘটনার বিবরণ শোনার পাশাপাশি আক্রান্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তারা। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 IAS আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু, এই তিনজনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। তিনজনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনার প্রশাসনিক কাজে দক্ষ বলে তাদের নাম বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। আইন অনুযায়ী তিনি আর মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকতে পারেন না, সে কারণে পরবর্তী CEO পেছে নিতে রাজ্যের তরফে সম্ভাব্য আধিকারিকদের এই তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে। নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে প্রবেশনারি হিসেবে কর্মরত 12 জন IAS আধিকারিককে বিভিন্ন জেলায় বদলি করেছে রাজ্য সরকার। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের IAS শাখা থেকে আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে 2025-এর ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের এই IAS আধিকারিকদের উত্তর চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ার মতো বিভিন্ন জেলায় অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে নিয়োগ করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের লাউতারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাবধান হাইস্কুল সংলগ্ন তিনঘড়িয়া এলাকায় রাস্তা নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার গ্রামবাসীরা। প্রায় 83,92,000 টাকার এই রাস্তাকে কেন্দ্র করে এলাকায় আজ চরম বিক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর যে পিচ ঠালাই করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। এলাকার বাসিন্দাদের কথায় রাস্তার অবস্থা এতটাই খারাপ হওয়ার ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুললেই ঠিকাদারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও গ্রামবাসীদের অভিযোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফির নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আগামীকাল জেলা সফরে যাচ্ছেন। সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। আগামীকাল বিকেলেই কলকাতায় ফিরে তিনি BSF কে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটিতে পুনরায় রাজ্যে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বর্ষার মরশুমের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে DVC ও সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ভরা বর্ষার মরশুমে DVC, বিদ্যুৎ দপ্তর এবং সেচ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে জল ছাড়বে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, এর আগে DVC রাজ্যকে আগাম না জানিয়ে জল ছাড়ে বলে অভিযোগ তুলে রাজ্য সরকার এই কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির 2টি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ও কালীঘাট রোডে তার মায়ের নামের বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে নিজেদের তরফ থেকে ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তা না হলে পুরসভাই ওই কাজ করবে এবং ভাঙার খরচও তাদের দিতে হবে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জনমুখী প্রকল্পের ঘোষণা ও বাস্তবায়নের মধ্যেই আজ থেকে নদিয়া জেলায় শুরু হয়েছে জনভাগিদারী অভিযান, চলবে 23 মে পর্যন্ত। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
1: নদিয়া জেলায় আজ থেকে শুরু হয়েছে জনভাগিদারী অভিযান। আদিবাসী অধ্যুষিত 6টি গ্রামে বিশেষ শিবিরে তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষকে পৌঁছে দেওয়া হচ্ছে স্বাস্থ্য, সামাজিক নানান প্রকল্প ও চিকিৎসা পরিষেবা। শিবিরে সুবিধা পেয়ে খুশি তপশিলি মানুষজন।
2: আমাদের যে আদিবাসীদের জন্য বিভিন্ন রকম প্রকল্প, ভূমি সংস্কার, তারপরে স্বাস্থ্য, একটা ক্যাম্প করেছে আদিবাসীদের জন্য শুধু, আমাদের খুব ভালো লাগছে।
3: খাদ্য কার্ড, ST কার্ড, যেগুলো নেই

0: সবকিছু জমা নেওয়া হচ্ছে, আবার ওই চিকিৎসা গরু ছাগল সবকিছু এখানে শুরু হয়েছে। আমাদের আদিবাসীদের মধ্যে কোনোদিনও এরকম দেখিনি, নতুন সরকার আসার পর আমরা আদিবাসীরা খুব খুশি হয়েছি।
1: জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানিয়েছেন,
2: আমরা ওই পরিষেবা দেওয়ার জন্য সব চেষ্টা যা কিছু দরকার আছে ও সবগুলো কন্টিনিউ করব।
1: অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া।
3: আরজিকর মামলায় ঘটনাস্থল ফের সিল করে দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে প্রথমে আদালত এই মামলায় পরবর্তী তদন্তের কোনো সুযোগ আছে কিনা তা নিয়ে আগামী 21 মে শুনানি করবে। এদিকে আরজিকরের অভয় ধর্ষণ ও খুনের মামলায় আইনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়ের প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। শিয়ালদা আদালতে অভয়ের বাবার দায়ের করা এফআইআরে নাম জড়ানোর পর নিজেকে নির্দোষ দাবি করে তিনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ফলতার উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 আইএএস আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খেলার খবর 8:10।
4: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।
5: আপনি আর এই সময়টা আপনাদের জন্য, আপনার কথা নিয়ে হাজির মৌসুমী আর সুস্মিতা। আর আপনার কথার আজকের বিষয়,
6: চুপ থাকাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র। চুপ থাকাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র, সেটা আপনি মানতে পারেন নাও মানতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু কেন মানবেন অথবা মানবেন না সেটা যুক্তি সহকারে জানাতে হবে। 2248-8085 আপনাদের পরিচিত এই টেলিফোন নাম্বারে, সেই সঙ্গে আছে হোয়াটসঅ্যাপ 9903050992। এই নাম্বারে যেমন হোয়াটসঅ্যাপ করতে পারেন, তেমন নর্মাল টেক্সট মেসেজও করতে পারেন। আর তার সঙ্গে আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold কলকাতায় আপনার কথা পোস্টারের নিচের কমেন্ট সেকশনে এসেও কিন্তু আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।
5: একদমই তাই। আর এইরকমই মতামত জানানোর জন্য আপনাদের যে মাধ্যমগুলো খোলা আছে তার মধ্যে প্রথমে চলে যাব আমরা কিন্তু ফেসবুকের পেজে, যেখানে কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করেছেন। কি কমেন্ট করেছেন চলে যাই সেই কমেন্টে। কমেন্ট করেছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, বলছে চুপ থাকা মানেই হেরে যাওয়া নয়, বরং যে তার সব থেকে বুদ্ধিমানের পথ সব বিতর্কের জবাব কিন্তু সবসময় দিতে নেই। কিছু ঝড় চুপ করে সহ্য করলেই থেমে যায়, নিরাপদাই কখনো সব থেকে ভালো জোরালো প্রতিবাদ, আবার কখনো সব থেকে বড় সমাধানও। সব কথার উত্তর হয় না, আর চুপ থাকাটাই একটা উত্তর। আমার সাথে এরকম একবার হয়েছিল, পাড়ার এক দিদি হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে আমার শাড়ি, আমার চাকরি, আমার সংসার নিয়ে খোঁচা দিতে শুরু করলো। সবাই দাঁড়িয়ে দেখছে, মাথার মধ্যে তখন হাজারটা কথা তোলপাড় করছিল। মনে হচ্ছিল এক্ষুনি দুটো কথা শুনিয়ে দিই, কিন্তু মনে হলো চুপ করে থাকাটাই এখন সব থেকে বড় জবাব। আমি শুধু হাসলাম, একটাও কথা না বলে চলে গেলাম। বিশ্বাস করুন, উনি আরও 5 মিনিট চেঁচিয়ে নিজেই চুপ হয়ে গেলেন। পরে পাড়ার একজন কাকিমা বললেন, শুভ্রা তুই আজ কথা না বলেই জিতে গেলি। সেদিন বুঝেছিলাম সব যুদ্ধে তলোয়ার কিন্তু লাগে না, কখনো ঢাল হয়ে দাঁড়ায় আপনার নিরাপত্তাই। খুব সুন্দর লিখেছেন। কিন্তু
6: চলে যাই হোয়াটসঅ্যাপের মেসেজে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আর জে সুস্মিতা দিদিভাই ও আর জে মৌসুমী দিদিভাই, নমস্কার জানাই। চুপ থাকা মানেই দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তিশালী প্রতিবাদ। কোনো কথা বলার আগে 3টি ফিল্টার পার হতে হয়। 1, কথাটি সত্য কিনা, 2, তা ভালো কিনা, এবং 3, তা প্রয়োজন।

0: প্রয়োজনীয় কিনা। বিতর্কিত কথাগুলো সাধারণত এই তিনটে ফিল্টার পার হতে পারে না। ঠিক তাই আমি মনে করি, অনর্থক তর্কে জড়িয়ে নিজের মূল্যবান সময় নষ্ট না করে চুপ থাকাই ভালো। আর এই চুপ থাকা একটি সুন্দর সম্পর্ককে বাঁচিয়ে রাখে, যেটা আমি করে থাকি। আপনারা সবাই খুবই ভালো সুস্থ থাকবেন।
1: সরাসরি হ্যাঁ ফোনে বরং দেখে নি কে আছেন, কে লিসনার আমাদের সাথে আছেন এই মুহূর্তে।
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: বলুন।
2: হ্যাঁ, আপনি যে বিষয়, সে বিষয়ের সাথে আমি একদমই সহমত, চুপ থাকাটাই ভালো। এবার বিতর্ক দু ধরনের হয়, একটা সুস্থ বিতর্ক যেখানে একটা গভীর বিষয় নিয়ে একটা বিতর্ক হচ্ছে, ঠিক আছে, সেখানে নিজের পয়েন্ট আপনি বলতেই পারেন, কিন্তু সেই বিতর্ক সংখ্যাটা কিন্তু খুব কম। আর কিন্তু আর এক ধরনের বিতর্ক যেটা আমি একটা অহেতুক বিতর্ক, সেখানে জড়ানো মানে নিজেরই মূর্খতার পরিচয়টা, যে আমার মানে আমি কেন কথা বলে আমার অমূল্য সময়টাকে নষ্ট করব। তার চিন্তা ভাবনা, তার মত নিয়ে সে থাক, সে যদি ভুল হয় সময় বলবে, আমি বলার কেউ নেই। এই ভুলটা আমি নিজে করেছি বলে থেকে থেকে বলছি যে আমি আর কারোর সাথে অহেতুক তর্ক করতে যাব না। আমার যদি তার যদি কোনো ভুল হয়, সে সময় সময়টাকে বুঝিয়ে দেবে যে না তুমি ভুল, আমি বোঝাতে যাবো, ওর জন্য দরকার নেই আমার উপরে নায়ক ভুবনের ভার, সে ঠিক বুঝে যাবে, তাই না?
0: একদমই তাই। অনেক সময় এটাও বলা হয় যে আমার দায় নেই কাউকে ঠিক বোঝানোর। চলে যাই হোয়াটসঅ্যাপের বন্ধুর মেসেজে। লিখেছেন কিশোর বালি হাওড়া থেকে, না চুপ থাকবো না, ভুল কথা বলবে, ভুল বোঝাবে, চুপ থাকা যায়? সচর আচর ঝুট ঝামেলা করি না। যখন দেখছি কোনো ব্যক্তি একদম ভুল কথা বলছে, পাঁচজন ব্যক্তিকে বলতে দিচ্ছে না, সেটা মুখে জোর হোক বা পাড়ার কোনো ধনী ব্যক্তি, সে ভুল বলেই যাচ্ছে, সবাই শুনছে, ওর ওপরে বলে বিপদ আছে, কিন্তু আমি চুপ থাকি না, ভুলটা ধরিয়ে দিই। সেই জন্য অনেকের কাছে আমি খারাপ। যারা একদম আনাড়ি বা পড়াশোনা জানে না, সেই সব জায়গায় বিতর্ক করি না, ভাবি ওরা ওদের মতো বলছে বলুক। যখন কোনো শিক্ষিত মানুষ আনাড়ি কথা বলে, সেই বিতর্ক আমি মানি। এর ফলে অনেক মানুষের কাছে আমি শত্রু হয়ে গেছি। ভেতরের আমি থেকে নিশ্চয়ই বলে, ঠিক বলেছে ভদ্রলোক।
1: ফোনেও আসছেন 2248-8085 এ লিসনার কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে।
3: নমস্কার দিদি ভাই, দাদা ভাই।
1: নমস্কার দাদা ভাই, তো আজকে নেই, দুজনই দিদি ভাই আমরা আজকে।
3: ও আচ্ছা, দুই দিদি ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভসন্ধ্যা।
1: হ্যাঁ নীলা,
3: আমি হাওড়ার দাসনগর থেকে রমা রায়।
1: বলুন।
3: চুপ থাকাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র, কথার পিঠে কথা বাড়ালে ঝামেলা শুধু বাড়ে সংসারে, তার চেয়ে ভাই চুপটি করে মন খারাপ শান্তিতে ও আদরে, সব কথারই উত্তর দিতে নেই, তাতে তো শুধু তিক্ততাই বাড়ে, এই মুগ্ধতার হাসিতেই জয় করো মন, নীরবতাতেই লুকিয়ে থাকে আসল সমাধান, তর্ক করতে সবাই পারে, বুদ্ধি মান্ডা যায় সরে, মুখ বুঝে যে সহ্য করে জয় তার নিশ্চিত ঘরে, তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। স্বামী বিবেকানন্দ কি বলেছেন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
1: ভালো থাকবেন আপনিও। 2248-8085 এই নাম্বারে আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে এসে কথা বলতে পারছেন। বিষয়টা হচ্ছে চুপ থাকাটাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র। আপনার কথায় মৌসুমী সুস্মিতা রয়েছে আপনাদের সাথে, আর আপনি আছেন বিভিন্নভাবে, সেটা হচ্ছে ফোন নাম্বার যেটা বললাম, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হচ্ছে 9903055992, যেখানে কিন্তু আপনি সরাসরি এসে আমাদের টেক্সট মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, দুটোই রয়েছে আপনাদের জন্য খোলা। আর আমাদের ফেসবুকের যে কমেন্ট সেকশন, সেখানে গিয়েও আপনি চাইলে কমেন্ট করতে পারেন, যেমন এই মুহূর্তে কমেন্ট করেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। তিনি বলছেন, মৌনতা মৌন সম্মতির লক্ষণম, সংস্কৃতে প্রবাদ অর্থবহ, পথে ঘাটে নানান বিষয় বিতর্ক হয়, কিন্তু চুপ থাকলে সর্বক্ষেত্রে ভালো হয় না, সঠিক যুক্তি দৃষ্টান্ত দিয়ে বিতর্ক খণ্ডন করতেই হয়। বহু বিতর্ক সভায় প্রতিযোগী হয়েছি, প্রথম দ্বিতীয় স্থানও পেয়েছি অনেক জায়গায়, নিজের ঋদ্ধ এবং সমৃদ্ধ করেছি নিজেকে, তবেই অর্থহীন এবং অপ্রাসঙ্গিক বিষয় অবতারণায় চুপ থাকাটাই শ্রেয়,

0: থাকবেন আপনি আমাদের সাথেও, তপন চক্রবর্তী।
1: আমাদের যাদবপুর থেকে কুন্তল ভট্টাচার্য টেক্সট মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, লিখছেন, সব কথার উত্তর দেওয়া বা অহেতুক তর্কে জড়ানোর মানসিকতা শান্তি নষ্ট করে। নীরবতা অনেক সময় ভুল বোঝাবুঝি বা সংঘাত এড়াতে সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করে। তবে এর মানে এই নয় যে অন্যায় মেনে নেওয়া, বরং কোথায় কথা বলা প্রয়োজন তা ভেবে বুঝে প্রতিক্রিয়া দেওয়াই বিচক্ষণতা। ছোট্ট করে মেসেজ করেছেন তিনি।
0: 2248-8085 কে আছেন আমাদের সাথে?
1: নমস্কার।
0: না, কেউ ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই, উনিও বোধহয় চুপ করেই থাকাটা শ্রেয় মনে করি।
1: একটা ছোট্ট মেসেজ পড়ি। শান্তনু ঘোষ বোলখালি বাউরিয়া থেকে লিখছেন, শুধু একটাই, চুপ থাকা বিতর্কের মূল মন্ত্র, এটাই ঠিক। ব্যাস এইটুকুই তিনি মেসেজ করেছেন।
0: 2248-8085 কে আছেন এই নাম্বারে? নমস্কার।
2: থাকা যায় না, কিন্তু এক একটা চুপ করে থাকাই ভালো, কারণ পারবে ছাড়া কমবে না, কথা পারবে ছাড়া কমবে না। আমি এইটুকু বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন,
1: ধন্যবাদ। চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপের বন্ধুর কথায়। লিখছেন, সোনারপুর মালির বাগান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শ্রীমতী বাণী চ্যাটার্জি। অকারণ বিতর্ক জীবনে অশান্তি ও দূরত্ব তৈরি করে, তাই সব পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে শান্ত থাকা প্রয়োজন। নীরবতা অনেক সময় কঠিন সমস্যার সহজ সমাধান হয়ে ওঠে। তর্কে জিতলেও সম্পর্ক হারানোর ভয় থাকে, কিন্তু চুপ থাকলে সম্পর্ক ও সম্মান দুটোই বজায় থাকে। আমি মনে করি সুখী ও শান্তিপূর্ণ জীবনের জন্য চুপ থাকাই শ্রেষ্ঠ মন্ত্র।
0: লিসনার কে রয়েছেন আমাদের ফোনে দেখিনি সরাসরি, নমস্কার।
1: না এই মুহূর্তে বন্ধু নেই। হ্যাঁ এসে গেছেন, এসে গেছেন বন্ধু, দেখি কে আছেন। নমস্কার।
3: নমস্কার,
0: বলুন।
3: আমি শঙ্কর বাগ বলছি, মশার হুগলি থেকে।
0: দেখুন,
3: বিতর্কে চুপ থাকাটাই বরং তো বেটার, কেননা কথার থেকে কথা, বিতর্কে কথা বললে কথা বেড়ে যাবে, তাই জন্য কোনো ঝামেলাটি করে কথা খরচা না করে তার চেয়ে বিতর্কে চুপ থাকাটাই বেটার। নমস্কার।
0: নমস্কার। আর সত্যি তো খুব ছোট ছোট করে প্রত্যেকে প্রত্যেকের মতো করে বক্তব্য রাখছেন,
1: খুব ছোট ছোট মেসেজও আসছে, মানে হোয়াটসঅ্যাপও খুব ছোট ছোট আসছে,
0: এবং এই মুহূর্তে আমরা বরং ফেসবুকের কমেন্ট সেকশন একটু চোখ রাখি। এবং যারা ভাবছেন যে আজকের বিষয়টা তো লিখবো, বলে দিই, সময় কিন্তু এরকম ভাবে দেখতে দেখতে পেরিয়ে যাবে,
1: লিখে ফেলুন,
0: লিখে ফেলুন চটপট করে। আপনি যে মাধ্যমে খুশি আপনি লিখুন, 9903055992 নাম্বার খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ টেক্সট যেটা খুশি করতে পারেন। তবে এই মুহূর্তে ফেসবুকের কমেন্ট সেকশনে যাব, পোস্টারে যেখানে লিখেছেন মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস, চাপরাইল বাজার, কালিয়াগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। তিনি বলছেন বিষয় হচ্ছে চুপ থাকার থাকাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র। চুপ থাকা অনেক সময় কিন্তু অপ্রয়োজনীয় বিতর্ক এড়ানোর সব থেকে ভালো উপায়। সব কথার জবাব দিতে গেলে সম্পর্কে দূরত্ব বাড়তে পারে। নীরবতা মানুষকে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। চুপ থাকা তর্কের আগুন নিভিয়ে দেয়। বিতর্ক মানুষের মানুষের দূরত্ব বাড়ায়। সব কথার উত্তর দিতে হয় না, নীরবতাও এক ধরনের জবাব। ধৈর্য করে চুপ থাকলে পরিস্থিতি শান্ত হওয়ার সুযোগ পায়। রাগের মুহূর্তে কথা বলা এটাও কিন্তু সম্পর্ক নষ্ট করতে পারে, তাই বুঝে শুনে নীরব থাকা বুদ্ধিমানের কাজ। চুপ থাকা দুর্বলতা নয় বরং আত্মনিয়ন্ত্রণের এটা কিন্তু একটা পরিচয়। বিতর্ক এড়িয়ে চললে মানসিক শান্তি বজায় থাকে। নীরব মানুষ অনেক সময় বড় সমস্যাও সামলে নেয়, তাই বলা যায় চুপ থাকাটাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র। মোহাম্মদ সবিত আলী।
1: ঢাকুরিয়া থেকে সুমিতা রায় জাস্ট লিখেছেন, শুভ সন্ধ্যা দিদিরা, আমার মনে হয় চুপ থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, চুপ থাকলে অপরজন চুপ করে যাবে। ছোট্ট একটা মেসেজ। আর একটা ছোট্ট এরকমই শোভন পুরকায়েত মুটুকপুর থেকে লিখছেন, অন্যায় ভুল বা নিজের অধিকার হরণের সামনে চুপ থাকা মানে সেই ভুলকে মেনে নেওয়া। এটি আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। চলে যাই আমাদের। নমস্কার।
4: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
4: হ্যাঁ দিদি, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে।
0: বলুন।
4: হ্যাঁ দিদি, আমার মনে হয় যে চুপ করে থাকার থেকে সব থেকে বড় প্রকাশ আর কিছু হয় না। আমাদের মেন ব্যাপারটা হচ্ছে তো আমাদের প্রকাশ, আমরা এক একটা ঘটনায় এক একটা কথায় এক এক রকম ভাবে প্রকাশ করি। তো আমার মনে হয় নীরবতার থেকে বড় প্রকাশ আর কিছু নেই, আর নীরবতার থেকে বড় প্রতিবাদ হয়তো আর কিছু হয় না। আমরা নীরব ভাবে যে প্রতিবাদটা করে বুঝিয়ে দিতে পারি সেটা হয়তো অন্য কিছুতে হয় না। অনেক সময় কথা বললে সিচুয়েশন অন্য রকম হয়ে যেতে পারে, কেন এমন কিছু কথা আমরা

0: আমায় সঠিক জিনিসটা ঠিক বুঝিয়ে দেয় বা করিয়ে দেয়, তাই নিরবতার থেকে বড় উত্তর আর কিছু হয় না, এটুকুই বলবো।
1: ঠিক বলেছেন, অনেক সময় বলা হয় না যে তীর একবার বেরিয়ে যায় তা খাপে ফিরে আসে না, শব্দও সেরকম, বিশেষ করে তর্কের সময়, উত্তেজনার সময় এমন ঘটনা তো ঘটতেই পারে। সব মিলিয়ে আপনি ভারী সুন্দর বক্তব্য রেখেছেন। চলে যাই হোয়াটসঅ্যাপে একটি মেসেজে। কার্তিক মণ্ডল দাউদপুর থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, আমিও মনে করি চুপ থাকাই অনেক সময় বিতর্ক এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়, অযথা তর্কে জড়িয়ে পড়লে সম্পর্ক নষ্ট হতে পারে, সব কথার উত্তর দিতে হয় না, নীরবতাও একটি শক্তিশালী জবাব, ধৈর্য ধরে চুপ থাকলে পরিস্থিতি দ্রুত শান্ত হয়ে যায়, রাগের মুহূর্তে বলা কথা পরে অনুশোচনার কারণ হতে পারে, তাই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে নীরব থাকা জরুরি, চুপ থাকা দুর্বলতা নয় বরং প্রজ্ঞার পরিচয় দেয়, এতে ভুল বোঝাবুঝি অশান্তি কমে যায়, তাই শান্তি বজায় রাখতে অনেক সময় চুপ থাকাই সবচেয়ে ভালো মন্ত্র।
2: এর সাথে সাথে আপনারা যেরকম আমাদেরকে ফেসবুকের কমেন্ট সেকশনেও জানাচ্ছেন, সেরকমই এই মুহূর্তের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাই, যেখানে আমাদেরকে কমেন্ট করেছেন এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে। তিনি বলছেন, চুপ থাকা মানে হয়তো কিছু ক্ষেত্রে বিতর্ক এড়ানো সম্ভব, কিন্তু তাহলেও পরবর্তী সময় পরিণাম খারাপ হতে পারে, কারণ অন্যের দুর্ব্যবহার সহ্য করে চুপ থাকলে শত্রু প্রতিপক্ষ মাথায় চড়ে বসে, তাছাড়া অন্যায় যে করে অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী বটে, কিন্তু উপস্থিতির উপর ভিত্তি করে না পরিস্থিতির উপর সরি ভিত্তি করে বা নিজেকে রক্ষা করতে হয়তো চুপ থেকে শান্ত থাকা উচিত বা চুপ থাকতে হয়, এরপর সময় ও সুযোগ বুঝে নীরবে সক্ষম নীরবে মক্ষম জবাবও দিতে হয়, এর ফলে বিতর্ক ছাড়া অদৃশ্য এক চোরা স্রোতে দুর্নীতিবাজ দুর্বৃত্ত প্রতিপক্ষের চাপে রাখা সম্ভব, জানিয়েছেন এস এন মণ্ডল বাপি।
1: লিসনার কে আছেন দেখে নি। নমস্কার।
3: নমস্কার।
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: গোলাগড়ি শিবতলা থেকে বাবলু মোদি বলছি।
1: বলুন।
3: দেখুন, চুপ করে থাকাটা আমার মতে বলে সব থেকে শ্রেয়, তার কারণ কোন বিষয়ে যে তিনি বলছেন কিছু, তিনি যে চুপ করে থাকলে বোঝা যায় যে তিনি কতটা জ্ঞানী কতটা মূর্খ। আমি যদি তর্ক করি তার সঙ্গে, সে যে ভুল কথাটা বলছে সে কিন্তু সংশোধন করে নেবেন, আর যদি আমি তর্ক না করি সে ভুলটা তার ভুলই থেকে যাবে। কাজেই তর্ক করে ওনাকে শিক্ষা দিয়ে আমার কোনো লাভ নেই। আমি আমার মতন আমি শুনে গেলাম, তুমি কি বলছো? হ্যাঁ, যদি কথাটা দিয়ে কিছু আমার শিক্ষাগত ব্যাপার নেওয়ার থাকে তাহলে আমি শিক্ষাগতার থেকে চুপি চুপি আমি নিয়ে নিই। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন, এইটুকুই বললাম। নমস্কার নেবেন।
2: নমস্কার। নমস্কার।
1: অনেক ছোট ছোট মেসেজ আসছে, বারবারই বলছি, যেমন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, চুপ থাকা সম্ভব নয়, অযৌক্তিক হলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু যুক্তিসম্মত হলে অংশগ্রহণ সর্বদা গ্রহণযোগ্য বলে আমি মনে করি। আরেকটি সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছেন, তিনিও খুব বড় লিখেননি, অনেক সময় তর্ক বা বিতর্কে জড়িয়ে পড়লে সম্পর্ক নষ্ট হয়, মন অশান্ত হয়ে যায়, তাই সব কথার উত্তর দেওয়া জরুরি নয়, কখনো কখনো চুপ থাকা সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ, নীরবতা অনেক ঝগড়া থামিয়ে দিতে পারে, ভুল বোঝাবুঝি কমাতে পারে, যে মানুষ নিজের রাগ ও কথাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী, তাই বলা হয় চুপ চুপ থাকাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র, নীরবতা শুধু শান্তি আনে না, অনেক সমস্যার সহজ সমাধানও করে দেয়।
2: চলে যাই আমরা এবার একটু ফেসবুকের কমেন্ট সেকশনে, যেখানে আমাদের কমেন্ট করেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। তিনি বলছেন, চুপ থাকলে অপরাধী প্রমাণ হয়, যে অপরাধী সে চুপ থাকে, ক্লাসে পড়া না করে আসলে চুপ করে থাকতাম, স্যার বুঝে নিতেন আমার পড়া হয়নি, এর চেয়ে সহজ যুক্তি আর হয় না, তবে চুপ থাকলে বিপদ এড়ানো যায় কিভাবে এটা ঠিক আমার মাথায় আসে না, তবে যেখানে সাক্ষীর প্রয়োজন হয় সেখানে যদি কেউ কথা না বলে চুপ করে থাকে তবে সবাই তাকে এড়িয়ে যাবে, সবাই ভাববে ও কিছুই জানে না, ওকে ছেড়ে দাও, এই আত্মরক্ষার এক নীরব কৌশল এটা, কিন্তু এইভাবে এই কৌশলের বিপদ থেকে রক্ষাও পাওয়া যায়, কিন্তু যার ব্যক্তিত্ব আছে সে তো এমন চাতুর্যের আশ্রয় নিতে পারবে না। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে।
1: দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস হোয়াটসঅ্যাপ করছেন, অনেক ক্ষেত্রে চুপ থাকা বিতর্ক এড়ানোর সবচেয়ে কার্যকরী উপায়। অহেতুক কথা কাটাকাটি বা তর্কে না জড়িয়ে নীরবতা বজায় রাখলে মানসিক শান্তি

0: ও এনার্জি দুটোই ভালো থাকে। অনেক মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক চর্চায় একে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্যের প্রতীক মনে করা হয়, তবে এর কিছু ব্যতিক্রমও রয়েছে। অন্যায় বা অবিচারের প্রতিবাদ না করে চুপ থাকলে তা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। সুস্বাস্থ্যকর সম্পর্কের জন্য খোলামেলা আলোচনা ও মতামত প্রকাশ জরুরি, যা চুপ থাকলে বাধাগ্রস্ত হয়। পরিস্থিতি বুঝে চুপ থাকা এবং কথা বলা দুটোরই সঠিক প্রয়োগ করা প্রয়োজন। সংক্ষেপে বলা যায়, বিতর্ক এড়াতে চুপ থাকা একটি কার্যকরী কৌশল, তবে কোথায় চুপ থাকতে হবে আর কোথায় নিজের মতামত তুলে ধরতে হবে সেই বিচক্ষণতা থাকা সবচেয়ে জরুরি। আপনারা সবসময় খুব ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।
1: সরাসরি চলে যাব, লিসনার কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
1: নমস্কার।
2: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই
1: বলুন।
2: দিদি ভাই, কিছু জিনিস চুপ করে থাকলেও হবে না। যেমনি দেখুন, আমার বাবা মারা গেছেন, ভাই আমরা দু ভাই, এবারে ভাই আমাকে বলছে যে ভাগ করে নে। আমি বললাম দেখ, ভাগ করার আগে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপরে কিন্তু ভাগটা আসবে। তো ভাগ আগে বললেই ভাগ করা যায় না, তো সেই নিয়ে বিতর্ক। তো সেইটা সবাইকে মানে যখন আমি বললাম বুঝিয়ে যে এরকম ভাবে ভাগ সব সময় বললে হবে না, এবারে ভাগের জন্য কসরত করতে হবে, তার জন্য যোগ বিয়োগ গুণ করে তারপরে ভাগটা করতে হবে, এইটুকু বললাম। দিদি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: সুস্থ থাকবেন আপনিও। আমাদের বেশ কিছু মেসেজ আছে, বেশ কিছু কমেন্ট সেকশনে কমেন্টও আছে।
0: আবার হোয়াটসঅ্যাপে যাই। বাউরিয়া জাগৃহি থেকে মমতা ঘোষ বলছেন, চুপ থাকা মানেই হেরে যাওয়া নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি নীরব মাধ্যম। পৃথিবীর সব কোলাহল যখন আপনাকে বিভ্রান্ত করে, তখন নিজের ভেতরে নীরবতাটুকু হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। কম কথা বলা মানুষগুলো সাধারণত তাদের ভেতরের শক্তিকে গুছিয়ে নেয়, যা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অতিরিক্ত কথা শক্তি ক্ষয় করে, কিন্তু নীরবতা আত্মিক শক্তি বাড়ায়। নমস্কার দিদি ভাইরা, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও। আর এর সাথে বলি যে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনও কিন্তু বেশ ভরে গিয়েছে, তাই এই মুহূর্তে একটু ফেসবুকের কমেন্ট সেকশনে আমরা একটু চোখ রাখব। কমেন্ট করেছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে। তিনি বলছেন, চুপ থাকা বিতর্ক এড়ানোর মূল মন্ত্র। এটা ঠিক, এটা সঠিক কথা নয়। তাহলে যে কোনো কার্যক্ষেত্রে যদি কোনো ভুল হয়, তাহলে আমি যদি তার সঠিকটা না বলতে পারি, তাহলে তো মূর্খই হয়ে গেলাম। হ্যাঁ, বিতর্ক হয়তো হতে পারে, কিন্তু আসল কথাটা উদ্ভাবন করা সেটাই তো আমাদের কাজ। আমরা বিতর্কে যাব কেন? কথায় আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমুদহে, অতএব তাতে দুজনেরই অন্যায় থাকে। তবে কেন আমি অন্যায়তে যাব? সুষ্ঠু সমাধানই যথেষ্ট। তবে চুপ থাকাটা বিতর্ক এড়ানোর মূল মন্ত্র কিন্তু নয়, ছোট করেই বললাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে।
0: লিসেনার রয়েছেন, দেখি কে আছেন। নমস্কার। নমস্কার, হ্যালো।
3: দিদি ভাই।
0: হ্যাঁ
3: হ্যাঁ দিদি ভাই, নমস্কার।
1: বলুন।
3: আমি শ্যাবড়াফুল থেকে অশোক দত্ত বলছি। সবসময় দিদি ভাই চুপ থাকা যায় না, কেন? আমার এই পাশের বাড়িতে আমার সঙ্গে এখনো দিদি ঝগড়া হলো, সে এবার বলছে যে আপনার গাছের পাতা আমার ছাদে, তার এক তোলা ছাদ আমার ছাদের বাড়ি, আপনার গাছের পাতা আমার ছাদে উড়ে যায়, তাহলে কি বলবেন? এবং কোর্টে চলে যাও, তা কিছু তো কিছু কিছু প্রতিবাদ করতে হয়।
1: সবকিছু হাতে চুপ থাকা যায় না, বা সবকিছু চুপ থেকেই আপনি সমাধান করেন, যেটা আপনার মন চাইছে সেটা আপনি লিখে পাঠান আমাদের 2248-8085 এ, মানে ফোন করতে পারেন ওই নাম্বারে, আর 9903055992 এখানে লিখে পাঠাতে পারেন।
0: আর বারবার মনে করে দিই, চুপ থাকাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র, এটাই আজকের বিষয়। পরমামিত্র ভবানীপুর কলকাতা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন, বর্তমান সময়ে মানুষ নিজের মতামত প্রকাশে যতটা আগ্রহী, অন্যের মতামত শুনতে ততটা আগ্রহী নয়। ফলে ছোটোখাটো আলোচনা থেকেও সহজেই তর্ক বিতর্ক, এমনকি সম্পর্কের অবনতি পর্যন্ত হতে দেখা যায়। এই পরিস্থিতিতে অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়ে ওঠে। চুপ থাকা মানেই দুর্বলতা নয় বা নিজের মতামত না থাকা নয়, বরং কখন কোথায় কথা বলতে হবে আর কোথায় নিজেকে সংযত রাখতে হবে সেটাই প্রকৃত পরি

0: পক্কতার পরিচয়। সব বিষয়ে নিজের বক্তব্য প্রমাণ করতে গিয়ে সময়, শক্তি এবং মানসিক শান্তি নষ্ট করার কোনো মানে নেই, কারণ সব মানুষ যুক্তি দিয়ে বোঝে না। অনেকেই শুধুমাত্র নিজের মতকে সঠিক প্রমাণ করতেই ব্যস্ত থাকে। অনেক বিতর্কের কোনো ফলাফল হয় না, বরং ভুল বোঝাবুঝি, রাগ এবং দূরত্ব বাড়িয়ে দেয়। সেখানে নীরবতা পরিস্থিতিকে শান্ত হতে সাহায্য করে। চুপ থাকা সবসময় সমস্যা এড়িয়ে যাওয়া নয়, বরং অপ্রয়োজনীয় সংঘাত থেকে নিজেকে দূরে রাখা। তাই বলা যায়, জীবনে সব যুদ্ধ জেতা জরুরি নয়, কিছু পরিস্থিতিতে চুপ থাকাই সবচেয়ে বড় জবাব এবং বিতর্ক এড়ানোর কার্যকর মূল মন্ত্র।
1: কে আছেন? সরাসরি চলে যাব। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
2: ভালো আছি কি? অরিমেশ ভট্টাচার্য মোশানের বিপক্ষে বলছি।
1: বলুন।
2: আচ্ছা, যদি চুপ করে থাকাটাই বিতর্ক এড়িয়ে যাওয়ার মূল মন্ত্র হয়, তাহলে বিদ্যালয় স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত এই বিতর্ক সভাগুলো হয় কেন বলুন তো? আসলে বিতর্ক করাটা একটা আর্ট। গঠনমূলকভাবে বিতর্ক করতে পারলে অনেক জটিল পরিস্থিতিকেও সহজ করে আনা যায়। এরকম বেশ কিছু অভিজ্ঞতা আমি পেয়েছি। মনে আছে একবার একটা পরীক্ষার সময় গাড়ির জাম পড়েছে, ট্রাফিক জ্যামের কারণে আমার পৌঁছাতে দেরি হয়েছিল। সেখানে আমাকে বলা হলো পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অনেক বিতর্ক হলো, শেষ পর্যন্ত আমি প্রমাণ করতে পারলাম যে দোষটা আমার নয়, পাবলিক ট্রান্সপোর্টের বিলম্বের কারণে আমার পৌঁছতে দেরি হয় এবং সেক্ষেত্রে আমি পরীক্ষায় বসতে পেরেছিলাম। তো আমি যদি ওই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র চুপ করে থাকা যদি হতো, তাহলে সেদিন আমি পরীক্ষাটা বসতে পারতাম না, আমার একটা বছর নষ্ট হয়ে যেত। তাই আমি মনে করি বিতর্ক এড়ানোর মূল মন্ত্র চুপ করে থাকা নয়, বরং গঠনমূলক, তথ্য সমৃদ্ধ, যুক্তি নির্ভর বিতর্ক করা আবশ্যক। নমস্কার।
1: নমস্কার। নমস্কার।
0: পশ্চিম বর্ধমান থেকে সুচেতা হোয়াটসঅ্যাপ করছেন, ছোট থেকেই সবাই শুনে বড় হয় যে বোবার শত্রু নেই, তাই চুপ থাকলে তো কোনো ঝামেলাই নেই। কোনো কিছুর বিতর্ক যেমন অপ্রয়োজনীয় তর্ক সংঘাতে চুপ, এসব এড়াতে হলে চুপ থাকাই শ্রেয়। কিন্তু সবসময় চুপ থাকাটাও সমাধান নয়। কখনো কখনো অন্যায়ের প্রতিবাদে অপমানের ক্ষেত্রে আর সর্বোপরি সত্যের ক্ষেত্রে সম্মানজনকভাবে নিজের কথাটা বলা দরকার। তাই সবশেষে বলবো, কোথায় চুপ থাকতে হবে, কোথায় বলতে হবে, সেটা পরিস্থিতি ও ঘটনার উপর নির্ভর করে। কারণ কথায় কথা বাড়ে, এটা যেমন ঠিক, তেমনি অন্যায় চুপ না থেকে কথা বলাটাও প্রয়োজন।
1: ফোনে কে আছেন আমাদের সাথে, সরাসরি দেখে নেব আমরা।
0: নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ, নমস্কার।
1: নমস্কার।
3: আজকে ফোনে এলাম শীষ মোহাম্মদ শীষান, বাইক পড়া বীরভূম থেকে। আজকের বিষয় হচ্ছে চুপ। চুপ থাকলে সমস্যার সমাধান। সত্যি কথাই, বোবার শত্রু নেই এ হচ্ছে কথা, কিন্তু দেখা যাচ্ছে যে চুপ করে থাকলে আবার বলা হয় মৌন সম্মতির লক্ষণম
0: বা দুর্বলতা,
3: সম্মতি আছে। এখন আমার মনে হয় চুপ করে থাকলে অনেক ঝঞ্ঝাট ঝামেলা এড়ানো যায়। ধন্যবাদ।
1: ধন্যবাদ। আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনের যে কমেন্টগুলো রয়েছে, সেই কমেন্টগুলোর মধ্যে আর বেশ কিছু কমেন্ট রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। তার মধ্যে এই মুহূর্তে যে কমেন্টটা বলবো, সেই কমেন্টটা আমাদেরকে করেছেন অরুণ গুপ্ত কুননগর থেকে। তিনি বলছেন, না না না, চুপ থেকে নিজেকে দুর্বল প্রমাণিত করার কোনো মানেই হয় না। বিতর্কে যাওয়া মানে ভুল কথার প্রতিবাদ করা। এটা কি, এটা কিছু মানুষের কাছে নিজেকে অন্য চোখে দেখানোর সুযোগ করে দেওয়া, সুযোগ করে দেওয়া হবে ঠিক, তবে অন্যকে সমর্থন করা হবে না। নমস্কার, নেবেন অরুণ কুমার গুপ্ত।
0: গোলাপ ঘোষাল বলছেন, প্রসাদপুর ভগবতীতলা থেকে, তর্ক বিতর্ক আশেপাশে অনেক দেখতে পাই, অনেকে খুব গাজোয়ারি তর্ক করে, মনে হয় কিছু বলি, তারপর ভাবি কি হবে, ওরা আনারই তর্ক করছে, করুক গিয়ে, উচিত কথা বলতে গেলে খারাপ হয়ে যাবে, তবে কখনো কখনো করি, এইটুকুই তিনি বলেছেন।
1: সরাসরি চলে যাবো, কে আছেন আমাদের সাথে?
0: নমস্কার, কে বলছেন?
4: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
4: আমি বদুর চক মাছপাড়া রাজবলাথুগড়ি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন
1: বলুন।
4: কেউ যদি ভুল আমায় ভুল বোঝায়, তা কিন্তু দিদিভাই সকলই সহজে কিন্তু তা মেনে নেওয়া সম্ভব নয়। চুপ থাকলে আমার মনে হয় অন্যায়কে প্রশ্রয় দেওয়া। সত্যি কথা বলবো, সৎ পথে চলবো, আমার মূল মন্ত্র সঠিক মন্তব্য বলবো, আমি সেখান থেকে সঠিক মন্তব্য বলে আমি কিন্তু সেখান থেকে বিদায় নেব। তাতে সে যে ভুল আমাকে বোঝাচ্ছে সেখানে আরো সব মানুষজন আছে, সেই পদক্ষেপে যদি আমাকে কেউ কারো যদি রাগ হয় বা কারো যদি কোনো রকম কিছু যায় এসে যায়, আমার কিন্তু তাতে যায় আছে না। সত্যি কথা বলবো, সৎ পথে চলবো এবং অন্যায়ের প্রতিবাদ করব। তাতে আমার আগে কিছু কে জানো, কে রইলো, কার রাগ হলো, কার খুশি হলো, এতে আমার কিছু যায় আসে না। নমস্কার,
0: ধন্যবাদ।
1: নমস্কার।
0: বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে হোয়াটসঅ্যাপ করছেন, কোন কোন ক্ষেত্রে চুপ থাকা চরিত্রের, কোন কোন ক্ষেত্রে চুপ থাকা চরিত্রের বিশেষ ধর্ম, স্থানকাল পাত্র অনুযায়ী নীরবতা সুদৃঢ় বর্ম। উভয় পক্ষের তর্ক বিতর্কে হয় না কোনো সমাধান, এক পক্ষে নেবেড় চুপচাপ এনে দিতে পারে বিধান। কথা যদি বাড়তেই থাকে, অসংলগ্নতা আসে চলে, অপ্রাসঙ্গিক তর্ক বিতর্কে ধৈর্য রাখা যায় না আগলে। বন্ধু, বিতর্ক এড়িয়ে যাওয়া অতি প্রয়োজনীয় মূল মন্ত্র। বিশৃঙ্খলা দূরে রাখলে সুস্থ থাকবে দৈহিক যন্ত্র।
1: সরাসরি চলে যাব আরো একবার, কে আছেন আমাদের সাথে?
0: হ্যাঁ নমস্কার।
5: আমি হরিণঘাটা
0: ভীষণ ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ বলুন, কানেকশনটা প্রবলেম করছে।
5: হ্যালো স্যার।
0: হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন।
5: সব জায়গায় কিন্তু চুপ থাকা যায় না, ঠিক আছে? কারণ চুপ থেকে আমি সারা জীবনই কিন্তু চুপ থেকে দেখেছি, হয়তো অনেক সন্দেহ থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছি, কিন্তু মহাবিপদে পড়তে হয়েছে। কারণ আমার যে শত্রুপক্ষ ভেবেছে যে আমি হয়তো দুর্বল, যার জন্য বহু রকম ভাবে আমাকে আক্রমণ করেছে। তারপরে আমি সুযোগ বুঝে আমি প্রতি মুহূর্তে তার কথাগুলো শুনতে চাই, আমার কি বলতে চাই, আমি সেই কথাগুলো ফলো করি। ফলো করার পর যখন আমি মুখ খুলি তখন কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়। একটা হিন্দিতে কথা আছে যে উপরওয়ালা হারিন স্যার একদিন না একদিন মোকা জরুর দেখা হয়, তৈরি রাখা। অর্থাৎ সবসময় নিজেকে ভয় পেলে চলবে না, অন্যায় প্রতিবাদ করতে হবে, সময় হাতে একদিন না একদিন অবশ্যই আসবে। শত্রুপক্ষকে দমন করতে গেলে হবে, মুখ না খুললে সমস্যার সমাধান হয় না, চুপ থাকলে এটা দুর্বলতারই লক্ষণ বলে মনে করি। নমস্কার,
0: ধন্যবাদ। কথায় বলে বোবার শত্রু নেই, সব জায়গায় সব কথার উত্তর দিতে নেই, অকারণে বিতর্ক সৃষ্টি করিতে নাই, কথার পিঠে কথা বাড়ে, তাই চুপ থাকাই ভালো। নীরবতার মাধ্যমে অনেক কথার উত্তর দেওয়া যায়। লিখছেন সুবীর বোধক খালনা হাওড়া থেকে, উনি আমাদের মেসেজ করেছেন। আর কথা নয় কাজে হতে পারে সঠিক জবাব, লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে।
1: আমরা বরং এই যে চুপ থাকা নিয়ে তো কথা বলছি, বা চুপ থাকলে সেটা আপনি কিভাবে দেখবেন, যে কোনো বিতর্ক এড়াচ্ছেন নাকি চুপ থাকা সম্মতির লক্ষণ, আপনি কি ভাবছেন জানান আমাদেরকে 2248-8085। আর তার সাথে সাথে যেটা আপনি করবেন সেটা হচ্ছে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে গিয়ে আজকের এই অনুষ্ঠানের যে পোস্টার সেখানে কমেন্ট করতে পারেন, আর 9903052992 এখানে গিয়েও কিন্তু আপনি পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেক্সট করতে। তবে এই মুহূর্তে গান রইল আপনাদের জন্য।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: আপনার কথায় মৌসুমিয়া সুস্মিতা আছি স্টুডিওতে। চুপ থাকাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র, এই বিষয় নিয়ে কথা বলছেন আপনারা।
2: কে আছেন আমাদের সাথে, সরাসরি চলে যাব ফোনে।
3: দিদি, আমি রূপ দেবনাথ রানাঘাট নদিয়া থেকে বলছি।
2: বলুন।
3: আচ্ছা, সব সময় এই যে কথাটা যখন আমরা যখন এই রেডিওর মারফতে যখন আমরা শুনছি, অ্যাকচুয়ালি কি ডাইরেক্ট প্রতিবাদ করতে গেলে পরে একদম তোরান হিট করতে হবে। আমি যখন কোনো মিথ্যে কথা, আমাকে কেউ যদি বলে যে তুই এই করেছিস, তাহলে আমি কোথায় ছেড়ে দেবো? যেটা অন্যায় যে প্রতিবাদ যে ডাইরেক্ট করতে পারে সে বলবো যে বাপের বেটা, আর যদি কেউ করতে পারে তাহলে হচ্ছে চুরি পড়ে রাস্তায় ঘুরে বেড়ায়।
2: বুঝতে পেরেছি, মানে আপনি বলছেন না যেখানে দেখবো অন্যায় প্রতিবাদ করতেই হবে, এই কথা আপনি জানাচ্ছেন। এছাড়া 2248 8085 এই নাম্বারে কেউ কি আছেন সেটা খোঁজ নেব। তার আগে
1: ছোট্ট একটা মেসেজ করেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বন্ধু প্রদ্যুৎ কুমার চক্রবর্তী হাওড়াবালি থেকে। শুধু লিখেছেন, সব সময় চুপ থাকা কি ঠিক? এটা অনেক, এতে অনেকেই প্রশ্রয় পাবে। চলে যাই লিসনারের ফোনে। নমস্কার।
4: একটু
2: রেডিও সেটে ভলিউমটা মিউট করে নিতে হবে,
4: কমাবো। এবার ঠিক আছে,
2: বলুন।
4: এবার ঠিক আছে না?
2: হ্যাঁ এবার ঠিক আছে, বলুন।
4: তো এখন হচ্ছে যে কি বলে, আমি অনেকদিন পরে ফোন করছি, মাঝখানে বোধহয় আপনাদের ফোনের গোলমাল টোলমাল ছিল আর কি,
2: না বিশেষ কারণে আমরা ফোন নিইনি।
4: হ্যাঁ তো ঠিক আছে, এইখানে চুপ থাকা মানে সব ক্ষেত্রে কি চুপ থাকা একতরফা আমাকে ইয়ে করে যাচ্ছে, ব্লেম করে যাচ্ছে, ব্লেম করে যাচ্ছে, সেখানে চুপ থাকবে, থাকতে যাবোই বা কেন? আমিও আমার যুক্তিগুলো দেবো যে এই এই বেসিসে আমার এই এই কাজগুলো করতে হয়েছে। আর আমি বাটিক শিল্পী, তো আমরা বাটিক শিল্পীরা একটু মুখরা টুকরা হয়, তর্ক বিতর্ক করে, বলা যায় একটু ঝগড়াটাও ঝগড়াটেও হয় আর কি। কিন্তু সেখানে আমাকে আমার বক্তব্য বলার সুযোগটা দিতে হবে, একতরফা কিভাবে বিচার করলে তো হবে না। যার যখন শোনেন তখন দুটরফের কথাই শুনেন, আপনাকে বিচার করতে গেলে দুজনের কথাই শুনতে হবে, সেটা একজন দোষী কি নির্দোষী কি, তার যুক্তি কি, এর যুক্তি কি, পরিপ্রেক্ষিতে সে এরম করেছিল।

0: ব্যাপারটা তো জানতে হবে না?
1: সেই অনেক ধন্যবাদ বন্ধু, প্রত্যেকে তাদের যুক্তি সহকারে আজকের বিষয় নিয়ে কথা বলছেন, চুপ থাকাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র। 2248 8085 কিন্তু বন্ধুরা আপনাদের টেলিফোনের অপেক্ষায়, সঙ্গে রয়েছেন একজন লিসেনার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, বলুন, কে বলছেন?
2: নমস্কার, আমি শিক্ষা চালু করতে পারতেন, কত কি হয়েছে, কিন্তু যাদের সিদ্ধারা শক্ত সৎপথে থাকে তারা বিতর্কে যাবেই, অন্যায় দেখলে তারা প্রোটেস্ট করবেই, যারা যায় না অন্যায় দেখে প্রোটেস্ট করে না তাদের চিন্তারা শক্ত নয়, তাদের পিছনে আমি বলত আছি, আমি চুপ করে থাকা মানে আমি খুব ভালো মানুষ নই, অন্যায় দেখলে প্রোটেস্ট করতে যাবে, নাহলে এরা আগে যত কিছু ভালো জিনিস হতে দেবেন, একদল মানুষ প্রোটেস্ট করে সেটাকে তৈরি করেছি।
1: ঠিক
2: আচ্ছা, ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ,
3: ধন্যবাদ। 2248 8085 এই নাম্বারে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করছেন, এবং ফোন করে করা ছাড়াও যেগুলো করছেন সেটা হচ্ছে 2248 8085 ফোন, আর 9903052992 এই নাম্বারেও কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করছেন।
1: এই মুহূর্তে সঙ্গে রয়েছেন একজন লিসেনার। নমস্কার, কে আছেন?
4: আমি তপন সেন কসবা হালতু বাজার থেকে বলছি।
1: বলুন।
4: ছোট্ট একটা গল্প মনে পড়লো, বিখ্যাত দার্শনিক সক্রেটিস, উনি বাড়ির উঠোনে দরজায় বসে আছেন, ওনার স্ত্রী প্রচন্ড বক বক করে যাচ্ছেন, প্রচন্ড চেঁচামেচি করছেন, চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন। হঠাৎ লোকজন যেতে যেতে দেখলো যে এক বালতি জল সক্রেটিসের মাথায় ঢেলে দিলেন ওনার স্ত্রী। লোকজন হো হো করে হাসলো, বললো কি হলো ব্যাপারটা, বললো এতক্ষণ ঝড় উঠেছিল, ঝড়ের পরে তো বৃষ্টি আসবেই, এটা তো বিখ্যাত দার্শনিক সক্রেটিসের গল্প। আবার আমাদের পুরাণের গল্পেও দেখেছি যে প্রজাপতি, আমাদের যে মহাদেব, আমাদের যে সতীকে মারা যাওয়ার পরে উনি তো চুপচাপ দাঁড়িয়েছিলেন, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ব্যাপারটাকে দেখলেন বাইরে চলে গেল, এবং সতীকে সতী তার দেহ ত্যাগ করলেন স্বামীর অপমানের জন্য, তখন কিন্তু তার প্রতিবাদ ঝড় উঠল, সেই চক্র দিয়ে তিনি সতীকে ছেদ করতে আরম্ভ করলেন, এবং পৃথিবী জুড়ে আমাদের বিভিন্ন জায়গায় ওই সতীর দেহ পড়ার পর টিকল। এটা আমাদের পুরাণের গল্প। তাহলে আমাদের এটা থেকে বোঝা যায় যে কোনো কোনো সময় আমাদের চুপ করাটা শ্রেয়, কোনো কোনো সময় আমাদের নিশ্চয়ই প্রতিবাদ করা উচিত, কিন্তু প্রতিবাদটা সঠিক হওয়া উচিত। প্রতিবাদ মানে লাঠালাঠি করবো, ইট ছুড়বো, ঢিল মারবো, চিৎকার করবো, সেটা না, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে প্রতিবাদটা করলে নিশ্চয়ই ভালো হবে আশা করি। নমস্কার,
1: অনেক ধন্যবাদ। ছোট্ট একটা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ এসেছেন, হাওড়া থেকে রঞ্জন লিখছেন, দেখুন দিদি ভাই, দেয় সব কথা বলা ঠিক না, কারণ কথা বেশি কে বললে অশান্তি বাড়ে। আচ্ছা, ইংরেজিতে বাংলা লিখলে যা হয় একটু শব্দগুলো এদিক ওদিক হয়েছে, মানে ওই আর কি, বেশি কথা বলা ঠিক না, কারণ কথা বেশি বললে অশান্তি বাড়ে, দেখছেন হাওড়া থেকে।
3: মানে তাই সব কথা কিন্তু বলা যায় না, মাঝে মাঝে সেটাকে মেনেও নিতে। যাই হোক, আমাদের আজকে যে বিষয়, মানে নীরবতা, নীরব থেকেই যুক্তি তর্ক না দেখিয়েই আপনি কি এড়িয়ে যেতে পারেন যে কোনো রকম বিতর্ক? চুপ থাকাটাই বিতর্ক এড়ানোর মূল মন্ত্র, এটাই এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম। আর বলতে বলতে এটাও বলে দিই, সময় কিন্তু আর বেশি নেই আমাদের, তাই আর ফোন মেসেজ আমরা নিতে পারছি না এই মুহূর্তে। মৌসুমি, সুস্মিতা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, কিন্তু এর পরের ঘন্টাতেও কিন্তু আছি, পরের ঘন্টাতে মানে ঠিক 9:30 থেকে আবারও আপনাদের সাথে সরাসরি যুক্ত হব। আর সেই যুক্ত হওয়াটা শুধুমাত্র যে আমাদের ফ্রিকোয়েন্সিতে, মানে 100.1 FM গোল্ডের ফ্রিকোয়েন্সিতে পাবেন তা নয়, আপনি পাবেন আমাদের সরাসরি 100.1 FM গোল্ডের পেজে, ফেসবুক লাইভেও। আজকের যে ডাক্তারবাবু রয়েছেন, কে আছেন সেটা যারা পোস্টার দেখেছেন জেনে গেছেন, তবে

0: 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold এ আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold এ
1: 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, আর এই সময়টা মানে মঙ্গলবার, আর তার সাথে সাথে ঘড়িতে 9:30, এই সব কিছু মিলিয়ে মিশে যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা রোগ মুক্তির পালা। এবং সেই রোগ মুক্তির পালাটা আমরা যারা থাকি, মানে আজকে যারা রয়েছি, মৌসুমি, সুস্মিতা, শুধু তারা নয়, আমাদের সাথে বিশিষ্ট অতিথি থাকেন, ডাক্তারবাবু থাকেন, আজকেরও রয়েছে। যারা পোস্ট দেখেছেন তারা অলরেডি জানেন, যারা দেখেননি তাদের জন্য একবার বলে দিই যে আজকের ঠিক কী নিয়ে বিষয় হবে, কে আছেন আমাদের সাথে। আজকের আমাদের সাথে আছেন ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ। এবং আজকের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটাতে আপনি প্রশ্ন করবেন, বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করবেন। মাধ্যমগুলো
2: অবশ্যই সরাসরি আমাদের টেলিফোন করতে পারেন 2248 8085, আমাদের হোয়াটসঅ্যাপ অথবা সেখানে আমাদের টেক্সট মেসেজও করতে পারেন, সেটা হচ্ছে 9903055992। আর আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতায় আজকের আরোগ্যর পোস্টারের নিচে কমেন্ট সেকশনে এসেও, বা আমাদের লাইভ 100.1 FM গোল্ডে যে লাইভ চলছে এবং আকাশবাণী কলকাতা, এই দুটো ফেসবুক পেজে আমাদের যে লাইভ যাবে অনুষ্ঠানটা আরোগ্য, সেখানে এসে কিন্তু লাইভের নিচের কমেন্ট সেকশনে কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন অনায়াসে রাখতে পারেন।
1: একদমই তাই। আর আজকের বিষয়টা তো বলা হলো না, যারা এখনো পোস্টার দেখেননি, আমি জানি আমাদের বাড়িতে বয়স্ক মানুষ আছেন, কেউ না কেউ আছেন, আর তাঁদের বিভিন্ন রকম সমস্যা আমাদের হাতে কোথাও না কোথাও বুঝতে অসুবিধা হয় যে এটা ঠিক কী ধরনের সমস্যা, কই আমরা তো এটা ফেস করছি না। আবার কেউ কেউ সমস্যাটা জেনেও আমরা তো বুঝতে পারি না যে ঠিক কী করব, এই সমস্যাটা হলো, আমরা হলে তো একটু পরেই যেতাম ডাক্তারবাবুর কাছে, এনার ক্ষেত্রে কি সদ্য যেতে হবে। ঠিক এই সমস্ত সমস্যার থেকে সমাধান আজকের এই 1.5 ঘন্টা, মানে 9:30 হয়ে গিয়েছে, ঠিক আমরা ফেসবুকে থাকবো এবং ফ্রিকোয়েন্সিতেও থাকবো 11টা পর্যন্ত। আজকের বিষয় প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা। স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আপনাকে।
3: নমস্কার।
1: আর প্রথমেই যে প্রশ্নটা করব, মানে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা, প্রবীণ বা বৃদ্ধ বা বৃদ্ধা, এটার জন্য কি কোনো বয়সের মাপকাঠি আছে যে এই বয়সটাকেই বলবো?
3: হ্যাঁ, অবশ্যই। তবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে বর্ণনা দেয়া হয়েছে। যেমন ধরুন, ইউনাইটেড নেশন এটাকে বলেছে 60 বা তার উপরে, কিন্তু ডেভেলপ কান্ট্রি যেগুলো সেগুলোতে এটাকে 65 ধরা হয় মাপকাঠি। 65 মাপকাঠিরতে আমাদের বার্ধক্য শুরু হয় সেখানে, 75 অবধি, মানে 74 বছর অবধি বলা হয় যে আর্লি এল্ডারলি, মানে অল্প বয়সী বার্ধক্য বলতে পারেন, 75 থেকে 84 অবধি বলা হয় এল্ডারলি বা বার্ধক্য, আর 85 পরে বলা হয় অতিবৃদ্ধ বা মানে এল্ডারলি এল্ডার বলা হয়। তো এই জিনিসটা এমনি যদিও এটাকে ভাগ করা হয়েছে, কিন্তু তবুও সাধারণত দেখা যায় যে একটা সময় থেকে আমাদের শরীরে যে চেঞ্জগুলো আসে সেটাকে আমরা বার্ধক্য বা বয়স বেড়ে যাওয়া বা ইংরেজিতে এজিং বলে বর্ণনা করে থাকি। তবে সরকারি এবং বিভিন্ন জায়গার এই অনুযায়ী 60 থেকে 65 এটাতে বার্ধক্য শুরুর মাপকাঠি আমরা সাধারণত বলে থাকি।
2: তো এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কী কী স্বাভাবিক পরিবর্তন আসে?
3: হ্যাঁ, যদি আমরা একদম ওপর থেকে শুরু করি, মানে মাথা থেকে পা পর্যন্ত যাই, তাহলে চুল হালকা হয়ে যায়, চুলের মাত্রা কমতে থাকে, কপালে বিভিন্ন রকম বা চামড়ায় বিভিন্ন রকমের বলিরেখা দেখা যায়, চুল সাদা হয়, শুধু হালকা নয় সাদা হয়, তাতে একটা পাক ধরে, চোখে ছানি আসতে পারে, নাকে গন্ধ এটা কমে যায় অনেক সময়, অনেক সময় অন্য রকমের গন্ধ, আমরা যেটাকে প্যারোসমিয়া বলি, মানে এক ধরনের গন্ধ জায়গায় অন্য ধরনের গন্ধ পাচ্ছি, স্বাদ কোরক চলে যায় জিভে, খাবারের স্বাদ অন্যরকম লাগে, দাঁত পড়ে যায়, বা দাঁতের পরিমাণ কমে যায় বা যেগুলো আছে সেগুলোর ক্ষমতা কমে যায়, বিভিন্ন মাসলস বিভিন্ন বোনস এগুলো আস্তে আস্তে একটু উইক হয়ে যায়। হার্টে যদি আসি আমরা, সেখানে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা আগের চেয়ে আস্তে আস্তে কমতে থাকে, ফুসফুস যেটা আমাদের শ্বাস প্রশ্বাস পরিচালনা করে সেগুলোর

0: আস্তে আস্তে ক্ষমতা কমে। যদি আমরা শিরা ধমনীর দিকে যাই তাহলে ধমনীতে আস্তে আস্তে একটু সংকোচন হয় এবং যে নর্মাল ইলাস্টিসিটি সেটা কমে যায়, মানে হজম করার ক্ষমতা কমে যায়, কিছু একটু আদ্য বেশি বা একটু অন্যরকম খাবার খেলে অ্যাসিডিটি হয়, অনেক সময় সেখানে ডায়রিয়া হতে পারে, অনেক সময় সেখানে ভমিটিং হতে পারে, আমাদের হাতের কর্মক্ষমতা কমে যায়, পায়ের যে চলার শক্তি এবং চলার যে ফাস্ট ব্যাপারটা যেটা আমরা দৌড়াতেও পর্যন্ত পারতাম অল্প বয়সে, সেটা আস্তে আস্তে কমতে থাকে, একবারে চলে যায় তা নয়, যৌন ক্ষমতা হ্রাস পায়, মেয়েদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপজ আসে এবং অবশ্যই সন্তান ধারণ ক্ষমতা তো চলেই যায়। তো এই ধরনের যে ক্ষমতা এগুলো বার্ধক্যের সঙ্গে সঙ্গে হয় এগুলোকে আমরা নর্মাল এজিং প্রসেস বলতে পারি, এমনকি একটু ইউরিনের সমস্যা, একটু পায়খানা করতে অসুবিধে বা কোষ্ঠকাঠিন্য ধাত, এগুলোও কিন্তু আমাদের স্বাভাবিক এজিং প্রসেসের মধ্যে হতে পারে।
1: বয়স বাড়ার সাথে সাথে অনেকেই ভুলে যায় অনেক কিছু, বা আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু মানে বয়স্কদের ভুলে যাওয়া এবং ডিমেনশিয়া এই দুটো এবং নর্মাল যে সাধারণ ভুলে যাওয়া এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? মানে আমরা কী করে বুঝবো যে বয়স্ক মানুষটা ডিমেনশিয়ার জন্য ভুলে যাচ্ছে নাকি এমনি নর্মালি ভুলে যাচ্ছে?
0: দেখুন, নর্মাল ভুলে যাওয়া বলে যেটা আমরা ভাবছি সেরকম অ্যাকচুয়ালি কিছু হয় না। অল্প বয়সে যারা ভুলে যায় তাদের দুটো জিনিস কাজ করে, এক নম্বর হচ্ছে তারা খুব অ্যাংজাইটিতে ভোগে, সেটা তাদের ভোলার কারণ হয়, আর বয়স্ক মানুষরা যে কারণে ভোলে, যেমন ধরুন একটা ডিমেনশিয়াকে আমরা বলি মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া, মানে বারবার ছোট ছোট স্ট্রোক হতে হতে শিরাগুলো মানে ধমনীগুলো সংকুচিত হয়ে গিয়ে সেখানে রক্ত চলাচল কম হচ্ছে, যার ফলে তার ডিমেনশিয়া হচ্ছে তার নার্ভগুলো কমে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে অ্যালজাইমার, যেটা খুব কমন, সেটা একটা অটোইমিউন ডিজিজ, সেখানে আস্তে আস্তে তার ওভারঅল তার মেমোরিটা কমে যায়, কিন্তু আমরা বুঝবো কী করে? এছাড়াও আরও অনেক রকম ডিমেনশিয়া আছে, কিন্তু আমরা বয়সের ডিমেনশিয়া আর এমনি ডিমেনশিয়ার পার্থক্য করবো কী করে? এটা খুব ভালো প্রশ্ন করেছেন এটা আপনি। সেটা হচ্ছে যদি আমরা খুব আর্লি দেখি তাহলে দেখবো যে মানুষটা বাজার করতে গেছে, সে হয়তো ফিরে আসছে না বা আসলে একটু দেরি হচ্ছে, বা বাড়ি পাড়ার একজন বলল যে দাদু না একটু ওই দিকে চলে গেছে, তারপর উনি ফিরে এসে বললেন আমি আজকে এই রাস্তাটা চিনতে পারিনি, আবার একটু ঘুরে আসার পর রাস্তাটা চিনতে পারলাম।
1: আচ্ছা,
0: সকালে খাবারের হয়তো কী খেয়েছে ভুলে গেল দুপুরে খেতে, এটা কিন্তু একজন অল্প বয়সী মানুষের হয় না, কিন্তু এইগুলোই ছোট ছোট জিনিসগুলো, রাস্তা হারিয়ে ফেলা, বাড়ির জায়গায় অন্য জায়গায় ঢুকে যাওয়ার চেষ্টা করা, বা সকালে কী খেয়েছে বা দুপুরে কী খেয়েছে রাতে ভুলে যাওয়া, সকালে কী জামা পড়েছিল প্যান্ট পড়েছিল সেটা ভুলে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু বয়স্ক ডিমেনশিয়ার লক্ষণ।
1: এটা কোন বয়স থেকে শুরু হয় মোটামুটি?
0: এটা দেখুন, যাদের অসুখ হয়েছে তাদের এই 60-65 থেকে শুরু হতে পারে, কারো ক্ষেত্রে সেটা আরেকটু পরে হয়, 80-র ওপর সাধারণত এটা খুব মার্কলি দেখা যায়, এবং তার সাথে যদি তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, বা বিশেষ করে এনাদের অনেকেই তো ছোট ছোট স্ট্রোক হয়ে থাকে এই বয়স অবধি, তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, মানে এটা খুব প্রোগ্রেসিভ হয়, ইউজুয়ালি এটা থেমে যায় না বা স্ট্যান্ড স্টিল হয়ে যায় না, এটা ক্রমশ যেন বাড়তে থাকে।
1: যদি না চিকিৎসা হয়,
0: চিকিৎসা হয়, চিকিৎসা হলেও সেটাকে হয়তো তার বাড়টা কমানো যায়, পুরোপুরি বন্ধ করার চিকিৎসা কিন্তু এখনো পর্যন্ত আমাদের স্বাস্থ্যে বেরোয়নি।
1: বেশ, আমাদের ফোনে কোন লিসনার আছে দেখাই কি বলছেন তার প্রশ্ন।
2: নমস্কার।
1: নমস্কার।
3: নমস্কার,
1: বলুন।
3: বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। দুটি জিজ্ঞাসা আছে। 60 বা তদূর্ধ্ব যারা সুগারের পেশেন্ট, তারা যদি প্রতিদিন সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা হাঁটে, সেটা তার স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারী এটা একটু যদি বলেন তাহলে ভালো হয়। আর একটা হচ্ছে যে বয়সের সঙ্গে সঙ্গে অনেক সময় ওষুধ খেতে হয়, অনেক ওষুধ খেতে হয়, এবারে ক্রমাগত ওষুধ খাওয়ার ফলে কি কি সাইড এফেক্ট হতে পারে এটা যদি একটু বলে দেন ভালো হয়।
1: বেশ, অনিমেষবাবু শুনতে থাকুন আপনি।
0: দেখুন, হাঁটা শুধুমাত্র যে বয়স বেশি হলে তা নয়, সমস্ত বয়সের জন্য হাঁটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম, বিশেষ করে যারা বয়সের সাথে সাথে দৌড়াতে পারছেন না বা আর কোনো এক্সারসাইজ করতে পারছেন না, হাঁটা কিন্তু একটা অত্যন্ত ভালো এক্সারসাইজ। এখন প্রশ্ন হচ্ছে যে 1 ঘন্টা সকালে 1 ঘন্টা বিকেলে হাঁটার মতো তার শরীরের ক্ষমতা আছে কি না সেটা দেখে নেওয়া খুব জরুরি, এবং এটা যদি কেউ করতে পারেন তাহলে এর থেকে ভালো সুগারের ক্ষেত্রে অন্তত হতে পারে না। তবে একটা ছোট মানে অ্যাডভাইস বলতে পারেন যে শুরু করবেন হাঁটা অন্তত হালকা কিছু খেয়ে, যদি ডায়াবেটিক পেশেন্ট হন সেটা ছোলা ভেজানো হতে পারে, সেটা দুটো

0: ডায়াবেটিক বিস্কিট বা ডাইজেস্টিভ বিস্কিট হতে পারে, একটু কিছু খেয়ে শুরু করবেন, কারণ অনেক সময় হঠাৎ করে বেশি এক্সারসাইজ করলে সুগার ফল হয়ে যেতে পারে। আর দু নম্বর যেটা বললেন যে পলিফার্মেসি, হ্যাঁ বয়সকালে অনেক রকমের ওষুধ খেতে হয়, কিন্তু এই ওষুধগুলো কী খাচ্ছি তার উপর সাইড এফেক্ট নির্ভর করে, কারণ জেনারেলাইজ সাইড এফেক্ট বলে এরকম কিছু হয় না, এক একটা ওষুধের এক এক রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তাই যদি ওষুধগুলো জানা যায় সেটা বোঝা যাবে, এবং যে ডাক্তারবাবু প্রেসক্রাইব করবেন আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চয়ই সেগুলো দেখেই উনি প্রেসক্রাইব করবেন।
1: ঠিক, আমাদের একটা মেসেজ আছে আমাদের হাওড়া থেকে রঞ্জন, তিনি বলছেন আমার বয়স 73, আমার এত মানে এত গরমে রাতে কি স্নান করা উচিত এই বয়সে?
0: আপনার যদি রাতে স্নান করা অভ্যেস থাকে আপনি করতে পারেন, তবে একটা অনুরোধ, আপনি একটু ঈষৎ উষ্ণ জলে স্নান করবেন, মানে একটু তাতিয়ে নেবেন, বা যদি গিজার থাকে সেখান থেকে একটু জল নিয়ে নেবেন, কারণ একদম ঠান্ডা জল যেটা রাতের দিকে, কীরকম জল আপনার ওখানে আসে বলতে পারবো না, যদি ট্যাঙ্কের জল হয় সেটা তো গরম থাকে, সুতরাং সেটা তো আপনি ইউজ করতে পারেন, আদারওয়াইজ একটু তাতিয়ে নেবেন। আর যদি একটু আগে আগে করতে পারেন, মানে 7-8টার মধ্যে করে ফেলতে পারেন, খুব ভালো হয়, বেশি রাত করে না করাই ভালো।
1: টুটু ফোনে আছেন,
2: নমস্কার,
1: কে আছেন আমাদের সাথে? না এই মুহূর্তে কেউ নেই, তবে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোতে যাই। বয়স বাড়ার সাথে সাথে একটা খুব কমনলি দেখতে পাই আমরা, আমাদের বাড়িতেও যারা এল্ডারলি রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখি, হাত পা ঝিঝি ধরে যাচ্ছে বা অনেকক্ষণ বসে আছে, ওটার সময় বলছে আমার পাটা অবশ হয়ে গেছে, এগুলো কেন হয় এবং বয়স বাড়ার সাথে কি এটা হবেই?
0: দেখুন, শিরদাঁড়ার থেকে আমাদের সমস্ত শরীরে নার্ভ সাপ্লাইগুলো হয়, নার্ভগুলো এক একটা শিরদাঁড়ার ওপরের অংশ এবং নিচের অংশ থেকে বেরোয়। এবার কোনো কারণে যদি আমাদের শিরদাঁড়াতে সেই নার্ভের কোনো চাপ পড়ে, তো তখন সেই জায়গায় একটা টিংলিং সেন্সেশন, যেটা আপনি ঝিঝি ধরা বললেন, সেটা হয়। এবার ধরুন কিছু কিছু ক্ষেত্রে হয় যে সেটা শিরদাঁড়াতে চাপ না পড়ে অন্যান্য লোকাল জায়গাতেও চাপ পড়তে পারে, যেমন কনুইয়ের পিছনে একটা নার্ভ আছে তার নাম আলনার নার্ভ, তো সেটার উপরও যদি কখনো চাপ পড়ে সেখানে হতে পারে। এবার বয়সের সাথে সাথে যেহেতু আমাদের শিরদাঁড়ায় বিভিন্ন রকমের সমস্যা হয়, ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়, কোমরে লাম্বা স্পন্ডাইলোসিস হয়, সে কারণে হাতে আর পায়ে বয়সের সাথে সাথে ঝিঝি ধরতে পারে। ডায়াবেটিস বা নার্ভের কোনো অসুখ থাকলে সেটা আরও আগে হতে পারে, কিন্তু এগুলো সবই প্রিভেন্টেবল যদি আমরা একটু ভালো করে শিরদাঁড়া বিভিন্ন যে ব্যায়ামগুলো আছে সেগুলো যদি নিয়ম করে যেতে পারি, তাহলে অনেকটাই আমরা আটকাতে পারি বা বেশি বয়স অবধি সেটাকে ডিলে করতে পারি।
2: আরো একবার দেখি টু
1: লিসনার কে আছেন,
2: নমস্কার।
3: নমস্কার,
1: বলুন।
0: নমস্কার,
3: আমি শঙ্কর বাগ বলছি মশাট হুগলি থেকে,
1: বলুন।
3: দাদা ওকে নমস্কার।
0: নমস্কার,
3: আমার প্রশ্ন হচ্ছে, যাদের আমাদের বাড়িতে এরকম 80-85 যে বয়স্ক মানুষরা আছে, অনেক সময় তো কাজ করতে হয়, মানে কোনো ভারী ভুড়ি যখন চাগাতে যাচ্ছে প্রচন্ড পরিমাণে, তিনি মানে চাগাতে গেলে খুবই অসুবিধা হয়, মানে কোমরে পিঠে টান ধরে উনি বসে পড়ে, কোনো আর বেশি দূর অলরেডি হাঁটতে পারে না, একটুখানি হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছে, আর বর্তমানে তার একটু মাঝে মাঝে কাশি হয়, মানে গলা ব্যথা করে, এটার জন্য বললে খুব ভালো হয়। নমস্কার।
0: অনেকগুলো জিনিস বললেন, অনেকগুলো জিনিস জানা দরকার। এক নম্বর হচ্ছে যার বয়স হয়েছে তার কোমরে বেশি ভারী বোঝা সত্যি নেওয়া উচিত না, তার যদি 65-70 বছর বয়স হয়ে যায় এবার উচিত তার এগুলোকে, যারা কম্পারেটিভলি অল্প বয়স্ক মানুষ আছে তাদেরকে হ্যান্ড ওভার করা। যেমন ধরুন গ্রামের দিকে বস্তা নেওয়া হয়, এক একটা বস্তায় 50, কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি ওজন হয়, সেগুলো বয়স্ক মানুষদের একদমই নেওয়া উচিত না, সেটা অন্য পদ্ধতি নিলে ভালো, বা একটা সাইকেলে ইউজ করা ভালো। তার সাথে যেটা উনি বললেন যে এই যে শ্বাসকষ্ট হচ্ছে সেটা হৃৎপিণ্ডের সমস্যা বা হার্টের সমস্যা থেকে হতে পারে, বয়সকালে সেটা হতেই পারে, বা এই যে কাশি হচ্ছে সেটা ফুসফুসের সমস্যা থেকেও হতে পারে, তো সুতরাং হৃৎপিণ্ড এবং ফুসফুস দুটো সমস্যা থেকেই হতে পারে। এখানে জানা দরকার যে উনি দীর্ঘদিনের ধূমপায়ী কিনা, ধূমপায়ী যদি দীর্ঘদিনের হয় তাহলে কিন্তু সিওপিডি বলে একটা অসুখ হতে পারে, তো এই জায়গাগুলো দেখতে হবে। আমি বলবো আপনি ওনাকে একজন ডাক্তার দেখান এবং তার পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করলে এবং ওষুধ খেলে উনি নিশ্চয়ই অনেকটা ভালো হবেন।
2: আমাদের ফেসবুক পেজে এক বন্ধু লিখেছেন, সুমিতা চক্রবর্তী, জানতে চেয়েছেন অস্টিওআর্থ্রাইটিস কেন হয়, এর রেমেডি কি?
0: অস্টিওআর্থ্রাইটিস একটি বয়সকালেরই একটা অংশ, যেটা হয় কি আমাদের বিভিন্ন হাড়ের মধ্যে যে জয়েন্টগুলো মাঝখানে থাকে তার মধ্যে সাইনোভিয়াল মেমব্রেন বলে একটা পর্দা থাকে এবং তার মধ্যে কার্টিলেজ থাকে, তরুণাস্থি থাকে, যেটা যেরকম দুটো মেশিনের মধ্যে ঘষা আটকায় তেমনি দুটো হাড়ের মধ্যে ফ্রিক

0: ইনফেকশনটাকে প্রিভেন্ট করে। সময়ের সাথে সাথে এগুলো ক্রমশ ক্ষয় হতে থাকে, তার সাথে কিছু প্রদাহ হয়, বিভিন্ন পশ্চারাল কারণে প্রদাহ হতে পারে। কেউ যদি দীর্ঘক্ষণ বসে থাকে বা দীর্ঘক্ষণ হাঁটু ভাঁজ করে রাখে, বিশেষ করে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, তখন তার সেই প্রদাহটা বাড়তে থাকে। তারপর সেই প্রদাহটা তার সাইনোভিয়াল মেমব্রেন, তার কার্টিলেজ, এগুলোকে নষ্ট করে দুটো হাড়ের মধ্যে যে জায়গাটা ছিল, যেটা অ্যাকচুয়ালি একটা লুব্রিকেন্ট হিসেবে বা তরল হিসেবে কাজ করছিল, সেটা কমে যেতে থাকে। এই পদ্ধতিটার নামই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এবং এটা বয়সের সাথে সাথে বাড়ে। তবে এটা প্রিভেন্ট করার জন্য মূলত মাটিতে বসা এবং সিঁড়ি কম ভাঙা, এই দুটো যদি কেউ অবলম্বন করতে পারে, মাটিতে বসাটা যদি বন্ধ করা যায় 50 বছর বা তার কিছু বছরের মধ্যে, তাহলে এটা থেকে কিন্তু অনেকটা মুক্তি পাওয়া যায়।
1: মানে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আমরা যেতে পাচ্ছি না, কারণ আমাদের লিসনার আবার আছেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: বলুন।
2: আমি শুভ্রা ভট্টাচার্য বলছিলাম বাগজনী থেকে।
1: বলুন।
2: হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমার স্বামীর বয়স 72 বছর। এই বয়সে সুস্থ থাকতে বছরে কি কি রুটিন টেস্ট করানো জরুরি একটু বলবেন, আর কত মাস অন্তর একবার ডাক্তার দেখানো উচিত বলে মনে হয় একটু যদি বলেন খুব ভালো হয়।
1: বেশ, শুভ্রা ভট্টাচার্যের প্রশ্নটা আমারও কিন্তু ছিল, সেটা হয়ে গেল।
0: খুব ভালো প্রশ্ন করেছেন ম্যাডাম। সবার আগে যেটা জানার আমার দরকার ছিল সেটা হচ্ছে, ওনার কোনো অলরেডি প্রি এক্সিস্টিং ডিজিজ যেটাকে আমরা বলি সেটা আছে কি না। যদি সুগার থাকে তাহলে প্রতি 3 মাসে একবার সুগার মাপতে হবে, ইসিজি বছরে একবার করতে হবে, ইকো বছরে একবার করতে হবে, ইকোকার্ডিওগ্রাম যেটাকে আমরা বলি। রুটিন যে টেস্টগুলো, যেমন ধরুন কিডনির জন্য ক্রিয়েটিনিন ইউরিয়া, লিভারের জন্য লিভার ফাংশন টেস্ট, সিবিসি যেটা রুটিন ব্লাড কাউন্ট হয়, ইএসআর, এই টেস্টগুলো 6 মাস থেকে 1 বছরের মধ্যে করতে পারলে ভালো হয়। এর সাথে কিছু বিশেষ টেস্ট আছে যেগুলো বিশেষ মানুষদের জন্য করতে হয়, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো একটু টেস্ট করতে হয়, যাদের হার্টের সমস্যা অলরেডি আছে, তাদের ইসিজি ইকো ছাড়াও হয়তো মাঝে মধ্যে সিটি অ্যানজিওগ্রাম বা নর্মাল অ্যানজিওগ্রাম করতে হতে পারে। এগুলো বয়স অনুযায়ী ডিপেন্ড করে, আমি ধরে নিচ্ছি ওনার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে 6 মাস থেকে 1 বছরে আপনি সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিয়া ক্রিয়েটিনিন, লিভার ফাংশন টেস্ট, সোডিয়াম পটাশিয়াম, ইসিজি একটা, আর অনেক সময় একটা আল্ট্রাসাউন্ড আর একটা চেস্ট এক্সরে আমরা বলি, কারণ বয়সকালে যেটা বেশি হয় সেটা হচ্ছে ক্যান্সারের প্রবণতা বাড়ে। তো এগুলো দেখলে, এই দুটো বিশেষ করে আল্ট্রাসাউন্ড এবং মানে পেটের আল্ট্রাসাউন্ড এবং চেস্ট এক্সরে দেখলে আমরা একটা রাফ আইডিয়া পেয়ে যাই বুকে আর পেটে, যে জায়গাগুলো আমরা সাধারণত দেখতে পাই না সেখানে কোনো ক্যান্সারের লক্ষণ আছে কি না।
3: এই সূত্রে একটু জানবো যে বর্তমানে প্রবীণদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এরকম শারীরিক সমস্যা কোনগুলো?
0: দেখুন, সারা বিশ্বের ডেটা অনুযায়ী সবচেয়ে বেশি দেখা যায় হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা, মানে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এগুলো। তারপরে আসে ফুসফুস সংক্রান্ত সমস্যা, মানে সিওপিডি, এবং তার মধ্যে যে ক্যান্সারগুলো আসে তারপরে সবচেয়ে বেশি আসে লাং ক্যান্সার, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার। এখন প্রায় লড়াই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর লাং ক্যান্সারের মধ্যে যে কে আগে এগিয়ে যাবে। তারপর প্রস্টেট, মাল্টিপল মায়োলোমা, এই ধরনের ক্যান্সারগুলো আসে। আর আরও বয়সজনিত ক্ষেত্রে অনেক সময় প্রস্টেটের সমস্যা ছেলেদের ক্ষেত্রে আসে, পেটের সমস্যা বা এগুলো আসে। তো মূল সমস্যাগুলো হচ্ছে হার্ট, সিওপিডি আর বিভিন্ন ধরনের ক্যান্সার, এই তিনটে বয়সের দিক থেকে মানে প্রাধান্য অনুযায়ী সাধারণত বেশি এসে থাকে। আর ডিমেনশিয়া অবশ্যই।
1: ফোনে কে আছেন?
3: নমস্কার। নমস্কার, কে বলছেন?
4: কথাটা বলবো মনে করে সেটাও ভুলে যায়। আর আমার খাওয়া দাওয়া জানেন যে খারাপ দিনের মধ্যে
0: আপনি যদি কোনো কারণ ছাড়া ভুলেন তাহলে আমার মনে হয় আপনার একজন নার্ভের ডাক্তার, যারা নিউরোলজিস্ট বলি, তার সাথে কনসাল্ট করা উচিত। আর অন্যভাবে নেবেন না, কোনো অ্যাডিকশান থাকলে সেখান থেকে দূরে থাকবেন, বিশেষ করে মদ্যপান থেকে দূরে থাকবেন, কারণ তাতেও কিন্তু একটা ডিমেনশিয়া হতে পারে।
1: না, এই মুহূর্তে কেউ নেই, কিন্তু প্রশ্ন রয়েছে আপনার জন্য। আমরা একটু আগে একজন

0: প্রশ্ন করেছিলেন যে এক্সারসাইজ নিয়ে, ব্যায়াম নিয়ে, তো প্রবীণদের ক্ষেত্রে কি ধরনের ব্যায়াম করা উচিত? এবং অনেকেই বলেন যে রেগুলার করাটা হয়তো আমাদের ঠিক নয়, বা কতটা করা উচিত,
1: বা হাঁটা চলা কতটা করা উচিত?
2: ঠিক, এটা খুব ভালো প্রশ্ন। তবে হ্যাঁ, এটার কোনো হয়তো ইন্ডিভিজুয়াল ব্যাপারটা বেশি জরুরি, মানে জেনারেলভাবে বলাটা একটু কঠিন। তবে এটুকু বলতে পারি, প্রবীণ মানুষ যারা বয়সের সাথে সাথে, তাদের এক্সারসাইজ অবশ্যই করতে হবে, রোজ করতে হবে, খুব সম্ভব হলে দিনে দুবার করতে হবে। হ্যাঁ, পরিমাণটা তার আয়ত্তের মধ্যে রাখতে হবে, 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা, যে যেরকম পারবে সেরকম করবেন। এবং তার মধ্যে একটা অংশ যেন হাঁটা থাকে, যদি তার খুব বেশি পায়ের সমস্যা না থাকে তাহলে তিনি হাঁটবেন। ধরা যাক যদি কেউ আধ ঘন্টা এক্সারসাইজ করে, তার 10 মিনিট অন্তত হাঁটা উচিত। এবং তার সাথে শরীরের যে স্ট্রেচিং এক্সারসাইজ, সেখানে কখনো ডাম্বেল বা এই ধরনের জিনিস নেওয়া উচিত না। হ্যাঁ, তবে বয়স্কদের যেটা হয় সেটাকে বলি আমরা সার্কোপেনিয়া, মানে প্রোটিন ক্রমশ কমতে থাকে, যার জন্য মাসেল প্রোটিনটা ঠিক রাখার জন্য ওনাদের কিছু স্ট্রেচিং এক্সারসাইজ খুব জরুরি হয়। ডাম্বেলের জায়গায় কেউ যদি 1 লিটার জলের বোতল নিয়েও এক্সারসাইজ করে, সেটাও খুব ভালো কাজ হয়। হাতের বিভিন্ন রকম মুভমেন্ট, পায়ের বিভিন্ন রকমের মুভমেন্ট, কোমর, ঘাড়, পিঠ, এদের যে নর্মাল স্ট্রেচিং মুভমেন্টগুলো, নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের আয়ত্ত অনুযায়ী, যদি তিনি সোজা হয়ে দাঁড়াতে না পারেন সেক্ষেত্রে দেয়াল ধরে এগুলোকে আস্তে আস্তে, বা কোনো একটা সাপোর্ট ধরে আস্তে আস্তে করতে পারেন এবং করা উচিত। যত করবেন তত মাসেলগুলো ভালো থাকবে, তত আপনার ফিটনেস ভালো থাকবে, এবং তত আপনি যে কোয়ালিটি লাইফ, বয়সের সাথে সাথে যেটা আমরা হারাই সেটা হচ্ছে আমাদের লাইফের কোয়ালিটি, সেটাকে আমরা বজায় রাখতে পারব।
1: টেলিফোনে কোন বন্ধু আছেন?
0: তবে আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে। এই যে হাঁটা চলা করার কথা আমরা বলছিলাম, ব্যায়াম করার কথা, তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় একটু বয়স বাড়লেই একটা ব্যালেন্সিং এর অভাব, এবং হাঁটা চলা করতে গেলে পড়ে যায়, এবং সেই পড়ে যাওয়াটার ফলে যেটা হয়, হাড় ভেঙে যাওয়া বা কোনো কিছু, সেটা সারতে চায় না। তাই ব্যালেন্সিংটাকে কিভাবে ঠিক করবেন, বা এটা হলে কি সতর্কতা নেবেন?
2: হ্যাঁ, মানে এই যে জিনিসটা ফ্রেলটি বলি আমরা, এবং ফ্রিকোয়েন্ট ফল, এটা আমাদের যারা আমরা বার্ধক্য নিয়ে পড়াশোনা করেছি বা পেশেন্ট দেখি, তাদের ক্ষেত্রে একটা খুব জরুরি জায়গা, যেটা বেশিরভাগ সময় পেশেন্ট নিজে বুঝতে পারে না, সে তার ব্যালেন্সের সমস্যা অনেক সময় বুঝতে পারে না। আমাদের কিছু ছোটোখাটো পরীক্ষা রয়েছে, খুব সামান্য পরীক্ষা, যেমন একটা লাইন টেনে আমরা বলি, সেই লাইনের উপর পা ফেলে ফেলে চলতে, বা একটা খুব সরু জায়গার মধ্যে পা ফেলে ফেলে চলতে, এইগুলো দেখলে আমরা বুঝতে পারি কারো ব্যালেন্সের সমস্যা হচ্ছে কি না। কিন্তু সেটা উনি নিজে কতটা বুঝবেন, বা একটু চেষ্টা করে দেখতে পারেন, বিভিন্ন ঘরের মধ্যে যে মেঝেতে যে টাইলস পাতা থাকে, একটা টাইলস বরাবর যদি কেউ চলার চেষ্টা করে এবং সেখানে যদি মনে হয় যে সে পড়ে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে তার ব্যালেন্সের কোনো সমস্যা হচ্ছে। এই সমস্যাটা যদি উনি বোঝেন, তাহলে ওনার দ্রুত একজন মেডিসিন বিশেষজ্ঞ বা একজন নার্ভের ডাক্তার, তাকে কনসাল্ট করতে হবে। কারণ ব্যালেন্সটা আমাদের শরীরে দুটো জায়গা থেকে মেনটেন হয়, একটা হচ্ছে কান আর একটা হচ্ছে মাথা। তো কানে অনেক সময় যে আমাদের ও ব্যালেন্সের যে অর্গান আছে, আমরা সেমি সার্কুলার ক্যানাল বলি, সেইখানে বার্ধক্যজনিত কিছু সমস্যা হওয়ার জন্য ব্যালেন্সের প্রবলেম হয়। আবার ব্রেনের বিভিন্ন নার্ভগুলো শুকিয়ে গিয়েও ব্যালেন্সের সমস্যা হতে পারে। আমাদের সেটাকে ডায়াগনোসিস করতে হয়, করে চিকিৎসা দিতে হয়, তাহলে তার ব্যালেন্সের সমস্যাটা কম হয়।
0: লিসনার ফোন করছেন 2488-0085-এ, কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
3: হ্যাঁ নমস্কার ডাক্তার রুকে, নমস্কার।
2: নমস্কার,
3: আমি বেলগর থেকে লক্ষ্মীপঞ্জনটা বলছি। বলছি ডাক্তারবাবু, আমি না, আমার সুগার নেই, প্রেশার অল্প, তো প্রেশারের হালকা, মানে প্রেশার ওষুধ দিয়েছে তা খাই, কিন্তু আমি হাতটা, আমার হাঁটু ব্যথা, পা হাঁটুটা ব্যথা, কিন্তু আর রগের উপর রগ উঠে যায়, কখন হাঁটতে পারি না, পা ব্যথা করে। আর একটা কথা হচ্ছে, ডাক্তারবাবু দেখিয়েছিলাম, ডাক্তার বলছে যে সিঁড়ি ভাঙা নিষেধ, নিচে বসা নিষেধ, কিন্তু আমি বেশি হাত যদি হাঁটি না, আমার হাঁটু ফুলে যায়, আর কোমর থেকে পা পর্যন্ত একদম হাঁটু ফুলে যায়, দাঁড়াতে পারি না। কি করলে ভালো থাকবো সেইটা বলতে ভালো হয়?
0: শুনতে থাকুন, লক্ষ্মীন মজুমদার আমাদের ফোন করেছিল, অনেকগুলো প্রশ্ন আছে।
2: আপনি মা যেটুকু আপনার আমাকে বললেন, আমি যেহেতু রিউমাটোলজিস্ট বা বাত বিশেষজ্ঞ, আপনার দুটি অসুখ আছে, একটি হচ্ছে কোমরের লাম্বা স্পন্ডাইলোসিস বা কোমরের একটি

0: সমস্যা এবং হাঁটুতে একটি সমস্যা যেটা অস্টিও আর্থ্রাইটিস। ফুলে যাওয়াটা একটু অন্যরকম লাগলো, কারণ আপনার যদি হাতের জয়েন্টগুলো ফুলে তাহলে আমাদের একটু এল্ডারলি অনসেট রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্বন্ধে একটু ভাবতে হবে। যাই হোক না কেন, আপনার প্রথম যে কাজটা উচিত একজন ভালো অর্থোপেডিক বা রিউমাটোলজি বিশেষজ্ঞের সঙ্গে একবার দেখা করা। ওনার কাছ থেকে উনি কিছু বেসিক এক্সরে দেবেন, হয়তো হাঁটুর একটা এক্সরে, কোমরের একটা এক্সরে উনি করবেন, করে আপনার সমস্যাটা কতটা বেশি সেটা দেখবেন এবং কিছু ওষুধ দেবেন যাতে আপনি এগুলো থেকে আরাম পান। বিশেষ করে যে আপনার টান ধরছে, সেই টান ধরাটা কিন্তু যে কোনো একটি ওষুধ দিলেই সেখানে আপনি ভালো হয়ে যাবেন, মানে ওই টান ধরাটা আপনার কমে যাবে। কোমরে বেল্ট পরার প্রয়োজন হতে পারে, হাঁটুতে নিকাপ পরার প্রয়োজন হতে পারে, আর যদি বেশি বাড়াবাড়ি হয় হয়তো হাঁটু প্রতিস্থাপনেরও প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি এই জিনিসটাকে আটকে রাখবেন না বা ফেলে রাখবেন না, আপনি যত শীঘ্র সম্ভব একজন ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন।
1: এর আগের শুনছিলাম এই যে পড়ে যাওয়া নিয়ে বারবার, এই যে পড়ে যাওয়ার ঝুঁকি কমানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে?
0: হ্যাঁ, অনেকগুলো স্তরের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক নম্বর হচ্ছে যে মানুষটা বাড়িতে রয়েছে তার কিছু প্রিকশন নেওয়া যেতে পারে। যেমন ধরা যাক, বিছানার সামনে তার কিছু রডের মতো জিনিস রাখতে হবে যাতে সেটা ধরে ধরে তিনি বাথরুমে যেতে পারেন যদি তিনি বৃদ্ধ বা অতিবৃদ্ধ হন। তারপর তিনি যখন ফোয়ারায় স্নান করবে তখন তাকে একটা সাপোর্টে রাখতে হবে। তিনি যখন বেসিনে মুখ ধোবেন তখন সেখানে একটা সাপোর্ট রাখতে হবে। ঘরে যদি ক্যামেরা থাকে সেক্ষেত্রে যারা অন্য জায়গায় বাড়ির বাইরে আছেন তারা সেটাকে মনিটর করতে পারবেন, দেখতে পারবেন। আজকের দিনে সিসিটিভি ক্যামেরা, হাতের ঘড়ি, এমনকি গলায় লাগানো বিভিন্ন গেজেট অ্যাভেলেবেল যেগুলো কিন্তু অ্যালার্ম দেয়, এগুলো কিন্তু আজকের দিনে খুব প্রয়োজনীয় জিনিস। হয়তো খুব ছোট ছোট এবং মনে হবে যে এগুলো অপ্রয়োজনীয়, কিন্তু এগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এবং তার সাথে ওনার নিজের ব্যালেন্সের ক্ষেত্রে যেটা দরকার, যদি মনে হয় যে তার ব্যালেন্সের সমস্যা হচ্ছে, এক তো ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে, দু নম্বর হচ্ছে যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয়, যেমন ধরুন লাঠি নিয়ে হাঁটা বা ওয়াকার নিয়ে হাঁটা, সেগুলো যদি প্রয়োজন হয় সেগুলো করতে হবে। তার সাথে যে জিনিসটা আমি পারছি না সেটা জোর করে করতে যাওয়া উচিত না একদমই, এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ভারী জিনিস তোলা, কারণ যদি ব্যালেন্সের সমস্যা হয়, তিনি যদি একটা বাজারের ব্যাগ তুলতে যান সেটাও তার ক্ষেত্রে অনেক সময় পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচার আমরা বলি, হিপটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় বয়স্কদের ক্ষেত্রে। ম্যাডাম একটু আগে জিজ্ঞেস করছিলেন দুর্বল হয়ে যায় হাড়গুলো, অস্টিওপোরোসিস বলি আমরা। মেয়েদের ক্ষেত্রে মেনোপজের পর সেটা আরেকটু বেশি হয় অনেক সময়, কারণ ইস্ট্রোজেনটা কমে যায়। তো এই হাড়গুলো কমজোরির জন্য অল্পেতে ফ্র্যাকচার হয়ে যায়, একটা ফ্র্যাকচার মানে অনেক দিন মোবিলিটি রেস্ট্রিকশন হওয়া, যেটা আরও সমস্যাগুলোকে বাড়ায়। তাই পড়া যাবে না, চেষ্টা করতে হবে যতটা সম্ভব আমরা ফলটাকে এড়াতে পারি।
1: এই অস্টিওপোরোসিস কিভাবে ধরা পড়বে?
0: অস্টিওপোরোসিসের জন্য কিছু পরীক্ষা আছে, বোন ডেন্সিটোমেট্রি বলি আমরা, ডেক্সা স্ক্যান বলে এক ধরনের স্ক্যান আছে যেটা হাড়ের মধ্যে ক্যালসিয়ামের বা অস্টিওপোরোসিসের পরিমাণটাকে মেজার করতে পারে। তার একটা নির্দিষ্ট স্কোরিং আছে যেটাকে টি স্কোরিং বলা হয়। কিছু বিশেষ জায়গা আছে যেমন হাতের রিস্ট, কোমরের ভার্টিব্রা, নেক ফিমার বলি আমরা, মানে ফিমার বলে যে পায়ের বড় হাড়টা সেটার নেক অংশটা, এইগুলোকে আমরা মেজার করি অস্টিওপোরোসিসের প্যারামিটার হিসেবে। তার সাথে কিছু ব্লাড টেস্ট আমরা করি, প্যারাথর্মাল লেভেল, ক্যালসিয়াম, ফসফেট, এগুলো দেখা হয়। এগুলো দেখে আমরা অস্টিওপোরোসিসের গ্রেডিং করতে পারি।
1: আমি জানিয়ে রাখি যে যারা মাত্র মানে যারা সবে টিউন করলেন 100.1 FM গোল্ড, বলে দিই যে আজকে আমাদের সাথে আছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়, এবং তিনি আজকের আমাদের যে বিষয় নিয়ে কথা বলছেন বা আমরা যে বিষয়ে তার কাছে শুনছি সেটা হচ্ছে যে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা এবং প্রবীণদের যে বিভিন্ন ধরনের অসুবিধা বা শারীরিক যে সমস্যায় পড়েন সেই সব কিছু নিয়ে আজকের কথা হচ্ছে। কথা বলতে পারেন আপনিও 9903055992 এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন, আর এছাড়া আমাদের ফেসবুক লাইভ যেটা 100.1 FM গোল্ডের পেজ থেকে হচ্ছে এবং আকাশবাণী কলকাতার পেজ থেকে হচ্ছে সেখানেও সরাসরি আসতে পারেন। আর আমাদের ফেসবুকে যে পোস্টার রয়েছে মানে আজকের এই আরোগ্য অনুষ্ঠানের, সেই পোস্টারের নিচে কমেন্টও করতে পারেন, আপনার যেটা খুশি আপনি করতে পারেন। আজকের এই অনুষ্ঠানটা মানে ঠিক 10টা মিনিটের জন্য ফ্রিকোয়েন্সি থেকে একটু আমরা সরে যাচ্ছি, মানে 10টা বেজে, হ্যাঁ 10 মিনিটে আবার ফিরবো ফ্রিকোয়েন্সিতে। তবে এই মুহূর্তে যেরকম চলছিল ফেসবুক লাইভ আমাদের মানে 100.1 FM গোল্ডের পেজ থেকে এবং আকাশবাণী কলকাতার পেজ থেকে, সেরকম আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি থাকতে পারেন। ফেসবুকের কমেন্ট সেকশনটা তো খোলা রয়েছেই, আমাদের সেখানে এসেও প্রশ্ন করতে পারেন। ডক্টর শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় আজকে আমাদের সাথে আছেন।
2: আকাশবাণী।

0: খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের নর্ডিক দেশগুলির বিনিয়োগ প্রায় 200% বৃদ্ধি পেয়েছে। 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে তিনি আজ রাতেই ইতালি পৌঁছবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। চীন প্রথম স্থান ধরে রেখেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার লাল সতর্কতা জারি করেছে। বিসিসিআই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব একটি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করা হবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলির উন্নয়ন বিশ্বে বিষয়ক দক্ষতা এবং ভারতের বিশাল কর্মপরিধিকে একসঙ্গে কাজে লাগানো হবে।
1: आज हमने भारत और नॉर्डिक संबंधों को ग्रीन टेक्नोलॉजी एंड इनोवेशन स्ट्रेटेजिक पार्टनरशिप का स्वरूप देने का निर्णय लिया है। इस ग्रीन टेक्नोलॉजी पार्टनरशिप से हम आइसलैंड की जियो थर्मल और फिशरीज, नॉर्वे की ब्लू इकोनॉमी और आर्कटिक और सभी नॉर्डिक देशों की मैरिटाइम और सेंसिटिविटी में एक्सपर्टीज को, सस्टेनेबिलिटी की एक्सपर्टीज को भारत के स्केल के साथ जोड़कर पूरे विश्व के लिए एक बेहतर भविष्य सुनिश्चित करेंगे।
0: প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে উভয় দেশের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। দেশগুলির বিনিয়োগ ভারতে প্রায় 200% বৃদ্ধি পেয়েছে।
1: 10 বর্ষ में हमारा बायोलेटरल ट्रेड लगभग 4 गुना बढ़ा है। नॉर्डिक देशों के इन्वेस्टमेंट फंड भी भारत की रैपिड ग्रोथ में अहम साझेदार बन रहे हैं। पिछले 1 दशक नॉर्डिक देशों से भारत में निवेश में लगभग 200% की बढ़ोतरी हुई है। तेजी से बढ़ते ट्रेड एंड इन्वेस्टमेंट ने भारत की ग्रोथ स्टोरी में तो योगदान दिया ही है, साथ ही नॉर्डिक देशों की अर्थव्यवस्थाओं में भी बहुत सकारात्मक भूमिका निभाई है और हजारों नए जॉब क्रिएट किए हैं।
0: অন্যদিকে নর্ডিক নেতারা তাঁদের বক্তব্যে গণতন্ত্র, নিয়মভিত্তিক বৈশ্বিক শৃঙ্খলা এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যুদ্ধসহ অন্যান্য অশান্তির মোকাবিলায় তারা ভারতের সঙ্গে দৃঢ় সহযোগিতার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতে ভারত নর্ডিক অংশীদারিত্ব আগামী দিনে যৌথ সমৃদ্ধি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের এক দৃষ্টান্ত হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি মত প্রকাশ করেন। 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ রাতেই ইতালি পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করেছে। শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারকে 1টি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গে যুক্ত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, এর আগে পরীক্ষায় যেসব ত্রুটি বা ঘাটতি চিহ্নিত করা হয়েছে সেগুলি খতিয়ে দেখে তা পুরোপুরি দূর করতে হবে। তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তা প্রোটোকলের অধীনে অত্যন্ত নিরাপদ, নির্বিঘ্ন এবং নিশ্চিদ্র উপায়ে এই পরীক্ষা সম্পন্ন করতে হবে। বৈঠক চলাকালীন পরীক্ষা ব্যবস্থার শক্তিশালী নজরদারি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন রাজ্যের জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ভারত সংখ্যালঘুদের জন্য নিরাপদ ও আপন আশ্রয় হিসেবেই থাকবে। নতুন দিল্লিতে আজ রাজ্য সংখ্যালঘু কমিশনের সম্মেলনে তিনি বলেন, উভয় ভারতীয় উপমহাদেশের

0: প্রতিবেশী দেশগুলির দিকে তাকালে দেখা যায়, প্রায়শই সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং ভারতে আশ্রয় খোঁজেন। আফগানিস্তান থেকে শ্রীলঙ্কা সব দেশের সংখ্যালঘুরাই ভারতে আশ্রয়, নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে বাঁচার জন্য আসেন। এই শ্রেণীর মানুষের বিভিন্ন ধরনের বিষয় এবং অভাব অভিযোগের কথা শোনার জন্য তিনি রাজ্য সংখ্যালঘু কমিশনকে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছেন। শ্রী রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন ও কল্যাণে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, প্রধানমন্ত্রী বিরাসত কা সংবর্ধনের মতো প্রকল্পগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের স্বার্থ রক্ষা করে চলেছে। কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে কমিশনকে সব রকমভাবে সাহায্য করবে বলে তিনি ঘোষণা করেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়ে, রিং রোড, টানেল এবং এলিভেটেড করিডোরের মাধ্যমে সরকার জাতীয় রাজধানী অঞ্চলের সমগ্র পরিবহন ব্যবস্থাকে আধুনিকীকরণ করার কাজ জারি রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার মূল্য 12,000 কোটি টাকারও বেশি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময় বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বজায় রেখেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যনীতিকে সামনে রেখে ভারত ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। জেনিভায় 79তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির পূর্ণাঙ্গ অধিবেশনে আজ তিনি একথা বলেন। তিনি বলেন, সমগ্র সমাজকে সামনে রেখে ভারত উন্নতমানের এবং সাশ্রয়ী মূল্যের বিশ্বমানের চিকিৎসা পরিষেবার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন।
1: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21 মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে।
2: আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটায় প্রার্থী হাঁটা চলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
0: জাহাঙ্গীরের এই ঘোষণার পর CPIM এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক রতন বাগচি বলেন, দলীয় কোনো নেতা তার পাশে না দাঁড়ানোর জন্যই জাহাঙ্গীর সরে দাঁড়ালেন।
3: এই ঠিক প্রচারের শেষ সময় এসে জাহাঙ্গীর সরে দাঁড়ালো, তার কারণ ওর পাশে কেউ দাঁড়ালো না। যার হয়ে ও তোলা তুলেছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আমি 80 জন MLA জিতে ছিল, MP আছে, কেউ ওর হয়ে আসেনি আর পাবলিকের বিরুদ্ধে, সেই জন্য পালিয়ে গেল।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঘাত রয়েছে তা আরও একবার প্রমাণিত হল। আগেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার 21 মে ওই কেন্দ্রে ভোট গ্রহণ, গণনা 24 মে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার লাল সতর্কতা জারি করেছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দক্ষিণ

0: পশ্চিম বিহার, ছত্তিশগড়, তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, মারাঠওয়াড়া এবং ওড়িশায় আগামী দু তিন দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। মাসাদার সূর্যসেন মেট্রো স্টেশনের আপলাইনে আজ ফের একজন আত্মহত্যার চেষ্টা করেন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে গতকাল এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করার পর আজকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। সন্ধ্যে 7:20 নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। বিসিসিআই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন শুভমান গিল, সহ অধিনায়ক কে এল রাহুল। একদিনের দলেরও নেতৃত্ব দেবেন শুভমান। শ্রেয়াস আইয়ারকে একদিনের দলের সহ অধিনায়ক করা হয়েছে। খবর শেষ হল, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903059992 তে এবং সেখানে আমাদের টেক্সট মেসেজও করতে পারেন।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ,
1: 100.1 FM Gold টিউন করেছেন আপনি। আমি বলেছিলাম 10 মিনিট পর ফ্রিকোয়েন্সিতে আবারও ফিরব। ফেসবুক লাইভে তো আপনারা আছেনই। ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন। মৌসুমী সুস্মিতাতে রয়েছি, আর কে আছেন আমাদের সাথে ফোনে সেটাও দেখে নেব। কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো,
1: কে বলছেন? রেডিওটা বন্ধ করতে হবে, একদম ঠিক বলেছেন। বলুন এবার।
3: আমার বয়স হচ্ছে 65 রানিং, উইং সমস্যা আছে। এটা বেশি বয়সে হাড়ের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেটা একটু জানতে চাই।
1: শুনতে থাকুন আপনি।
4: আপনি একদম সমস্যা নিয়ে ভাববেন না। আপনি ভাবুন যে আপনি যেরকম আছেন সেরকম থাকবেন আপাতত আগামী অন্তত 30 বছর। কখনো মনের মধ্যে বয়সটাকে আনবেন না, এটা প্রথম কাজ আপনার। এর সাথে যেটা আপনি করবেন, রোজ নিয়ম করে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, হাঁটতে পারলে খুব ভালো হয়। যখন হাঁটবেন অবশ্যই নরম জুতো বা স্পোর্টস শ্যু পরতে পারলে খুব ভালো হয়। নিজের ব্যালেন্স মেনটেন করবেন, পরিষ্কার রাস্তায় বা মাঠের চারধারে হাঁটার চেষ্টা করবেন, সুষম খাবার খাবেন, একটু প্রোটিনের পরিমাণ বেশি খাবেন যদি কিডনির সমস্যা না থাকে। মাছ, মাংস, ডিম সব কিছুই মোটামুটি খেতে পারেন এবং খাওয়াটা পরিমাণ মতো করবেন, অল্প করে বারে বারে খাবেন, বেশি ভরপেট খাবেন না, তেল মশলা এগুলো বর্জন করুন। আর যেটা জিজ্ঞেস করেছেন আপনি, তার জন্য আপনি একটু দুধ খাবেন, দুধ, ছানা, পনির এই ধরনের প্রোডাক্টগুলো একটু খাবেন, তাতে আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। আর ক্যালসিয়াম ট্যাবলেট একটা করে দিনে খেতে পারলে খুব ভালো, 500 মিলিগ্রামের পাওয়া যায় বাজারে। খেলে আপনার এই যে সমস্যাটুকু বললেন সেটুকুও থাকবে না। তবে হ্যাঁ, ওটা যদি ডাক্তারি পরামর্শে করতে পারেন খুব ভালো হয় এবং প্রতি 6 মাসে একবার করে হেলথ চেক করবেন।
1: ক্যালসিয়ামের কথাটা ডাক্তারবাবু বললেন, বয়সের সাথে সাথে অনেকেই বলতে শুনেছি যে বয়স বেড়ে গেছে বা আমার 40 বেড়ে গেছে, বিশেষ করে মহিলাদের
5: নিজে নিজে
1: ক্যালসিয়াম ওষুধটা বাবা স্টার্ট করে দিয়েছি আমি, কোথায় কি হবে আমার এমনিতেই হাতে ব্যথা, পায়ে ব্যথা, নিজে নিজে ক্যালসিয়ামের ওষুধ স্টার্ট করা সেটা কি ঠিক? এবং যদি স্টার্ট করে থাকে সেটা কিরম ডোজে খেতে হবে?
4: দেখুন, সাধারণত আমাদের শরীরে 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় 45 থেকে 50 বছরের পর, এবং মেয়েদের ক্ষেত্রেও সেটাকে জরুরি হয়, বিশেষ করে মেনোপজ হওয়ার পর, কারণ সেই সময় ইস্ট্রোজেন সাপোর্টটা চলে যায়। তো একদিক থেকে এই ব্যাপারটাকে আমি খুব খারাপ ডিসিশন বলবো না, তবে খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের থেকেও বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ভিটামিন ডি এর সমস্যা। আমাদের সান এক্সপোজার খুব লিমিটেড, আমরা খুব একটা রোদে থাকি না, আমাদের অ্যাটমসফিয়ারে সানবাথ নেওয়ার মতো সমস্যা মানে সুবিধেও নেই, সেই কারণে আমাদের কিন্তু ভিটামিন ডি এর অভাবটা বেশি হয়, যেটা বেশি করে হাড়ের সমস্যা করতে পারে। তাই ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি দুটোই নেওয়া প্রয়োজন এবং সেটার কোনো বয়স লিমিট নেই, এবং তার সাথে দুধ, ছানা এগুলোতেও যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকে। আপনি সেরকম হলে একটু পরামর্শ নিয়ে খেতে পারলে খুব ভালো হয়। আর অবশ্যই এখানে একটা প্রবলেম হতে পারে, অনেকে বলে যে বেশি ক্যালসিয়াম খেলে স্টোন হয়, সেই কথাটা কিন্তু ঠিক নয়। তবে এটাও ঠিক যে কারো স্টোন থাকলে তাকে ক্যালসিয়াম কম দেয়া হয়, মানে ব্যাপারটা হচ্ছে স্টোন থাকলে আমি ক্যালসিয়াম কম খাবো, কিন্তু ক্যালসিয়াম এই ভয়ে খাবো না যে ক্যালসিয়াম খেলে স্টোন হয়ে যাবে। যার হওয়ার তার হয়তো ক্যালসিয়াম না খেলেও হতো, সেক্ষেত্রে হাড়ের যে সুবিধাটা সেটা হয়তো আমরা নিতে পারবো না। তবে হ্যাঁ, এই দুটো ক্ষেত্রেই ডাক্তার

0: 18 থেকে
1: বলুন।
0: আমি সিওপিডি পেশেন্ট আছি, আমি অনেকদিন ধরে আমাকে একটা ন্যাক্সিয়াম ট্যাবলেট খেতে হচ্ছে, মানে বুক জ্বালা করে, ওটা বন্ধ করলে আবার বুক জ্বালা করে, অত বন্ধ কয়েকদিন পর রাখলাম, বন্ধ করে চললাম আবার বুক জ্বালা করে, আমি বাধ্য হয়ে ন্যাক্সিয়াম পট্টিটা খেতে হচ্ছে। আমি কি করে এটা না খেয়ে থাকতে পারি?
1: বয়সটা সঙ্গে থাকে।
2: দেখুন বাবা, আপনি যে ওষুধটার নাম বললেন সেটা হচ্ছে এসোমেপ্রাজল বলে একটা ওষুধ, যেটা আমরা সাধারণত অ্যাসিডিটিতে দিয়ে থাকি। কিন্তু আপনার অ্যাসিডিটির কারণটা বোধহয় আপনি জানেন না, বা আপনার ডাক্তারবাবু এখনও জেনে উঠতে পারেননি, যেহেতু হয়তো উনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি। দীর্ঘদিন ধরে কিন্তু অ্যান্টাসিড অপ্রয়োজনে খাওয়াটা ঠিক না। আপনার সিওপিডি আছে বলছেন, জানি না তার জন্য কোনো ওষুধ থেকে আপনার অ্যাসিডিটি হচ্ছে কি না। কিছু ওষুধ আমরা সিওপিডির জন্য দিয়ে থাকি যাতে অ্যাসিডিটি হয়, অনেক সময় হার্টের প্রোটেকশানে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, ইকোস্পিন ধরনের ওষুধ, সেখানেও অ্যাসিডিটি হতে পারে। তাই আমি বলবো আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মানে যারা পেটের বিশেষজ্ঞ হন, তাদের দেখান। আমার মন বলছে আপনার হয়তো দু একটা পরীক্ষা করতে হবে, বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাফি পেটের একটা করা এবং একটা এন্ডোস্কোপি করার আমার মনে হয় আপনার প্রয়োজন আছে, কারণ আপনার বয়সটা বেশি এবং এতদিনের অ্যাসিডিটি আরেকটা কারণে হতে পারে, এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে যেটা অনেক সময় গ্যাস্ট্রাইটিস করে। এগুলোকে অবহেলা করা একদমই উচিত না, তার কারণ এই বয়সে এগুলো খারাপ দিকে টার্ন আপ করতে পারে। আপনি অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে যত তাড়াতাড়ি সম্ভব।
1: ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, কথা দিচ্ছি, তারপরে খুব তাড়াতাড়ি ফিরছি। কথা হচ্ছে আপনাদের সাথে 100.1 এফএম গোল্ডে এবং অবশ্যই আমাদের আকাশবাণী কোলকাতার পেজ এবং 100.1 এফএম গোল্ডের ফেসবুক পেজে।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 এফএম গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: বলেছিলাম কিছুক্ষণের মধ্যেই আসবো, তাই চলে এসেছি 100.1 FM গোল্ডের পেজ থেকে, সরাসরি দেখতে পাচ্ছেন। আর 100.1 FM গোল্ডের ফ্রিকোয়েন্সিতে যারা আছেন তারা কিন্তু সরাসরি শুনতে পাচ্ছেন। আর কিভাবে আপনারা প্রশ্ন করবেন যারা সবেমাত্র টিউন করলেন?
5: প্রশ্ন করবেন আমাদের টেলিফোন নাম্বারে 2248 8085, প্রশ্ন করুন আমাদের ফেসবুক পেজে যেখানে লাইভ চলছে 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903050992, সেখানে এমনি নর্মাল টেক্সট মেসেজও করতে পারেন।
1: নাম লোকেশনটা লিখে দেবেন, আর যদি পারেন, আজকে যেহেতু প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা হচ্ছে, তাই একটু বয়সটা লিখে দিলে আমাদের উত্তর ডাক্তারবাবুর উত্তর দিতে সুবিধা হয়। প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায় আছেন আমাদের সাথে আজকে স্টুডিওতে, এবং তাকে প্রবীণদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করছি, শুধু আমরা তা নয়, আপনারাও আসছেন 2248 8085-এ, আপনারাও কিন্তু সরাসরি আসছেন। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে?
5: নমস্কার।
6: নমস্কার দিদি।
1: হ্যাঁ বলুন।
6: ডাক্তারকেও নমস্কার।
2: নমস্কার।
6: নিউটাউন থেকে বলছি, বিশু মন্ডল।
1: বলুন।
6: গত সপ্তাহে প্রশ্নটা করেছিলাম, ডাক্তারকে অ্যান্সারটা দিয়েছিলাম, আমার কাছে অন্য কোনো শোনার মাধ্যম নেই, ওই জন্য আমি পরে মোবাইলটা অন করতে অ্যান্সারটা দেওয়া হয়ে গেছিলো। একটু আপনাদের মোবাইলটা যদি হোল্ডে রেখে আমাকে অ্যান্সারটা শোনান তা খুব ভালো হবে। এবার প্রশ্নটা করছি দিদি, বলছি আমি সকালে এবং বিকেলে 1.5 থেকে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা মধ্যে আমি হাঁটা চলা করি, কিন্তু যখন আমি হাঁটার পরে ঘরে এসে বসি চেয়ারে কিংবা এমনি হাটের উপরে, তখন আমার বসতে খুব কষ্ট হয়, মাঝারে খুব টান পড়ে এবং বসতে কষ্ট হয়। আবার খাই কিছুক্ষণ এদিক ওদিক করার পরে 10 মিনিট পরে তখন থেকে আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে যায়। এইটার একটু উত্তরটা যদি আমাকে একটু দেন।
1: বয়স কত আপনার?
6: বয়স 61 বছর দিদি।
2: যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি 2 ঘন্টা কেন হাঁটছেন? আপনি কখনো এক ঘন্টা হেঁটে দেখেছেন? আমার মনে হচ্ছে আপনার কায়িক পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে। আপনার আমি বলছি না যে দু ঘন্টা হাঁটা

0: খারাপ, কিন্তু 61 বছর বয়সে আপনার 1 ঘন্টা হাঁটা আমার মনে হয় যথেষ্ট। আপনি সেরকম হলে যদি 2 ঘন্টা হাঁটতেই চান, সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা হেঁটে দেখতে পারেন। আর এই যে টান ধরছে মাজায়, মানে ধরুন আপনার মাসেলসগুলোর তো একটা ক্যাপাসিটি আছে, একটা নির্দিষ্ট সময় অবধি সে কাজ করতে পারে, তারপর সে হাঁপিয়ে যাচ্ছে। যেমন আমি যদি আজকে একজন বয়স্ক মানুষ ভাবেন যে আমি কোদাল চালাবো, সেটা যদি 5 মিনিটও চালান তাহলে ওনার মাসেলসগুলো ফেটিক হয়ে যাবে। আমার মনে হয় আপনি একটু কম হেঁটে দেখুন, আর তার সাথে একটু ক্যালসিয়াম জাতীয় খাবার, বিশেষ করে দুধ, ডিম, ছানা, এগুলো একটু একটু পরিমাণে বেশি খেয়ে থাকুন। যদি আপনার কোনো শারীরিক অন্য অসুখ না থাকে, আমার মনে হয় এটাতেই হয়ে যাবে, আপনার কোনো ওষুধের প্রয়োজন হবে না। আর ধূমপান যদি করেন তাহলে ধূমপানটা অ্যাভয়েড করুন, কারণ ধূমপানের জন্য অনেক সময় পায়ে টান থাকে।
1: আমাদের ফেসবুক পেজে একজন বন্ধু প্রশ্ন করেছেন, রবিন মান্নাম লিখছেন, আমার স্ত্রীর বয়স 55 বছর, অস্টিওআর্থ্রাইটিস স্টেজ 3, মেঝেতে বসতে পারেন না, পায়ের যন্ত্রণা হয়, ক্যালসিয়াম ঘাটতির জন্য কি অসুখটা হয়, ক্যালসিয়াম কোন কোন খাবারে আছে আর কোন কোন অসুখ নেই, যা আর কোনো অসুখ নেই, যেমন প্রেশার, সুগার। বেতার বন্ধু রবীন মান্না জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে বলছেন।
0: হ্যাঁ দেখুন, 55 বছর কিন্তু একজন মহিলা স্টেজ 3 অস্টিওআর্থ্রাইটিস হওয়ার জন্য একটু আর্লি, মানে একটু অল্প বয়সে হয়ে গেছে বলতে হবে। অনেকগুলো কারণ হতে পারে। 1 নম্বর হচ্ছে কোনো কারণে যদি ওনার বয়সের থেকে আগে মেনোপজ হয়ে থাকে, অনেকের বিভিন্ন কারণে অপারেশন করে জরায়ু এবং ওভারি বাদ দিতে হয়, ওনার ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে সেটা একটা কারণ হতে পারে। 2 নম্বর হচ্ছে উনি যদি ছোটোবেলা থেকে বা অল্প বয়স থেকে মাটিতে বসে কায়িক পরিশ্রম বেশি করেন, যেমন অনেক ঘরোয়া মহিলাকেই ঘরে ঝাঁট দেয়া, মোছা, বাসন মাজা, কাপড় কাচা, বিশেষ করে শিল নোড়া, তারপর কুটনো কোটা, এই সমস্ত মাটিতে বসে কাজগুলো বেশি করতে হয়, গ্রামের দিকে বেশি হয়, তারপরে ইন্ডিয়ান স্টাইলে বসা পটিতে এইগুলো এবং মাটিতে খেতে বসা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সমস্যা হতে পারে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ওনার স্থূলতার ব্যাপারে আমি জানি না, উনি যদি ওবিজ হন এবং তারপর যদি এইগুলো করতে থাকেন তাহলে সেক্ষেত্রেও এটার সমস্যা বেশি আসতে পারে এবং আর্লি আসতে পারে। ক্যালসিয়ামের অভাব তো নিশ্চয়ই হতে পারে, উনি যদি এই ধরনের এক্সারসাইজ বা এই ধরনের কাজকর্মগুলো বেশি করেন অথচ উনি পরিমাণ মতো প্রোটিন জাতীয় খাবার না খেয়ে থাকেন তাহলে সেটাও হতে পারে। আরেকটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে ওনার হয়তো রোগটা অস্টিওআর্থ্রাইটিস নয়, অন্য কোনো আর্থ্রাইটিস হয়েছে যেগুলো অল্প বয়সে হয়, তো সেটাও একটা কারণ হতে পারে। আমি বলবো আপনি একজন ভালো বাত বিশেষজ্ঞের একটু শরণাপন্ন হয়ে দেখতে পারেন।
2: হোয়াটসঅ্যাপও বেশ কিছু প্রশ্ন এসেছে, তার মধ্যে একটা প্রশ্নে যাই, বলছে আমার বয়স 72, উচ্চতা 157 সেন্টিমিটার, 157 সেন্টিমিটার, ওজন 45.80 কেজি, এটা থেকে কমে 6 মাসে 43.60 কেজি হয়েছে, ব্লাড সুগার ফাস্টিং হচ্ছে 99, পিপি হচ্ছে 108 আর HbA1c হচ্ছে 5.9। আমি ব্লাড CBC এবং একটা নামি ডায়াগনস্টিক সেন্টার থেকে ক্যান্সার চেকআপের অ্যাডভান্স মেল টেস্টও করিয়েছি, রিপোর্ট নেগেটিভ। আমার COPD আছে, রেগুলার ইনহেলার নিয়ে থাকি, একজন হেমাটোলজিস্ট কনসাল্ট করেছি, ওজন বাড়ানোর জন্য বা মাসেল বাড়ানোর জন্য কী করতে হবে আমাকে? আমি প্রতিদিন 1 ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, এখন অফিসিয়াল কাজে অ্যাক্টিভ আছি, মৃত্যুঞ্জয় দে কসবা থেকে, 72 বছর বয়স।
0: ধন্যবাদ অনেকগুলো ইনফরমেশান দেওয়ার জন্য। আপনার COPD থেকে মাসেল মাস ওয়েস্টিং একটা সম্ভাবনা হতে পারে। আপনি যেহেতু বলছেন আপনার ডায়াবেটিস নেই বা ধরা পড়েনি এবং কোনো ক্যান্সারের কোনো টেস্ট পজিটিভ আসেনি, সুতরাং ধরা যেতে পারে যে একমাত্র টিউবারকুলোসিস আপনার ওজন লসের কারণ হতে পারে। টিউবারকুলোসিসের জন্য যে লক্ষণগুলো হচ্ছে আশা করি সেগুলো আপনার নেই। তাহলে যেটা পড়ে রইল সেটা হচ্ছে বয়স সংক্রান্ত মাসেল মাস ওয়েস্টিং, তো সেটার জন্য আপনাকে আস্তে আস্তে প্রোটিন বিল্ড আপ করতে হবে যদি আপনার কিডনির সমস্যা না থাকে। তার জন্য একজন ভালো ডায়েটিশিয়ান বা খাদ্য বিশেষজ্ঞ যারা আছেন তার পরামর্শ নিয়ে প্রোটিনটাকে বাড়ান। প্রোটিন যেগুলোতে আছে আমরা ডিসকাস করেছি, একটু ডিমের মাত্রা, একটু ছানার মাত্রা বা প্রোটিন পাউডার যদি আপনি খেতে পারেন সেইগুলোকে বাড়িয়ে টোটাল আপনার যে অ্যামাউন্ট অফ প্রোটিন, মানে 45 কেজি অনুযায়ী যে প্রোটিনটা আপনার খাওয়ার কথা তার থেকে হয়তো একটু বেশি বাড়িয়ে হয়তো 55 কেজি হিসেবে প্রোটিন তৈরি করে সেই রেজিমেনে ফেলে আপনার ওজনটাকে বাড়ানোর চেষ্টা করা যেতে পারে।
2: আপনি যে ডিমের কথা বললেন, একটা কথায় আসে, অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ডিম বাবা

0: সারাদিনে একটার বেশি খেতে পারবো না, তার মধ্যে যদি বয়স বাড়ে অনেকেই ভাবে হজম করতে পারবো না,
1: গ্যাসের সমস্যা,
0: সেই ক্ষেত্রে ডিম সিদ্ধ বয়েলড এগ বা ডিম অমলেট বা ওয়াটার পোজ যাই খাই না কেন, ডিম সারাদিনে একজন বয়স্ক মানুষ কটা খেতে পারে?
2: দেখুন, সাদা অংশে যদি কেউ এই অ্যাসিডিটির সমস্যায় না ভোগেন, সেক্ষেত্রে সিদ্ধ ডিমের সাদা অংশ একাধিক খাওয়া যেতে পারে, অনেকগুলোই খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, কুসুমটা আমরা সাধারণত বলি, যেহেতু কুসুমে কোলেস্টেরল থাকে, তাই একটা খুব বেশি হলে ম্যাক্সিমাম দুটো, কিন্তু দুটো না খেয়ে একটা খাওয়াই ভালো। কুসুম একটাই খাওয়া যেতে পারে, গেলে ভালো হয়, কিন্তু সাদা অংশের কোনো অ্যাসাজ লিমিট নেই, ওনার শরীর পারমিট করলে উনি তিন চারটেও খেতে পারেন, এবং সেটা পুরোপুরি ডিপেন্ড করছে ওনার শরীরে প্রোটিনের পরিমাণ কতটা দরকার তার উপর, এবং উনি অন্য কোনো সোর্স থেকে প্রোটিন নিচ্ছেন কিনা তার উপর। কেউ যদি অন্য কোনো সোর্স থেকে প্রোটিন না নেন, তিনি দিনে সাতটা আটটাও সাদা অংশ খেতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। যদি তাতে তেলের পরিমাণ না থাকে, মানে অমলেট পদ্ধতিতে না হয়, ওয়াটার পোচ বা সিদ্ধ ডিম উনি একাধিক খেতে পারেন।
1: আচ্ছা, আমাদের একজন ফেসবুক পেজে বন্ধু প্রশ্ন করছেন, শিবাশিস ভট্টাচার্য, তিনি লিখছেন, ডিজেনারেটিভ ডিজিজ অ্যান্ড লাম্বার পেন ও সার্ভিক্যাল পেনের জন্য কি করব?
2: ডিজেনারেটিভ ডিজিজ মানে হচ্ছে আমার বয়সের সাথে সাথে শরীরে বিভিন্ন জায়গার ডিজেনারেশন হয়ে যে অসুখগুলো হয়েছে, সত্যি কথা বলতে কি এর অনেকগুলো স্তর আছে, অনেক রকমের ডিজেনারেশন হতে পারে। চোখে ডিজেনারেশন হলে যেমন ছানি হয়, তেমনি হাঁটুতে ডিজেনারেশন হলে অস্টিওআর্থ্রাইটিস হয়। তো এই অসুখগুলোর জন্য অ্যাজ সাচ বিরাট কিছু করা যায় না। হ্যাঁ, যেটা আপনাকে করতে হবে, একদম অল্প বয়স থেকে বিভিন্ন ধরনের অ্যাডিকশানগুলো প্রিভেন্ট করতে হবে, যতটা সম্ভব ধুলো ধোঁয়া বর্জন করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, পরিমিত আহার করতে হবে, এবং সেই আহার যেন সুষম খাদ্য হয়, মানে কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলের মাত্রা যাতে একদম শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী থাকে। স্মল ফ্রিকোয়েন্ট মিল নিতে হবে, রেগুলার একটু কনসেন্ট্রেশন বা মানে যেটাকে আমরা মেডিটেশন বলি সেটা করতে পারলে ভালো হয়, দিনে অন্তত 8 ঘন্টা ঘুমোতে হবে এবং স্থূলতা বর্জন করতে হবে। এগুলো করলে ডিজেনারেশন কমে, যেটা 70-এ আসার কথা সেটা হয়তো 80-তে আসবে, কিন্তু পুরোপুরি প্রিভেনশন করা যায় না।
1: 2-2-4-8-8-0-8-5 এর সঙ্গে রয়েছেন
0: না, ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই
1: একদম।
0: হ্যাঁ,
1: আচ্ছা, আরেকটি প্রশ্ন রয়েছে আমাদের ফেসবুক পেজে, তাপস গুপ্ত, লিওন তাপস গুপ্ত, দক্ষিণ ত্রিপুরা জেলা জোলাইবাড়ি বিলোনিয়া থেকে লিখছেন, আমার বয়স 35 বৎসর, বেশ কিছুদিন পায়ের হাঁটু খুব ব্যথা অনুভব করছি, পা ঝিমঝিম করে এবং পায়ে টান ধরে থাকে অনেকক্ষণ বসে থাকলে, এইটাই প্রশ্ন, যেটা আমরা সেই
0: স্টার্টিংই বলে
1: শুরুতেই আসছিল, কিন্তু ওনার বয়সটা 35 বৎসর।
2: হ্যাঁ, আপনার বয়সটা কিন্তু কম, আপনার অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা কম, তাই আমার যেটা মনে হয় এইটুকু শুনে, যে আপনার হয়তো ভিটামিন ডির অভাব হতে পারে, বা কম বয়সে যে সমস্ত বাত হয় সেগুলোর হয়তো আর্লি সিমটমস হিসেবে এটা হতে পারে। যদিও কম বয়সী বাতগুলো সাধারণত হাঁটুতে হয় না, সাধারণত স্মল জয়েন্টগুলোয় হয়, মানে হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট এগুলোতে হয়, ছোটো জয়েন্টগুলোতে, তাও আমি বলবো যে আপনি একজন বাত বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আপনার ওখানেও কিন্তু বাত বিশেষজ্ঞ আছেন, সুতরাং আপনি ওখানে মানে কলকাতায় বা তার জন্য অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, আপনি আগরতলাতেই সেই সুবিধে পেতে পারেন বলে আমার মনে হয়।
0: ঠিক তাই, আমাদের স্টুডিওর ঘড়ি বলছে যে 10:29 হয়ে গিয়েছে এবং আমাদের সাথে আছেন আজকে ডক্টর শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ। তার থেকে আজকে প্রবীণদের বিভিন্ন সমস্যার খুঁটিনাটি কিন্তু আমরা জেনে নিচ্ছি, এবং আপনি যদি চান জানতে মৌসুমী সুস্মিতার মতোই, আপনি যেটা পারেন সেটা হচ্ছে সরাসরি চলে আসতে পারেন আমাদের সাথে ফোনে 2-2-4-8-8-0-8-5-এ, হোয়াটসঅ্যাপেও আসতে পারেন 9-9-0-3-0-5-9-2 এই নাম্বারে, আর তার সাথে সাথে ফেসবুক লাইভ তো রয়েছে। তবে সবকিছু নিয়ে আবারও ফিরছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড 100.1 FM

0: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: 100.1 FM গোল্ডে ফিরে এসেছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে। আছেন আমাদের সাথে ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। তাকে অনেক প্রশ্ন আমরাও করছি, আমি জানি আপনারাও করছেন।
2: হ্যাঁ করছেন, এবং 2248-8085 এর সঙ্গে রয়েছেন লিসেনার।
1: কে আছেন আমাদের সাথে?
3: নমস্কার।
1: নমস্কার,
3: একটা মিস করেছি।
1: কথাটা না খুব অস্পষ্ট, আপনি রেডিও সেটে ভলিউমটাকে একদম বন্ধ করে দিন।
3: আমি অস্টিগ্লোসিয়াম ট্যাবলেটটা খাচ্ছি ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য, এটি কি কোনো অসুবিধা হতে পারে একটু বলবেন?
2: ওই যেটা একটু আগে উনি ফোন করেছে,
4: অস্টিগ্লোসিয়াম,
2: আরেকবার বলুন।
3: অস্টিগ্লোসিয়াম ট্যাবলেট খাচ্ছি ব্রঙ্কিয়াল
1: অস্টিগ্লোসিয়াম।
4: অস্টিক্যালসিয়াম কিন্তু সিওপিডির জন্য নয়, ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে আপনাকে যদি কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন আপনি নিশ্চয়ই খেতে পারেন। আর যে ডাক্তারবাবু আপনার সিওপিডি দেখছেন তাকে একবার জানিয়ে নেবেন। আমার মনে হয় আপনার অস্টিক্যালসিয়াম খেতে কোনো অসুবিধে নেই, তবে একটা অনুরোধ, এটা ব্র্যান্ড নেম তো, এগুলো না বললেই বোধহয় ভালো হয়।
1: তারা সেটা বুঝতে পারে না, সেটা বললেও অনেক ক্ষেত্রে সেই নিয়ে বাড়িতে হয়তো একটা রাগারাগির সিচুয়েশনও তৈরি হয়। তাই এই কানে শুনতে না পাওয়া, এটার কি কোনো মানে আগে থেকে সতর্কতা করা যায়, বা যখন তিনি কানে শুনতে পাচ্ছেন না তাকে ঠিক কিভাবে বোঝানো যেতে পারে যে কানটা দেখাতে যেতে হবে?
4: সেটার পদ্ধতি হচ্ছে একজন ইএনটি ডাক্তারবাবুকে দেখিয়ে তিনি কিছু পরীক্ষা করেন, যার মধ্যে পিওরটোন অডিওমেট্রি বলে একটা টেস্ট আছে, সেই টেস্টটা করালে দেখা যায় যে কী কারণে হিয়ারিং লস হয়েছে। আমাদের দু ধরনের হিয়ারিং লস হয়, একটাকে আমরা বলি সেন্সারি নিউরাল আর একটাকে বলি কন্ডাক্টিভ। সেন্সারি নিউরাল মানে হচ্ছে নার্ভের সমস্যার জন্য হয়েছে, আর কন্ডাক্টিভ যেটা সেটা হচ্ছে আমার মানে টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দার মধ্যে যাওয়ার মধ্যে কোনো সমস্যা রয়েছে কি না। সেখানে অনেক সময় কানে ওয়াক্স বা ময়লা জমেও অনেক সময় কানে শুনতে কম পেতে পারা যায়। এবার বয়সের সাথে সাথে যেটাকে যারা হয় সেটাকে আমরা বলি ওটোস্ক্লেরোসিস। নামটা একটু অদ্ভুত, কিন্তু এটা কি হয় সেটা হচ্ছে আমাদের কানে যে শ্রবণ যন্ত্রটা আছে কক্লিয়া, সেটা ক্রমশ বয়সের সাথে সাথে ওর ওপর একটা ডিপোজিশন জমে ওটা কিছুটা মানে কর্মক্ষমহীন হয়ে যায়, এবং যার ফলে ওর মধ্যে যে জিনিসগুলো জুড়ে থাকে যেগুলো আলটিমেটলি এই শ্রবণ ক্ষমতাটাকে ব্রেন অব দি বয়ে নিয়ে যায়, তো সেগুলো একটু কমজোরি হয়ে যায়, যার জন্য বয়সের সাথে সাথে এটা খুব স্বাভাবিকভাবেই কানের সমস্যা বাড়ে। কিন্তু যারা একটু বেশি শব্দে থাকেন তাদের ক্ষেত্রে সেটা অনেক আর্লি আসতে পারে, বিশেষ করে আজকের দিনে এই যে মোবাইলের যথেচ্ছ ইউজ আমরা করছি, কানে হেডফোন ব্যবহার করছি, এগুলোতেও কিন্তু হিয়ারিং ডিফেক্ট, কারণ কানের মধ্যে কন্টিনিউয়াস কিছু শব্দ আসছে যে শব্দগুলো হয়তো ওই মাত্রায় আসা উচিত না। তারপর যেটাকে এখন প্রিভেনশন করা হয়েছে অ্যাক্ট দিয়ে, সেটা হচ্ছে একটা ডেসিবেলের উপর শব্দকে কখনো আমরা অ্যালাউ করছি না, সেটা বাজি হতে পারে, সেটা পাড়ায় বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ব্যাপারে মাইক হতে পারে, বা ইভেন হকারের ক্ষেত্রে যে মাইক ব্যবহার করে সেটাও হতে পারে, সেগুলোকে আমরা একটা ডেসিবেলের মধ্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এইগুলো যার যত বেশি এক্সপোজার হবে তার শ্রবণ ক্ষমতা বয়সের সাথে সাথে ততটা কমতে পারে, তার সাথে কিছু অসুখ আছে সেগুলো তো কমতে পারে। আর এখানে একটা জিনিস বলা খুব জরুরি, সেটা হচ্ছে কান এমন একটা জায়গা যেখানে কিন্তু ব্যালেন্সটাও মেনটেন হয়, তাই ব্যালেন্সের সমস্যা হওয়াটাও কিন্তু কানের সমস্যা শোনার সমস্যার সাথে অনেক সময় প্যারালালি হয়, কারণ দুটো যন্ত্র একদম কাছাকাছি থাকে। তো সেই কারণে কারো ব্যালেন্স অসুবিধে হলেও তাকে যেমন কানটা চেক আপ করা উচিত, তেমনি কানে শুনতে সমস্যা হলেও তার ব্যালেন্সটা চেক আপ করা উচিত। এই দুটোই কিন্তু আমরা একসঙ্গে চললে ভালো হয়।
1: একদম, আমাদের ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ রয়েছে, সেটার সঙ্গে বলে দিই যে আমাদের টেক্সট মেসেজে এই মুহূর্তে একটা মেসেজ এসছে কৃষাণু।

0: দমদম থেকে, তিনি বলছেন বাতের জন্য সাইকেল চালানোটা কি ভালো,
1: কোন বয়সে করছেন তার উপর নির্ভর করছে। যদি হাঁটুতে খুব সমস্যা হয় সেক্ষেত্রে সাইক্লিং যেহেতু হাঁটু ভাঁজ করে করতে হয় সেহেতু সেটাকে একটু অ্যাভয়েড করা উচিত যদি কারোর স্টেজ 3 স্টেজ 4 অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে। এবং দীর্ঘ দূরত্ব বা দীর্ঘ সময় ধরো আধ ঘন্টা এক ঘন্টা সাইক্লিং করলে আমার মনে হয় আজকের দিনে যন্ত্রচালিত সাইকেল হয়ে গেছে, সেটা ব্যবহার করতে পারেন। প্রায় 15 কিলোমিটার অবধি বিনা সাইক্লিং করে সাইকেল চালানো যায় আজকের দিনে, তো সেটা আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার হাঁটু সেটার জন্য অনুমতি না দেয়।
2: আচ্ছা, বয়সকালে ঘুম না হওয়াটা একটা বিরাট বড় সমস্যা, তো এই পর্যাপ্ত ঘুম না হলে ঠিক কী কী ধরনের সমস্যা হতে পারে?
1: দেখুন, পর্যাপ্ত ঘুম না খাওয়ার মূল কারণ হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ। সাধারণত দেখা যায় বয়সের সাথে সাথে যে আমরা এক্সারসাইজ কমিয়ে দিচ্ছি সেটা কিন্তু আসলে ঘুম না হওয়ার কারণ। কারণ ঘুম হওয়ার জন্য একটা খুব জরুরি জিনিস দরকার, সেটা হচ্ছে ক্লান্তি, এবং তার সাথে আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে একটা অ্যাটমোসফিয়ার বা একটা পরিস্থিতি যেটাতে কিন্তু ঘুমটা আসে। যেমন ধরা যাক, আমি যদি একটা এমন জিনিস দেখার পর শুতে যাচ্ছি যেটা আমাকে ডিস্টার্ব করছে, সেটা কোনো মুভি হতে পারে, সেটা কোনো থ্রিলিং দৃশ্য হতে পারে, সেটা কোনো রাজনৈতিক ঘটনা হতে পারে, সেটা কোনো ভয়াবহ জিনিস হতে পারে, ভূতের গল্প হতে পারে, এইগুলো দেখলে বা এইগুলোর সঙ্গে সংস্পর্শে এলে বা কিরম শুনলে মানুষের কিন্তু ঘুমের ডিস্টার্ব হয়। তাই আইডিয়ালি এই যে আমরা বলি স্ক্রিন টাইম, মানে যেটা ধরুন টিভি মোবাইল, এগুলো অন্তত ঘুমের এক ঘন্টা আগে বন্ধ করা উচিত। আর আপনি দেখবেন ঠিক উল্টোটাই হচ্ছে আজকে বার্ধক্য বয়স্ক মানুষদের ক্ষেত্রে, তারা একদম শোয়ার আগে মোবাইলটি হাতে নিয়ে বসছেন এবং শোয়া যতক্ষণ না ঘুম আসছেন ততক্ষণ হয়তো মোবাইল বা টিভি দেখে যাচ্ছেন। এই দুটো ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের এটা খুব একটা আইডিয়াল জিনিস যে সুন্দর গান শুনতে শুনতে বা সুন্দর কথা শুনতে শুনতে কেউ যদি শুতে যান তাহলে তার ঘুমের কোয়ালিটি ভালো হয়। এছাড়া ঘুমের কোয়ালিটি রেগুলেট করার জন্য কিছু বিশেষ ওষুধ আছে যেটা আমরা অল্প সময় বা দীর্ঘ সময় দিয়ে থাকি, তাতে ঘুমটা 8 ঘন্টা হওয়াটা খুব জরুরি, সেটা হলেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো কমতে পারে।
2: সঙ্গে
0: কেন কোন লিসনার আছে 2248808858। নমস্কার।
3: নমস্কার,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: আমি ধুলাগড়ি শিবতলা থেকে বলছি, হাওড়া বাবলু মুদি।
0: বলুন।
3: আমার বয়স 63+, আমার হাইট 5'11", ওয়েট 70-72, কোনো সময় আপ ডাউন করে। যে জন্য প্রশ্নটা জানতে করছি, আপনাকে প্রশ্ন করছি, আমার একটু প্রেশার আছে, সুগার নেই, কিন্তু আমি গ্যাসের সমস্যা আছে, গ্যাসের জন্যে আমি প্যান্টোপ্লাজল নয় আমি ওই গ্যাসের ট্যাবলেট একটা খাই, আর প্রেশারের জন্য একটা ওষুধ খাই ট্যাবলোফাইড আর টেলমিকাইন 40, কিন্তু আমার প্রেশার কন্ট্রোল 120-130-এর মধ্যে থাকে, কিন্তু নিচোটটা দেখা যায় 60, কখনো 65, কখনো 70, মানে একটা যেন সিস্টেমিক রিলেটেড নয় বলেই মনে হয়। আমার কিন্তু শারীরিক কিছু অসুবিধা হয় না, এটা কি আমার কোনো অন্য কারণ সমস্যা হতে পারে? আমার থাইরয়েড, সুগার, কোলেস্টেরল সবই নর্মাল আছে। এই বিষয়ের জন্য ডাক্তারবাবুর কাছে আমি জানতে চাইছি যে প্রেশারটা একটা রিলেটেড থাকে মানে হিস্টোলিক ডায়াস্টোলিক, কিন্তু আমার অনেকটাই ডিফারেন্স করে, এইটুকুই জানতে চাইছি আমি।
1: খুব ভালো প্রশ্ন করেছেন। সিস্টোলিক ব্লাড প্রেশার সময়ের সাথে সাথে বাড়ে, বয়সের সাথে সাথে বাড়ে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অনেক সময় বয়সের সাথে সাথে কমতে থাকে। তো ব্লাড প্রেশারের ওষুধ যখন আমরা দিই, ডাক্তারবাবুরা দেন এমনভাবে সেটাকে অ্যাডজাস্ট করে দেন যাতে সাধারণত 65-এর নিচে ব্লাড প্রেশার নামার কথা নয়। আমার মনে হয় আপনি দুটো ওষুধ খাচ্ছেন, একটা অ্যামলোডিপিন 5 mg আর একটা টেলমিসার্টান 40 mg সম্ভবত বললেন। আমার মনে হয় কোনো একটি ওষুধকে একটু কম করে দেয়া উচিত আপনার ক্ষেত্রে। তার সাথে যেটা জরুরি সেটা হচ্ছে মাঝে মাঝে দেখে নেওয়া, টেস্ট করে মানে ব্লাড প্রেশার মেপে, যে আপনার ব্লাড প্রেশারটা সিস্টোলিকটা বেশি বেড়ে যাচ্ছে কিনা। আমার মনে হয় আপনি যদি অ্যামলোডিপিন 2.5 বা টেলমিসার্টান 20 করে নেন, এটাতেই আপনি অনেকটা ভালো থাকবেন এবং আপনার কোনো সিমটম যখন হচ্ছে না এটা একটা ভালো লক্ষণ। আমার মনে হয় এইটুকু করলেই হবে, তবে আপনি একবার যে ডাক্তারবাবু দেখছেন তাকে একবার দেখিয়ে নিলে ভালো করবেন।

0: আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে এবং সেই মেসেজে যাব, বলছে আমার মায়ের বয়স 45, এর 45-এর কাছাকাছি, গত মানে প্রায় গত কয়েক বছর ধরেই পায়ের ব্যথাতে খুব ভুগছেন, মাঝে মাঝে অসহ্য জ্বালা, ঝিনঝিন কিংবা পায়ের পাতা টিপলে ব্যথা হচ্ছে, বেশি সময় ধরে হাঁটতে পারেন না, মাঝে মাঝে তেল দিয়ে মাসাজ করলে কমে যাচ্ছিল কিন্তু আবার সেটা বেড়েও যাচ্ছিল, মাঝে মাঝে আচ্ছা বেড়ে যাচ্ছিল, এবার বলছে যে গরমে কিছুটা বাড়ে, নার্ভের প্রবলেম ভেবে নিউরোলজিস্টের কাছে মেডিসিন নিচ্ছিলেন বাট কোনো লাভ হচ্ছে না, কোলেস্টেরল হাইপারটেনশন কিচ্ছু নেই বাট সুগার বর্ডার লাইনে আছে, এই প্রবলেমটা কিভাবে কমবে একটু বলবেন তাহলে খুব উপকার হয়, সঞ্চারী আলিপুর থেকে।
1: সম্ভবত ওনার ওবেসিটি আছে, স্থূলতা আছে, আর যেটা হচ্ছে আমার মনে হচ্ছে, আমি কোনো এক্স রে না দেখেই বলছি, একটা এক্স রে পায়ের ফুটের করা উচিত ছিল, ওনার সম্ভবত প্লান্টার ফাসাইটিস বলে একটা অসুখ হয়েছে এবং সেখানে ক্যালকেনিয়াল স্পার বলে, আমাদের পায়ের গোড়ালিতে একটা হাড় আছে ক্যালকেনিয়াম, তার থেকে একটা ছোট্ট গোলাপের কাঁটার মতো একটা জিনিস বেরিয়ে থাকে, যেটা পায়ের ভেতরে ওই যে অংশটা আছে মাসেল ওখানে একটা প্রদাহ তৈরি করে, জ্বালা হয় অনেক সময়, পাটা ফেললেই একটা চিনচিনে ব্যথা হয় অনেক সময়, একটা ইলেকট্রিক শকের মতো পায়ের ব্যথা তৈরি হয়। তো এর সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ডক্টর শু বলে এক ধরনের জুতো বাজারে পাওয়া যায়, এটা একটু ভালো দোকানেই পাওয়া যায়, আমি দোকানের নাম বলছি না কিন্তু আপনি নিশ্চয়ই খোঁজ করলে পাবেন, ডক্টর শু বাড়িতেও পরতে হবে বাইরেও পরতে হবে, অহংকারী হয়ে যেতে হবে, মাটিতে পা পড়লে চলবে না, এইটুকু যদি আপনি করতে পারেন অনেকটা আরাম হবে। তবে হ্যাঁ, এটা যদি পারমানেন্ট রিলিফ চান, মনে হয় আপনার ওজনটা যা আছে তার থেকে 10 কেজি কমানো খুব জরুরি, আর মাটিতে বসা, সিঁড়ি ভাঙা, এই দুটো যতটা কম করবেন তত ভালো।
0: আমাদের একটা টেক্সট মেসেজও এসেছে, টেক্সট মেসেজে বলছেন যে আমি বেলেঘাটা থেকে অরূপ, আমার বয়স 35, বলছে আমার ডাক্তারবাবুকে একটা প্রশ্ন আছে যে চেস্ট পেন মাঝে মধ্যে হালকা হচ্ছে, তাহলে কি আমি কার্ডিওলজিস্ট ডাক্তার দেখাবো নাকি মেডিসিন ডিপার্টমেন্টে যাব, সুগার বেশি দিন থাকলে ধরা না পড়লে শেষ মুহূর্তে আচ্ছা কি খুব শ্বাসকষ্ট হতে পারে?
1: না, সবচেয়ে বড় কথা শেষ মুহূর্ত অবধি আপনি যাবেন কেন, মাত্র 35 বছর বয়স আপনার, আপনি যে বুকে জ্বালার কথা বলছেন, আজকের দিনে হার্ট অ্যাটাকের কোনো বয়স নেই, 18 বছর বয়সেও হতে পারে, 98 বছর বয়সেও হতে পারে, তাই আপনি সবার আগে একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান, তিনি আপনাকে বলে দেবেন যে আপনার কী কারণে হচ্ছে, তারপর যদি মনে হয় কার্ডিওলজিস্টের কাছে যাবার, নিশ্চয়ই যাবেন, আর ডায়াবেটিসের শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করবেন না, সুগারটা পালে পরীক্ষা করে নিন।
2: একটু বয়সের পরেই চোখটা একটা বিরাট সমস্যা করে, ছানি আবার গ্লুকোমাও আছে, এই বিষয়ে কীভাবে সতর্ক থাকবে বা বুঝবেন যে বিষয়টা ঠিক কী?
1: হ্যাঁ, অবশ্যই একজন চক্ষু বিশারদের সাহায্য নিতে হবে, দুটোর সিমটম দুরকম হয়, চোখে ছানি পড়লে যেটা হয়, চোখের দূরের দৃষ্টি বা সামনের দৃষ্টি মাঝে মাঝে ঝাপসা হয়ে যায়, কখনো এমন হয় যে একটু চলে গেল আবার একটু বাদে ফিরে এলো, চশমার পাওয়ার খুব তাড়াতাড়ি বদলাতে থাকে, এইগুলো হচ্ছে সাধারণত ছানির লক্ষণ। আর গ্লকোমা দুরকমের হয়, যদি অ্যাকিউট গ্লকোমা হয় সেখানে প্রচণ্ড চোখে ব্যথা হবে, চোখ খোলা যাবে না, লাইটে সমস্যা হবে, আর যদি ধীরে ধীরে হয় তাহলে সেখানে পেরিফেরাল ভিশন বলি আমরা, মানে আমি চোখের সামনেটা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু চোখের দুধারে যে দৃষ্টিটা সেই দৃষ্টিটা ক্রমশ কমতে থাকে এবং চোখের মধ্যে একটা ভার অনুভব হয়, অনেক সময় চোখের অনেক জিনিস যেটা অল্প আলোয় দেখতে অসুবিধে হয়। তো এই ব্যাপারগুলো যদি হয়, চোখের সবচেয়ে প্রাথমিক সমস্যা যে কোনো বড় অসুখে সেটা হচ্ছে দৃষ্টিহীন হয়ে যাওয়া, এইটা হলেই কিন্তু দ্রুত আপনার চোখের ডাক্তারবাবু বা চক্ষু বিশেষজ্ঞের একটা পরামর্শ নেওয়া উচিত।
0: আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, বলছে সার্কোপেনিয়া ঠিক করা কি যায় এবং সার্কোপেনিয়া কি অবধারিত বয়সের সাথে সাথে হবেই, এটা কি রোধ করা যায় না, বালিগঞ্জ ফাঁড়ি থেকে অরুণ নিয়োগী।
1: প্রিভেনশান আছে, পুরোপুরি বন্ধ করা যায় বলবো না কিন্তু হ্যাঁ সেটাকে বিলম্বিত করা যায় নিশ্চয়ই, যার হয়তো 60 বছরে সার্কোপেনিয়া হতো তাকে সেটাকে 90 বছর অবধি নিয়ে যাওয়া যায় এবং সেটার কিন্তু শুরু হয় কিন্তু অনেক অল্প বয়স থেকে, যেটা আমরা বলেছিলাম যে একটা খুব সুশৃঙ্খল জীবনযাপন করা, সেটা যদি কেউ অল্প বয়স থেকেই করতে পারে এবং তার যদি ফ্যামিলিয়ালি তার দীর্ঘ অসুখের কোনো টেন্ডেন্সি না থাকে, সুগার প্রেশার এগুলোতেও অনেকটা সার্কোপেনিয়ার প্রবণতা বাড়ে, তো সেগুলো যদি তার না থাকে, সে যদি একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারে, তাহলে অনেক দিন অবধি সার্কোপেনিয়া প্রিভেন্ট করা যায়। প্রোটিন জাতীয় খাবারটা ঠিক মতো খেতে হবে।
2: সঙ্গে লিসেনার রয়েছেন, নমস্কার, কে বলছেন?
3: কানে আগে কম শুনতো কিন্তু এখন যেন বেশি কম শুনছে। একটা বলি তো আর একটা আর একটা উত্তর দেই নিয়ে এই দিদি বললো না যে ঝামেলা এর জন্য ঘরে, এর জন্য ঝামেলা। আর একটা কথা ডাক্তারবাবু আপনাকে বলতে ভুলে গেছি, আমি ক্যালসিয়াম ডাক্তার বলতে ক্যালসিয়াম খেতে কিন্তু খেয়েছিলাম, কিন্তু আমার ক্যালসিয়াম খেলে আমার বাথরুমটা যেন বেশি হয়, আমি যেন সহ্য করতে পারছি না, ওই জন্য ক্যালসিয়ামটা আমি বন্ধ করে দিয়েছি।
1: এটা আপনি ইউরিন বললেন না মলত্যাগ কথা বললেন বাথরুমের ব্যাপারে?
3: বাথরুম ওই যে
0: ইউরিনই বললেন সম্ভবত। আপনি পোস্টাবের কথা বললেন না মলত্যাগের কথা বললেন?
1: ক্যালসিয়াম খেলে সাধারণত মূত্রের পরিমাণ বাড়ে না, কিছু কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে, মানে মলত্যাগের প্রবণতা কমে যেতে পারে, শক্ত হতে পারে। তাও আপনি যদি কেউ ভাবে যে তার স্টোন হচ্ছে তাহলে একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন। আর আপনার স্বামীর ক্ষেত্রে যেটা আমি বলবো, আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ যিনি আপনার বাড়ির কাছে বসেন কোনো জায়গায়, সেটা সরকারি হোক বেসরকারি হোক, একবার দেখিয়ে নিন। এবং যদি তার বার্ধক্যজনিত সমস্যা হয়, কানে আজকাল অনেক ধরনের যন্ত্র বেরিয়েছে, সেটা নিলে আশা করি আপনাদের মধ্যে কলহটা অনেকটা কমে যাবে।
0: এটা কিন্তু একটা খুব ভালো সাইনও বলা যায় যে আমার অপোনেন্ট মানে সে কম শুনছে, তাতে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝগড়া ঝামেলার ভাগটা তো কমতেও পারে, তাই না?
1: হ্যাঁ, মানে ওই বলে না যেরকম মানে এর কোনো
0: শত্রু নেই, সেইরকম ক্ষেত্রে আর কি।
2: আচ্ছা, আমাদের একজন বন্ধু আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করেছেন, শিলিগুড়ি দার্জিলিং রাঙাপানি থেকে। তিনি বলছেন, আমার গিন্নির কোমর ব্যথা হচ্ছে, প্রফুল্ল কুমার সিংহ, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে কাজের চাপ বেশি, কৃষি করি মানে কৃষি কাজ করেন সব সময়, কিভাবে সুস্থ থাকব?
1: হ্যাঁ, মানে দেখুন, যদি উনি এই বয়সে এখনো ধানের মাড়াই করেন বা ধান বপন করেন বা বাড়িতে ইন্ডিয়ান টয়লেটে যান বা মাটিতে বসে খাবার খান, তাহলে কিছু সমস্যা তো কোমরে হতে পারে। এবার মানে সত্যি কথা বলতে কি, আপনি যে জীবিকার কথা বললেন, সেই জীবিকায় কোমর এবং হাঁটু দুটোর উপরই অকথ্য অত্যাচার হয়। তা সত্ত্বেও দেখা যায় যারা অত্যাধিক কায়িক পরিশ্রম করেন বলে তাদের শরীরে সমস্যাগুলো অনেক বেলায় আসে। তো যদি সম্ভব হয় ঝুঁকে কাজ করা, পিঠে ভারী জিনিস বয়ে নিয়ে যাওয়া আর মাটিতে বসা, এই তিনটে যদি আপনার স্থির কমাতে পারেন, আমার মনে হয় আপনি অনেকটা সুফল পাবেন। আর তার সাথে একটু ক্যালসিয়াম, একটু ভিটামিন ডি, একটু প্রোটিন জাতীয় খাবার যদি খান, তাহলে মনে হয় অনেকটা মুক্তি পেতে পারেন।
2: আরেক বন্ধু দীপক চক্রবর্তী হাজরাডাঙ্গা দেবীগঞ্জ পঞ্চগড় বাংলাদেশ থেকে লিখছেন আমাদের ফেসবুক পেজে। তিনি বলছেন যে দেখা যায় যদি হাঁটু ও কোমর ব্যথা হয়, দেখা যায় খালি ঔষধ ছাড়া হয় না, যদি বেশি ব্যথা হয় তাহলে ব্যথার ওষুধ খেলে কি আরও সমস্যা হতে পারে? আর ব্যথা হলে বালু গরম করে দেওয়া যাবে কি?
1: হ্যাঁ, মানে উনি বোধ হয় হট শেকের কথা বলেছেন। হ্যাঁ, নিশ্চয়ই দেওয়া যেতে পারে, যদি সেটাতে পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে কোনো বার্ন ইঞ্জুরি যাতে না হয়। আর হাঁটু ব্যথার ওষুধ খেলে কিন্তু ব্যথা বাড়ে না, যেটা হয়তো অনেকেই মনে করেন যে আমি মাটিতে বসাটাও চালিয়ে যাব, আমি অত্যাচারটা হাঁটুর উপরে চালিয়ে যাব, কিন্তু ওষুধ খাবো, সেটা হলে ওষুধ বন্ধ করলেই আবার ব্যথাটা ফিরে আসে। তো সেক্ষেত্রে কিছুটা অত্যাচার কমাতে হবে, এবং তার সাথে ওনাকে যদি স্থূলতা থাকে তাহলে একটু ওজন কমাতে হবে, হাঁটা করতে হবে, একটু হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে। এটা করে অনেক সময় এটা মেনটেন করা যায়, কারণ ওষুধটা আপনার ডিজেনারেশন প্রিভেনশনের জন্য, ওষুধটা কিন্তু আপনার আবার অসুখটা ওষুধ বন্ধ করলে ফিরে আসছে সেটা প্রিভেনশনের জন্য নয়, সেটার জন্য কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী ওজন কমানো, মাটিতে বসা কমানো, সিঁড়ি ভাঙা কমানো, এই জায়গাগুলো করতে হবে।
0: লিসনার কে আছেন শুনে নি, নমস্কার বলুন।
4: হ্যালো,
2: নমস্কার বলুন।
4: আমি পাপিয়া বলছি শিয়ালদা থেকে।
0: বলুন।
4: আমি না 18 এপ্রিলে পড়ে গেছিলাম স্লিপ কেটে।

0: রাস্তায়।
1: হুম
0: তো তারপরে আমার কোমর একদম পুরো পিঠ পাঁজর জুড়ে একদম, আর থাইয়ের লেফট থাইয়ের থাই জয়েন্টে হ্যাঁ পুরো ব্যথা করছে। তো আমি এক্সরে এমার্জেন্সিতে এক্সরে করিয়েছি, তো ডক্টররা ওই ব্যথার ওষুধ ওইসব কিছু দিয়েছিলেন, ওগুলো খেয়েছি, প্যারাসিটামল তারপরে আইবুপ্রোফেন ওগুলো খেয়েছি, কমেনি। তারপরে আবার এক্সরে করালেন, তো তারপরে আমাকে গাবাপিন এমএনটি দিয়েছিলেন, ওটা 20 দিন খেয়েছি, তাও কমেনি। আবার খেয়েছি, আউটডোরে দেখিয়েছি, তো তখন ও প্রেগাবেলিন দিয়েছে আর আর নিকোবলান, ওটা ওই ওষুধটা দিয়েছে, দুটো করে খাচ্ছি, আর এমনি ব্যথার ওষুধগুলো তো খাচ্ছি, কিন্তু তবুও আমার ব্যথা কমছে না। মানে একটু উপুর হলে বা কিছু হলে বা পা এগোতে গেলে
1: সেই ব্যথা করছে। বয়স কত আপনার?
0: 57।
1: 57।
0: আর আমার না ইয়ে আছে, কিডনি স্টোন আছে, তো তাই আমি ক্যালসিয়াম খেতে পারবো না, ডাক্তার বারণ করে দিয়েছে, মানে কিডনির ডাক্তার। আর ছোটবেলায় আমি যখন টিনেজার ছিলাম তখন আমার বোন টিবি হয়েছিল, তখন বোন 8 মাসের চিকিৎসা ওটা সেরে গেছে, কিন্তু ডক্টর বলে দিয়েছিলেন আপনার যদি বোনে কোনো সময় একটু লাগে টাগে আপনার ইয়ে হয়ে যেতে পারেন, কারণ ওই ওই বোন টিবি হলে হাড়কি নাকি খুব উইক করে দিয়ে যায়। তো আমার কি করে সাথে 1 মাস হয়ে গেল, ব্যথা প্রচন্ড ব্যথা, আগুনের মতো জ্বালা করে পেইন হচ্ছে। আর এক্সরে রিপোর্টে লিখেছেন, যেটা রিপোর্টটায় কোনো ফ্র্যাকচার নেই, লেখা আছে যে ডিজেনারেটিভ চেঞ্জেস সিন অ্যান্ড অস্টিওপোসিস প্লাস।
1: শুনতে থাকুন,
0: কোনো দিন ব্যথা হতো না, আমি এক্সারসাইজ করতাম একদম, পা হাতা হাত উপর করে পা নিচে করে যেটা আছে না সেই ব্যায়ামটা 50টা করে করতাম, হাত উপরে দাঁড়িয়ে পা ছোঁয়াটা, ততদিন পর্যন্ত কোনো ব্যথা হয়নি, পড়ে গিয়ে 18 এপ্রিলে পড়ে গিয়ে তারপর থেকে এরকম হয়ে গেল। তো কি করে সারবে, আমি ভীষণ কষ্ট পাচ্ছি ডাক্তারবাবু।
1: শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন,
0: ওষুধ খাচ্ছি, চলছে,
1: শুনতে থাকুন,
2: সঙ্গে থাকুন।
3: আপনি একজন বাত বিশেষজ্ঞের পরামর্শ নিন, আমার ধারণা আপনার অস্টিওপোরোসিস হয়ে আছে। আর এই ধারণাটা মনে হয় ঠিক না যে ছোটোবেলায় বোন টিবি হলে তার এফেক্টটা এখনও রয়েছে, সেটা হওয়ার কথা নয়। কারণ তারপর আপনি একটা কোয়ালিটি লাইফ লিড করেছেন, আপনি যে এক্সারসাইজ করছেন বললেন সেটা কিন্তু আপনার বোন টিবির কিছু থেকে গেলে এটা আপনি পারতেন না। সুতরাং আমি ধরে নিতে পারি আপনার বোন টিবি সংক্রান্ত কোনো সমস্যা নেই, যেটা হয়েছে আপনার অস্টিওপোরোসিস হয়েছে। আপনি অস্টিওপোরোসিসের চিকিৎসা নিন, ডেফিনিট চিকিৎসা আছে। আর তার সাথে ব্যথার জন্য আমি বলবো আপনি শুধু প্যারাসিটামল 1 গ্রাম করে দিনে 2টি করে খাবেন। আর ক্যালসিয়াম যদি না খেতে চান বা ডাক্তারবাবু বারণ করে থাকেন, আপনি ভিটামিন ডি যেটা 60,000 পাওয়ারের পাওয়া যায় সপ্তাহে 1টা করে খান। এই 2টি আপনি করে দেখুন এবং একটি বাত বিশেষজ্ঞের একজন ডাক্তারবাবুর পরামর্শ নিন।
2: ডাক্তারবাবু, প্রবীণদের জন্য ভ্যাকসিন কতটা জরুরি?
3: খুবই জরুরি।
1: তার কি ভ্যাকসিন জরুরি?
3: হ্যাঁ, ইউজুয়ালি আমরা আলাদা করে 3টি ভ্যাকসিন এখনো পর্যন্ত প্রবীণদের দেয়া হয়ে থাকে। একটি হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটা 20টি স্ট্রেন নিয়ে বর্তমানে তৈরি হয়েছে। আগে একটি 23 স্ট্রেনের ভ্যাকসিন ছিল, আমি কোম্পানির নাম বলছি না, একটি 23 স্ট্রেনের ভ্যাকসিন ছিল, একটি 13টি স্ট্রেনের ভ্যাকসিন ছিল। এখন 2টিকে কম্বাইন করে 20টি ডিফারেন্ট নিউমোনিয়ার, মানে নিউমোকক্কাস নিউমোনি বলে যে ব্যাকটেরিয়াটি আছে তার স্ট্রেনের উপর বানানো হয়েছে, যেটি আজকের দিনে রেকমেন্ডেশন অনুযায়ী একটি নিলেই হয়ে যায়। এগুলো বদলাতে থাকে, তাই আজকের দিনে কথাটা আমি বললাম। আর যেটা ইনফ্লুয়েঞ্জা, যেটা ফ্লু বলি আমরা, কমন ফ্লু, তার বিভিন্ন স্ট্রেন নিয়ে প্রতি বছর 1টা করে ভ্যাকসিন তৈরি হয়, সেটা বছরে 1টা। আর চিকেন পক্স যেটা সিনজিস বলা হয়, সেটার একটা ভ্যাকসিন আছে যেটা 2টি ডোজ নিতে হয়। এই 3টি ডোজ মানে বার্ধক্যজনিত অসুখের ক্ষেত্রে আলাদা করে নেওয়ার কথা। এর বাইরে হেপাটাইটিস বি যেরকম শিডিউলে থাকে নিতে হয়, টেটানাস যেরকম থাকে নিতে হয়, 1টা বয়স অবধি আজকে ডিফথেরিয়ার 1টা সিঙ্গেল ডোজ নিতে হয়। এই ভ্যাকসিনগুলো কিন্তু বয়সকালেও যেভাবে নিয়ে যাওয়ার কথা, যেমন 5 বছর ছাড়া ছাড়া সাধারণত টেটানাস নিতে বলা হয়, সেগুলো কিন্তু নেওয়া উচিত।
2: কোন বয়স থেকে শুরু করবে?
3: না মানে টেটানাস তো আপনার ছোটবেলা থেকে,
2: না আমি বলছি সব যেগুলো প্রথম যেগুলো বললাম,
3: যে 3টে বললাম এগুলোর রেকমেন্ডেশন কিছুদিন আগে পর্যন্ত 50 বছর ছিল।
2: আচ্ছা,
3: এবং তার সাথে কারো কোনো কোমরবিডিটি থাকলে, যেমন ডায়াবেটিস থাকলে, তার কোনো বয়স লিমিট থাকে না, সে 30 বছরেও তাই নিতে পারে। এবং বিদেশে বিশেষ করে যে কোনো ঠান্ডার জায়গা, সেখানে ইনফ্লুয়েঞ্জা কিন্তু সারা জীবনই বছরে 1টা করে নিয়ে যাওয়ার রেকমেন্ডেশন আছে। নিউমোনিয়ার ক্ষেত্রেও অনেক জায়গায় সেটা তৈরি হয়েছে, তাই বয়সটা 50 বছর করা আছে, কিন্তু অ্যাজ সাচ কারো কোমরবিডিটি হলে তার আগেও নিতে পারে।
2: আচ্ছা,
1: বয়স বাড়ার সাথে সাথে তার পরের জেনারেশন হয়তো দেখা যায় বাইরে চলে গেছে কর্মসূত্রে, সেক্ষেত্রে একাকিত্ব, মন ভালো নেই।

0: তাই এই মন ভালো না থাকা এবং সেটা কি এফেক্ট করে শরীর ভালো না থাকাতে?
1: অবশ্যই, আজকের দিনে মানসিক বয়সটা বা মানসিক বার্ধক্যটা কিন্তু শারীরিক বার্ধক্যকে অনেকটা ছাপিয়ে গেছে, এবং অনেক সময় দেখা যায় যে মানসিক বার্ধক্য হচ্ছে শারীরিক বার্ধক্যের কারণ। তার কারণ একজন মানুষ মন থেকে ভাবছে আমার বোধহয় জীবনে প্রয়োজন ফুরিয়ে গেছে। বিশেষ করে এই যে একটা প্রফেশনাল রিটায়ারমেন্ট হয় কিছু মানুষের, কারু ক্ষেত্রে সেটা 55, কারু ক্ষেত্রে সেটা 60, অনেক সময় খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা আরও আগে হয়, 40-45 বছর বয়সে, এটা একটা মানসিক বার্ধক্য আনে। অনেক সময় ভাবে যে আমার জীবনে কোনো প্রয়োজন নেই, এবং এই জায়গাটাতে কিন্তু পরিবার, সমাজ এবং বন্ধু, এই তিনটে ডিফারেন্ট গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। পরিবার থেকে বোঝাতে হবে, বা বোঝানোটাকে আমি কিন্তু সিম্প্যাথি বলবো না, আমি এমপ্যাথি বলবো, যে তাকে কিন্তু এমনভাবে তার লাইফটাকে বোঝাতে হবে যে তোমার জীবনে প্রয়োজন আছে এবং তুমি এই কাজগুলো করে যাবে বা করবে, তাতে কিন্তু আমাদের পরিবারের প্রয়োজন। সেটা ঠিক সেই রকম বন্ধুত্বের ক্ষেত্র, সে যেন কখনো না ফিল করে যে আমি আজকে একা, আমার আজকে জীবনে কোনো প্রয়োজন নেই, ঠিক সেরকম, মানে সবসময় যে আমি একটা বিশেষ ধরনের জীবনযাপন করব তা না, আমার জীবনযাপনে মডিফিকেশান আনতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আজকের দিনে যে গেজেট নির্ভর জীবন হয়ে যাচ্ছে, এই নতুন নতুন গেজেটগুলো কিন্তু তাকে শিখতে হবে। এবং এই জায়গাটাতে আমাদের যে বার্ধক্যের কনফারেন্সগুলো হয়, তাতে সবসময় আমরা বলি নাতিদের আসতে হবে। মাঝের জেনারেশন সে ব্যস্ত থাকবে, কিন্তু নাতি নাতনি যারা সেকেন্ড জেনারেশন বা অনেক সময় থার্ড জেনারেশন, সেই জেনারেশন কিন্তু বয়স্ক জেনারেশনকে পথ দেখাবে, তারা কিন্তু শিখিয়ে দেবে, তারা একটা কোয়ালিটি টাইম তাদের দাদু দিদিমার সঙ্গে বা দাদু ঠাকুমার সঙ্গে কাটাবে, সেটা কিন্তু খুব জরুরি।
0: আর হয়তো প্রশ্নে আমাদের যাওয়ার সময় হবে না, যাই একদম শেষে চলে এসেছি, সেটা হচ্ছে হেলদি এজিং এবং প্রবীণদের সুস্থভাবে থাকার জন্য, সক্রিয়ভাবে থাকার জন্য, সুস্থ জীবনে থাকার জন্য আপনার কি পরামর্শ, এটা টেক হোম মেসেজ? আর হেলদি এজিং
1: না, মানে সত্যি কথা বলতে কি, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার একমাত্র যদি একটি কথা বলতে হয়, সেটা হচ্ছে আপনি নিজেকে বয়স্ক ভাববেন না। আপনার কোনো বয়স হয়নি, আপনি মনের দিক থেকে 18-তেই আছেন, একদম সদ্য সদ্য আপনি যৌবনে পা দিয়েছেন, আপনার মনে যেন সেটা সবসময় থাকে। এবং আপনি 18 বছরে যা যা করতেন সেগুলো করার কথা হয়তো ভাববেন না, কিন্তু সেগুলো আপনার মনের পিছনে থাকবে, এবং আপনি একটা হেলদি লাইফ লিড করবেন, কোনো রকমের অ্যাডিকশানের দিকে যাবেন না, নিয়মিত ওষুধগুলো আপনার অসুখের জন্য খাবেন, রোজ একটা অল্প সময় জুড়ে এক্সারসাইজ করবেন, অল্প অল্প করে বারে বেশি খাবেন, এবং সুষম পুষ্টিকর খাবার খাবেন, এইটুকু করুন। এবং সামান্য শরীরের এদিক ওদিক হলে পরিবারের লোককেও আমার অনুরোধ যে ডাক্তারের পরামর্শ নেবেন, অবহেলা করবেন না। এইটুকু হলেই আমার মনে হয় আমরা প্রত্যেকে গ্রিন হেলদি এজিং এর দিকে যেতে পারবো।
2: অনেক অনেক ধন্যবাদ।
0: আমাদের সময় আর একদম নেই, আর একটা মিনিট হাতে আছে, জানি একটা মিনিটে আমাদের অনেক প্রশ্ন থেকে গেল, যেটা একটা মিনিট কেন, একটা দীর্ঘ দিন দিলেও আমাদের শেষ হবে না। আমাদের সাথে এতক্ষণ ছিলেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়। প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম,
2: ভীষণভাবে সচেতন করলেন আমাদের।
0: ঠিক তাই, মৌসুমী সুস্মিতা আছি আপনাদের সাথে, থাকবো ঠিক 10 মিনিট পরে, মানে আরোগ্য থেকে বিদায় নেবো ঠিকই,
2: সংবাদ বিরতির পরেই ফিরবো 11টা বেজে
0: dunia.com নিয়ে। আর সেই সঙ্গে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, যেমন এতক্ষণ ছিলেন আপনারা, এতক্ষণ আমাদের সাথে ছিলেন কিন্তু 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ, আর আকাশবাণী কলকাতার পেজ থেকেও সরাসরি লাইভ আমাদেরকে দেখছিলেন, এবং তার সাথে সাথে ফ্রিকোয়েন্সিতে ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য।
1: নমস্কার, শুভরাত্রি।
0: ফিরছি আর কিছুক্ষণ পরেই, কথা হচ্ছে আপনাদের সাথে dunia.com এ, যারা পোস্টার দেখেছেন জেনে গেছেন কি বিষয়। dunia.com এ মৌসুমী সুস্মিতা থাকবে আপনাদের সাথে।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই জয়া ভারতী। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि नॉर्डिक देशों के साथ भारत की भागीदारी को पर्यावरण अनुकूल प्रौद्योगिकी और नवाचार रणनीतिक भागीदारी के स्तर पर ले जाने का निर्णय लिया गया है। नॉर्वे की राजधानी ओस्लो में आयोजित तीसरे भारत नॉर्डिक सम्मेलन के बाद श्री मोदी ने ये बात कही।
4: आज हमने भारत और नॉर्डिक संबंधों को ग्रीन टेक्नोलॉजी एंड इनोवेशन स्ट्रेटेजिक पार्टनरशिप का स्वरूप देने का निर्णय लिया है। इस ग्रीन

হলো এই বিশ্বের কিছু বিপজ্জনক কিন্তু অসাধারণ সুন্দর দৃশ্যের কিছু রাস্তার কথায়। আর আসবো সেসব কথায়, সংবাদ বিরতির পর এসেছি আপনাদের সঙ্গে কথায়। কাজেই শুরুতেই চলে যাই একটু গানে।

রাস্তা, রাস্তা আমাদের কোন অজানার দিকে এগিয়ে নিয়ে চলে। আর যখন ভয়াবহ কিন্তু অদ্ভুত সুন্দর কিছু রাস্তার কথা আলোচনা করতে যাই, তখন প্রথমেই নর্থ ইয়াংগেস্ট রোডের অর্থাৎ ডেথ রোডের কথা এসেই পড়ে। বলিভিয়ার এই রাস্তার নাম শুনলেই কিন্তু গা শিউড়ে ওঠে। একপাশে খাঁড়া পাহাড় আর অন্য পাশে হাজার ফুট গভীর খাদ। একবার ভিজুয়ালাইজ করুন কি ভয়ঙ্কর। কুয়াশা আর বৃষ্টির মধ্যে এই রাস্তা যেন মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলা। তবু চারপাশের সবুজ পাহাড় আর মেঘের যে সৌন্দর্য,

শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com

0: যাবি?
1: কোথায় যাব?
0: ডুলুং এর পারে যাব।
2: সত্যি এই যে শেষের কথাটা, এই ঘুরতে যাবি? এই ঘুরতে যাওয়ার বন্ধুরা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বেশ বিপদ। বিপদ মানে, যদিও আমরা বিপজ্জনক রাস্তা এবং তার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলছি আজকে দুনিয়া ডট কমে, তাও বন্ধুরাও যদি ঠিকঠাক না হয় বা আপনার ভ্রমণ সঙ্গী যদি ঠিক না হয় তাহলেও কিন্তু বেড়াতে যাবেন ঠিকই, ভালো লাগবে না আপনার। কথা বলছি আমরা পথ নিয়ে। শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার নাম কিন্তু পথ নয়। পৃথিবীর এমন কিছু রাস্তা আছে যেখানে প্রতিটা বাঁকে লুকিয়ে থাকে রোমাঞ্চ, সৌন্দর্য আর অজানা একটা ভয়ও। কোথাও পাহাড়ের গা ঘেঁষে সরু পথ, নিচে অতল খাদ, আবার কোথাও উত্তাল সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে রাস্তার বুকের ওপর, আবার কোথাও কোথাও মেঘের ভিতর দিয়ে এগিয়ে চলেছে আঁকা বাঁকা পথ। আজ আমরা ঘুরে দেখছি বিশ্বের সেই সমস্ত রাস্তা বা পথ যেগুলো কিনা ভীষণ বিপজ্জনক, অন্যদিকে অবিশ্বাস্যভাবে সুন্দর সেই সমস্ত রাস্তা, যে রাস্তাগুলো দেখলে হৃৎস্পন্দন বেড়ে যায় কিন্তু চোখ ফেরানো যায় না। তার মধ্যে একটা রাস্তার কথা শুনে নিয়েছেন আপনারা, তবে এরপরে নরওয়ের পশ্চিম উপকূলের আটলান্টিক মহাসাগরের বুক চিরে গিয়ে গেছে এক স্বপ্নের রাস্তা, আটলান্টিক ওশন রোড, তার কথা বলবো। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ছোট ছোট দ্বীপকে যুক্ত করেছে অসাধারণ কিছু বাঁকানো সেতুর মাধ্যমে। দূর থেকে দেখলে মনে হয় রাস্তা যেন সোজা সমুদ্রের ঢেউয়ের মধ্যে হারিয়ে গেছে। এই রাস্তা সব থেকে বিখ্যাত অংশ হল একটা ব্রিজ, যে ব্রিজটা উপর যদি না ওঠেন আপনি ভাবতেই পারবেন না এত সুন্দর হতে পারে। এর অদ্ভুত নকশার কারণে দূর থেকে দেখে মনে হয় ব্রিজটা হঠাৎ করেই যেন শেষ হয়ে মিশিয়ে গেছে, তাই একে অনেকে মাতাল সেতু বলেও ডাকেন। কিন্তু সৌন্দর্যের পাশাপাশি এই রাস্তার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে ভয়ঙ্কর রূপ। ঝড়ের সময় বিশাল বিশাল ঢেউ রাস্তার উপর এসে আছড়ে পড়ে, চারপাশে শুধু উত্তাল সমুদ্র আর গর্জন, এইটাই এখানের বাতাসে সব সময়। যে সময় গাড়ি চালানো সত্যি সাহসের একটা ব্যাপার, তবে প্রকৃতি প্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এই রাস্তা যেন স্বর্গ। কখনো নীল সমুদ্র, কখনো ধূসর, কখনো মেঘ, কখনো আবার সূর্যাস্তের সোনালি আলো, প্রতিটা মুহূর্ত যেন এক একটি জীবন্ত ছবি। রাতের বেলায় সমুদ্রের সব

পদ্ম আর আকাশ ভরা তারা এই রাস্তার সৌন্দর্যকে আরও রহস্যময় করে তোলে। ভয় আর সৌন্দর্য যখন একই পথে পাশাপাশি হাঁটে, তখনই জন্ম হয় এমন সব বিস্ময়কর রাস্তার বা পথের, আটলান্টিক ওশান রোড যাকে আমরা বলি।

এপথ ওপথ সেপথ হতে হতে চলে যাই আরও এক ভয়ঙ্কর সুন্দর পথের দিকে। চীনের হেনান প্রদেশের পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে একটা অবিশ্বাস্য রাস্তা, গুলিয়াং টানেল। একসময় পাহাড়ি গ্রামের মানুষ বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না। খাড়া পাহাড় আর বিপজ্জনক পথ তাদের জীবনকে করে তুলেছিল বিচ্ছিন্ন। তখন গ্রামের কয়েকজন সাহসী মানুষ নিজের হাতেই পাহাড় কেটে তৈরি করেন এই টানেল রাস্তা। প্রায় 1.2 কিলোমিটার আর কি দীর্ঘ এই টানেলের প্রতিটা অংশ যেন মানুষের অদম্য ইচ্ছে শক্তির প্রতীক। পাথরের দেয়ালে তৈরি করা হয়েছে বড় বড় জানলার মতো খোলা অংশ, যেখান দিয়ে দেখা যায় গভীর খাদ আর পাহাড়ি প্রকৃতির অপূর্ব দৃশ্য। কিন্তু এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে বিপদ। রাস্তা খুবই সরু, অনেক জায়গায় বাঁক খুব তীব্র রকমের, আর একপাশে গভীর খাদ। এক মুহূর্তের অসতর্কতাই ডেকে আনতে পারে বড় দুর্ঘটনা। তবু পৃথিবীর নানান প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই বিস্ময়কর রাস্তা দেখতে, কারণ এখানে শুধু রোমাঞ্চ নয়, রয়েছে মানুষের সংগ্রাম আর সাহসের গল্প। মেঘে ঢাকা পাহাড়, পাথরের সুরঙ্গ আর নিচে অতুল গভীরতা, সব মিলিয়ে গুলিয়াং টানেল যেন প্রকৃতি আর মানব শক্তির একটা অনন্য মেলবন্ধন।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

এমন কিছু রাস্তার কথা আপনাদেরকে বলছি যে রাস্তাগুলোতে যেতে গেলে সত্যি একটু ভয় লাগবে, কারণ রাস্তাগুলো একটু বিপজ্জনক বটে। কিন্তু তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে তার যে অপরূপ সৌন্দর্য, সেটা না বিশ্বাস করুন আপনাকে একদম মাতিয়ে রাখবে। বাইরের দেশের বেশ কিছু রাস্তার কথা শুনছিলাম, এবার একটু নিজের দেশে ফিরি। ভারতের লাদাখের বরফ ঢাকা পাহাড়ের মাঝে অবস্থিত রোমাঞ্চকর রাস্তা খারদুংলা, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই পথ পৃথিবীর অন্যতম উচ্চতম রাস্তা বলা যায়। এবং এই রাস্তা দিয়ে মোটর বাইক পর্যন্ত যায়, মানে আপনি চাইলে বাইক নিয়ে যেতে পারেন। এবং সবচেয়ে উচ্চতম জায়গা যেখানে মোটর যানযোগ্য রাস্তা বলা যায়, এই রাস্তা লেহ শহরকে যুক্ত করেছে নুব্রা ভ্যালির সঙ্গে। খারদুংলা শুধু একটা তো রাস্তা নয়, যেন মেঘের দেশে পৌঁছনোর একটা অন্যতম অভিজ্ঞতা বা অনন্য অভিজ্ঞতা। চারদিকে তুষারে ঢাকা পাহাড়, কনকনে ঠান্ডা হাওয়া আর আকাশ ছোঁয়া নিরাপত্তা, সব মিলিয়ে জায়গাটা যেন একটা স্বপ্নের মতো। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও রয়েছে বিপদ, অক্সিজেনের মাত্রা এখানে অনেকটাই কম, ফলে অনেকেরই শ্বাসকষ্ট বা মাথা ঘোরার সমস্যা হতে পারে। বরফপাত যে হয় তার জন্য পিচ্ছিল রাস্তার হঠাৎ করে আবহাওয়া বদলে যায়, এই ঘটনাটাই কিন্তু এখানে স্বাভাবিক, বিশেষ করে যারা বাইকে করে যাচ্ছেন। খারদুংলা একটা স্বপ্নের গন্তব্য তো বটেই, তবে ঝুঁকিও কিন্তু তাদের জন্য অনেক। পাহাড়ি আঁকা পাকা রাস্তা ধরে বাইক চালিয়ে এই জায়গায় পৌঁছানো যেন একটা বিশাল অর্জন করা নিজের জীবনে কিছু। শীতকালে পুরো এলাকাটা সাদা বরফে ঢেকে যায়, তখন মনে হয় যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে আর প্রকৃতি নিজেই নীরবে গল্প বলছে। খারদুংলা শেখায় আমাদের কিছু পথ কিছু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, সাহস আর বিস্ময়কে অনুভব করার জন্য। এই সমস্ত পথ খারদুংলা।

স্টুডিওর ঘড়ি বলছে সময় প্রায় শেষের দিকে এসে গেছি, আর এই সময় দাঁড়িয়েও কিন্তু ওই বলার লোভ ছাড়তে পারছি না সেই ভয়ঙ্কর সুন্দর রাস্তাগুলোর। তিয়ানমেন মাউন্টেন রোডের কথা বলতেই হবে। চীনের ঝাংজিয়াজিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে গেছে এই রাস্তা, একটা অবিশ্বাস্য রাস্তা, তিয়ানমেন মাউন্টেন রোড। এই রাস্তা রোড অফ 99 বেন্স নামেও পরিচিত, কারণ পুরোটা পথ জুড়ে রয়েছে 99টা ভয়ঙ্কর বাঁক। নিচ থেকে উপরে তাকালে মনে হয় যেন একটা বিশাল সাপ পাহাড়ের গা জড়িয়ে রয়েছে। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে উঠে গেছে। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর প্রতিটা বাঁকে যেন লুকিয়ে আছে নতুন রোমাঞ্চ। মেঘে ঢাকা এই রাস্তা কখনো কখনো এতটাই রহস্যময় হয়ে ওঠে যে মনে হয় আপনি যেন আকাশের মধ্য দিয়ে চলেছেন। বৃষ্টি বা কুয়াশার সময় এই পথ আরও বিপজ্জনক হয়ে যায়, কিন্তু প্রকৃতির সৌন্দর্য এখানে সব ভয় ভুলিয়ে দেয়। সবুজ পাহাড়, ভাসমান মেঘ আর দূরের অসাধারণ দৃশ্য সব মিলিয়ে এটা পৃথিবীর অন্যতম সুন্দর পাহাড়ি রাস্তা। এই পথের শেষেই রয়েছে বিখ্যাত হেভেন্স গেট বা স্বর্গের দরজা, একটা বিশাল প্রাকৃতিক গুহা যা পাহাড়ের মাঝে তৈরি করেছে এক অপার্থিব দৃশ্য।

0: পৃথিবীর এই বিপজ্জনক অথচ অপূর্ব সুন্দর রাস্তা আমাদের শেখায় প্রকৃতি কখনো ভয় দেখায়, আবার কখনো প্রকৃতি মুগ্ধতায় ভরিয়ে দেয় মন। কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও মেঘের ভিতরে হারিয়ে যাওয়া প্রতিটা রাস্তাই যেন সাহস, রোমাঞ্চ আর সৌন্দর্যের এক অনন্য গল্প বলে। হয়তো এই কারণেই মানুষ বারবার ছুটে আসে এই সমস্ত পথে, ভয়কে জয় করে প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর রূপকে কাছ থেকে অনুভব করতে। আজ এই পর্যন্তই, আবারও ফিরব নতুন কোনো দিন, নতুন কোনো পৃথিবীর অন্যতম অদ্ভুত কিছু গল্প নিয়ে। সেই সময়ের জন্য, মানে এই সময়ের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন, ভালো রাখবেন। ছিলাম এতক্ষণ
1: 100.1 FM গোল্ডে মৌসুমি আর সুস্মিতা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী কুমার শানু।

আজকের আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:11। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

আনন্দ আশ্রম ছায়াছবির গান শুনছেন। প্রথম গানটি শুনলেন শ্যামল মিত্রর কণ্ঠে, এবার গানটি শুনবেন শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার লুকোচুরি ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে পরপর দুটি গান শুনবেন।
1: পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?

ছায়াছবির গানের অনুষ্ঠানে এবার আরাধনা ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, শুনছেন আরাধনা ছায়াছবির গান। এবারে শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। এবার অনুসন্ধান ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের শেষ গান অনুসন্ধান ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:08। এখন শুনবেন নানা রঙের গান।

নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই শুনবেন ভক্তিগীতি, শিল্পী অমৃক সিং অরোরা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার শুনবেন লোকগীতি, শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়।

লোকগীতি শুনছেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। আজকের অনুষ্ঠানের শেষ গান জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। DTH বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোর চারটে মানে সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে ভাটিয়ার রাগে শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ভাটিয়ার রাগে শরৎ শুনছিলেন। শিল্পী ছিলেন রাজীব চক্রবর্তী। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে আহির ভৈরব রাগে খেয়াল শুনবেন শিল্পী দিলীপ কুমার পাত্র।

Ma ga ma ga ma ga sa ni.

0: 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে ভাটিয়ার রাগে শরৎ শুনলেন, শিল্পী ছিলেন রাজীব চক্রবর্তী। 107 FM রেনবো প্রচার তরঙ্গের প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ আহির ভৈরব রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন দিলীপ কুমার পাত্র। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা বলছে সময় এখন 5:35, আবার 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে যে কথা সবথেকে বেশিভাবে বলা যায়, এই প্রচণ্ড দাবদাহে যে গান সবথেকে বেশি তিনি লিখেছেন সেটাই গ্রীষ্মের গান, গরমের গান। আবার এই যে বর্ষা সঙ্গীত, সেখানেও কিন্তু তার লেখার সংখ্যা খুব একটা কম নয়। তিনি গ্রীষ্মকে কখনো কখনো অনুভব করেছেন শুধুমাত্র শরীরী চেতনায়, কোনো কোনো গানে খররৌদ্র, কোনো গানে দুঃসহ দহন জ্বালা, সর্বত্র ব্যাপী যে শুষ্ক কাঠিন্যের একটা অদ্ভুত রূপায়ণ সেইটা আমরা দেখতে পাই। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় গানের সমাপ্তি ঘটে গেছেন কাল বৈশাখী কিংবা ঝঞ্ঝার প্রতীক্ষায়। না, এই মুহূর্তে অবশ্য কাল বৈশাখীর অপেক্ষায় আমরা নেই, তার কারণ এবারে গরম যা পড়েছে সেইভাবে গরম কিন্তু আর আমরা এখনো পাচ্ছি না। হ্যাঁ, হয়তো সকালের দিকে বা দুপুর বেলায় একটা ওই যে তার লেখা অনুযায়ী তপ্ত দহন বেলা কিছুটা হয়তো পাওয়া গেছে, কিন্তু অন্যান্য বারের মতন যেরকম প্রবল গরম পড়ে এখনো পর্যন্ত আমরা সেই ছাপ বা সেইটা এখনো অতটা বুঝতে পারিনি। তার কারণ প্রায় প্রত্যেক দিনই কাল বৈশাখী এলো আজি। হ্যাঁ, ওই প্রত্যেক দিনই একটু করে ঝড়, একটু বৃষ্টি, সেখানে বোধহয় এই যে তপ্ত দিনের যে গরমের খেলা সেইটা আমরা এতদিনে অতটা বুঝতে পারিনি। আবার সেই গানগুলোর কথা বলতে গিয়ে নাই রস নাই প্রখর তপন তাপে দারুণ অগ্নিবাণে, এই যে এই কথাগুলো আমরা বুঝতে পারছি, কিন্তু কোথাও কোথাও কাল বৈশাখী এলো রে এই যে বলে গেছেন, সেখানেই কোথাও কোথাও যেন যখনই একটু করে গরম পড়ছে তখনই হালকা করে বৃষ্টি ঝড়, কোথাও যেন আমাদের সেই শুষ্ক রুক্ষ একটা পরিবেশকে হালকা করে দিয়ে যাচ্ছে। এবারে এখনো ঠিক অতটা গরম, ত্রাহি ত্রাহি গরম যেরকম পড়ে প্রায় মে মাসে, যদিও সময় এখনো অনেকটাই রয়েছে, মে মাস পুরো বাকি, কিন্তু তবু অন্যান্যবার তার আগে থেকেই যেরকম জানান দেয় ততটা এখনো হয়তো হয়নি, এবং সেটা অবশ্যই কালবৈশাখী আর তার ঝড় বৃষ্টির জন্য। আসলে এই যে গ্রীষ্মের চেতনার একটা ভেতরের সম্পূর্ণ ভিন্ন রূপ

প্রচণ্ড গরম, গরমে কষ্ট পেয়েছি। হ্যাঁ, আমরা বহু মানুষ প্রায় বিগত কয়েক বছর ধরেই আমরা দেখেছি যে আমাদের এই বাংলার এই যে গরম সেটা একদমই অন্যরকমভাবে আমাদের কাছে এসেছে, প্রচণ্ড তীব্র দাবদাহ সেটা আমরা দেখেছি। কিন্তু এবারে এখনও আমরা সেটা অতটা পাইনি, কারণ প্রায় দিনই সন্ধ্যের মধ্যে একটু ঝড় বৃষ্টি কালবৈশাখী, কোথাও যেন আমাদের সেই গরম তপ্ত আবহাওয়ার মধ্যেও